আজ শনিবার, 17ই শ্রাবণ, 1948 শকাব্দ, 8ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 22ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:12 হয়ে 18 সেকেন্ডে, সূর্যাস্ত হবে সন্ধে 6:11 হয়ে 46 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 17 সেকেন্ড।

0: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবী বন্ধুদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ 8 তারিখ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া বজায় থাকবার কারণে হাওয়ার গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার থেকে শুরু করে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই কারণে মৎস্যজীবী বন্ধুদের আজ 8 তারিখ অবধি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া থাকবার জন্য সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তাল ঢেউ এবং আবহাওয়া খারাপ থাকবার কারণে আজ 8 তারিখ রাত 11:30 অবধি মৎস্যজীবী বন্ধুদের সতর্কতার সঙ্গে মাছ ধরতে যেতে বলা হয়েছে, কিংবা তাদের সম্পূর্ণ মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন মৎস্যজীবী বন্ধুদের জন্য এক সতর্কবার্তা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: ছায়াময় পথ, প্রান্তে আমার ক্ষুদ্র গৃহ, তাহার বাতায়ন উন্মুক্ত। ভোরের বেলায় সূর্যের প্রথম কিরণ অশোক শাখার কম্পমান ছায়ার সঙ্গে আমার সম্মুখে আসিয়া দাঁড়ায়, আমাকে দেখে, আমার কোলের উপর পড়িয়া খেলা করে, আমার লেখার উপর আসিয়া পড়ে, এবং যখন চলিয়া যায় তখন লেখার উপরে খানিকটা সোনালি রং রাখিয়া দিয়া যায়। আমার লেখার উপরে তাহার কনক চুম্বনের চিহ্ন থাকিয়া যায়। আমার লেখার চারিধারে প্রভাত ফুটিয়া ওঠে। মাঠের ফুল, মেঘের রং, ভোরের বাতাস এবং একটুখানি ঘুমের ঘোর আমার পাতার মধ্যে মিশাইয়া থাকে। অরুণের প্রেম আমার অক্ষরগুলির চারিদিকে লতাইয়া ওঠে। আমার সমুখ দিয়া কত লোক যায়, কত লোক আসে, প্রভাতের আলো তাহাদের আশীর্বাদ করিতেছে, স্নেহভরে বলিতেছে তোমাদের যাত্রা শুভ হোক। পাখিরা কল্যাণ গান করিতেছে, পথের আশেপাশে ফুটফুট ফুলেরা আশার মতো ফুটিয়া উঠিতেছে। যাত্রা আরম্ভের সময় সকলে বলিতেছে ভয় নাই, ভয় নাই। প্রভাতে সমস্ত বিশ্বজগৎ শুভ যাত্রার গান গাহিতেছে। অনন্ত নীলিমার উপর দিয়া সূর্যের জ্যোতির্ময় রথ ছুটিতেছে। নিখিল চরাচর যেন এইমাত্র বিশ্বেশ্বরের জয়ধ্বনি করিয়া বাহির হইল। সহাস্য প্রভাত আকাশে বাহু বিস্তার করিয়া আসে, অনন্তের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া জগৎকে পথ দেখাইয়া দিতেছে। প্রভাত জগতের আশা আশ্বাস, প্রতিদিবসের নান্দি। প্রতিদিন সে পূর্বের কনকদ্বার উদ্ঘাটন করিয়া জগতে স্বর্গ হইতে মঙ্গল বার্তা আনিয়া দেয়, সমস্ত দিনের মতো অমৃত আহরণ করিয়া আনে। তাহার সঙ্গে সঙ্গে নন্দনের পারিজাতের গন্ধ আসিয়া পৃথিবীর ফুলের গন্ধ জাগাইয়া তোলে। প্রভাত জগতের যাত্রা আরম্ভের আশীর্বাদ, সে আশীর্বাদ মিথ্যা।

0: আমার লেখার উপরে ছায়া ফেলিয়া পৃথিবীর লোক পথ দিয়া চলিয়া যাইতেছে। তাহারা সঙ্গে কিছুই লইয়া যায় না, তাহারা সুখ দুঃখ ভুলিতে ভুলিতে চলিয়া যায়। জীবন হইতে প্রতিনিমেষের ভার ফেলিতে ফেলিতে চলিয়া যায়। তাহাদের হাসি কান্না আমার লেখার উপরে পড়িয়া অঙ্কুরিত হইয়া ওঠে। তাহাদের গান তাহারা ভুলিয়া যায়, তাহাদের প্রেম তাহারা রাখিয়া যায়। আর কিছুই থাকে না, কিন্তু প্রেম তাহাদের সঙ্গে সঙ্গে থাকে। তাহারা সমস্ত পথ কেবল ভালোবাসিতে বাসিতে চলে। পথের যেখানেই তাহারা পা ফেলে সেইখানটুকুই তাহারা ভালোবাসে, সেইখানেই তাহারা চিহ্ন রাখিয়া যাইতে চায়। তাহাদের বিদায়ের অশ্রুজলে সেই জায়গাটুকু উর্বরা হইয়া ওঠে। তাহাদের পথের দুই পাশে নূতন নূতন ফুল, নূতন নূতন তারা ফুটিয়া থাকে। নূতন নূতন পথের দিককে তাহারা ভালোবাসিতে বাসিতে অগ্রসর হয়। প্রেমের টানে তাহারা চলিয়া যায়, প্রেমের প্রভাবে তাহাদের প্রতি পদক্ষেপের শ্রান্তি দূর হইয়া যায়। জননীর স্নেহের ন্যায় জগতের শোভা সমস্ত পথ তাহাদের সঙ্গে সঙ্গে চলিতে থাকে। হৃদয়ের অন্ধকার অন্তঃপুর হইতে তাহাদিগকে বাহিরে ডাকিয়া আনে, পশ্চাৎ হইতে সম্মুখের দিকে তাহাদিগকে আলিঙ্গন করিয়া লইয়া যায়। প্রেম যদি কেহ বাঁধিয়া রাখিতে পারিত, তবে পথিকদের যাত্রা বন্ধ হইত। প্রেম যদি কোথাও সমাধি হইত, তবে পথিক সেই সমাধির উপর জড় পাষাণের মতো চিহ্নের স্বরূপ পড়িয়া থাকিত। নৌকার গুণ যেমন নৌকাকে বাঁধিয়া লইয়া যায়, যথার্থ প্রেম তেমনি কাহাকেও বাঁধিয়া রাখিয়া দেয় না, কিন্তু বাঁধিয়া লইয়া যায়। প্রেমের বন্ধনের টানে আর সমস্ত বন্ধন ছিঁড়িয়া যায়। বৃহৎ প্রেমের প্রভাবে ক্ষুদ্র প্রেমের সূত্র সকল টুটিয়া যায়। জগৎ তাই চলিতেছে, নইলে আপনার ভারে আপনি অচল হইয়া পড়িত।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি।

শুনলেন সঙ্গীতাঞ্জলি আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। প্রথম অধিবেশনে সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস কথিকা, দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন, বলবেন ডক্টর সুভাষ হাঁসদা। 6:40 আপনার স্বাস্থ্য, দীর্ঘমেয়াদী কিডনির অসুখ, বলবেন ডক্টর অর্পিতা রায়চৌধুরী। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং দেবদুলাল দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 8:00 জানা অজানা, রসিক বিজ্ঞানী দ্বিতীয় পর্ব, সংকলন, অধ্যাপক পার্থসারথী চক্রবর্তী। 8:05 তুবড়ি ফুলশয্যা, রচনা স্বপন গঙ্গোপাধ্যায়, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:20 হাওয়াইয়ান গিটার দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সেতার নীলাদ্রি সেন। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানে শেষাংশ। 10:00 গানের ভেলা রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর সিনেস্কোপ, উপস্থাপনায় পৌলমি বাগ এবং সৈকত গুপ্ত। 12:00 বাংলার মুখ, গ্রাম সাদতপুর, জেলা হাওড়া থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 12:30 আধুনিক গান, 1:00 রম্যগীতি। 1:45 মহিলা মহল, এক কলমে দুই নারী, উপস্থাপনায় লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা একজন অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, কবির সঙ্গে কথোপকথন ও তার কবিতা, উপস্থাপনায় সুচিত্রা হাঁসদা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 5:30 সাঁওতালি নাটক, রচনা যদুনাথ মুর্মু, প্রযোজনা রবান বাস্কে। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি সাম্বারি মুর্মু ও সহশিল্পী বৃন্দ। এরপরে সাঁওতালি অনুষ্ঠান, ভারত ছাড়ো আন্দোলনে সাঁওতালদের অংশগ্রহণ, বলবেন পদক চন্দ্র মাঝি, লোকগীতি রবীন্দ্রনাথ হাঁসদা, মধুসূদন মুর্মু ও সহশিল্পী বৃন্দ। 6:40 কিষাণবাণী, হারিয়ে যাওয়া বীজের সংরক্ষণ ও চাষ, ডক্টর কৌশিক ব্রহ্মচারীর সঙ্গে কথা বলেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 কৃষক ও তার পরিবার, গ্রামীণ অঞ্চলে আইনি সহায়তা, আইনজীবী অর্ধেন্দু বিকাশ সেনগুপ্ত সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 অনুরোধের আসর। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 9:00 হাওয়াইয়ান গিটার দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। 9:20 নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। 9:30 মুখোমুখি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী অলোক রায়চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন মৈত্রী মিত্র। রাত 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান, সানাই গিরিম সালাপ্পা ভজরঙ্গেত্রী, আকাশবাণী ধারওয়াড় কেন্দ্রের নিবেদন। 11:00 কীর্তন প্রণতি সেনগুপ্ত। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চিতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানুষ, 196 পর্ব। 6:45

শ্যামা সঙ্গীত প্রণতি সেনগুপ্ত। 7:10 যৌবনীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 8:30 লোকগীতি, শিল্পী সৌমিক দাস। 8:50 বেহালা, সন্দীপন গঙ্গোপাধ্যায়। 9:10 রাসধারা, উপস্থাপনায় ওমপ্রকাশ সিং। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাহউদ্দিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 12:00 সুরভি, উপস্থাপনায় ওমপ্রকাশ সিং। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, সায়নী চট্টোপাধ্যায়। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, পণ্ডিত সমর সাহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 5:20 উর্বশী, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপাচন্দ। 6:30 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় দীপাচন্দ। 7:10 কীর্তন, প্রণতি সেনগুপ্ত। 7:30 দর্পণ, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। 8:00 ছায়াছবির গান। 8:30 কাহাকাশা, উপস্থাপনায় সুফিয়া সেরিন। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত, ডান্স টু দ্য গ্রুভ, উপস্থাপনায় দীপাচন্দ। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রত্যন্ত দুর্গম এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্থাপনের আর্জি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। ঝাড়খণ্ডে পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই রাজ্য সরকার ছাত্রদের সঙ্গে বৈঠকে বসে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। ডোনাল্ড কাপ ফুটবলে ইস্টবেঙ্গল গ্রুপ পর্বের শেষ ম্যাচে 5-0 গোলে ইউনাইটেড এফসিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। পিসিআই এর এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয় ট্রানজাকশন বা লেনদেনের কোনোরকম চার্জ ছাড়াই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনোরকম চার্জ দিতে হবে না। ইউপিআই এর সঠিক কার্যকারিতা বজায় রাখতে ব্যাংক, আর্থিক সংস্থা, এনপিসিআই এবং রিজার্ভ ব্যাংক প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, উদ্ভাবন এবং প্রতারণা ও জালিয়াতি রোধে সব ধরনের উদ্যোগ নিচ্ছে বলেও পিসিআই স্পষ্ট জানিয়েছে। পেমেন্ট কাউন্সিলের ওই বিবৃতিতে এও জানানো হয়েছে, কোনো বাণিজ্যিক পরিষেবার ক্ষেত্রে ধার্য করা চার্জ শুধুমাত্র বাণিজ্যিক লেনদেনকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে উপভোক্তাদের ডিজিটাল পেমেন্টের জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। ইউপিআই কে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসেবে উল্লেখ করে পিসিআই এর তরফে এও বলা হয়েছে, অধিকাংশ নাগরিক তা প্রায় প্রতিদিন ব্যবহার করে থাকেন। ইউপিআই লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনিয়োগ, নিরাপত্তা, উদ্ভাবন ও পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রেরও বিকাশ হচ্ছে এবং আগামী দিনে ব্যবসায়ী ও উপভোক্তাদের জন্য ইউপিআই এক অত্যাবশ্যক পরিষেবা হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও পিসিআই এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় বিলটি গত সোমবার পাশ হয়েছিল। এই সংশোধনী বিলের লক্ষ্য হল এমএসএমইগুলির পাওনা অর্থ পরিশোধে বিলম্ব রোধ করা এবং যে কোনো রকম সমস্যার নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করা। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি সব রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এমএসএমইগুলির কাছে পণ্য পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে বিলের অর্থ ট্রেড রিসিভ ডিসকাউন্টিং সিস্টেম বা ট্রেডস এর মাধ্যমে পরিশোধ করতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রত্যন্ত দুর্গম এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্থাপনের আর্জি জানিয়েছে। তথ্য

0: বিচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান লোকসভায় লিখিত উত্তরে জানান, প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য জরুরি অবস্থার সময় এই কমিউনিটি বেতার কেন্দ্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় ভাষায় বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশন করার ক্ষেত্রে এদের উল্লেখযোগ্য অবদানের বিষয়েও আলোকপাত করেন তিনি। ডক্টর মুরুগান বলেন, ভারতে এই কমিউনিটি রেডিও স্থাপনের উদ্দেশ্য হল নাগরিক পরিষেবা, প্রাকৃতিক বিপর্যয় ও স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত ঘোষণা সম্প্রচার করা। স্থানীয় প্রশাসনের কাছ থেকে পাওয়া বিভিন্ন খবরের ভিত্তিতে এই তথ্য পরিবেশন করা হয়ে থাকে। কেন্দ্রীয় প্রকল্প ভারতের কমিউনিটি বেতার আন্দোলন সমর্থনের আওতায় বন্যা, বজ্রপাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে যে কোনো কার্যকর কমিউনিটি রেডিও স্টেশনকে 11.5 লক্ষ টাকা আপৎকালীন অনুদান দেওয়ার সংস্থান রয়েছে বলেও উল্লেখ করেন ডক্টর মুরুগান। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে ডক্টর জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখনও সীমান্ত পারে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। পুলওয়ামা হামলার পর ভারত যে পাকিস্তানের ওপর থেকে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে এবং পাকিস্তান থেকেই রপ্তানি করা সীমান্তের ওপর সীমাশুল্ক বৃদ্ধি করেছে, সে কথাও স্পষ্ট উল্লেখ করেন বিদেশমন্ত্রী। এদিকে ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তার বিষয়টি নতুন দিল্লি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে সরকার জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ মন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টির ওপর নিবিড় নজর রেখে চলেছে। পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির দিকটিও সরকার খতিয়ে দেখছে বলে শ্রী জয়সওয়াল উল্লেখ করেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকেতে আন্দোলনকারীদের হত্যা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা চালানো হলে তার দায় নিতেই হবে। এর আগে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার ভলকার তুর্কো বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারী এবং নিরাপত্তারক্ষীর মৃত্যুর দ্রুত, পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। স্নাতক, স্নাতকোত্তর ও 587 জন পিএইচডি স্কলার সহ 3000-এর বেশি পড়ুয়ার সামনে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী রিমোটের মাধ্যমে আইআইটি দিল্লির সোনিপত ক্যাম্পাসের এআই ক্ষমতা সম্পন্ন উচ্চমানের সুপার কম্পিউটিং ব্যবস্থাপনা পরম প্রজ্ঞার সূচনাও করবেন। ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসসিসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই রাজ্য সরকার গতকাল ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে। প্রায় 1.5 ঘন্টার ওই বৈঠকে ছাত্রদের 10 সদস্যের প্রতিনিধি দল নিয়োগ পরীক্ষা ও প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখার দাবিতে সোচ্চার হন। কথিত অনিয়মের অভিযোগ সম্পর্কে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তারা। সরকারের তরফে বৈঠকে ছিলেন রাজ্যের 4 মন্ত্রী এবং ডেভেলপমেন্ট কমিশনার। পরে তারা সাংবাদিকদের বলেন, সরকার ছাত্রদের দাবি দেওয়া সম্পর্কে ইতিবাচক পদক্ষেপ নেবে। এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, সরকার ছাত্রছাত্রীদের সমস্ত উদ্বেগ নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা। অন্যদিকে এই ঘটনায় তদন্তকারী সিআইডি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। গ্রেপ্তার করা হয়েছে 19 জনকে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে রাজ্য জুড়ে তাঁকে শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবিগুরুর প্রয়াণ দিবসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি শান্তিনিকেতনে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে কবিগুরুকে শ্রদ্ধা জানাবেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। এছাড়াও তাঁর গীতিনাট্য ও নৃত্যনাট্য নিয়ে গগনেন্দ্র শিল্প প্রদর্শনীশালায় বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ 2 দিনের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সফরে যাবেন। সফরের প্রথম দিন শ্রীবিজয়পুরমে সেলুলার জেল জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করবেন তিনি। সেখানে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্বাধীনতার জ্যোতির প্রতি সম্মান জানাবেন এবং বীর সাভারকারের কারাকক্ষ ঘুরে দেখবেন। স্বাধীনতা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কাহিনী নিয়ে আয়োজিত লাইট অ্যান্ড সাউন্ড শোতেও অংশ নেবেন উপরাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন শ্রীবিজয়পুরমে ফ্ল্যাগ পয়েন্টে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেবেন উপরাষ্ট্রপতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইতে ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড NUCFDC-র নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন। মহারাষ্ট্রের বিভিন্ন রাজ্য আরবান কোঅপারেটিভ ব্যাংক ফেডারেশন এবং জেলা স্তরের সমবায় সমিতিগুলির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মহারাষ্ট্র সরকার পূর্ণশ্লোক অহল্যা দেবী হোলকার শেটকারি কর্যমুক্তি যোজনায় কৃষকদের প্রথম কিস্তির টাকা হস্তান্তর করেছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, 5,029 কোটি টাকার বেশি 6,22,207 জন কৃষিজীবীর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের স্ক্যান ও শেয়ার সার্ভিস 25 কোটি ওপিডি রেজিস্ট্রেশনের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে আভা ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা চালু করার পরই উল্লেখযোগ্য এই অগ্রগতি পরিলক্ষিত হয়। ভারত ও ভুটানের মধ্যে সীমান্তবর্তী নদীগুলির জলসম্পদ ব্যবহারের বিষয়ে নতুন দিল্লিতে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল ভারতীয় দলের নেতৃত্ব দেন, ভুটানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শক্তি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী লিনপো জেমস শেডিং। উভয় পক্ষ জলসম্পদ ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি বন্যার পূর্বাভাস ও নিয়ন্ত্রণের বিষয়টিও খতিয়ে দেখেছেন। অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এখনও পর্যন্ত বন্যার কবলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 98, যদিও বিপর্যস্ত জেলার সংখ্যা বর্তমানে কমে দাঁড়িয়েছে 13। বন্যা দুর্গতের সংখ্যাও কমে হয়েছে 1.5 লক্ষের কিছু বেশি। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, চড়াইদেও জেলা থেকে সর্বশেষ মৃত্যুর খবর পাওয়া গেছে। টুরানকা ফুটবলের গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল 5-0 সাউথ ইউনাইটেড FC-কে হারিয়ে দিয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যার ম্যাচে 6 মিনিটে দানি রামিরেজ লাল হলুদের হয়ে প্রথম গোল করেন। 23 মিনিটে দ্বিতীয় গোল করেন মোহাম্মদ বাসিম। 73 মিনিটে হার্দিক ভাট, 80 মিনিটে বিপিন সিং ও দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে ডেভিড লাল হানসানাঙ্গা গোল করেছেন। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্স টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন ভারতীয় দুই শাটলার অস্মিতা চালিহা ও রক্ষিতা রামরাজ। আসানে আয়োজিত এই টুর্নামেন্টে অস্মিতা জাপানের শীর্ষ বাছাই এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে থাকা 22 নম্বরে হিনা আকেচিকে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারতের পেমেন্ট কাউন্সিল PCI জানিয়েছে, উপভোক্তাদের জন্য UPI পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে MSME উন্নয়নে সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। প্রধানমন্ত্রী আজ IIT দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। খবর শেষ হলো, এরপরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন দেশীয় প্রযুক্তিতে বীজ উৎপাদন ও তার বাণিজ্যিক সম্ভাবনা। এ বিষয়ে বলছেন বাঁকুড়া সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ এবং বাঁকুড়া সিএডিসির অফিসার ইনচার্জ ডক্টর সুভাষ হাসদা।
1: পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কৃষি মানচিত্রে ফসলের যে উৎপাদন কৃষক বন্ধুরা ঘরে তুলছেন তার মূল ভিত্তি হচ্ছে ভালো উন্নত গুণমান সম্পন্ন বীজ, এবং আমরা প্রত্যেকেই জানি ফসলের উৎপাদন নির্ভর করে ভালো বীজের উপরে। সেই কারণে আমরা বলছি যে কৃষির উৎপাদনের মূল চাবিকাঠি হচ্ছে ভালো কোয়ালিটির উন্নত গুণমান সম্পন্ন বীজ। এবং এই বীজ যে একজন কৃষক একটা সময় নিজের জমিতেই ফলাতেন বা নিজের কাছেই সংরক্ষণ করতেন, পরবর্তী পর্যায়ে চাষের যে পরিবর্তন বা কৃষকের বিভিন্ন ধরনের যে প্রযুক্তির সংযোজন, সেই সংযোজনের ফলে কৃষক বন্ধুরা সেই সমস্ত বীজগুলো নিজেদের কাছ থেকে কিছুটা হলেও হারিয়ে ফেলেছিলেন। পরবর্তী পর্যায়ে পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের বিভিন্ন উদ্যোগকে সঙ্গে নিয়ে, যেমন রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, এটার মাধ্যমে কৃষক বন্ধুদের সিড ভিলেজ নামে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের মধ্য দিয়ে দেশীয় প্রযুক্তিতে যে সমস্ত হাইল্ডিং উচ্চ ফলনশীল বীজ আছে সেগুলোকে কিন্তু ওনারা তৈরি করছেন। পরবর্তী পর্যায়ে বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানি এবং গভর্নমেন্টের এগ্রিকালচার কৃষি বিভাগ, রাজ্য বীজ নিগম, WBCADC, তাদের যে কৃষি ক্ষেত্র আছে সেখানে কৃষকদের সঙ্গে নিয়ে এই বীজ উৎপাদনে উদ্যোগী হয়েছেন। বিগত 30 বছর থেকে কন্টিনিউ যে প্রসেসটা আমরা লক্ষ্য করছি, এই বীজ উৎপাদনে কৃষকরা অনেকটা লাভবান হচ্ছেন। সেই কারণের জন্য তার যে পর্যায়ক্রমিক পদক্ষেপগুলো থাকে সেগুলো বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে দিয়ে তাদেরকে অবগত করা হয়েছে, বা আগামী দিনে যে কৃষক বন্ধুরা এই বীজ চাষের সাথে যুক্ত হচ্ছেন তাদের যে করণীয় জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে কি, বীজের সোর্স অর্থাৎ আমি যে সার্টিফাইড বীজটা ব্যবহার করছি তার সূত্রটা কোথায়। যদি বিধান সুরুচির কথা বলি, বিধান সুরুচি যে ভ্যারাইটি, এই ভ্যারাইটিটা যেখান থেকে সূত্রপাত হচ্ছে, অর্থাৎ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বলুন,

0: উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে বলুন বা অন্যান্য যে ধান্য গবেষণা কেন্দ্রগুলো আছে সেখান থেকে নিউক্লিয়াস, বিডার, ফাউন্ডেশন এবং সার্টিফাইড এই পর্যায়ক্রমিক পদক্ষেপগুলো আমরা কিন্তু নজর রাখতে এবং তার জন্য একটা কার্ড থাকে, সেই কার্ডটা তে সমস্ত কিছু লেখা থাকে, তার ফিজিক্যাল পিউরিটি, জেনেটিক পিউরিটি এবং কোন কোন এলাকার জন্য এটা সুটেবল, এটা একটা দিক। এবং যে ফাউন্ডেশন বীজটা যখন কৃষক তার নিজের জমিতে উৎপাদন করবেন সেখানে মাটি তৈরির প্রতি একটা বিশাল জোর দেওয়া দরকার, কারণ আমরা জানি বর্তমান পরিস্থিতিতে যেভাবে রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটি দূষিত হচ্ছে, মাটির যে ইকোসিস্টেম অর্থাৎ সেখানকার যে বাস্তুতন্ত্র আছে সেগুলো কিন্তু অনেকাংশে নষ্ট হচ্ছে, সেটাকে পুনরুদ্ধার করার জন্য আমরা বলছি জমিতে যেন সঠিক পরিমাণ অর্থাৎ বিঘা প্রতি 1.5 থেকে 2 টন গোবর সার এবং বিঘা প্রতি 50 কেজি করে আপনার নিমখোল অবশ্যই ব্যবহার করুন। বাকি যে পদ্ধতিগুলো আছে কৃষক বন্ধুরা খুবই এক্সপার্ট এবং ওনারা জানেন। পরবর্তী পর্যায়ে দেখা যায় যে আগাছা একটা প্রবলেম দেখা দেয়, সেই আগাছাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি বলছি হ্যান্ড উইডিং, হাত নিড়ানিও করতে পারেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে কৃষকদের সম্মুখীন হতে হয় বিশেষ করে শ্রমিকের যে অভাব, কৃষি শ্রমিকের যে অভাব, সেই কারণে আমরা রাসায়নিকভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। রাসায়নিক নিয়ন্ত্রণের জন্য প্রি ইমার্জেন্স এবং পোস্ট ইমার্জেন্স অর্থাৎ ধান রোপণ করা 3 থেকে 4 দিনের মাথায় পিটিলাক্লোর বলে কম্পোজিশন পাওয়া যায়, সেটা 3 ml প্রতি লিটার বা বালির সাথে মিশিয়ে আমরা কিন্তু ছড়িয়ে দিতে পারি জমিতে। এবং পোস্ট ইমার্জেন্সিতে বিসপারিবেক সোডিয়াম যে কম্পোজিশনটা আছে সেটা সুপারিশ মাত্রায় জমিতে প্রয়োগ করলে আগাছার উপদ্রবটা কিন্তু অনেকাংশে কমাতে পারি, কারণ আগাছা এমন একটা শত্রু যেটা পরবর্তী পর্যায়ে ফসলের উৎপাদন 30 থেকে 40% পর্যন্ত এটা কমাতে পারে। পরবর্তী পর্যায়ে যেগুলো থাকে রোগ এবং পোকার যে উপদ্রব, সে রোগ এবং পোকার উপদ্রবটাকে নিয়ন্ত্রণ করার জন্য ধানের বয়স যখন 20 থেকে 21 দিন তখন আমরা বলছি জমিতে কাট অফ হাইড্রোক্লোরাইড 4%, যে 3 কেজি প্রতি বিঘা আমরা ব্যবহার করতে পারি। পরবর্তী পর্যায়ে ঝলসা এবং খোলা পচার জন্য অ্যাজোক্সিস্টামিন প্লাস টেবুকোনাজল এই যে কম্পোজিশনটা 1.5 ml প্রতি লিটার জলের সাথে প্রয়োগ করতে পারি। পরবর্তী পর্যায়ে যেটা করতে হবে রোগিং এবং আরেকটা হচ্ছে আইসোলেশন ডিস্টেন্স, একটা জাতের থেকে একটা জাতের অন্তরণ দূরত্বটা খুবই জরুরি, কারণ নাহলে কি জেনেটিক পিউরিটিতে অর্থাৎ এই জিনগত শুদ্ধতা, সেই জিনগত শুদ্ধতাতে অনেকটা ক্ষতি করতে পারে। তার পরবর্তী পর্যায়ে যেটা বলো রোগিং অর্থাৎ আমি যদি IT 4786 ধানটাকে বীজ হিসেবে উৎপাদন করতে চাইছি তাহলে IT 4786 ছাড়া অন্য কিছু যদি কোনো জাতের ধান বলুন, অন্য জাতের আগাছা বলুন, সেটা কিন্তু থাকা চলবে না, সেটাকে তুলে ফেলতে হবে, গোড়া সময় তুলে ফেলতে হবে। পরবর্তী পর্যায়ে যখন ধানটাকে আমরা হারভেস্ট করছি সে ধান হারভেস্ট করার সময় তার যে বীজের আর্দ্রতা সেটা 20% নিচে হতে হবে এবং যখন সেটাকে আমরা গুদামজাত করব তা 12 থেকে 13% যেন তার ময়েশ্চার কন্টেন্ট থাকে অর্থাৎ বীজের যে আর্দ্রতা থাকে, না হলে কি হবে এর যে গুণগত মান সেটা গুণগত মানে অনেকটা ক্ষতি হতে পারে। এর পরবর্তী পর্যায়ে আমরা যখন বীজটাকে সংগ্রহ করলাম, ঝাড়াই বাছাই করলাম, এখানে দেখা যাচ্ছে বীজ চাষের যে প্রযুক্তি আমরা আপন করলাম, বিশেষ করে যে সমস্ত কৃষক বন্ধুরা বীজ চাষের সাথে যুক্ত আছেন ওনারা স্বাভাবিকভাবে যে চাষ করেন সে চাষের সাথে যুক্ত থাকলে বিঘা প্রতি যে লাভটা পেতেন বীজ চাষ করলে সেখানে প্রায় 2 থেকে 3 হাজার টাকা লাভ অনেক বেশি পায়। শুধু লাভ পাচ্ছেন এটা নয়, ওনাদের যে ভালো গুণমান সম্পন্ন বীজ ওনারা নিজেরাই উৎপাদন করতে পারছেন ও নিজেদের জমিতে পরবর্তী ফসলটাকে উৎপাদন করার সুযোগ পাচ্ছেন। আরেকটা সুযোগ আছে বিশেষ করে ইয়াং জেনারেশন অর্থাৎ বেকার শিক্ষিত এগ্রিকালচার যারা পড়াশোনা করেছেন বা এগ্রিকালচার পড়েননি, বেকার শিক্ষিত যুবক যুবতীরা যারা আছেন ওনারাও বীজ চাষের মাধ্যমে যদি সংযুক্তি হন তাহলে আগামী দিন এন্টারপ্রেনারশিপ অর্থাৎ উদ্যোগপতি হওয়ার একটা বড় সম্ভাবনা আছে।
1: এতক্ষণ আমরা শুনলাম দেশীয় প্রযুক্তিতে বীজ উৎপাদন ও তার সম্ভাবনা, এই বিষয়ে বললেন বাঁকুড়া সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ এবং বাঁকুড়া CATC-র অফিসার ইনচার্জ ডক্টর সুভাষ হাঁসদা।
2: এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এবং হিমালয় সংলগ্ন সমস্ত জেলাগুলিতেই বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কৃষক বন্ধুদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও আরেক সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
4: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
3: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
5: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
6: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
4: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
3: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
5: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
4: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
7: #YV56

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য,
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, দীর্ঘমেয়াদী কিডনির অসুখ। এ বিষয়ে একটি কথিকা বলছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্পিতা রায় চৌধুরী।
2: এই কিডনির অসুখ দীর্ঘমেয়াদী কথাটিকে যদি ইংরেজিতে আমরা অনুবাদ করি ক্রনিক কিডনি ডিজিজ, সেটা হয়তো শব্দটা আপনাদের কাছে একটু পরিচিত মনে হবে। এখন ভারতবর্ষে যে কারণগুলিতে মানুষের মৃত্যু হয়, নন কমিউনিকেবল ডিজিজ বা এই ধরনের ক্রনিক ডিজিজের মৃত্যুর সংখ্যা হচ্ছে 60-65%। তার প্রধান কারণগুলো কি? হার্টের অসুখ, ডায়াবেটিস, ক্রনিক শ্বাসজনিত সমস্যা, ক্রনিক কিডনির অসুখ এবং ক্যান্সার। এই যে ক্রনিক কিডনির অসুখ, এটা হার্টের অসুখের সঙ্গে অথবা ডায়াবেটিসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে কোনো ক্রনিক অসুখেই চিত্রটা হচ্ছে তারা অনেক দিন আগে থেকে শুরু হয়। শুরুটা হয় ধীরে ধীরে, অনেকটা নিঃশব্দে। বিশেষ করে কিডনির অসুখের ক্ষেত্রে তো শুরুটায় প্রায় সিমটম থাকে না বললেই চলে। আর আস্তে আস্তে যখন তার সিমটমগুলো ধরা পড়তে থাকে, ধরুন ইউরিনে ফেনা আসা, পা ফুলে যাওয়া, শরীরে নানান জায়গায় জল জমার মতো সিমটম হওয়া, ফুলে যাওয়া শুধু নয়, লাংসে জল জমলে তো আপনার শ্বাসকষ্ট হবে, হাতে পায়ে জল জমলে ফুলে যাবে। কেন জল জমবে? মনে করে দেখুন, কিডনির কাজ হচ্ছে ইউরিন তৈরি করা, শরীর থেকে অতিরিক্ত জল বের করে দেওয়া, আর কি অতিরিক্ত ময়লা জিনিস বের করে দেওয়া। আমাদের ভেতরে যে মেটাবলিজম চলে, তার মেটাবলিজমের যে খারাপ প্রোডাক্টগুলি সেগুলিকে বের করে দেওয়া। সেগুলো যদি জমতে থাকে তখন ধীরে ধীরে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে, আমাদের রক্ত তৈরি হয় না, আমাদের চলাফেরাতে ক্লান্তি আসে, আমাদের শরীরের যে স্বাভাবিক স্বাস্থ্যের লক্ষণ সেগুলো হারিয়ে যেতে থাকে এবং পেটের অসুবিধে তৈরি হয়, খিদে কমে যায়, বমি ভাব হয়, আর সবার উপরে থাকে একটা ক্লান্তি, যে কোনো কাজেই একটা ক্লান্তি। এই সিমটমগুলোর দিকে তাকিয়ে দেখলে দেখবেন এটা এত শুরুর সিমটমগুলো এত নন স্পেসিফিক, মানে মনে করা যাবে না যে সেগুলো শুধুমাত্র কিডনির থেকেই হচ্ছে। তাই কিডনির অসুখ ধরতে দেরি হয়ে যায়, মানুষ ডাক্তারের কাছে পৌঁছন দেরি করে, কিডনি যে অসুস্থ এটা সন্দেহ করতে করতেই দেরি হয়ে যায়। সুতরাং হার্টের অসুখ বা শ্বাসক

0: কষ্টের অসুখের চাইতে কিডনির অসুখ ধরা পড়ে অনেক অনেক দেরিতে। ফলত যখন মানুষ আসেন তখন অসুখটাকে আটকে দেওয়ার চাইতে অসুখের ক্ষতিকর দিক, অর্থাৎ ধীরে ধীরে ধীরে ধীরে দুটি কিডনি অকেজো হয়ে যাওয়া এবং ডায়ালিসিস নির্ভর হয়ে পড়া সম্ভাবনা থাকে অনেকখানি। কী করে বদলাবো চিত্রটা? যত তাড়াতাড়ি অসুখটাকে ধরে ফেলতে পারবো, যত আগে ধরে ফেলতে পারবো। কী করে ধরে ফেলতে পারি? কতগুলো ব্যবহার করতে হবে, কতগুলো অসুখকে, সেগুলো যদি থাকে তাহলে কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। অসুখগুলো কী? ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিসের রোগীদের বারবার পরীক্ষা করতে হবে, লক্ষ্য রাখতে হবে ইউরিনের পরিমাণ কমলো কি না, ইউরিনের রং বদলে যাচ্ছে কি না, বা যদি আমাদের প্রেশার, ব্লাড প্রেশার অনেক দিন ধরে বেশি থাকে, যদি আমাদের ওবেসিটি থাকে, প্রেশার, ডায়াবেটিস, ওবেসিটি, বংশগত কিছু কিডনির অসুখ, আমার পিতামহের কিংবা আমার পিতার, আমার মাতার কিংবা মাতামকের, আমার পরিবারের কারুর যদি কিডনির অসুখ থাকে, তাহলেও আমার কিডনির সম্বন্ধে সচেতন থাকা উচিত, বারবার কিডনির পরীক্ষাগুলো করিয়ে নেওয়া উচিত। এইভাবে যদি শুরুতে কিডনির অসুখকে ধরে ফেলা যায়, ডায়াবেটিসের ক্ষেত্রে যদি সুগার নিয়ন্ত্রণে রাখা যায়, প্রেশারের ক্ষেত্রে যদি প্রেশার নিয়ন্ত্রণে রাখা যায়, ওবেসিটিকে যদি কমিয়ে তাকে বিপজ্জনক মাত্রা থেকে এনে স্বাস্থ্যকর জায়গায় নিয়ে আসা যায়, তাহলে আমাদের এর প্রগ্রেশনগুলো কম হবে। কিডনির অসুখে কিন্তু কেবল যে ডায়ালিসিসে গিয়ে মানুষ মারা যায় তা নয়, হার্টের অসুখ আর কিডনির অসুখ অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। সেই জন্য যদি দীর্ঘদিন ধরে হার্টের অসুখ থাকে, তাদেরও কিডনির পরীক্ষা মাঝে মাঝেই করে নিতে হবে। যদি কিডনির অসুখটিকে অল্পেই সারিয়ে না নেন বা অল্পেই তাকে আটকে দেওয়ার ব্যবস্থা না করেন, তাহলে কিন্তু দ্রুত ডায়ালিসিস এবং অঙ্গ প্রতিস্থাপনের দিকে এগিয়ে যেতে হবে।
1: এতক্ষণ শুনলেন একটি কথিকা আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে, যার শিরোনাম ছিল দীর্ঘমেয়াদী কিডনির অসুখ। কথিকাটি বললেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্পিতা রায়চৌধুরী। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার, অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

22 শ্রাবণ, আজ 1348-এর এরকমই এক শ্রাবণ দিনে

ছিল অঝোর অশ্রুধারার নীরব হাহাকার। যে মানুষটি তার প্রয়াণের এত বছর পরেও আমাদের জীবনপথের প্রতিটি বাঁকে পথ নির্দেশ করে চলেছেন, তিনি আমাদের প্রতিদিনের কবি, আমাদের প্রতিদিন।

এড়িয়ে দুয়ার যায় চলে আলোকে, মৃত্যুর মাঝে ঢাকা অন্তহীন প্রাণের খোঁজ, সেই খোঁজ দিয়ে প্রতিটি বাইশে শ্রাবণীতাই তিনি ভীষণভাবে জীবনের কবি। শ্যাম সমান মৃত্যুকে সঙ্গী করে পথ চলতে চলতে যেমন হারিয়েছেন তার অতি প্রিয়জনকে, তেমনি মৃত্যুর নির্যাস থেকে সংগ্রহ করেছেন বেঁচে ওঠার পাথেয়। সেই উপলব্ধি তাকে বলতে শিখিয়েছে, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। আজকের এই অস্থির সময়ে যখন সমগ্র মানব জাতিকে বিচলিত করছে, তখন সত্যদ্রষ্টা কবির কাছে আমাদের প্রার্থনা,

0: আজ 8ই অগস্ট। মুক্তির মন্দিরে যতগুলি সোপান স্বাধীনতার জন্য মরিয়া অজস্র মানুষের রক্তে লাল হয়েছে, 1942-এর আজকের দিনটি তাদের অন্যতম। ঐতিহাসিক এই 8ই অগস্ট কেঁপে উঠেছিল কোটি কোটি কণ্ঠের বজ্র ঘোষণায়, ইংরেজ ভারত ছাড়ো। ভারত ছাড়ো প্রস্তাবটি গৃহীত হয় 1942-এর 14ই জুলাই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে। শুধু ভারতের যথেষ্ট নয়, নাৎসিবাদ, ফ্যাসিবাদ ও সব রকমের জঙ্গি তৎপরতার অবসানের উদ্দেশ্যে ভারতের ব্রিটিশ শাসনের সমাপ্তি একান্ত জরুরি। হরিজন পত্রিকায় এই রকমই দাবি করলেন মহাত্মা গান্ধী। ব্রিটিশ সরকার যথারীতি এই দাবি অগ্রাহ্য করলে সারা ভারতে শুরু হয়ে যায় ব্যাপক গণ আন্দোলন। গান্ধীসহ কংগ্রেসের অধিকাংশ নেতাকে গ্রেপ্তার করল ব্রিটিশ পুলিশ। দমনপীড়নের বন্যা বয়ে গেল, তাতে অবশ্য আন্দোলন আরও জোরদার হয়ে উঠল। বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যায় ঘটল গণ অভ্যুত্থান। বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা ও রামচন্দ্র বেরার নেতৃত্বে মেদিনীপুর জেলার তমলুক এবং কাঁথি মহকুমার মানুষ আশ্চর্য বীরত্বের পরিচয় দিলেন। মাতঙ্গিনী প্রাণ দিলেন, কিন্তু জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ণ হতে দিলেন না। 1942-এর আজকের দিন অমর হয়ে রইল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে।
1: আজ ভারতীয় সঙ্গীতে, বিশেষ করে ভারতীয় মার্গ সঙ্গীতে তার নাম উজ্জ্বল। তিনি অবিস্মরণীয়, ভীষ্মদেব চট্টোপাধ্যায়। স্মরণ করব তাঁকে। হুগলি জেলার পান্ডুয়ায় 1909 সালের 8ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তার সঙ্গীত সাধনার গুরু ছিলেন প্রথমে হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং পরে নগেন দত্ত। কলকাতার সংস্কৃত কলেজিয়েট স্কুলে তিনি যখন নিতান্তই ছাত্র, তখনই তাঁর কণ্ঠে নিধুবাবুর দুটি টপ্পা গান রেকর্ড করেন একটি গ্রামোফোন রেকর্ড কোম্পানি। ভীষ্মদেবের বয়স তখন মাত্র 13 বছর। পরবর্তীকালে কাজী নজরুল ইসলাম তাঁর এ ঘোর শ্রাবণ নিশি কাটে কেমনে গানটি

বিষ্ণুদেবের দেওয়া সুরে রেকর্ড করেন। খ্যাতির শীর্ষে ওঠার সেই সূত্রপাত। এরপর তার কণ্ঠের জাদু ছড়িয়ে পড়তে থাকে দিকে দিগান্তরে। 1934 সালে বেনারসে অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হন ভীষ্মদেব চট্টোপাধ্যায়।

ভীষ্মদেব চট্টোপাধ্যায়, বেনারস, ফেজাবাদ, ইলাহাবাদ, কানপুর, লখনৌ সব জায়গায় তিনি জনপ্রিয়তা অর্জন করেন। ভীষ্মদেবের জীবনের মোড় ঘুরে যায় 1940 সালে। সব কিছু ছেড়ে দিয়ে তিনি পণ্ডিচেরি আশ্রমে চলে যান অপার্থিব শান্তির সন্ধানে। 1977 সালের আজকের দিনে তাঁর জীবনাবসান হয়। ভীষ্মদেব চট্টোপাধ্যায়।

আজকের দিন স্মরণের দিন। এবারে আসব প্রাত্যহিক দেশবন্দনায়। আজ দেশবন্দনায় রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় ডক্টর চিত্রলেখা চৌধুরী সোম এবং সহশিল্পীরা।

0: শুনলেন দেশবন্দনা। জানিয়ে দিই আজকে অর্থাৎ শনিবারের একটি বিশেষ অনুষ্ঠানের কথা। রবীন্দ্রভারতী সোসাইটি এবং ভারতীয় সংগ্রহালয়ের যৌথ উদ্যোগে ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্মশতবার্ষিকী প্রেক্ষাগৃহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উদযাপন বিকেল পাঁচটায়।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

নিঃস্বার্থ লড়াইয়ের কথা। আগস্ট মাসের প্রথম পক্ষকাল জুড়ে প্রাত্যহিকীতে চিঠির পাতায় আসা যাক। সুশান্ত অধিকারী কুলিয়া মোহাম্মদ বাজার বীরভূম থেকে লিখছেন আজকের প্রথম চিঠি। তোমাকে ভালোবেসেই লিখি,

লড়াইয়ের কথা। আচ্ছা, ভালোবাসার মধ্যে কি স্বার্থ থাকতে পারে? নিজের জীবন, ভবিষ্যৎ, অস্তিত্ব রক্ষার স্বার্থ যদি থাকে, তাহলে তাকে কি স্বার্থপরতাই বলা হয়? আর সেই স্বার্থ যখন জড়িয়ে যায় প্রকৃতি, সমাজ, আগামী প্রজন্মের সাথে, তখন সেই লড়াই কি আর ব্যক্তিগত থাকে? পাহাড়ের কোলে বাস করা এক সাধারণ নারীর কথা শোনাই। তিনি গৌরা দেবী। তিনি বুঝেছিলেন গাছ শুধু কাঠ নয়, গাছ মানে ছায়া, জল, মাটি, জীবন। গাছের আশ্রয়ে বড় হয়েছে তাঁর সন্তান, তাই গাছে তাঁদের ভবিষ্যৎ। কিন্তু একদিন সেই ভালোবাসায় নেমে এলো কুঠারের আঘাত। কাঠ কাটতে এলো একদল মানুষ। গৌরাদেবী ছুটে গিয়ে একটি গাছকে জড়িয়ে ধরলেন, কণ্ঠে দৃঢ় ঘোষণা, গাছ কাটতে হলে আগে আমায় কাটতে হবে। তাকে দেখে হাসল কাঠুরেরা। একজন নারী একা কি বার করতে পারে? কিন্তু ভুল করেছিল তারা। গৌরাকে দেখে এগিয়ে এলেন আরো নারীরা, একজন, দুজন, তারপর অসংখ্য মানুষ। প্রত্যেকে জড়িয়ে ধরলেন এক একটি গাছ। মুহূর্তে ব্যক্তিগত প্রতিরোধ পরিণত হল গণ আন্দোলনে। কুঠারের সামনে দাঁড়ালো মানুষের ভালোবাসা, শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল কাঠুরেরা। সেদিন শুধু গাছ বাঁচেনি, বেঁচেছিল মানুষের ভবিষ্যৎ রক্ষার এক প্রত্যয়। হ্যাঁ প্রাত্যহিকে, সেই আন্দোলনে নিজের স্বার্থ বৃহত্তর স্বার্থে মিলেমিশে হয়ে উঠেছিল এক নিঃস্বার্থ লড়াই। আজও সেই লড়াই আমাদের ডাক দেয়। আসুন, বহু সংগ্রামী মানুষের আত্মত্যাগে পাওয়া এই ধনধান্য পুষ্প ভরা শস্য শ্যামলা দেশকে আমরা ভালোবাসি, রক্ষা করি। কারণ প্রকৃতিকে রক্ষা করার লড়াই মানে ভবিষ্যৎকে রক্ষা করার লড়াই। সুশান্ত অধিকারী, কুলিয়া, মোহাম্মদ বাজার, বীরভূম থেকে লিখলেন।

0: মৃত্যুর অন্তরে পশে অমৃত না পাই যদি খুঁজে, সত্য যদি নাহি মেলে আপন দুঃখ সাথে যুঝে, পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায়, অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায়, তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে, মরিতে ছুটিতে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো। হ্যাঁ বন্ধু, নিঃস্বার্থ লড়াই, জীবনদান, এই পরিপ্রেক্ষিতেই আমাদের এবারের প্রথম পক্ষের বিষয়ে প্রবেশ করব। দ্বিতীয় চিঠির পাতায় লিখেছেন রাজেন্দ্র কুমার আচার্য, জামবনি বোলপুর বীরভূম থেকে। আপনি লিখলেন, জীবনের মাঠে লড়াই শব্দটি অতি পরিচিত, প্রতিপক্ষ বদলে যায়, চেনা ছবির রূপান্তর ঘটে না। অদম্য সাহস আর ইচ্ছে শক্তির বলে বলিয়ান ব্যক্তি শৃঙ্খল মুক্তির জয়গান গেয়ে বোঝাতে পারেন দারিদ্র, কুসংস্কার বা সামাজিক গোঁড়ামির শক্ত বাঁধন ছিন্ন করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখা যায়। এখানেই প্রশ্ন ওঠে, আপন স্বার্থে তো সবাই সব ত্যাগ স্বীকার করতে পিছপা হয় না, কিন্তু পরের জন্য সেবাব্রত নিয়ে কাজ করেন কজন? এই মাতৃভূমি তো বীর মুক্তিযোদ্ধাদের আত্মবলিদানে মুক্তির আলো ফিরে পেয়েছে। নাম না জানা, হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। অনেকেই আজ আনওয়েপ্ট, আনসাং হিরো। আমাদের আটপৌরি জীবনেও কত বাবা মা নিঃস্বার্থ লড়াই চালিয়ে সন্তানের ভবিষ্যৎ করতে আত্মত্যাগ করেন, দেশের মাটিকে আগলে রাখেন যে সমস্ত সেনানি, যারা দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিনিদ্র রজনী যাপন করছেন তাদের কর্নিশ। সবুজ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন এমন মানুষেরা তো আজ আমাদের একটি সুস্থ পৃথিবী উপহার দিতে চাইছেন। ওদের জন্য আমরা কতটুকু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি? আজকের কচি কাঁচাদের আত্মকেন্দ্রিকতা দূর করে পরিবার, সমাজ তথা দেশের জন্য কিছু করবার জন্য উদ্বুদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাক। আদর্শ ব্যক্তিদের জীবনের লড়াই ওদের সঠিক দিশা দেখাতে পারলে আগামী দিন সুন্দর জীবনচর্চার অভ্যেস করে উঠবে। অবক্ষয়ের ছোঁয়া এড়িয়ে একটুখানি উদারতা আর মানবিকতা নিয়ে পরের জন্য কাজ করার মানুষ আজও সমাজে আছেন। যারা কারো বিপদে পাশে থাকেন, কেউ বা চিকিৎসা সেবা দেন, কেউ বা শিক্ষা, কেউ বা সমাজের কাজে সবাইকে নিয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করেন নিঃস্বার্থভাবে, নীরবে। প্রচারের আলোয় আলোকিত না থেকেও কাজ করার মানুষ আজও আমাদের মধ্যে আছেন, আর ওরা আছেন বলেই আজকের এই অস্থির সময়ে আমরা সাধারণ মানুষ মনের আকাশে মুক্তি সূর্যের আলো খুঁজে পাই। নিঃস্বার্থ ভালোবাসা আর মানবিকতার পতাকা উত্তোলিত হোক। নাম না জানা হাজারো আত্মত্যাগী মানুষের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। হ্যাঁ বন্ধু, আমাদের শুভেচ্ছা এবং শ্রদ্ধা রইল তাঁদের প্রতি। লিখলেন রাজেন্দ্র কুমার আচার্য, জামবনি বোলপুর বীরভূম থেকে।
1: পশ্চিম মেদিনীপুরের চিঠি মিঠু মণ্ডল, প্রেমবাজার খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। অগস্ট মাস আমাদের আত্মসমালোচনার মাস, স্বাধীন ভাবনা চিন্তার মাস, আবার ভারতবাসীর মাথা তুলে বাঁচার জন্য যারা নিঃস্বার্থ লড়াইয়ে আত্মাহুতি দিয়েছিলেন তাঁদের প্রতি নতজানু হয়ে শ্রদ্ধা নিবেদনের মাসও। অপরদিকে এই অগস্ট মাসকে আমাদের আত্মশুদ্ধির মাসও বলতে পারি অনায়াসে। সূর্যের প্রতিটি আলোক কণা প্রতিদিন এক নতুন অধ্যায়ের কথা যেমন লেখে, আবার জানায় নিঃস্বার্থ লড়াইয়ে যারা কালজয়ী হয়েছেন তাঁদের কথাও, যদিও তার কতটুকুই বা আমরা জানি। এসব প্রাত্যহিকে পূর্ণ অগস্ট মাসে আজ তোমাকে শোনাই উর্মিলা বালার কথা। অখণ্ড মেদিনীপুরের কেশপুরে তার শ্বশুর বাড়ি, সন্তান আর সংসার, এর মধ্যেও ব্রিটিশ সরকারের শাসনের নামে পীড়ন ও তাদের বর্বরতা প্রদর্শন তাঁকে ব্যথিত করত সব সময়। উর্মিলা বালা 1930 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সরাসরি যোগ দিয়েছিলেন। ওই 1930 সালের 11 জুন ব্রিটিশ সরকার বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার খিরাই গ্রামে স্বাধীনতার উদ্দেশ্যে আন্দোলনকারীদের উপর এলোপাথারি গুলি চালায়, তাতে 22 জন শহীদ হন। সেই ঘটনার প্রতিবাদে জ্বলে ওঠে মেদিনীপুর, মহিলারা প্রতিবাদে সামিল হন, ট্যাক্স বন্ধ আন্দোলন শুরু করেন উর্মিলা বালা। বহু মহিলাকে একত্রিত করে কেশপুর থানা অভিযান চালায়। পুলিশ উর্মিলা বালার কথা আগেই শুনেছিল। থানার ভিতরে নিরস্ত্র মানুষের উপর প্রবলভাবে লাঠি চালায় পুলিশ। ব্রিটিশ সরকারের পুলিশের তীব্র আঘাতে সেখানেই মারা যান উর্মিলা বালা। এবং এই উর্মিলা বালাই স্বাধীনতা সংগ্রামী অবিভক্ত মেদিনীপুরের প্রথম মহিলা শহীদ। নিরক্ষর এবং সমাজের চূড়ান্ত রক্ষণশীলতার মধ্যেও সকলের স্বার্থ রক্ষায় নিঃস্বার্থ লড়াইয়ে যে মহিলা এগিয়ে এসেছিলেন, সেই উর্মিলা বালা সহ প্রণম্য সকল স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অন্তরের শ্রদ্ধার্ঘ নিবেদন করি।

0: মিঠু মণ্ডল, প্রেমবাজার, খড়গপুর ৬, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: দেবাশিস ঘোষ, আপনি লিখেছেন আনন্দপুরী ব্যারাকপুর থেকে। সুজন এসো, তিনি নেই। বছর পাঁচেক আগে তিনি চলে গেছেন, আজও তিনি প্রাসঙ্গিক। জীবনের এক অধ্যায়ের সঙ্গে তাঁর অক্লান্ত নিরলস লড়াই তাঁকে স্মরণীয় করে রেখেছে। ব্যক্তিগত পারিবারিক সমস্যাকে সযত্নে সরিয়ে রেখে দাঁতে দাঁত চেপে তাঁর সমাজ বদলানোর লড়াই এরাজ্যের বিজ্ঞান মনস্ক আন্দোলনে একটা মাইল ফলক হয়ে আছে। আলাপ হওয়ার পর তিনি কলকাতার একটি বিখ্যাত হাসপাতালে একটা অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন। সেখানে একটি কিশোরের সঙ্গে তিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিশোরটি চোখের কোনো অসুখে দেখতে পেত না। শেষ পর্যন্ত তার চোখে কর্নিয়া প্রতিস্থাপিত হয়েছিল। আর অপরিসীম আনন্দ নিয়ে সে কিশোর সেদিন জানিয়েছিলেন সে কৃতজ্ঞ তার চোখে আলো এনে দেওয়ার জন্য। আর সেই আলো এনে দেওয়ার মানুষটিকে নিয়েই আমাদের আজকের কথা। তিনি ছিলেন আলোর পথযাত্রী। তাঁর জীবন ও লড়াইয়ের অন্যতম সাথী, তাঁর জীবন সঙ্গিনী ও কয়েকজনকে নিয়ে গড়ে তুলেছিলেন একটি সংস্থা যার কাজ ছিল মানুষকে মরণোত্তর দেহদানে সচেতন করা। মৃত্যুর পর দেহকে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য দান করার মানসিকতা যাতে গড়ে ওঠে, সেজন্য দিন রাত এক করে রাজ্যে রাজ্যের বাইরে তিনি অনবরত দৌড়ঝাঁপ করে বেড়াতেন। বেতার বৈদ্যুতিন মাধ্যমে কথিকা পাঠ করে, নিবন্ধ লিখে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস নিয়মিত চালিয়ে গিয়েছেন। রাজ্যের নানা জায়গায় বিভিন্ন ক্লাব, স্কুল, কলেজ ও অফিসে একটার পর একটা সেমিনার করেছেন। এ ব্যাপারে দেশের আইনসভায় পাশ হয়েছে প্রয়োজনীয় বিল, রাজ্যে জারি হয়েছে অধ্যাদেশ। এখন মৃত্যুর পর শরীর থেকে কর্নিয়া, কিডনি, লিভার ইত্যাদি অন্যের শরীরে প্রতিস্থাপিত হচ্ছে। বহু মানুষ আজ মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে চলেছেন, আর তার পিছনে রয়ে গেছেন নিঃস্বার্থ লড়াকু মানুষটি, যার অনবদ্য রূপকথার লড়াই আজও সবাইকে উজ্জীবিত করে চলেছে। সশ্রদ্ধ প্রণাম, জানালেন দেবাশিস ঘোষ, আনন্দপুরী ব্যারাকপুর থেকে।

0: সাধনা মজুমদার, বরানগর, ডানলপ থেকে লিখছেন এবারের চিঠি। জীবনের চরম সংকটের মুখোমুখি দাঁড়িয়েও নিজের ভবিষ্যতের কথা না ভেবে বহু স্বাধীনতা সংগ্রামী দেশের মুক্তির জন্য নিঃস্বার্থ লড়াই করেছেন। চট্টগ্রাম পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের ঘটনায় এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদার। নিজের প্রাণ উৎসর্গ করে সেদিন তিনি বুঝিয়ে দিয়েছিলেন পরাধীন দেশে নারীরাও পুরুষদের মতো বিপ্লবের আগুন ছড়িয়ে দিতে পারে। সেদিন প্রীতিলতারা আক্রমণের চূড়ান্ত ইঙ্গিত পেয়েছিলেন সহযোগী বিপ্লবীর টর্চের আলোর সংকেতে। একটা আলোর সংকেত, বৈপ্লবিক কর্মকাণ্ডের সফলতা দিতে পারে এই ভাবনাটি অল্প বয়সেই আমার মনেও দাগ কেটেছিল। তাই কলেজ জীবনে পড়াশোনার ফাঁকে ফাঁকে সমাজসেবী ছাত্রছাত্রীদের সঙ্গে দৃষ্টিহীনদের চোখে আলো দিতে, মরণের পরে চক্ষুদান মহৎ কাজ, এই সচেতনতা প্রচারে সামিল হতাম। মনে পারে কিছু বিজ্ঞানমনস্ক মানুষ বিষয়টি মেনে নিলেও অন্ধবিশ্বাসীরা ভাবত চোখ দান করলে পরজন্মে অন্ধ হয়ে জন্মাতে হবে। ছাত্রদলের যুক্তি ছিল মৃত্যুর পরে আমরা কেউ গড়ে কেউ শ্মশানে যাই, তাহলে তো পরজন্মে কঙ্কাল কিংবা ছাই হয়ে জন্মাতে হবে। বহুদিন আগের সেসব কথা আজ থাক। বর্তমানে আধুনিক মনুষ্য সমাজেও দেখা যায় চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ মৃতা মায়ের চোখ দান করে চোখ বিক্রির অপবাদে প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে ছেলেকে দুর্ভাগ্যবশত সাময়িকভাবে কারাবাস ভোগ করতে হয়। এক্ষেত্রে জনৈক সমাজসেবী অন্যদের চোখে অবিশ্বাসী হলেও মানুষের অন্ধবিশ্বাস ভেঙে দিতে পিছু পা হন না। এই নিঃস্বার্থ লড়াইয়ের চেতনায় সমৃদ্ধ সংগঠিত শক্তি একদিন ঠিক আলোর ঠিকানায় পৌঁছবেই। অন্যদিকে নিরক্ষরতার বিরুদ্ধে, ধর্মীয় গোঁড়ামি, বিদ্বেষ, বিভাজন, কুসংস্কারের বিরুদ্ধে নিরন্তর লড়াই চলছে ও চলবে। বর্তমানে পরিবেশ প্রেমীদের বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণের জন্য নিঃস্বার্থ লড়াইও বেশ লক্ষণীয়। এমন নিঃস্বার্থ লড়াকুরা অনেকেই প্রচারের আলোতে না এসে অপরের মুখে হাসি ফোটানোকেই গুরু দায়িত্ব মনে করেন। সমাজে বৈপ্লবিক পরিবর্তনকারী নিঃস্বার্থ এই লড়াইকে কর্নিশ। সাধনা মজুমদার, বরানগর, ডানলপ থেকে।
1: অর্পিতা রায়, আপনি লিখেছেন কাঁইতি, জেলা পূর্ব বর্ধমান থেকে। গল্পের আসর প্রিয় প্রাত্যহিকী, অগণিত দেশপ্রেমিকের আত্মবলিদানের ফলশ্রুতি আমাদের আজকের স্বাধীন ভারতবর্ষ। স্বাধীনতার জন্য তাঁদের নিঃস্বার্থ লড়াই ভারতের ইতিহাসের এক বেদনাপ্লুত গৌরবময় অধ্যায়। আমাদের স্বাধীনতার চিহ্ন ত্রিয়ঙ্গায় মিশে আছে ক্ষুদিরাম, নেতাজি, ভগৎ সিং, রাসবিহারী বসু, বল্লভভাই প্যাটেলদের মতো কত শত বিপ্লবীদের স্বার্থবিহীন সংগ্রামের সৌরভ। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত বা মাতঙ্গিনী হাজরার মতো বীরাঙ্গনাদের আত্মাহুতির হোমে আলোকিত হয়েছে আমাদের দেশ ও মাতৃকা। নারী শিক্ষার অগ্রগতির জন্য বেগম রোকেয়ার নিঃস্বার্থ অবদান আজও মানুষের কাছে প্রণম্য। ঊনবিংশ শতকে গোঁড়া সমাজের মূলে তীব্র কুঠাঘাত টেনেছিল সতীদাহ নামক কুপ্রথা রোধে রাজা রামমোহন রায়ের নিঃস্বার্থ প্রচেষ্টা এবং বিধবা বিবাহ প্রচলনে বিদ্যাসাগরের অপ্রতিরোধ আন্দোলন। সমাজ এখনও প্রতি প্রাতে স্মরণ করে এই মনীষীবৃন্দের নিঃস্বার্থ লড়াইয়ের আত্মকথা। সন্তানকে সমাজের সমস্ত প্রতিকূলতা থেকে আগলে রেখে বড় করে তোলা, এও অতি সাধারণী মায়েদের দৈনন্দিন নিঃস্বার্থ লড়াই। এক বন্ধুকে তার জীবনের পথে এগিয়ে দেবার জন্য সাহায্য করতে গিয়ে পরিবার ও পরিজনের বিরুদ্ধাচরণ করার মাধ্যমে আরেক বন্ধু অজান্তেই লড়ে ফেলেন এক নিঃস্বার্থ লড়াই। হতাশার অন্ধকার থেকে, একটি পরীক্ষার্থীকে তুলে আনতে গিয়ে আরেক পরীক্ষার্থীর প্রতিদিনের নিঃস্বার্থ সাহায্য প্রচেষ্টা, সেও তো এক নিঃস্বার্থ লড়াই, আত্মসম্মান ও আত্মপ্রতিষ্ঠার এক যৌথ সংগ্রাম। সেখানে বিলীন হয়ে যায় প্রতিযোগিতার ধারণা, ধ্রুবতারার মতো জেগে থাকে শুধু মানুষের নিঃস্বার্থ মানবিক দিকটি। মানুষের জন্য মানুষের নিঃস্বার্থ লড়াই জীবিত থাক, পাশবিকতার বিরুদ্ধে জয়ী হোক উজ্জ্বল মনুষ্যত্ব। ইতিহাস কখনো সরবে কখনো নীরবে এমন নিঃস্বার্থ লড়াকুদের স্মৃতিচিহ্ন দিয়ে গল্প বনে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিঃস্বার্থ সংগ্রামীদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে লিখলেন অর্পিতা রায় কাঁইতি, পূর্ব বর্ধমান থেকে।

নিঃস্বার্থ লড়াই, সেই লড়াইয়ের গল্পগুলো এই সমাজের পাতায় পাতায়, যা উঠে আসছে চিঠির পাতায় প্রাত্যহিকীর অগস্টের প্রথম পক্ষকাল জুড়ে। সে চিঠির ঝাঁপি আজ না হয় বন্ধ করা যাক, খুলব আবারও আগামীকাল। এখন জানাই আকাশ বাতাসের কথা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে, কলকাতা এবং তার আশপাশের এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। দু এক পশলা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 30 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3.4 ডিগ্রি কম। সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 99 এবং

0: 86% বৃষ্টি হয়েছে 9.4 মিলিমিটার। একই সঙ্গে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলীয় এলাকায় ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে সমুদ্র থাকবে উত্তাল। তাই পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের আজ সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। শেষ করব প্রাত্যহিকে আজ এখানে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: আমি দেবদুলাল দে,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে। নমস্কার।
1: নমস্কার।

0: শুনলেন প্রাত্যহিকে। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। তথ্য সম্প্রচার মন্ত্রক দেশের প্রত্যন্ত দুর্গম এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্থাপনের জন্য বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এখনও পর্যন্ত বন্যার কবলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 98। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্স টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন ভারতের দুই শাটলার অস্মিতা চালিহা ও রক্ষিতা রামরাজ। আসছে বিস্তারিত খবরে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। পিসিআই এর এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয় নাগরিক ট্রানজাকশন বা লেনদেনের কোনোরকম চার্জ ছাড়াই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কোন রকম চার্জ দিতে হবে না। ব্যাংক, অর্থনৈতিক প্রযুক্তি সংস্থা এনপিসিআই এবং রিজার্ভ ব্যাংক ইউপিআই এর বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং প্রতারণা ও জালিয়াতি রোধে বিশেষ উদ্যোগ নিচ্ছে বলেও পিসিআই স্পষ্ট জানিয়েছে। পেমেন্ট কাউন্সিলের ওই বিবৃতিতে এও জানানো হয়েছে, কোন বাণিজ্যিক পরিষেবা ক্ষেত্রে ধার্য করা চার্জ শুধুমাত্র বাণিজ্যিক লেনদেনকারীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে উপভোক্তাদের ডিজিটাল পেমেন্টের জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। অধিকাংশ নাগরিকই এই পরিষেবা প্রায় প্রতিদিন ব্যবহার করে থাকেন বলে উল্লেখ করে পিসিআই বলেছে, ইউপিআই লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনিয়োগ, নিরাপত্তা, উদ্ভাবন ও পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রের বিকাশ হচ্ছে এবং আগামী দিনে ব্যবসায়ী ও উপভোক্তাদের জন্য ইউপিআই এক অত্যাবশ্যক পরিষেবা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। স্নাতক, স্নাতকোত্তর ও 587 জন পিএইচডি স্কলার সহ 3000-এর বেশি পড়ুয়ার সামনে ভাষণ দেবেন তিনি। শ্রী মোদী রাষ্ট্রপতি স্বর্ণপদক, ডিরেক্টর স্বর্ণপদক, শঙ্কর দয়াল শর্মা স্বর্ণপদক এবং পারফেক্ট 10 গোল্ড মেডেল সহ প্রতিষ্ঠানের সর্বোত্তম পদকগুলি কৃতী পড়ুয়াদের হাতে তুলে দেবেন। প্রধানমন্ত্রী রিমোটের মাধ্যমে আইআইটি দিল্লির সোনিপত ক্যাম্পাসের এআই ক্ষমতা সম্পন্ন উচ্চমানের সুপার কম্পিউটিং ব্যবস্থাপনা পরম প্রজ্ঞারও সূচনা করবেন। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশই আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টির উপর নজর রেখে চলেছে, এ ব্যাপারে যাবতীয় অগ্রগতির ঘটনা জানানো হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতির দিকটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদীর এক বার্তার জবাবে দুই নেতার আলোচনার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নেতা ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করেন, কথা বলেন পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও। এই বার্তালাপে উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা নিয়ে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। মন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে গতকাল ডক্টর জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখনও সীমান্ত পারে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। পুলওয়ামা হামলার পর ভারত যে পাকিস্তানের ওপর থেকে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে, সে কথাও স্পষ্ট উল্লেখ করেন তিনি। এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিও ভিডিও জেকেতে আন্দোলনকারীদের হত্যার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা চালানো হলে তার দায় নিতেই হবে। এর আগে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার ভলকার তুর্কো বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারী ও নিরাপত্তারক্ষীর মৃত্যুর দ্রুত, পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেন। পিওজেকেতে তথাকথিত নির্বাচনে দুর্নীতির অভিযোগে ব্যাপক প্রতিবাদ আন্দোলনের মধ্যে এই তদন্তের ডাক দেওয়া হয়েছে। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএসির নেতৃত্বে চলা এই বিক্ষোভে 50 জনেরও বেশি আন্দোলনকারী এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রত্যন্ত দুর্গম এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্থাপনের আর্জি জানিয়েছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান লোকসভায় লিখিত উত্তরে জানান, প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য জরুরি অবস্থার সময় এই কমিউনিটির বেতার কেন্দ্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় ভাষায় বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশন করার ক্ষেত্রে এদের উল্লেখযোগ্য অবদানের বিষয়েও আলোকপাত করেন তিনি। ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই রাজ্য সরকার গতকাল ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে। প্রায় দেড় ঘণ্টার ওই বৈঠকে ছাত্রদের 10 সদস্যের প্রতিনিধি দল নিয়োগ পরীক্ষা ও প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার দাবিতে সোচ্চার হন। কথিত অনিয়মের অভিযোগ সম্পর্কে নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তারা। এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, সরকার ছাত্রছাত্রীদের সমস্ত উদ্বেগ নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে পশ্চিমবঙ্গ জুড়ে তাঁকে শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কবিগুরুর প্রয়াণ দিবসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি শান্তিনিকেতনে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে বিশ্বকবিকে শ্রদ্ধা জানাবেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, রবীন্দ্রনাথ তাঁর লেখনের মাধ্যমে ভারত আত্মার কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দুদিনের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সফরে যাবেন। সফরের প্রথম দিন শ্রী বিজয়পুরমে সেলুলার জেল জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করবেন তিনি। সেখানে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি স্বাধীনতা জ্যোতির প্রতি সম্মান জানাবেন এবং বীর সাভারকরের কারাকক্ষ ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় দিন শ্রী বিজয়পুরমের ফ্ল্যাগ পয়েন্টে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেবেন তিনি। অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এখনও পর্যন্ত বন্যার কবলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 98। যদিও বিপর্যস্ত জেলার সংখ্যা বর্তমানে কমে দাঁড়িয়েছে 13, বন্যা দুর্গতের সংখ্যাও কমে হয়েছে 1.5 লক্ষের কিছু বেশি। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, চড়াইদেউ জেলা থেকে সর্বশেষ মৃত্যুর খবর পাওয়া গেছে। শিবসাগর, গোলাঘাট, নাগাঁও, হোজাই, শোনিতপুর, ধেমাজি, দারাং, বিশ্বনাথ, কামরূপ মেট্রোপলিটন, লক্ষিমপুর, উদালগুড়ি, যোরহাট এবং চড়াইদেউ জেলা বর্তমানে বন্যা কবলিত। সবচেয়ে খারাপ অবস্থা গোলাঘাটের, সেখানে প্রায় 59,000 মানুষ জলবন্দী। 10,700 হেক্টরের বেশি চাষজমি জলের তলায় চলে গেছে, মারা গেছে 47,000-এর বেশি পশু। এদিকে কেরালামের 7টি জেলায় আজও অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। গত 7 দিন ধরে রাজ্যের সব জেলাতেই একটানা বৃষ্টি হয়েই চলেছে। ডোনাল্ড কাপ ফুটবলে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ইস্টবেঙ্গল 5-0 গোলে সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়ে দিয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় এই খেলা হয়। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্স টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন ভারতের দুই শাটলার অস্মিতা চালিহা ও রক্ষিতা রামরাজ। আসানে আয়োজিত এই টুর্নামেন্টে অস্মিতা জাপানের শীর্ষ বাছাই এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে 22 নম্বর থাকা হিনা আকিচিকে হারিয়ে দেন। অন্যদিকে তৃতীয় বাছাই তথা স্বদেশী তানভি শর্মাকে হারিয়ে শেষ চারে জায়গা করে

করেছেন রাকসিতা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। তথ্য সম্প্রচার মন্ত্রক দেশের প্রত্যন্ত দুর্গম এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্থাপনের জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে। আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এখনও পর্যন্ত বন্যার কবলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 98। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্স টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন ভারতের দুই শাটলার অস্মিতা চালিহা ও রক্ষিতা রামরাজ। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে আরও একবার এসআইআর করার প্রয়োজন আছে বলে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন। হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে আজ এক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির প্রাক্তন আত্মসহায়ক সুমিত রায়কে আজ তলব করেছে সিআইডি। এদিকে বিদেশ যাত্রার আবেদন নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণ দিবসে রাজ্যের সর্বত্র গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করা হচ্ছে। শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আজও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ডুরান্ড কাপ ফুটবলে ইস্টবেঙ্গল গ্রুপ পর্বের শেষ ম্যাচে 5-0 গোলে ইউনাইটেড এফসিকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে আরও একবার এসআইআর করার প্রয়োজন আছে বলে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন। দিল্লি থেকে গতকাল বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমীকবাবু বলেন, এসআইআরের কাজ পশ্চিমবঙ্গে সম্পূর্ণ হয়নি, তৃণমূল কংগ্রেস তা করতে দেয়নি। নতুন করে এসআইআর হলে পশ্চিমবঙ্গের প্রকৃত চেহারা মানুষের সামনে উদ্ঘাটিত হবে।
1: এসআইআর সম্পূর্ণ হয়নি, এসআইআর কে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস করতে দেয়নি, আরেকবার এসআইআর করবার প্রয়োজন আছে, তাহলে পশ্চিমবঙ্গের প্রকৃত চেহারাটা মানুষের সামনে উঠে আসবে।
0: উল্লেখ্য, রাজ্য এসআইআর এর নাম বাদ পড়া 27 লক্ষ মানুষের মধ্যে অনেক কম সংখ্যক এখনও পর্যন্ত নাম নথিভুক্তির জন্য আবেদন জানিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। নিজের কেন্দ্র ভবানীপুরে তিনি গতকাল এই উপলক্ষে এক মিছিলে অংশ নেন। আলিপুরের গোপালনগর মোড়ে সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্ব দিয়ে পূর্বতন সরকারের সমালোচনা করে শুভেন্দু বলেন, তাদের আমলে কখনোই হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নেয়নি রাজ্য।
2: বিগত দিনে পশ্চিমবঙ্গে সরকার যারা চালাতেন তারা হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যুক্ত হতেন না। এইবার প্রথম জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে এখানে একটি রাষ্ট্রবাদী সরকার আপনারা তৈরি করেছেন। এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যুক্ত হয়েছে এবং আজকে তার সূচনা হলো।
0: উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে আগামী সোমবার কলকাতার নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত একটি কেন্দ্রীয় মিছিলের আয়োজন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। সকলকে এই কর্মসূচিতে সামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে আজ এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। 9ই আগস্ট অর্থাৎ আগামীকাল থেকে 14ই আগস্ট পর্যন্ত সাধারণ দর্শক এবং পড়ুয়াদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে। স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করতে প্রদর্শনীতে স্থান পেয়েছে স্বাধীনতা সংগ্রামের নানান দুর্লভ স্মারক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের এই প্রদর্শনী দেখার আহ্বান জানানো হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, ভাইব্রেন্ট ভিলেজ প্রকল্পের সীমান্ত এলাকার উন্নয়ন ও নিরাপত্তা আরও সুদৃঢ় করা হবে। তিনি গতকাল নদিয়ায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বৈঠকের পর একথা বলেন।
3: ভাইব্রেন্ট ভিলেজ কেন্দ্র সরকার বলেছেন, বর্ডারের যত গ্রাম আছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওটা শেষ গ্রাম নয়, ওটা আমাদের দেশের প্রথম গ্রাম। সেই হিসাবে সেই গ্রামকে স্বয়ংসম্পূর্ণ করা, সুরক্ষার দিক দিয়ে সম্পন্ন করা, যাতে বিদেশি আক্রমণ বিদেশ থেকে অনুপ্রবেশ যাতে না হয় গ্রামের মানুষই প্রোটেক্ট করবেন এবং সব দিক দিয়ে গ্রামের মানুষকে সম্পন্ন করে গ্রামকে সুরক্ষিত করার ভাইব্রেন্ট ভিলেজ চলেছে।
0: পঞ্চায়েতে নতুন কর বসানোর জল্পনা খারিজ করে দিয়ে দিলীপবাবু বলেন, জনসাধারণের উপর কোনো অতিরিক্ত কর চাপানো হচ্ছে না। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির প্রাক্তন আত্মসহায়ক সুমিত রায়কে আজ তলব করেছে সিআইডি। সকাল দশটার মধ্যে তাকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। তবে আত্মগোপন করে থাকা সুমিত সেই তলবি নোটিশ হাতে পাননি বলে জানা গেছে। সিআইডির একটি দল সুমিতের খোঁজে তার টালিগঞ্জের বাড়িতে যায়, কিন্তু তিনি বাড়িতে না থাকায় সেই নোটিশ তাকে দিতে পারেননি তদন্তকারী আধিকারিকরা। সিআইডির সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে একটি জমি প্রতারণার মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। এদিকে সুমিত রায় ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে একটি করে মামলায় তাকে আগাম জামিন মঞ্জুর করা হলেও আরও চারটি এফআইআর দায়ের রয়েছে সুমিতের বিরুদ্ধে। অন্যদিকে অভিষেক ব্যানার্জিও বিদেশ যাত্রার আবেদন নিয়ে ফের সুপ্রিম কোর্টের আবেদন জানিয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য গত 5 আগস্ট তার বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেকের আইনজীবী। এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, অভিষেক ব্যানার্জিও তার আত্মসহায়ক যে ধরনের কাজ করেছেন, ধীরে ধীরে তার নিদর্শন সকলেরই সামনে আসছে।
4: অভিষেকের হাতে এই সুমিত রায় যে সমস্ত অপকর্ম করেছে, সেই সমস্ত অপকর্মের তো আস্তে আস্তে নিদর্শন বাইরে আসছে। এত মামলা হয়েছে তো স্বাভাবিকভাবে সে তো জেলে যাবেই। এবার জেল যাত্রা থেকে বাঁচার জন্য যা যা করার করছে, চেষ্টা করছে, কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট।
0: অন্যদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, অভিষেক ও তার আত্মসহায়ক সব জায়গাতেই যেভাবে দুর্নীতি করেছে তাই ভয় পেয়ে রক্ষা কবচের জন্য আদালতে দ্বারস্থ হচ্ছেন, কিন্তু সেই রক্ষা কবচ তাদের বাঁচাতে পারবে না।
1: এদের বিরুদ্ধে এত মামলা আছে, আমার মনে হয় কোর্টে অত বিচারপতি নেই। এরা তো কোনো জায়গা বাদ দেয়নি, সব জায়গাতেই গিয়ে তুলেছে। রাজ্যে কোনো প্রশাসন ছিল না, পুলিশ নেতা নেত্রী মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সরকার পরিবর্তন হওয়ার কারণে মানুষ ভয়মুক্ত হয়েছে, চাপমুক্ত হয়েছে, ভরসা পেয়েছে, এগিয়ে আসছে। কতদিন রক্ষা কবচ নিয়ে থাকবে?
0: রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG-র শীর্ষ কর্তাদের সঙ্গে গতকাল বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সুরক্ষা, সন্ত্রাস দমন সংক্রান্ত প্রস্তুতি এবং বিভিন্ন নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্যে 20 জন পুলিশ ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। এর মধ্যে জামাল হোসেনকে কাকদ্বীপ কোর্টের ইন্সপেক্টর করা হয়েছে। তিনি এর আগে সাঁতরাগাছি থানার আইসি ছিলেন। অন্যদিকে কলকাতা পুলিশের 3 OC-কেও বদলি করেছে লালবাজার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ 22শে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণ দিবসে রাজ্যের সর্বত্র গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করা হচ্ছে। সকালে নিমতলা মহাশ্মশানে কবির স্মৃতিসৌধ ও পরে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কবি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। রাজ্য সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হবে বিকেলে রবীন্দ্র সদনে। 22শে শ্রাবণ উপলক্ষে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ।
5: আমৃত্যু দুঃখের তপস্যা ছিল কবির জীবন। সত্য যে কঠিন, তবু সেই কঠিনকেই ভালোবেসেছিলেন তিনি। বলে গেছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তাই কনিষ্ঠ পুত্র সমীর মৃত্যু সংবাদ রথীন্দ্রনাথকে জানাতে গিয়ে তিনি লেখেন, আঘাত যত বড় তাহাকে গ্রহণ করিবার সামর্থ্যও তত বড় হওয়া চাই। শোককে পবিত্র দেবদূতের ন্যায় অন্তঃকরণের মধ্যে স্বীকার করিয়া লও।

তাঁর প্রতি ঋণ রেখে বলতে পারা যায়, মহৎ দুঃখ গভীর শ্রদ্ধায় আমাদের অন্তঃকরণে জেগে থাকে 22শে শ্রাবণ।

0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, রবীন্দ্রনাথ তাঁর লেখনীর মাধ্যমে ভারত আত্মার কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। রাজ্যে বেসরকারি হাসপাতালগুলিতে পরিষেবা যথাযথ রাখতে স্বাস্থ্য দপ্তর একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। বেসরকারি হাসপাতালগুলির তরফে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের রাজ্যস্তরের নেতৃবৃন্দের সঙ্গে স্বাস্থ্যভবনে গতকাল স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায় এক বৈঠকে এই নিয়মাবলী মেনে চলার নির্দেশ দেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা। এর ফলে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আজও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের আজও সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। ডোরন কাপ ফুটবলের গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল 5-0 গোলে সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়ে দিয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় ম্যাচের 6 মিনিটে দানি রামিরেজ লাল হলুদের হয়ে প্রথম গোল করেন। 3 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে ইস্টবেঙ্গল গ্রুপ এতে দ্বিতীয় স্থানে রইল। এদিকে কোলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং আজ ক্যালকাটা পুলিশ ক্লাবের বিরুদ্ধে খেলবে। বারাসাত স্টেডিয়ামে খেলা শুরু 2:00। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: জানাও জানায় রসিক বিজ্ঞানীদের নিয়ে ধারাবাহিক। আজ দ্বিতীয় পর্ব, লিখেছেন অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী। বিজ্ঞানীদের মতে মানুষের হৃদয় একটি স্পন্দমান যন্ত্রমাত্র। আমাদের প্রশ্ন, এই স্পন্দমান যন্ত্র বিজ্ঞানীদের জীবন যৌবনেও কি ছন্দময় বীণার মতো বেজে ওঠে? জীবনের ছন্দের সঙ্গেও কি সেটা তাল মিলিয়ে চলতে থাকে অনবরত অপরূপ লীলাময় ভঙ্গিমায়? দৃষ্টিপাত উপন্যাসে যাযাবর লিখেছিলেন প্রায় ৫০ বছর আগে, বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। তাতে আছে গতির ছন্দ, নেই জ্যোতির আয়েস। বিজ্ঞানীদের হাস্য রস আবেগ উচ্ছ্বাস জীবনের রূপ রস বর্ণ গন্ধকে আলিঙ্গন করার কোনো ক্ষমতা কি তাহলে নেই? বিজ্ঞানীরা কি তাহলে বেরসিক, যাদের কাছে অরসিকেশু রসস্য নিবেদানম মা করু? হুঁশিয়ার শ্রোতাবন্ধু নিশ্চয়ই এতক্ষণ মনে মনে ভাবছেন একেবারেই যে নেই তা নয়। এইসব রসসম্পৃক্ত গুণগুলো সব বিজ্ঞানীর মধ্যে না থাকলেও কোনো কোনো বিজ্ঞানীর মধ্যে নিশ্চয়ই আছে, এটা অস্বীকার করা যাবে না, একেবারে খাঁটি কথা। বিজ্ঞানীরাও তো আমাদের মতো এই সমাজের মানুষ। সাধারণের সঙ্গে তাদের তফাতটুকু এই যে তাঁরা জটিল গণিত রাসায়নিক সমীকরণ কার্যকারণ সম্পর্ক এইসব নিয়েই সদা ব্যস্ত থাকেন। অর্থাৎ এইসব ব্যক্তিরা সত্যি কথা বলতে কি ধর্মেও নেই জিরাফেও নেই, জ্ঞানসাগরে ডুব দিয়ে অরূপরতনের আশায় বুঁদ হয়ে রয়েছেন। আর আমাদের মতো সাধারণ মানুষের জ্ঞানের পরিধি হল শুধু দিন যাপনের শুধু প্রাণ ধারণের গ্লানি সরমের ডালি, নিশি নিশি রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালি, লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ কলহ সংশয় সহে না সহে না আর জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। এই দিনযাপনে গ্লানি থেকে কোনো ক্রমেই আমাদের বেরিয়ে আসার জো নেই। তবু একথা মানতেই হবে যে হাস্যমুখে অদৃষ্টের করবমোড়া পরিহাস তুড়ি মেরে এমন কথা বলার ঢের মানুষ রয়েছে আমাদের চারপাশে। তাদের অবশ্য চোখ খুলে রাখলে সবসময় নজরে আসবে না, কিন্তু নয়ন মুদে দেখলে পরিষ্কার মালুম হবে। রসিক শ্রোতাবন্ধু, আমিও আপনাদের সঙ্গে এ বিষয়ে একমত। অর্থাৎ কিনা, একটু কষ্ট করতে পারলে নিরস বিজ্ঞানীদের মধ্যেও সরস প্রাণের ঐশ্বর্য পাওয়া যাবে, এদের সংখ্যাও নিহাত কম নয়। এইসব গোমড়ামুখো বিজ্ঞানীদের আপাত দৃষ্টিতে মনে হবে এরা হাস্যরস হিউমার স্যাটার উইট এসব কিছুই বোঝেন না, ভাজা মাছটিও উল্টে খেতে জানেন না, হুঁকোমুখো হ্যাংলা মুখে হাসি নেই, এইরকম আর কি। কিন্তু সত্যিই কি তাই? এদের রসিকতার ধরন ধারণটা তাহলে কেমন? এরা কি আমোদপ্রিয় মজলিশি হতে পারেন না? যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় যে বিজ্ঞানীদের অন্তরে বহমান সহজাত হাস্যরস সবসময় প্রবাহিত হয়ে চলেছে, তাহলে আমরা তার সন্ধান পাব কি করে? এদের বিজ্ঞান সাধনার সঙ্গে কি বিজ্ঞান আভিজাত্যের অহংকার জড়িয়ে আছে? হাস্যরস হিউমার স্যাটার আর উইট নিয়ে এককালে শরৎচন্দ্র পণ্ডিত মানে দাদা ঠাকুর অনেক গান বেঁধেছিলেন। এইসব গানের ইংরেজি শব্দের অর্থের পার্থক্যের চুলচেরা বিশ্লেষণ যেতে চাই না। আগুন জিনিসটি কি তা বুঝিয়ে বলা বড়ই শক্ত, বরং আগুন কি কাজ করতে পারে সেটা বলা ঢের সহজ। তেমনি হিউমার বস্তুটি কি তার সংজ্ঞা ও ব্যাখ্যা দেওয়ার চাইতে হিউমার কি করতে পারে সেটাই বোঝানো সোজা। অতি চপল স্বভাবের ব্যক্তি রসিকতা শুনে সকলের সামনে উচ্চস্বরে খিলখিল করে হেসে উঠবেন, কিন্তু স্থিত প্রজ্ঞ গম্ভীর প্রকৃতির ব্যক্তি ও পথে কিন্তু পা মাড়াবেন না। শুভ্র সংযত নির্মল হাস্যরস অথবা সামান্য গোদামাপের তামাশা শুনে বঙ্কিমচন্দ্র কি করতেন? মুখে কাপড় দিয়ে স্মিত হাস্যে সে জায়গা থেকে সরে যেতেন। একবার কল্পনা করুন তো, আলবার্ট আইনস্টাইনকে চার্লি চ্যাপলিনের ভূমিকায় অভিনয় করতে হলে অথবা চ্যাপলিনকে আইনস্টাইনের জায়গায় দেখলে কেমন লাগত? সায়েন্টিফিক হিউম্যানিজমের দশা যাই ঘটুক না কেন, সায়েন্টিফিক সিরিয়াসনেসের অন্তর্জলি যাত্রা ত্বরান্বিত হবার একটা সম্ভাবনা যে কিছুটা থেকেই যায় তা অস্বীকার করে লাভ নেই। জানাও জানায় এতক্ষণ শুনলেন রসিক বিজ্ঞানীদের নিয়ে ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, লিখেছেন অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: তুবড়ি শুনবেন একটি কৌতুক নাটিকা, ফুল শয্যা। রচনা স্বপন গঙ্গোপাধ্যায়, প্রযোজনা অনন্যা মজুমদার। ফুল শয্যা।
3: চলো এবার হোটেলে ফিরি।
4: আর একটু বসো না আরতি।
3: আরো
4: কি সুন্দর বেনারসের ঘাট, কেদারের মন্দিরে আরতির ঘন্টা বাজছে।
3: অন্য সবাই কি মনে করবে?
4: কে আবার মনে করবে, সবাই তো ইয়াং কাপল। তারা কি ভাববে দুই বুড়ো বুড়ি গঙ্গার ঘাটে বসে প্রেম করছে?
3: বুড়ো বুড়ি বলছো কেন? সবই তো আমরা ষাটে পড়েছি, সিনিয়র সিটিজেন বলো।
4: দুজনের একই মাসে রিটায়ারমেন্ট হলো।
3: দেখতে দেখতে বয়সটা যেন হাত ফসকে পালিয়ে গেল।
4: কিছুই পালায় না আরতি, এখনো সময় আছে।
3: কিসের সময়?
4: বিয়ে।
3: মেমরতি, ষাটে বিয়ে? বাড়লাই ষাট।
4: আমার তো মনে হয় ষাট বছর বয়সে বিয়ে উপযুক্ত সময়।
3: আর হাসিও না তো দীপাকর তুমি।
4: কেন, এটা হাসির কি আছে?
3: মানে
4: সংসারের সব ঝামেলা ঝঞ্ঝাট মিটে যায়, লোন শোধ হয়ে যায়, বাড়িঘর তৈরি হয়ে যায়, শ্বশুর শাশুড়ির প্রবলেম প্রায় থাকে না বললেই চলে, একদম ফ্রি লাইফ।
3: সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আর রিটায়ারমেন্টের পর হাতে প্রচুর টাকাও থেকে যায়, যত ইচ্ছে বেড়াও,
4: রোম্যান্স করো। প্রতিটা দিনই ভ্যালেন্টাইন ডে। আমার তো মনে হয় বানপ্রস্থ দাম্পত্য জীবনের সর্বশ্রেষ্ঠ সময়।
3: তা তুমি কি ঠিক করছো, এবার বিয়ে করবে?
4: ইচ্ছে তো আছে, যদি
3: যদি
4: তুমি রাজি হও।
3: আমি? না না না না, আমার অনেক প্রবলেম আছে।
4: প্রবলেম আমারও আছে, ষাট বছরে প্রবলেম থাকবে
3: না? না, আমার মুখের চামড়াটা পর্যন্ত কেমন বিচ্ছিরি হয়ে গেছে।
4: বিদেশি তেল মাখবে
3: কি,
4: কোনো প্রবলেম থাকবে না?
3: অসভ্য কথা কর,
4: লজ্জা পেলে তোমার গালে বেশ টোল পড়ে।
3: বুঝলাম, তা আমাকে বিয়ে করতে চাইছো, তাল সামলাতে পারবে তো?
4: পরীক্ষা প্রার্থনীয়
3: কি? শোনো না, কালই তো আমাদের ফেরা, আবার সেই কলকাতার একঘেয়ে জীবন।
4: সত্যি ট্যুর পার্টির সঙ্গে কদিন বেশ হই হই করে কাটলো।
3: কি মজা বলো, রাত্রে হচ্ছে না, ঘর বাড়ি পরিষ্কার করতে হচ্ছে না, টাইমে টাইমে দরজায় টোকা, খাবার রেডি,
4: খেয়ে নি, গাড়িতে ওঠো,
3: বেড়াতে চলো।
4: কি ঠিক করলে?
3: আচ্ছা তুমি কি পাগল, লোকে কি বলবে?
4: এই যে তুমি এতদিন বিয়ে করনি, লোকে কিছু কম বলেছে?
3: না না না না না, এটা হয় না দিবাকর। আরে তুমি একটু বোঝার চেষ্টা করো, এই বয়সে বিয়ে করলে আমাদের নিত বর নিত কনে এদের বয়স অন্তত 15-16 বছরের হওয়া উচিত।
4: আমাদের ওসব কিছুই হবে না।
3: মানে
4: শুধুমাত্র ফুল শয্যা হবে।
3: কি, বিয়েটা কি ওই নেমন্তন্ন বাড়িতে বুফে খাওয়া নাকি? অন্য কিচ্ছু খাবে না, শুধু বিরিয়ানিটাই খাবে? শোনো, সব করতে হবে, আই বুড়ো ভাত, গায়ে হলুদ, কুসুম ডিঙে বাসর ঘর, তারপর ফুল শয্যা। কি হলো, রাগ হলো? ঠিক আছে বাবা, আমরা শেষ থেকেই শুরু করব, সবচেয়ে আগে ফুল শয্যা আর সবচেয়ে শেষে আই বুড়ো ভাত।
4: তোমাকে কিন্তু দারুণ লাগছে, মনেই হচ্ছে না
3: 60 বছর বয়স। শোনো না, এবার থেকে তুমি শুধু পাঞ্জাবি পরবে, শার্ট প্যান্টের থেকে অনেক ভালো।
4: আমাকে ভালো লাগছে?
3: শোনো না, তোমার আত্মীয়রা আমাকে দেখে কি বললো?
4: দোয়া তুলসী পাতা, ভাজা মাছ উল্টে খেতে জানে না। তোমার রিটায়ার বন্ধুরা কি বললো?
3: এই শোনো না, অতসী তো বললো কতদিনের প্রেম এতদিনে যেন ম্যাচিওর করলো, ব্যাংকের রেকারিং ডিপোজিটের মতো।
4: পুরুত মশাই কি বললো জানো?
3: কি গো?
4: লগ্ন বয়ে যায়, ছেলেকে ডাকো। আমি বললাম আমি পাত্র, প্রায় বিড়বিড় খেয়ে যাই আর কি।
3: আচ্ছা, বাড়িটা খালি কবে হবে বলো তো?
4: আত্মীয় স্বজনদের বলে দিয়েছি তো, কাল সকালেই সকলকে চলে যেতে হবে। আমরা কালই হানিমুনে চলে যাব।
3: কালি? এই তো আমরা বেরিয়ে এলাম, তা কোথায় যাব?
4: তারাপীঠ।
3: তারাপীঠে হানিমুন?
4: কেন, যেখানে শ্মশান সেখানেই তো নির্জনতা, আর নির্জন স্থানেই তো হানিমুন জমবে। এই এই একটা গান করো না প্লিজ।
3: ছেলে মানুষই করো না তো, এই বয়সে একে ফুলশয্যা, তারপর আবার গান। শোনো না, সারাদিন অনেক খাটুনি হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো।
4: আগে তুমি ঘুমো, তারপর আমি ঘুমো।
3: না না না না না, আগে তুমি।
4: আগে তুমি।
3: তুমি
4: তুমি
3: তুমি
4: তুমি।
3: মহা মুশকিল হলো, ও না ঘুমলে তো আমি কিছুই করতে পারবো না। শোনো না, তুমি

0: ঘুমু, আমি মাথায় হাত বুলিয়ে দি।
1: এ তো নাচল বান্দা দেখছি। লক্ষ্মী সোনা, আমি একটু দেরি করে ঘুমোই, তুমি ঘুমিয়ে পড়ো। ভোরবেলা ফুলসজ্জার ঘর থেকে তোমাকেই তো আগে বেরোতে হবে।
0: না না না না না না, তুমি না ঘুমোলে আমি ঘুমোবই না।
1: ঠিক আছে, তাহলে কাউকেই ঘুমোতে হবে না।
0: সে 30 বছর আগে যদি আমাদের বিয়ে হতো
1: কি হতো
0: জানি না। চল
1: অগত্যা আমি আগে তাহলে ঘুমিয়ে পড়ি।
0: গুড বাই।
1: শোনো, তুমি বলো আলোটা নিবে, বেডল্যাম্পটা জ্বেলে দিও।
0: এই দি দি। চাঁদ

0: আরো 3 না শোয়া পর্যন্ত আমাকে জেগে থাকতেই হবে। ও ঘুমোলে তবে আমি দাঁতটা খুলতে পারবো। আরতি তো পরে জানতেই পারবে, তবু ফুলসজ্জাতে নকল দাঁতের কথা নাই বা বললাম।
1: এখনো ঘুমোয়নি, কাপটি মেরে পড়ে আছে।
2: তোর বাবা, মাথাটা এত কুটকুট করছে, তুই কাছে কখন খুলবো? নাক যখন ডাকছে তখন নিশ্চয়ই ঘুমিয়েছে। এবারে পরচুলাটা খুললি। ও শান্তি বাবা, ভোরবেলা আবার লাগিয়ে নেব।
0: একি আরতি, ওটা কি করছে? মাথা চুল? ও তো আমাকে এতদিন কিছু বলেনি। ওসব আমিও তো আমার দাঁতের কথা বলিনি। মিথ্যে চুল আর মিথ্যে দাঁত দিয়ে আমাদের দাম্পত্য জীবন শুরু হলো।
2: শুয়ে পড়ি বাবা, আবার ভোরবেলা উঠতে হবে।
0: ঘুমিয়ে পড়েছে। কি সরল বিশ্বাসের ড্রেসিং টেবিলের উপর চুলটা রেখে ঘুমুচ্ছে। কতদিন কতদিন এই চুলে আমি কত বিলি কেটেছি, অথচ বুঝতেই পারিনি। কিন্তু আমার দাঁতটা কোথায় রাখবো? চুলের পাশেই রাখি। নতুন দাঁত আর চুলের সমন্বয় গড়ে উঠুক আমাদের দাম্পত্য

0: 우와, 우리 마마 সকালে তো এক্ষুনি দিবাকর উঠে পড়বে। যাই যাই বাবা, তাড়াতাড়ি বইটা পড়ে নে যা। হে কি আমার নতুন পরচুলাটার পাশে? এ বাবা, কারেন্ট তো দাঁত। দিবাকর
1: সেটাই
0: তো আমারও তাই প্রশ্ন, তোমার দাঁত তোমার মুখে নেই কেন?
1: তোমার চুল
0: টেবিলে টেবিলে,
1: আমার দাঁত তো টেবিলে।
0: শোনো না, আমাদের কি সবই ফল?
1: পাল্টানো হতেই পারে। তোমার চুলটা সত্যি সুন্দর।
0: আমার কিন্তু ওই তোমার দাঁতটা না মোটেই পছন্দ না। না না না, আমি আমি আমি আমি আমি তোমাকে

0: নিউমার্কেট থেকে নতুন দাঁত কিনে দেবো।
1: কিনে দেবো কিনে দেবো নতুন দাঁত। আমার না একটা খুব সুন্দর দাঁত ছিল জানো, বড় জায়গা থেকে খুঁজিয়েছিলাম।
0: আচ্ছা,
1: তো বিয়ের কদিন আগে দমদম স্টেশনের ওভার ব্রিজের ওপর বাদাম খেতে গিয়ে দাঁতটা খুলে পড়ে গেল।
0: পড়ে গেল? আরে তুমি নিচে নেমে তুলে আনলে না?
1: বললো একটা রানিং মালগাড়ির উপর। স্টেশন মাস্টার বললো মালগাড়িটা মোগল সরাই স্টেশনে গিয়ে থামবে।
0: বুঝলাম। তা এই দাঁতটা কোথায় পেলে?
1: বাড়িতে ছিল বাবার দাঁত। মা বলতো পুরনো জিনিস ফেলবি না খোকা, কখন কি কাজে লাগে।
0: বাবা তুমি কি গো, মৃত বাবার দাঁত পরে তুমি বিয়ে করলে?
1: মা যত্ন করে রেখে দিয়েছিল, একটা হাতির দাঁতের বাক্সের ভেতর বাবার দাঁত ছিল।
0: বেশ, ওটা তুমি ওখানেই রেখে দিই।
1: দেবো দেবো। তাহলে আমি কি লাগাবো?
0: আমি তোমাকে নতুন দাঁত প্রেজেন্ট
1: করবো।
0: আমাদের তো কতদিনের চেনা, অথচ কত কিছুই আমাদের গোপন ছিল দুজনের।
1: সব গোপন রহস্যের উন্মোচনের জন্যই তো ফুল সজ্জা।

0: ফুলশয্যা। কৌতুক নাটিকাটি শেষ হল। রচনা স্বপন গঙ্গোপাধ্যায়। অভিনয় করেছেন আরতি রাতুলা বসু ও দিবাকর শুভাশিস মুখোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা অনন্যা মজুমদার।
1: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন হাওয়াইয়ান গিটারে নজরুল গীতির সুর, শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়।

0: শুনলেন হাওয়াইয়ান গিটারে নজরুল গীতির সুর, শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন সালাক ভারালি টোরি রাগে সেতার, শিল্পী নীলাদ্রি সেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকি চক্রবর্তী। সালাক ভারালি টোরি রাগে সেতার।

0: শুনলেন সালাক ভরালি টুরি রাগে সেতার শিল্পী নীলাদ্রি সেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকি চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। শুরুতেই মিসেস সেন ছবির গান শুনবেন শ্রাবণী সেনের কণ্ঠে।

গভীর গোপন বৃষ্টি, ছবির গান শুনলেন অন্বেষা দত্তগুপ্তের কণ্ঠে। এবারে এক যে ছিল রাজা ছবির গান, শিল্পী শাহানা বাজপেয়ী।

শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, শুনলেন রবি ঠাকুরের গান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। ভারত

0: প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। রাশিয়া এবং ওই দেশ থেকে পেট্রোলিয়ামজাত পণ্য ক্রয় করা একাধিক দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করতে মার্কিন সেনেটে একটি বিল পাশ হয়েছে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ঝাড়খণ্ডে পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই রাজ্য সরকার ছাত্রদের সঙ্গে প্রথম দফা বৈঠকে বসেছে। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্স টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের দুই শাটলার অস্মিতা চালিহা ও রক্ষিতা রামরাজ মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে এবং 587 জন পিএইচডি স্কলার সহ 3000-এরও বেশি পড়ুয়ার সামনে ভাষণ দেবেন তিনি। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আইআইটি দিল্লির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, অগ্রণী এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং অধ্যাপকদের সঙ্গে মত বিনিময়ের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে আইআইটি দিল্লির ডিরেক্টর রঙ্গন ব্যানার্জি জানান, শ্রী মোদী রাষ্ট্রপতি স্বর্ণপদক, ডিরেক্টর স্বর্ণপদক, শঙ্কর দয়াল শর্মা স্বর্ণপদক এবং পারফেক্ট 10 গোল্ড মেডেল সহ প্রতিষ্ঠানের সর্বোত্তম পদকগুলি কৃতি পড়ুয়াদের হাতে তুলে দেবেন। প্রধানমন্ত্রী দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে আইআইটি দিল্লির সোনিপাত ক্যাম্পাসে এআই ক্ষমতাসম্পন্ন উচ্চমানের সুপার কম্পিউটিং ব্যবস্থাপনা পরম প্রজ্ঞারও সূচনা করবেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা, ডাটা সায়েন্স, অত্যাধুনিক কম্পিউটিং এবং আন্তঃবিভাগীয় গবেষণার সুযোগ আরও প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
1: इस कॉन्वोकेशन में 3000 से अधिक ग्रेजुएट्स डिग्रीज ले लेंगे। कॉन्वोकेशन में हमारी एक नई सुपर कंप्यूटर परम प्रज्ञा एआई बेस्ड सुपर कंप्यूटर 250 पेटाफ्लॉप्स, वन ऑफ द मोस्ट पावरफुल सुपर कंप्यूटर्स इन एन एकेडमिक एनवायरमेंट लॉन्च बाय आवर प्राइम मिनिस्टर।
0: রঙ্গন ব্যানার্জি আরও জানান, আইআইটি দিল্লি 18টি NIT সঙ্গে সমঝোতার স্মারকপত্রে স্বাক্ষর করে জাতীয় শিক্ষার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ভারতের পেমেন্ট কাউন্সিল PCI জানিয়েছে, উপভোক্তাদের জন্য UPI পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। PCI এর এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয় নাগরিক ট্রানজাকশন বা লেনদেনের কোনো রকম চার্জ ছাড়াই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো রকম চার্জ দিতে হবে না। ব্যাংক, অর্থনৈতিক প্রযুক্তি সংস্থা NPCI এবং রিজার্ভ ব্যাংক UPI এর বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং প্রতারণা ও জালিয়াতি রোধে বিশেষ উদ্যোগ নিচ্ছে বলেও PCI স্পষ্ট জানিয়েছে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের স্ক্যান ও শেয়ার সার্ভিস 25 কোটি OPD রেজিস্ট্রেশনের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে আভা ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা চালু হওয়ার পরেই এই উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হল। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে মার্কিন এক আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশ আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তার প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তিনি বলেন, উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ মন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। যে কোনো প্রয়োজনের সহায়তার জন্য 24 ঘন্টার হেল্পলাইনও খোলা হয়েছে। গত কয়েক মাস ধরেই হেল্পলাইন চালু রয়েছে। আন্তর্জাতিক জলপথ দিয়ে নিরাপদ ও অবাধ বাণিজ্য সুনিশ্চিত করতে ভারত সওয়াল করে যাবে বলেও তিনি জানান। নাগরিক পরিকাঠামো, যাত্রীবাহী বা বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের আক্রমণের লক্ষ্যবস্তু না করার জন্য ভারত আরও একবার আবেদন জানিয়েছে। রাশিয়া এবং ওই দেশের পেট্রোলিয়াম জাত পণ্যের একাধিক ক্রেতা দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করতে মার্কিন সেনেটে একটি বিল পাশ করেছে। রাশিয়ার সঙ্গে এই ধরনের বাণিজ্য ইউক্রেন যুদ্ধে মদত যোগাতে পারে বলেও দাবি করা হয়েছে। লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ 2026 শীর্ষক এই বিলটি মার্কিন সেনেটে 86-11 ভোটে পাশ হয়। বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা 5টি প্রধান দেশের পণ্যের ওপর 100% পর্যন্ত শুল্ক বসাতে পারবেন। এর আওতায় ভারত, চীন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও পড়তে পারে। বিলটিতে 1996 সালের ইরান স্যাংশনস অ্যাক্টের মেয়াদ 2031 সাল পর্যন্ত বাড়ানোরও প্রস্তাব রয়েছে। ওই আইনের আওতায় ইরানের জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থাগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকেতে আন্দোলনকারীদের হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। রাষ্ট্রসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলা চালানো হলে তার দায় নিতেই হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতির দিকটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে গতকাল প্রধানমন্ত্রীর এক বার্তার জবাবে দুই নেতার আলোচনার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণ দিবসে তাঁরই গানে কবিতায় গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে কবিগুরুকে।

0: এই উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে বিধানসভা ভবনে কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নিমতলা মহাশ্মশানে কবির স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন। নিমতলা মহাশ্মশানে কবির স্মৃতি সৌধ ও পরে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। রাজ্য সরকারের উদ্যোগে কবির প্রয়াণ দিবসের মূল অনুষ্ঠানটি হবে বিকেলে রবীন্দ্র সদনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, রবীন্দ্রনাথ তাঁর লেখনীর মাধ্যমে ভারত আর তাঁর কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের আজ দ্বিতীয় প্রয়াণ বার্ষিকী। তাকে স্মরণ করে সিপিআইএম এর পক্ষ থেকে রাজ্যজুড়ে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই রাজ্য সরকার গতকাল ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রথম দফার বৈঠকে বসেন। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে ছাত্রদের 10 সদস্যের প্রতিনিধি দল নিয়োগ পরীক্ষা এবং প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার দাবিতে সোচ্চার হন। কথিত অনিয়মের অভিযোগ সম্পর্কে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তারা। এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, সরকার ছাত্রছাত্রীদের সমস্ত উদ্বেগ নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা হবে। অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বন্যার কবলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 98, যদিও বিপর্যস্ত জেলার সংখ্যা বর্তমানে কমে দাঁড়িয়েছে 13-এ। এদিকে কেরালামের 7টি জেলায় আজও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। গত 7 দিন রাজ্যের সব জেলাতেই একটানা বৃষ্টি হয়ে চলেছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় ওড়িশাতেও নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। 6টি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা এবং 24টি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থান এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্স টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন ভারতের 2 শাটলার অস্মিতা চারিহা ও রক্ষিতা রামরাজ। অস্মিতা জাপানের শীর্ষ বাছাই হিনা আকিচিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছন। অন্যদিকে স্বদেশী তানভি শর্মাকে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নেন রক্ষিতা। খবর পড়া আপাতত এ পর্যন্তই। এরপরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলা চিঠি। জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। শ্রাবণ মাসে প্রকৃতি সেজে ওঠে সবুজে, ডুয়ার্সের রূপ মুগ্ধ করে পর্যটকদের। জেলার সবুজ গালিচায় ঢাকা চা বাগান, পাহাড় ঘেরা ডুয়ার্সের রূপ দেখতে দেশ বিদেশের মানুষ ছুটে আসেন। এবারও ভ্রমণ পিপাসুরা এসে ভিড় জমিয়েছেন এখানে। জেলার কৃষি বলয়ে কৃষকরা ধান রোপণ করছেন। ময়নাগুড়ির জর্দা নদীর তীরে জলপেশে শ্রাবণ মাসের সোমবারে ভক্তদের ঢল নামছে। ভোরবেলা মানুষের ভিড় উপচে পড়ে মন্দিরে। জলপেশ মন্দির উত্তরবঙ্গের একটি বিখ্যাত শৈবতীর্থ। 1524 সালে কোচবিহারের মহারাজা বিশ্বসিংহ এই মন্দির নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে রাজারা মন্দিরটি পুনর্নির্মাণ করেন। মন্দিরের ভিত্তিমূলে জলের নিচে স্থাপিত রয়েছে এক অনাদি শিবলিঙ্গ। ভক্তরা সম্পূর্ণ শ্রাবণ মাস তিস্তা নদী থেকে জল সংগ্রহ করে পায়ে হেঁটে দীর্ঘ 15 কিলোমিটার পথ পার হয়ে শিবের মাথায় জল ঢালেন। শ্রাবণ মাস জুড়ে পুজোর সঙ্গে সঙ্গেই মেলার আয়োজন করা হয়। এবছরের ভিড় অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়ার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক বিশ্ব স্তন্যপান সপ্তাহ। প্রতি বছর 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত এই সপ্তাহ পালিত হয়। হু ইউনিসেফের সহযোগিতায় 1992 সাল থেকে মাতৃদুগ্ধ পানের গুরুত্ব কতখানি সে বিষয়ে সচেতনতা বাড়ানোই এই সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য। সারা বিশ্বের সঙ্গে এবার এই সপ্তাহ পালিত হল জেলার আদিবাসী অধ্যুষিত নাগরাকাটা শুল্কাপাড়াতেও। এলাকার স্থানীয় মায়েদের সচেতন করেন শুল্কাপাড়া স্বাস্থ্যকেন্দ্রের নার্সরা। সেবিকা সোনালী সামন্ত মায়েদের জানান মাতৃদুগ্ধপানের গুরুত্বের কথা। জলপাইগুড়ি হাসপাতালেও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয়। সেখানে চিকিৎসকরা মাতৃদুগ্ধপানের উপকারিতার কথা ব্যাখ্যা করেন। ডেঙ্গু প্রতিরোধে এবার ব্লক স্তরে রোগ নির্ণয়ের ব্যবস্থা করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। রাজগঞ্জ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার। ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ। রাজগঞ্জ ব্লক হাসপাতালে এখন থেকে লেপ্টোস্পাইরা পরীক্ষা করা হবে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। এতদিন রাজগঞ্জ ব্লকের কোনো বাসিন্দার শরীরে ডেঙ্গু হলে পরীক্ষার জন্য পাঠানো হতো জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। এবার রাজগঞ্জ হাসপাতালেই হবে এই পরীক্ষা। জলপাইগুড়ি জেলায় এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা 132, রাজগঞ্জ ব্লকে আক্রান্ত হয়েছেন 5 জন। এরই মধ্যে জলপাইগুড়ি জেলায় কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো ও বাহাদুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে গত 30 ও 31 জুলাই অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ সেমিনার। আলোচ্য বিষয় ভারতীয় ন্যায় সংহিতা, নেশামুক্ত ভারত, হর ঘর তিরঙ্গা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, লোকনৃত্য, গান বাজনা প্রভৃতি। উৎসাহের সঙ্গে তাদের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো জলপাইগুড়ি শাখার ইনচার্জ প্রেম শেরপা জানান, বহু এলাকার মানুষ এখনো তাদের অধিকার সম্বন্ধে সচেতন নন, সে কারণেই এই কর্মসূচি। চলতি সপ্তাহের মঙ্গলবার দুপুর থেকে টানা বৃষ্টিতে জলপাইগুড়ি শহর জলমগ্ন। অতি অল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টিতে রাস্তায় হাঁটু জল জমে যায় কামারপাড়া, নিউটাউন পাড়া, শিয়ালপাড়া, মহামায়াপাড়ার প্রায় সমস্ত ওয়ার্ডে। কেবলমাত্র শহরাঞ্চলই নয়, জেলা জুড়ে একই পরিস্থিতি। জল নিকাশি নালাগুলির বহু বছর সংস্কার না হওয়ার জন্যই এই বেহাল দশা। পূর্ব ঘোষিত দিনক্ষণ অনুসারে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে নেপাল ভুটান সীমান্ত দিয়ে ঘেরা জলপাইগুড়ি জেলাতেও শুরু হল জনগণনা। এজন্য আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা লোকসভার সাংসদ ড. জয়ন্ত কুমার রায়, জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্ত দেব অধিকারী সহ অন্যরা। জনগণনার গুরুত্ব ব্যাখ্যা করে জেলাশাসক অদিতি চৌধুরী বলেন, দেশ গঠনের কাছে জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা চিঠি শেষ হল। জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
4: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
3: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
5: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
6: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণীর 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
4: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
3: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
5: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
4: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
7: রামধনু কলম, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি educationcatiion@gmail.com education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। 22শে শ্রাবণ আজ বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। আজ গানে গানেতে রবীন্দ্রসঙ্গীত, রবি ঠাকুরের গান এ তুমি কেমন তুমি ছবির গান শুরুতেই রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

ভালোবাসা ভালোবাসা ছবি থেকে শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান। এবারে শিল্পী সুমিত্রা সেন, ছবি পরিচয়।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে সুতপা চট্টোপাধ্যায়।

কবিগুরুর সমস্ত জীবন জুড়ে মৃত্যুর অভিঘাত। এই মৃত্যুর অভিঘাতের ছায়া পড়েছে তার লেখায়, তার গানে, তার কবিতায়, তার সমগ্র সৃষ্টিতে। মৃত্যু অনেকেই বলেন যে রবীন্দ্র প্রতিভার স্ফুরণে একটা বিরাট জায়গা রেখেছে, কেউ কেউ বলেন সব থেকে তাৎপর্যপূর্ণ এই মৃত্যু ভাবনা তার রবীন্দ্রসঙ্গীতে আমরা দেখতে পাই। মৃত্যু চেতনার সঙ্গে একেবারে মিলে মিশে আছে গান। কবিগুরুর বহু গান, 2000-এর আশেপাশে একটা সংখ্যা, সেখানে বহু গানের মধ্যেই একটা করুণ রস, করুণ সুরের ধারা বয়ে চলেছে। জীবন মৃত্যুর সত্যান্বেষণে সেই গান এক মন্ত্রে দোহে অভ্যর্থনা। জন্মদিন মৃত্যুদিন দোহে বসে আছে দুই আলো মুখোমুখি। দীর্ঘ রবীন্দ্র জীবনের নানান স্তরে, নানান পর্যায়ে, নানান ধাপে তিনি শোকে দুঃখে ক্ষতবিক্ষত হয়েছেন। মৃত্যু বারংবার হানা দিয়েছে তার জীবনে, আঘাত করেছে তার সংসার জীবনেও। স্বজন বিয়োগ, প্রিয়জন বিয়োগ, আত্মীয়র মৃত্যু, এই মৃত্যু বিয়োগ ব্যথার যে বারবার বারবার অভিঘাত, তাতে কখনো তার মানসিক স্বস্তি নষ্ট হয়েছে, কখনো বা একটু ধৈর্যচ্যুত হয়েছেন, আবার কখনো তারই মধ্যে তিনি আবার শান্ত।

চেতনাও খুঁজে পেয়েছেন তার নিজের মতো করে। তার হৃদয়ে উত্তাল হয়ে উঠেছে নিরুচ্চার শোক সন্তাপ, তাই তিনি প্রকাশ করেছেন তার গানে, তার বেদনার ভাষা মর্মে মর্মে গুঞ্জরি হয়ে গুঞ্জরে। বেদনা কি ভাষায় রে, মর্মে মর্মে গুঞ্জরি বাজে। অনুষ্ঠান শুরু করেছি হেমন্ত মুখোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লার দ্বৈত কণ্ঠে গাওয়া গানে। এবারের শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

কবি তার জীবনে বহু দুর্জন দুর্মুখের হিংসা, নিন্দা বা বৈরিত্বের সম্মুখীন হয়েছেন। বারবার তাকে দংশন করেছে তার বিরুদ্ধাচারী, শুধুমাত্র বিরুদ্ধাচারণ করবার জন্যই বিরুদ্ধাচারণ এমন মানুষের। কবি কল্পলোকে বিরাজ করতে ভালোবাসেন, কল্পলোক বিহারী তিনি, কিন্তু বারংবার জীবনের নিষ্ঠুর উপলভূমিতে তাকে আসতে হয়েছে, নামতে হয়েছে, অবস্থান করতে হয়েছে, যেখানে আনন্দ দুঃখ জন্ম মৃত্যু একেবারে পাশাপাশি চলতে চলতে চলতে চলতে কবির কবিসত্তা এবং গীতিসত্তাকে কোথাও যেন পুষ্ট করতে করতে তাকে এগিয়ে চলেছে। কিন্তু এই যে জীবনে নানান অনুভূতি, নানান আবেগ, নানান পর্যায়ে তার এসেছে, সব কিছুর মধ্য থেকে মৃত্যুকেই বেশি করে চিনতে হয়েছে, বুঝতে হয়েছে কবিকে। তারপরেই যেন তার সঙ্গে তার শেষ বোঝাপড়া, মোর মরণে তোমার হবে জয়, মোর জীবনে তোমার পরিচয়। আসলে জীবনবোধ, তার রোম্যান্টিক কল্পচিন্তা বা যে আধ্যাত্মিক ভাবের সংবেদনশীলতা, এই সব কিছুই নাড়া দিয়েছে। রবীন্দ্রসঙ্গীতে মৃত্যু কোনো তত্ত্ব হিসেবে আসেনি, কোনো দার্শনিকতা নিয়ে আসেনি বা কোনো আধ্যাত্মিকতার দর্শনও রবীন্দ্রসঙ্গীত নয়, বা মৃত্যু ভাবনা সেভাবে কখনোই আসেনি। তার গানে মৃত্যু এসেছে আশ্বাসের বাণী নিয়ে, মৃত্যু ভাবনাও কোথাও একটা যেন আনন্দের রস বয়ে আনছে। মৃত্যু তার গানে জীবনের সঞ্জীবনী মন্ত্র। কবি বলেছেন যে মৃত্যুর সিংহদ্বার দিয়েই জীবনের জয়যাত্রা, এবং এই ভাবনা কবিকে একেবারে কিশোর বয়স থেকে আমৃত্যু প্রভাবিত করে।

রেখেছিল। মৃত্যুর সিংহদ্বার দিয়েই জীবনের জয়যাত্রা। মৃত্যুকে তিনি এই যে আমাদের জীবন, তার যে একটা গতিময়তা, এগিয়ে যাওয়া, তার পরিণতি, একেবারে ডেস্টিনেশন যদি বলি, সেভাবে তিনি কখনো ভাবেননি। মৃত্যুকে তিনি জীবনের মধ্যে তা অনিবার্য এটা বলেছেন, এবং সেই উপলব্ধি তা একেবারে সত্য, সেই সত্যি দিয়ে তাকে বারবার দেখেছেন। জীবন পাত্রে উচ্ছলিত মাধুরী মহিমা সে মধুর মরণে পূর্ণ করিয়া সপিয়া যাব প্রাণ, এই ছিল তার আকুতি জীবনের কাছে, মৃত্যুর কাছে।

তার ভাবে বুদ্ধি কর্মে বা ধর্মে যাই যেভাবেই বলি না কেন, মৃত্যুকে তিনি সহজভাবে স্বীকৃতি দিয়েছেন, তাকে গ্রহণ করেছেন সহজে। জীবন মরণ নাচের ডমরু বাজে যুগে যুগে কালে কালে, তাই তো তিনি বলছেন নাচে জন্ম নাচে মৃত্যু অনিবার্য এই আবর্তন লীলা। শ্রাবণী সেন।

নাচে জন্ম, নাচে মৃত্যু, অনিবার্য এক আবর্তন লীলা আমাদের এই জীবনে। পরম সত্যকে তিনি যখন নিজের মধ্যে গ্রহণ করছেন, তখন সেই উপলব্ধি থেকে তিনি বলছেন, জাগো মৃত্যুঞ্জয় চিত্তে, থৈ থৈ নর্তন নৃত্যে। মৃত্যু জীবনের নৃত্যরস সঞ্চার করে, মৃত্যু জীবনের মধ্যেই একটা প্রত্যক্ষ লীলা। তা পরপারে নেই, তা লোকান্তরেরও নয়, এই বাস্তব জীবনেরই পরম সত্য। সে জন্ম মৃত্যু দোহে মিলে জীবনের খেলা, বলেছেন কবি। জগতের আনন্দযজ্ঞে জীবনের আমন্ত্রণ, সুধা সাগর তীরে অমৃত তৃষ্ণার জন্যই তো তার আশা। মৃত্যু, তিনি বলেছেন, মৃত্যু কেন বিভীষিকা হবে? কবি প্রশ্ন করেছেন, তাই কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়? পূর্বী মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনি এই গানটি।

তিনি অজানার জয়গান গিয়েছেন, তাই তো তিনি বলতে পেরেছেন, অচেনাকে ভয় কি আমার। আবার দেখুন পাশাপাশি কেমন বলিষ্ঠ সাহসী সিদ্ধান্ত কবির, আমি মারির সাগর পাড়ি দেব এই বিষম ঝড়ের বায়ে, আমার ভয় ভাঙা এই নায়ে। পরপর দুটি গান আমরা শুনব, প্রথমে শ্রীকান্ত আচার্য, পরে বুদ্ধদেব গুহ।

2213134223131342 আমাদের বন্ধু আছেন, সরাসরি তার সঙ্গে কথা বলে নেব।

0: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
0: হ্যাঁ, কে বলছেন?
1: একটা কবি লিখেছেন একটা যে তোমরা সব মৃত্যুর চেয়ে বড় নও, কিন্তু আমি মৃত্যুর চেয়ে বড়, সত্যি তাই। ওনার কেউ না থাকলো, আমি এখন আমার কাছে জীবিত। একটা একটা গান যদি বাজানো তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা,
0: বেশ
1: তাহলে খুব ভালো লাগবে।
0: বেশ, অনেক ধন্যবাদ।
1: আচ্ছা, আমি মানি মুখার্জি বলছি।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ।

0: নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার, সুপ্রভাত।
0: বলুন।
1: আমি ভৈরবনাথ লাহা বোলপুর থেকে বলছি।
0: কোথা থেকে বলছেন? আচ্ছা, বলুন।
1: আজকে তো কবিগুরু তীর্থান দিবস। দয়া করে যদি কবি নজরুল ইসলামের ওই কবিতাটা, রবীন্দ্র ঠাকুর মারা যাওয়ার পর যিনি লিখেছিলেন, এমন ভাবে শোনাবেন যেন আমরা শুনতে পাই, শেষে দিলেন না যাতে কবিতা শুনতে না পাই।
0: আমি খুব কথা দিতে পারলাম না যে আজকে শোনাবই, যদিও প্রাসঙ্গিক বিষয়টা, 100 বার প্রাসঙ্গিক, তবু নিশ্চিতভাবে কথা দিতে পারলাম না।

0: নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার, সুপ্রভাত।
2: নমস্কার, আমি খড়গপুর থেকে আশিস কুইন। আমি একটু আগে একটা পাইলাম, ক্যানারি দুয়ার শুক্র, ক্যানারি দুয়ার শুক্র, এই গানটা রবীন্দ্রনাথ জাস্ট গাবে। এই গান তিরিশ সেকেন্ড, আমি তিরিশ টাইম নেবো না। বিশেষ করে যখন ওনার খুব আদরের মেয়ে হচ্ছে বেলা মারা গেল, আপনার হচ্ছে যক্ষারোগী, এই তখনই ভাড়াটা তখন গাড়িটা লিখেছিল, কেন এই দুয়ার শুক্র পান, গানটা আমি অলরেডি বাজিয়েছি। ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ।

0: দূরের রবি পড়িয়াছে ঢোলে অস্ত পথের কোলে, শ্রাবণীর মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে, বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি, তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি, তব রসায়িত রসনায় ছিল নিত্য জীবিত গতি, তোমার লেখনী ছিলেন ধরিয়া যে মহাসরস্বতী, তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর, যে আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাঁদের কেহ কি বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা, কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাঁদের কৃপার দান, তুমি যে ছিলে ভারতের আশা প্রদীপ অনির্বাণ, তোমার গরবে গরব করেছি ধরারে ভেবেছি সরাও, ভুলিয়া গিয়াছি ক্রোধ দীনতা উপবাস ক্ষুধা জরা, মাথার উপরে নিত্য জড়িতেই তুমি সূর্যের মতো, তোমার গরবে ভাবিতে পারিনি আমরা ভাগ্যহত, বলদপ্পীর মাথার উপরে চরণ রাখিয়া আর রক্ষা করিবে কে এই দুর্বলের অহংকার। হ্যার অরণ্য কুন্তল এলাইয়া বাংলা যে কাঁদে, কৃষ্ণাতিথির অঞ্চলে মুখ লুকাইয়েছে আজ চাঁদে, তোমারে হেরিয়া মিটেছিল ঋষি কবি দেখিবার আশ, তুমি এসেছিলে একসাথে ব্যাস বাল্মীকি কালিদাস, ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে তব দেহ নয়, হায় আজ বাংলার লক্ষ্মীশ্রীর সিঁদুর মুছিয়া যায়, কত যুগ পরে মৃত্যুর যেন যন্ত্রণা হলো ক্ষয়, পবিত্র হলো পরশিয়া তব দেহ অমৃতময়, যে রসলোক হতে এসেছিলে খেলিতে এ পৃথিবীতে, সেথা দিয়া তুমি মোদেরে সরিয়া কাঁদিবে না কি নিভৃতে, আশ্বাস দাও হে পরম প্রিয় কবি আমাদের প্রাণী, ফিরিয়া আসিবে নবরূপ লই আবার মোদের টানি, বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ বুঝিবে না আর, বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার, ভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে, আকাশের রবি কেমনই আসিল বাংলার কুড়ে ঘরে, এত বড় এত মহৎ বিশ্ব বিজয়ী মহামানব, দীনহীন বাংলার আঙিনায় এত পরম উৎসব, স্বপ্নেও আর পাইব কি মোরা, তাই কাঁদি অসহায় বাংলার নরনারী কবিগুরু সান্ত্বনা নাহি পায়, আমরা তোমারই ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশীষ যেন ক্ষয় নাহি করে মৃত্যুর অবসাদ, বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকে থাকো হতভাগ্য এ জাতির রাখিও মনে।
1: প্রথমে তুমি কি কে বলি ছবি শান্তিদেব ঘোষের কণ্ঠে, এবং তার ঠিক পরেই আমরা শুনলাম কাজী নজরুল ইসলামের কণ্ঠে তারই লেখা রবিহারা কবিতাটি। কবি মৃত্যুকে তার জীবনে নানাভাবে তার সঙ্গে সম্পৃক্ত করেছেন। কবি মৃত্যুকে কোথাও আবার নানান রকমভাবে যেমন দেখছেন, তেমনি কোথাও কোথাও আমরা দেখছি কবি মৃত্যুকে স্বীকৃতি দিচ্ছেন অতি বিনম্র চিত্তে। তিনি বলছেন, দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল আলোক, তবে তাই হোক, মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক, তবে তাই হোক। এবারে সেই গানটি আমরা শুনব দ্বৈতকণ্ঠে সাগর সেন এবং সুমিত্রা সেন, এ গানের শিল্পী।

একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা কবির মৃত্যু চেতনা বিষয়ক অনেক অনেক গানে কবি, এই যে আমরা বলছি বারবার নানান রূপে দেখেছেন, তাকে উপলব্ধি করেছেন, তার প্রকাশ ঘটিয়েছেন, কিন্তু সময় তো খুব বেশি নয়, খুব বেশি শুনবার অবকাশ নেই, অন্তত এই গানটি

নি। দেখুন, যে গান শুনে মনে হচ্ছে যেন এখানে মৃত্যু তার কাছে এমনভাবে দেখা দিয়েছে, এমনভাবে মৃত্যু তার কাছে এমন আকাঙ্ক্ষিত তার প্রেমিকের মতো, যেমন করে যমুনা তীরে শ্যামের পাগল করা বাঁশির সুরের আকর্ষণে ঘর ছেড়ে বেরিয়ে যায় তার রাধা।

গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় পৌলমী বাগ এবং সৈকত গুপ্তা।

0: ঘড়ির কাঁটা বলছে 11টা বেজে গিয়েছে, আর 11টা বেজে যাওয়া মানেই সময়টা কিন্তু থাকে যুববাণীর। ঠিক যেমন কথা তেমনই কিন্তু চলে এসেছি আজকে সৈকত আর আমার সঙ্গে
1: পৌলমি।
0: আমরা আজকে যুববাণীর আড্ডায় রয়েছি সিনেস্কোপে। শনিবার মানে বুঝতেই পাচ্ছ যে সিনেস্কোপের একটা ভরপুর জমজমাট আড্ডা হবে। সেই আড্ডায় আমরা আজকে কি নিয়ে কথা বলবো পৌলমি?
1: আমরা নর্মালি তো সিনেস্কোপে আমরা সিনেমা নিয়েই কথা বলি, সেই জন্যই আমাদের আশা। বাট মেবি সৈকত জানতে চাইছে যে কোন ধরনের সিনেমা, যেটা খুব স্বাভাবিক একটা ঘটনা।
0: অবশ্যই, কোন ধরনের সিনেমা নিয়ে আমরা কথা বলছি মানে এইভাবে যদি তুমি শুরু থেকেই আমাকে পোক করতে থাকো তাহলে আমি কিন্তু বুঝতে পারছি না আমি কি করব।
1: না না, কিছু করবে না, তুমি চুপচাপ থাকবে। আচ্ছা না, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে সিনেস্কোপের আড্ডা এবং শনিবারের একটা মেজাজ, মানে যাদের পক্ষে শনিবার কাজ থাকে তারা তো আর ওই মানে রাত্রিবেলা নাইট শোতে সিনেমা দেখা যায় বটে, সেটা একটা স্বাভাবিক ব্যাপার কারণ পরের দিন ছুটি, কিন্তু যাদের কাছে সেই অপশনটা নেই মানে এখনই বেরোতে পারবে না, তারা বাড়িতে বসেও কিন্তু একটা হালকা মেজাজে সিনেমা দেখে নিতেই পারো। আজকে আমরা কথা বলবো সেই রকমই কিছু সিনেমা নিয়ে, যে সিনেমায় আমরা কিন্তু এক নয় দুটো নয় একাধিক স্টারকে মানে একাধিক তারকাকে একসঙ্গে সিনেমায় দেখেছি।
0: মানে পুরো মানে এমন এমন এমন সব ছবির কথা আজকে আমরা বলবো যে ছবিগুলো সহজলভ্য হয়ে গিয়েছে, ফলে সেখানে গিয়ে তুমি এই ছবিগুলো দেখতে তোমার খুব একটা সময় লাগবে না, কয়েকটা ক্লিকের মাধ্যমে তোমরা কিন্তু দেখে ফেলতে পারবে। এবার কোন কোন সিনেমা দেখবে সেইগুলো কিন্তু আমরা বলবো, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরাও আমাদেরকে কিছু সাজেশন দিতে পারো। কিভাবে দেবে
1: কিভাবে দেবে তোমরা চলে আসবে আমাদের ফোন লাইন, আমাদের ফোন নাম্বার 0332213142, অথবা তোমরা আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়। সেখানে এসে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের দেখা এরকম সেরা মাল্টি স্টার সিনেমা কি রয়েছে। একটু বাংলার দিকে বেশি ফোকাস দিও, তার কারণ আমরা যতই হোক একটুখানি আজকে বাংলা ছবি নিয়ে তো অবশ্যই কথা বলবো, তো সেই জন্য এই যে বাংলা সিনেমায় তোমরা কি কি মাল্টি স্টার সিনেমা দেখেছো যেগুলো তোমার খুব ভালো লেগেছে, খুব পছন্দের, সেই সিনেমাগুলো নিয়ে কিন্তু আমরা থাকবো। আর এই যে সিনেমার লিস্টে প্রথমেই যে সিনেমার কথা আমরা বলবো সেইটা, সেটার কি একটা ক্লু দেওয়া যায় সৈকত? আগে
0: দেখো একটা ক্লু তো দেওয়াই যায়, সেই ক্লুটা আমরা কিভাবে দেব? একটা কাজ করি, আমরা বরং মুখে কিছু বলবো না, একটা গানে গানে বরং আমরা ক্লু দিই।
1: একেবারেই, তাহলে চলো মোটামুটি এটার পরে তোমরা বুঝেই যাবে যে কি সিনেমা নিয়ে আমাদের কথা হবে। আপাতত রানা মজুমদার এবং তিমিরের কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য।

0: শুনলাম গানের পর, আর মোটামুটি এই গানটা শুনে তোমরা তো একটা পেয়ে গেছো হিন্ট যে কি নিয়ে কথা হচ্ছে, মানে একটা হিন্ট না এটা অনেক বড় হিন্ট,
1: মানে সবটাই বুঝে গিয়েছো, সবটাই জেনে গিয়েছো, আর বিশেষ করে কিছু বলবার নেই। তো তাহলে বলো, আমি শুরু করে ফেলো নাকি?
0: হ্যাঁ, আমরা কথা বলছি দুই পৃথিবী নিয়ে, মানে এরা এমন একটা সিনেমা যেটা মোটামুটি 2010 এর দিকে আমাদের একটা, মানে ওই সময় আমরা যে এরাটাই ছিলাম সেটা খানিকটা দেব আর জিতের একেবারে ওই রকম একটা প্রাইম এরা, তো মানে যে সময় সবাই মিলে পুজো করছি আমরা এরকম একটা ব্যাপার, মানে সব সময় গান একেবারে গানের মধ্যে ঢুকে যাচ্ছি এইরকম একটা সিচুয়েশান। আর সেই সময় দেব এবং জিতের একসঙ্গে এই সিনেমাটা আসে, আর মানে হ্যাটস অফ রাজ চক্রবর্তীর, মানে আমি ভাবতে পারি এটা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা রাজ চক্রবর্তীর।
1: হ্যাঁ, কারণ দেখো সেই সময় দাঁড়িয়ে এমন দুজন সুপারস্টার যারা, মানে যাদের অলরেডি একটা ফ্যানদের মধ্যে রাইভালরি তখন থেকেই শুরু হয়ে গেছে, এখন তো চলছেই, তখন থেকেই যেটা অলরেডি শুরু হয়ে গেছে, সেই রকম দুজন মানে কি বলবো, মানে হিরোকে, মানে তৎকালীন সময়ে যাদেরকে একদম সেই সেই অর্থে হিরো বলা হয় সিনেমার, সেই তাদের দুজনকে নিয়ে এসে একই ছবিতে কাজ করানো, এবং সেটা এমন মানে এতটাই হিট হলো যে মানে সেই সময় দাঁড়িয়ে তখন, আর তুমি ভেবে দেখো তার সঙ্গে কে রয়েছে, কোয়েল মল্লিক রয়েছে,
0: বরখা দত্ত রয়েছে,
1: এবার এদের এই টোটাল যে চারজনের জুটি,
0: হ্যাঁ
1: মানে একেবারে চরম হিট করে গেল।
0: এবং আরেকটাও বিষয় আমার খুব মনে পড়ে, যে যে সময় এই সিনেমাটা রিলিজ করেছিল এটা খুব সম্ভবত দুর্গাপুজোর কিছুটা আগের, মানে আগে আগে একটা সিনেমা, তো সেই জন্যে মোটামুটি দুর্গাপুজো, কালী পুজো, তারপর যত যত পুজো আছে প্রত্যেকটা পুজোতে এত বেজেছে, সেটা দুই পৃথিবী হোক, সেটা পেয়ারে লাল হোক, আমরা মোটামুটি গানগুলোকে গুলে খেয়েছি আর কি, সেটা বলা যেতে পারে। মানে একটু আগে স্টুডিওতে বসে বসে সৈকত নাচছিল,
1: স্টুডিওতে বসে বসে কি করে নাচবো,
0: বসে নাচা যায় না,
1: দেখাও
0: এই মা তুমি তো দেখালে একটু আগেই,
1: সেই যাই হোক। তো এই স্টুডিওতে বসে যখন এই গানটা শুনছিলাম, গানটা শুনতে শুনতে আমার বারবার ওই ওই হাইওয়ের সিনগুলো মনে পড়ে যাচ্ছিল পলমি, এবং সেই মানে তুমি ভেবে দেখো দুটো এরকম সুপার বাইক, দুটো সুপার বাইকে করে দুজন ভাবে, অ্যাকচুয়ালি দুটো সুপার বাইক নয়,
0: একটা সুপার বাইক,
1: হ্যাঁ, আর একটা নর্মাল, এবং সেখান থেকে তুমি ভাবো একজন মানে সাধারণ মধ্যবিত্ত বা একটু নিম্নবিত্ত ঘরেরই ছেলে, তার যে একটা আকাঙ্ক্ষা ওই সুপার বাইক চালানোর, তার প্রতি যে একটা নজর, এবং সেখান থেকে একে অপরকে সাহায্য করা এবং পুরো জার্নিটা কমপ্লিট করা, ওভারঅল একটা মাস্ট সাজেশন, যারা এখনো দেখোনি প্লিজ দেখে ফেলো
0: নিশ্চয়ই। আর তার সঙ্গে আরেকটাও বিষয় যে প্রত্যেকটা সিনেমারই কিছু না কিছু মোমেন্টস আমাদের সঙ্গে এমনভাবে জড়িয়ে থাকে, যেমন আমরা যখন পিকু দেখেছিলাম ওই জার্নি সংটা, আমরা এখনো যখন ট্যুর ট্রাভেল যেখানে মানুষ যাচ্ছে সেখানে কিন্তু আমরা কানে হেডফোন গুঁজে ওই জার্নি সংটা শুনতে শুনতে যাই,
1: আর যদি বাইকে হয় তখন দুই পৃথিবী,
0: সেটা যদি বাইকে হয় তখন দুই পৃথিবী, মানে একবার না একবার মনটা গুনগুন করেই ওঠে। তো সেইখানেই বোধহয় এই সিনেমাগুলোর সাফল্য, যে সেটা এখনো পর্যন্ত মানে প্রায় 10-15 বছর পরেও সিনেমাগুলো আমাদেরকে ওরকম ভাবেই কানেক্ট করে যেরকম ভাবে তখন করেছিল।
1: একদমই তাই। আর এর পর আমরা পরের সিনেমা নিয়ে কথা বলার আগে একবার ফোন লাইনে যাব, কারণ ফোন লাইনে কিন্তু অলরেডি চলে এসেছে একজন বন্ধু।
0: হ্যাঁ, দেখে নি ফোন লাইনে কে রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছো কোথা থেকে?
2: হ্যালো
0: হ্যালো, কে বলছো কোথা থেকে?
2: আমি কাটি পূর্ব মেদিনীপুর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আচ্ছা, আপনারা অতিরিক্ত কথা বলছেন, বর্তমান দিনের সিনেমা কি পুরাতন দিনের সিনেমা পাওয়া যাবে না?
0: হ্যাঁ নিশ্চয়ই
1: নিশ্চয়ই পাওয়া যাবে, তবে বিষয়টা হচ্ছে এখানে বর্তমান অতীত এই রকম কোনো সিনেমা জনার তো আমরা বেছে নিইনি, আমরা বেছে নিয়েছি মাল্টি স্টারার সিনেমা, যেখানে আমরা একাধিক তারকাদের দেখতে পেয়েছি এবং তাদের অভিনয়ে গোটা সিনেমাটা সমৃদ্ধ হয়েছে।
0: নিশ্চয়ই তাই, এবং সেই সিনেমার লিস্টে যেগুলো মাস্ট ওয়াচ আমরা সেইগুলো নিয়ে কথা বলছি, আপনার যদি কিছু সাজেশন থেকে থাকে আপনি নিশ্চয়ই দিতে পারেন, কিন্তু আপনারা সেটা ফেসবুকেও দিতে পারেন, আপনারা সেটা ফোন লাইনে এসেও দিতে পারেন। এরপর আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা আরেকটু পরের দিকের সিনেমা, কিন্তু সেটাও মোটামুটি আমাদের এই জেনারেশনটার জন্য একটা, মানে আমি যখন দেখতে বসেছিলাম তখন আমাকে যারা দেখেছিল তারা আগে থেকে বলেছিল যে দেখ ভাই দেবের জন্য কিন্তু কষ্ট হবে।
1: হ্যাঁ, মানে ওই একটুখানি ভালোভাবে বলতে গেলে, খুব ভালো ভাষায় বলতে গেলে, দেবের আত্মবলিদান এবং আত্মত্যাগের গল্প আমরা এখানে শেষ অবধি দেখতে পাবো, কিন্তু কিভাবে পাবো বাকি স্পয়লার আর দেবো না।
0: না, সেটা হচ্ছে সিনেমার নাম জুলফিকার, এবং সৃজিত মুখোপাধ্যায়ের অন্যতম একটা ভালো সিনেমা, আর সেখানে আমরা মোটামুটি জুলফিকারে মানে বিশাল একটা মাল্টিস্টার এটা বলা যায়, মানে কে নেই সিনেমাতে? পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে, যিশু সেনগুপ্ত রয়েছে, দেব রয়েছে এবং অঙ্কুশ রয়েছে। তো আমরা
1: প্রসেনজিৎ,
0: হ্যাঁ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন, মোটামুটি একটা দুর্দান্ত কাস্ট, এবং নুসরাত রয়েছে,
1: নুসরাত রয়েছে। এবং তুমি মানে ভেবে দেখো, তুমি এই সিনেমাটার পোস্টারটা যখন দেখবে, আমাদের আজকের পোস্টারেও জুলফিকারের একটা একটা পোস্টারের ছোট্ট,
0: হ্যাঁ কারণ মাল্টিস্টার বাংলা নিয়ে কথা বলতে গেলে জুলফিকারের কথা একদম বাদ দেওয়া যায় না।
1: এবং যখন জুলফিকারের ক্লিপিং গুলো আসে, মানে তুমি পুরো মুভি ছেড়ে দাও, যখন আমাদের সোশ্যাল মিডিয়ায় জুলফিকার

0: আরো পাঁচজন রয়েছে ওখানে যারা অ্যাক্টিং তোমাকে দেখতেই হবে,
1: দেখতেই হবে এক্স্যাক্টলি। আর মোটামুটি এই পুরো সিনেমাটা যেরকম সৈকত বললো আর কি, মানে শেষ পর্যন্ত দেবের আত্মবলিদান দেখার পর মনটা একটুখানি খারাপ হয়ে যেতে পারে।
0: শুধু দেব নয়, অ্যাকচুয়ালি এখানে অনেকেরই অনেক রকম বলিদান আমরা দেখতে পাবো, অনেক রকম কনস্পিরেসি। অ্যাকচুয়ালি গোটা সিন্ডিকেট সিস্টেম এবং সেখানে মানে ক্ষমতার যে পালাবদল একজনের পর আর একজন, এবং সেখান থেকে পুরো সিস্টেমটা কিভাবে রোল করছে, এই পুরো

0: মোটামুটি সিনেমা শেষ না হওয়া পর্যন্ত উঠতে পারবে না। এই মানে সিনেমার এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কালকে আমি একটা সিনেমা দেখতে গিয়ে আমার এটা হয়েছে যে আমি মানে এমন একটা জায়গায় দেখে আটকে গেছি, আমি দেখছিলাম না শুরু থেকে, মাঝখানে দেখেছি এবং দেখার পরে এমন একটা জায়গায় এসে আটকে আছে। আমি মাকে বলছি, মা এইবার তো আমার মাথাও ধরে আছে কিন্তু আমি না দেখতে ছাড়তে পারছি না, দেখতে পাচ্ছি এখন আমি কি করবো। তারপরে খানিকটা দেখে আমি আলটিমেটলি শেষ করলাম যে ঠিক আছে, অসুবিধা নেই।
1: তোমার মধ্যে যে এই এই স্পিরিটটা রয়েছে এটা শুনে আমার খুব ভালো লাগে।
0: এই স্পিরিটটা সবার মধ্যেই রয়েছে যারা সিনেমা প্রেমী, সেটা বলে লাভ নেই। তো জুলফিকার নিয়ে তো কথা হচ্ছেই, তো সেই জন্য চলো জুলফিকারের একটা গান তোমাদের জন্য থাকুক নাকি?
1: হ্যাঁ, এবার দেখো গান তো সবাই শোনায়, আমরা যদি গানের সঙ্গে সঙ্গে আরো কিছুটা শোনাতে পারি, আরো কিছুটা হিন্ট যদি তোমাদের দিতে পারি যে এই ছবিতে এই ছবিটা দেখলে তোমরা কি কি পাবে, তাহলে কি হতে পারে? চলো, তোমার জন্য রইল নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটা।
2: जो बहाव के साथ बहता है, कश्ती आगे हो तो किस्मत भी साथ रहता है, छूट जाए जो एक बार उस लम्हे की लहर, तमाम उम्र वो शख्स फिर शिकस्त सहता है। अलविदा जुल्फी।

0: তো এই যে সৈকত যাওয়ার আগে বলে গেছিল যে কিছু গান আমাদের কাছে খুব স্পেশাল হয়, এবং ও গানটা শুনতে শুনতে বসে বসেও একই কথা বলছিল যে ভাই এই গানটা আমি কোনোদিনই ভুলতে পারবো না মনে হচ্ছে, মানে এখনো বসে মাঝে মাঝে শোনেও,
1: কারণ গানটা সত্যি খুব সুন্দর। এবং নচিকেতা চক্রবর্তীর মানে মানে গলাতে যে এসেন্সটা রয়েছে সেই কথাটা তো বাদ দিয়ে হবে, এবং গোটা ছবিতে গানটা যেভাবে ইউজ হয়েছে মানে একটা গোটা গল্প বলে দেওয়া হচ্ছে একটা ছোট্ট গান দিয়ে, গোটা সিনেমার জার্নিটা বলে দেওয়া হচ্ছে। অবশ্যই মাস্ট রিকমেন্ডেড, অবশ্যই দেখো। এরপর আমরা কোন ছবির কথা বলবো? আচ্ছা, আমাদের এক বন্ধু ফোন লাইনে এসে বলে গিয়েছিলেন যে যদি একটু পুরনো দিনে একটু অতীতের সিনেমার কথা বলা হয় তো আমরা একটুখানি পিছিয়ে যাই, কয়েকটা দশক পিছিয়ে গিয়ে একটা অন্য সিনেমার কথা বলতেই পারি।
0: নিশ্চয়ই আমরা এই যে মাল্টিস্টার সিনেমা নিয়ে কথা বলতে গেলে একটা সিনেমার নাম না বললেই নয়, মানে সেটা হচ্ছে বলতেই হবে, অবশ্যই ঋতুপর্ণ ঘোষের সিনেমা। এবং এই সিনেমাকে নিয়ে আলাদা

0: আলাদা করে তারিফ করার বা আলাদা করে ওরকম ভাবে প্রশংসা করার কিছু নেই, কিন্তু সিনেমাটা আমাদেরকে এত কিছু দিয়ে গেছে যে এই সিনেমার কথা না বললেই নয়, সেটাই হচ্ছে বিষয়। তো অবশ্যই আমরা কথা বলছি চোখের বালি নিয়ে। 2003 এই সিনেমাটা রিলিজ করে এবং বোধহয় রবীন্দ্রনাথকে এর থেকে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্পের এত ভালো রিপ্রেজেন্টেশন আমরা এর আগে দেখিনি, এবং ঋতুপর্ণ ঘোষ এত সাবলীলভাবে সেটা সিনেমায় তুলে ধরেছে, মানে অসাধারণ, অসাধারণ এক কথায়।
1: মানে যারা যারা গল্পটা জানো তারা অবশ্যই, মানে ছবির গল্পটাও নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে কীরকম হবে। সেখানে আমরা চারটে চরিত্র দেখতে পেয়েছি, মহেন্দ্র, আশালতা, বিহারি এবং বিনোদিনী। এবারে এই বিনোদিনীর চরিত্রটা, এইটাকে মানে বিনোদিনীর চরিত্রকে ঘিরেই কিন্তু আর কি পুরো গল্পটা প্রায় বলা যায়। কারণ বিনোদিনী সমাজ থেকে বঞ্চিত হওয়া এবং সেই সমাজে দাঁড়িয়ে এই মহেন্দ্র পরিবারের সঙ্গে তার সম্পর্ক তৈরি হওয়া, বিশেষ করে আশালতার সঙ্গে তার একটা বন্ধুত্ব তৈরি হওয়া, যেখানে আশালতা হচ্ছে মহেন্দ্রর স্ত্রী এবং পরবর্তীকালে মহেন্দ্রর সঙ্গে, মানে মহেন্দ্রর প্রতি একটা আকর্ষণ অনুভব করা, উল্টো দিকে বিহারীর সঙ্গে একটা অন্যরকমের সম্পর্ক, অর্থাৎ মানে সমস্তটা মিলিয়ে বলা যেতে পারে যে একটা সম্পূর্ণ, মানে সম্পর্কের যে টানাপোড়েন হয়, সম্পর্কে যে বিভিন্ন রকম ইকুয়েশন হয়, সেই সমস্ত কিছু কিন্তু আমরা এই সিনেমায় দেখতে পাচ্ছি। তো তোমরা যারা যারা এখনও দেখোনি প্লিজ দেখে ফেলো
0: একেবারেই। আর আমরা সিনেমায় কাকে কাকে পেয়েছি, মাই গড, আমরা পেয়েছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, আমরা পেয়েছি টোটা রায়চৌধুরীকে, আমরা পেয়েছি ঐশ্বর্য রায়কে, আমরা পেয়েছি রাইমা সেনকে। তো একটা দুর্ধর্ষ স্টারকাস্ট, এবং সেখানে সবার, মানে প্রত্যেকটা অভিনেতা নিজেদের চরিত্রে যেভাবে অভিনয় করেছে, মানে সেটাকে নিয়ে আলাদা করে আর বলার কিছু নেই।
1: একদমই তাই, এবং প্রত্যেকে নিজের নিজের জায়গায় একদম ফাটিয়ে অভিনয় করেছে। আর এই মুহূর্তে আমাদের ফোন লাইনে আর একজন বন্ধু ফাটিয়ে চলে এসেছে। কে রয়েছে ফোন লাইনে? হ্যালো, হ্যালো, হ্যালো। না, বন্ধুর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, তবে আমাদের ফোন লাইন কিন্তু খোলা রয়েছে। তোমরা যারা যারা আমাদের অনুষ্ঠান শুনছো তোমরা কিন্তু চলে আসতে পারো ফোন লাইনেও। আমাদের ফোন নম্বর 2213-1342। আর এছাড়াও চলে আসতে পারো কিন্তু আমাদের ফেসবুক পেজ, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতায়। সেখানে আজকে আমাদের অনুষ্ঠানের পোস্টারের নিচে কমেন্ট করে জানিয়ে ফেলো তোমার দেখা এরকম মাল্টি স্টারার মুভি কি রয়েছে।
0: একেবারেই, আর সে তার সঙ্গে সঙ্গেই আমরা তো অবশ্যই গল্প, সিনেমা, আড্ডা সমস্ত কিছু নিয়েই থাকবো। কিন্তু আমাদের সঙ্গে বন্ধু কিন্তু আবারও ফোন লাইনে, দেখে নি বন্ধু কি বলছে।
1: হ্যালো,
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে?
2: নমস্কার, আমি রাজা ব্যানার্জি দুর্গা থেকে বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
2: আমার একটা সুন্দর বই লেগেছে, সেটা হচ্ছে খাদান, এবং আই লাভ ইউ সিনেমাটা আমার খুব ভালো লেগেছে, যে দেখেছে কাহিনীটা খুব।
0: আচ্ছা বেশ
1: বেশ, আমরা বুঝলাম। তবে খাদানে আমরা ঠিক মাল্টি স্টার
0: বলা যায় না,
1: বলতে পারছি না। হ্যাঁ অবশ্যই দেব রয়েছে, যিশু সেনগুপ্ত রয়েছে, ইধিকা পাল রয়েছে, কিন্তু
0: হ্যাঁ একটা মাল্টি স্টার সিনেমা বলার জন্য সবচেয়ে বেসিক বিষয় যেটা, সেটা হচ্ছে যে একাধিক স্টার মানেই আমরা সবসময় মাল্টি স্টার বলতে পারি না। মানে একটা সিনেমায় একজন হিরো, একজন ভিলেন, একজন নায়িকা, সেটা খুব নর্মাল একটা কনসেপ্ট। তো সেইটা হিসেবে যদি আমরা ধরি তাহলে তো সব সিনেমাই মাল্টি স্টার সিনেমা।
1: তাহলে তো সব সিনেমাই সেক্ষেত্রে, মানে সব স্টাররাই যখন এক একজন এক একটা ক্যারেক্টার করছে, সবকটাই মাল্টি স্টার সেরকম নয় বিষয়টা। বিষয়টা হচ্ছে যেখানে আমরা এমন অনেক চরিত্র দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা চরিত্রর গল্পই আলাদা আলাদা ভাবে কিন্তু এগোচ্ছে। এমন নয় যে কারোর কেমিও রয়েছে, জাস্ট একটা গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে এবং সেখান থেকে গোটা গল্পটা জাস্ট একটুখানি, মানে গল্পটা কোনো মোড় নেই সেখান থেকে। যেমন আমরা যদি বোঝেনার কথা বলি, বোঝেনাশে বোঝেনায় কিন্তু আমরা বেশ কয়েকজনকে দেখতে পেয়েছি।
0: একেবারেই, বোঝেনাশে বোঝেনাতে আমরা দুটো কাপল দেখতে পেয়েছি, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং দুজনের যে গল্পের গতি, দুটো একটা জায়গায় এসে মিলছে শেষ পর্যন্ত, সেটা ঠিক আছে, কিন্তু দুটোর শুরু হওয়া এবং দুটোর যে এসেন্স কমপ্লিটলি আলাদা,
1: কমপ্লিটলি আলাদা। মাঝখানে ছোট্ট করে রাজ চক্রবর্তীর একটা কেমিও,
0: সেটা তো ঠিক আছে,
1: টোটাল ব্যাপারটা। তো এই এই এই ধরনের সিনেমাগুলোকে কিন্তু আমরা বলতে পারি যে মাল্টি স্টারার মুভি। তো এরপর আমরা কি সিনেমার কথা বলবো পলুমি?
0: এরপর আমরা বলবো, এতক্ষণ আমরা বেশ একটুখানি গুরুগম্ভীর সিনেমা নিয়ে কয়েকটা কথা বলেছি, আমরা একটুখানি এবার হালকা ধাঁচের একটুখানি সিনেমা নিয়ে কথা বলতে পারি।
1: হালকা ধাঁচের সিনেমা, বেশ চলো।

0: তাহলে এরপর বরং আমরা শুরু করি মানে কেলোর কীর্তি দিয়ে নাকি?
1: হ্যাঁ, কেলোর কীর্তি দিয়ে আমরা শুরু করতে পারি। পরিচালক রাজা চন্দের একটা সিনেমা কেলোর কীর্তি, যেটা মোটামুটি অনেকেই দেখেছো, মানে আমার মতো যারা একটুখানি বেশি মানে সিনেমা পাগল মানুষজন তারা তো সব সিনেমাই দেখে, তো আমার তো সিনেমায় কোনো বাদ বিচার নেই সেক্ষেত্রে, তো আমি সেই জন্য দেখেই থাকি আর কি।
0: হ্যাঁ, তো এখানে তোমরা ওই ধরনের একটা গল্প পাবে যেখানে বেশ অনেকজন মিলে ঘুরতে গেছে এবং মানে অনেকজন মিলে এক জায়গায় রয়েছে এবং সেখানে তাদের এক একজনের মধ্যে যে গল্প এবং মানে কমিক টাইমিং, এই ধরনের সিনেমার বেস্ট হচ্ছে কমিক টাইমিং।
1: একেবারেই তাই। এবার এই সিনেমায় কারা রয়েছেন? সিনেমায় অবশ্যই রয়েছে দেব, মানে মুখ্য চরিত্রে সেই হিসেবে, এবং শুধুমাত্র মুখ্য চরিত্রে দেবকে বলা যায় না, প্রায় সবাই ওখানে মুখ্য চরিত্র রয়েছেন। যিশু সেনগুপ্ত রয়েছে, অঙ্কুশ, এবং তারই সঙ্গে আমরা কিন্তু অপোজিটে দেখতে পেয়েছি নুসরাতকে, আমরা দেখতে পেয়েছি মিমিকে, কৌশ শানিকে এবং সায়ন্তিকাকে। তো এই যে সিনেমা, এটার একটা হিন্দি ভার্সনও আছে, সেটা যদি কেউ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেটা জানিও আমাদেরকে। মানে একটা বলিউড মুভি রয়েছে, সেটার পুরোপুরি রিমেক না হলেও মোটামুটি একটা রিমেক বলা যেতেই পারে সেটা
0: রিমেক। এবং তুমি দেখো এই ধরনের ছবি কিন্তু বাংলাতে বেশ কয়েকটা হয়েছে।
1: একেবারেই,
0: মানে তিন চারজন বন্ধু তারা তাদের ওয়াইফের জ্বালায় একেবারে জর্জরিত, এবং সেখান থেকে একটুখানি
1: হাফ ছেড়ে বাঁচার জন্য
0: একটু ব্যাংকক যেতে চাইছে, বা হয়তো কখনো পাটায়া যেতে চাইছে, এবং সেইখানেই হচ্ছে গল্পের মোড়। সেখানে গিয়ে অদ্ভুত ভাবেই তাদের ওয়াইফদের সঙ্গেও দেখা হয়ে যায়। আর মানে এই প্লটটা, এই ধরনের যে প্লটটা কিন্তু বেশ কমন,
1: আর সেই জন্যই মানে বিবাহ থাকলে তার একটা ঝুটঝামেলা তো থাকেই, তাই না?
0: কারণ বিবাহ তো একটা অনেক বড় অভিযান না?
1: একেবারেই তাই। তাই ফিরবো বিবাহ অভিযান নিয়ে, কিন্তু তার আগে আপাতত দেবরাজ ভট্টাচার্য এবং অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে এই গানটা রইল তোমাদের জন্য। ফিরছি গানের পর, সঙ্গে নিয়েছি নেসকোপ, সঙ্গে রয়েছে পৌলমী আর সৈকত।

0: এই শৌনক, মোবাইল স্ক্রিনের দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছো বলো তো?
1: হুম, না ভাবছি ভাবছি যে আমাদের এই জেনারেশনটা দিন রাত সোশ্যাল মিডিয়াতে এত ইস্যু নিয়ে পোস্ট করে, হ্যাশট্যাগ ট্রেন্ড করে, কিন্তু আমাদের আসল ভাবনাগুলো কোথায় জমা হচ্ছে বলো তো? মানে আমরা যে উন্নত, বৈষম্যহীন, প্রগতিশীল একটা ভারতবর্ষের স্বপ্ন দেখি, সেটা শোনার মতো সত্যি কি কেউ আছে জয়িতা?
0: দেখো, শোনার মতো জায়গা আছে বলেই তো পথ চলা, তাই না? ইতিহাস কখনো শুধু দূর থেকে দেখার জন্য তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় প্রশ্ন তুলে, স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে শব্দের রূপ দিয়ে।
1: শব্দের রূপ দিয়ে বলতে?
0: ঠিক যেমন ভাবে বহু বছর আগে তরুণ প্রজন্ম নিজের ভাবনার শক্তিতে দেশ গড়ার ডাক দিয়েছিল, সময় কারোর জন্য থমকে থাকে না। সেই ভারতবর্ষ যেখানে ভয় নয়, সত্যের জয়গান গেয়ে ওঠে প্রতিটি মানুষ, যেখানে অশিক্ষা, বৈষম্য আর অন্ধকারে প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তরুণের মেধা। আমরা এমনই একটা ভূখণ্ডের স্বপ্ন দেখি যার চোখ থাকে ভবিষ্যতের মহাকাশে আর হৃদয়টা বাঁধা থাকে মাটির ভালোবাসায়।
1: তোমার হৃদয় লুকিয়ে থাকা সেই ভারতবর্ষ কেমন? কলমে রূপ নিক সেই স্বপ্নের ভারতবর্ষ। এই অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।
0: অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের, সরাসরি মেল করতে পারো আমাদের, মেল আইডি yuvavanikolkata@gmail.com। এছাড়া চিঠি পাঠাতে পারো।
1: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
0: লেখা পাঠানোর শেষ তারিখ 24 আগস্ট 2026।
1: তাহলে আর দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।

0: বলতে চাই তো শুনেই নিলে যে তোমাদেরকে কি বলতে হবে, সেটা নিয়ে আর আলাদা করে কিছু বলছি না। কিন্তু তার আগে যেটা বলে গেছিলাম যে বিবাহ অভিযান, মানে বিবাহ সত্যিই একটা অভিযান, আর সেইটা বোধ হয় বিবাহ অভিযান সিনেমায় কি স্পষ্টভাবে বোঝা গেছে, মানে দুর্দান্ত একটা কাস্ট, সেটা নিয়ে তো একটুখানি বলতেই হয়। অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রুদ্রনীল, নুসরত ফারিয়া রয়েছে, সোহিনী সরকার রয়েছে, তো একটা দুর্দান্ত কাস্ট এবং অঙ্কুশ রয়েছে এই সিনেমায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা যে চরিত্র রয়েছে, প্রত্যেকটা যে কাপল রয়েছে সেই অর্থে, তো তাদের যে এক একটা জীবনের জার্নি আবার কোথাও গিয়ে সেটা মিলেও যাচ্ছে, মানে সবার জীবনের স্ট্রাগলগুলো আলাদা কিন্তু কোথাও না কোথাও একটা মিল আছে। শেষে একটাই ব্যাপার দেখা যায় যে সবাই বউয়ের জ্বালায় জর্জরিত আর কি।
1: এবং সেখান থেকে যেটা মানে এই ছবিতে সবচেয়ে বেশি তোমরা যেটা এনজয় করবে সেটা হচ্ছে কমিক টাইমিং।
0: হ্যাঁ, আর তার সঙ্গে ডায়লগ,
1: কাকে ছেড়ে কার ডায়লগ শুনবে, কাকে ছেড়ে কার কমিক টাইমিং দেখবে, মানে ওই যে গাঁদা ফুল দিয়ে প্রপোজ করা,
0: ওইটা এপিক, ওটা এপিক। মানে অনির্বাণ ভট্টাচার্যের ওই প্রপোজটা দেখে আমি জানি না অনুপ্রাণিত কারা হয়েছো, কিন্তু অনুপ্রাণিত হওয়ার কথা নয়, মানে খুব একটা হয়ও না। গাঁদা নিয়ে প্রপোজ করতে যাওয়াটা খুবই খারাপ আইডিয়া, আর তার সঙ্গে ওই লাইনটা যদি কেউ বলে
1: দেয়, মানে টোটাল কবিতা,
0: কবিতার লাইনটা, গোলাপগুলো শুকিয়ে গেছে তাই এনেছি গেঁদা,
1: বুলেট চিং নাম কারণ ছিটকিনিটা জাম,
0: বলা যাবে না,
1: মানে টোটালটা যদি একসঙ্গে বলা যায়, মানে তারপর তোমার সেই প্রপোজালে প্রিয়াঙ্কা হয়তো হ্যাঁ করে দিয়েছিল অনির্বাণকে, কিন্তু তুমি যাকে প্রপোজ করবে সে হ্যাঁ করবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।
0: হ্যাঁ, মানে সেটা গাঁদা ছুঁড়েই মারবে তোমাকে, এইটা হতে পারে যদি সরস্বতী পূজার ভ্যালেন্টাইন্স আবার একসঙ্গে কোনোদিন পড়ে যায়, তখন ওই গাঁদাটা দিয়ে প্রপোজ করে দেখতে
1: পারো, তখন ভাবা যেতে
0: পারে, তখন ভাবা যেতে পারে,
1: তখন গাঁদা আর গোলাপের সেই একটা সেই তর্ক বিতর্কের মধ্যে চলে আসা যেতে পারে। তবে এই মুহূর্তে আমরা বিবাহ অভিযানের কথা বলছিলাম, এবং সেই বিবাহ অভিযানের কথা বলতে বলতে ফোন লাইনে চলে এসেছে একজন বন্ধু, শুনবো বন্ধু কি বলছে, কারণ বন্ধুর সাজেশনসও কিন্তু আমরা নেব।
0: চলো দেখি, হ্যালো, কে রয়েছে কোথা থেকে?
2: হ্যালো,
0: কে বলছেন কোথা থেকে?
2: হ্যাঁ দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, মানে আপনাদের এই যে অনুষ্ঠান চলাচ্ছে, মানে হচ্ছে, খুব ভালো লাগছে। আজকে রবীন্দ্রনাথকে নিয়ে কিছু করলেন না দিদি ভাই, এটাই আমার দুঃখ রয়ে গেল।
0: না নিশ্চয়ই, হ্যাঁ না, বিষয়টা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে আমরা সবাই জানি, এবং সেটা নিয়ে তো মানে আজকে 22শে শ্রাবণ, সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কিন্তু 22শে শ্রাবণ তো সেই অর্থে সেলিব্রেট করা যায় না, ওটা তো সেলিব্রেট করার দিন নয়। তো 22শে শ্রাবণ নিয়ে আজকে অনেক অনুষ্ঠান হচ্ছে, অনেক অনুষ্ঠান হচ্ছে, এবং সেই জন্য আজকে আমরা চেষ্টা করেছি একটু অন্যরকম কিছু করার, একটু অন্য ফ্লেভারের কথা বলার, কারণ সব জায়গায় সমস্ত ক্ষেত্রে আজকে এটা নিয়েই আলোচনা হবে, আর সেই অর্থে এটা নিয়ে সেলিব্রেট তো সেই অর্থে করা যায় না, তো সে কি দরকার আর কি, তাই না?
1: একদমই তাই। তো যেহেতু আমরা সিনেস্কোপের আড্ডায় রয়েছি, তো আমরা সিনেস্কোপে দেখো, আমরা মানে এই মানুষটির এমনই প্রভাব যে আমরা যে বিষয়ে কথা বলতেই যাই না কেন, তার ছোঁয়া চলেই আসে। সেরকমই আমরা একটু আগে যখন চোখের বালির কথা বললাম,
0: তখন আমরা তার কথা বলেইছি,
1: তার কথা বলেইছি, এবং মানে সেই তার কাজ, তার সমস্ত কিছু কিন্তু কোথাও না কোথাও গিয়ে সমস্ত বিষয় ছড়িয়ে ছিটিয়েই রয়েছে।
0: একেবারেই। আর আমরা তারপর কথা বললাম বিবাহ অভিযান নিয়ে, কারণ আমরা মাল্টিস্টার সিনেমা নিয়ে কথা বলছি, এবং এর পরেই আর একটা সিনেমার কথা না বললেই নয়, সেটা হচ্ছে রাজ কাহিনী, মানে 2015 সালের একটা সিনেমা, যেখানে কিন্তু আমরা আবারও সত্যি মাল্টিস্টার দেখেছি সেই অর্থে, কারণ সিনেমায় কে নেই, সিনেমায় রয়েছে রুদ্রনীল ঘোষ, সিনেমায় রয়েছে কৌশিক সেন, সিনেমায় রয়েছে যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, জয়া আহসান, শাশ্বত চট্টোপাধ্যায়, মানে প্রত্যেকে নিজের জায়গায় কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে, তাই না?
1: একদমই তাই। আর তার সঙ্গে সঙ্গে মানে গল্পটা এতটা ইউনিক, তুমি ভেবে দেখো, দেশভাগের সময় এমন একটা বাড়ি যে বাড়িটা পড়ে গিয়েছে তোমার দুটো দেশের মাঝখানে, বর্ডার লাইনে,
0: একেবারে
1: সেখানে কে কোন দেশে যাবে, মানে সেই বাড়িটা কিভাবে ভাগ হবে, সেই গল্পটা নিয়েই হচ্ছে এই গোটা সিনেমাটা। এবং সেখানে বাড়ির সদস্যরা যারা রয়েছে, সদস্যরা যারা রয়েছে, তারা সবাই মিলে সেই বাড়িটাকে কিভাবে আঁকড়ে ধরে থাকে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করে যে বাড়ি ভাঙা যাবে না, এবং সেইখানে দাঁড়িয়ে সমাজের বাকিরা কিভাবে তাদেরকে প্রশ্রয় দেয়, কিভাবে তাদের বিরোধিতা করে, সেই সমস্তটা নিয়ে এই গল্পটা। এবং এই সিনেমাটা অবশ্যই কিন্তু আমাদের তরফ থেকে রেকমেন্ডেড তোমাদের জন্য।
0: নিশ্চয়ই তাই। এবার আমরা কথা বলি বরং
1: আর একটু আমরা কথা বলি অন্য একটা কোনো সিনেমা নিয়ে, এবং এর পর যে সিনেমাটার কথা আমি বলবো, মানে সেটাও আরেকটি সৃজিত মুখার্জির সিনেমা, এবং সেই সিনেমায় আমরা দেখেছি যে মানে অনির্বাণের সেই গান, এবং সেই গান এতটাই জনপ্রিয়তা পেল এবং সেই গান থেকে মানে গোটা একটা কেরিয়ার তৈরি হয়ে গেল আমরা বলতে পারি। হয়তো কেরিয়ার এমনি অবশ্যই তিনি যতটা ট্যালেন্টেড এবং সেই কেরিয়ারটা তৈরি হতোই নিশ্চয়ই, বাট ওই গানটা নতুন করে চিনিয়েছে আমাদেরকে। কী গানের কথা বলছি তোমরা বুঝতে পারবে যখনই সিনেমাটার নাম বলবো। সিনেমাটার নাম হচ্ছে শাহজাহান রিজেন্সি।
0: একেবারেই আবারও সেখানে মাল্টি স্টার একটা পারফরমেন্স আমরা দেখেছি, প্রত্যেকে নিজের জায়গায় অনবদ্য। আমরা সেখানে দেখেছি অনির্বাণ ভট্টাচার্যকে অবশ্যই, আমরা সেখানে দেখেছি পরমব্রত সেনগুপ্তকে,
1: আমরা দেখেছি আবির চট্টোপাধ্যায়কে, আমরা দেখেছি ঋতুপর্ণা সেনগুপ্তকে, অঞ্জন দত্তকে, অবশ্যই স্বস্তিকা,
0: হ্যাঁ স্বস্তিকা মুখার্জি বলতেই হবে, কিছু বলার নেই সেখানে। এবং মানে অনির্বাণ ভট্টাচার্য এবং স্বস্তিকা মুখার্জির যে জুটিটা, মানে সেটাকে নিয়ে যে আমি ব্লাশ করে ফেলেছি, যাই হোক।
1: এবং সেই জুটিটা থেকে মানে সেখানে একটা অদ্ভুত কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছি, এবং অদ্ভুতভাবেই নামটা নেওয়ার সময় আমার একটু মানে আমিও ব্লাশ করে ফেলি।
0: হ্যাঁ,
1: তুমি হয়তো জুটির জন্য করো, আমি
0: স্বস্তিকা মুখার্জির জন্য করো, আমি বুঝেছি সেটা, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে শুধুমাত্র জুটির কথা না, ওদের দুজনের যে সমস্ত কনভারসেশন সিনেমার মধ্যে রয়েছে, যে কটা কথা অনির্বাণ ভট্টাচার্য বলেছে সিনেমাতে, সেই ডায়লগগুলো যে পরে কতগুলো রিলে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ছবির সঙ্গে ব্যবহার করা হয়েছে, সেটা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না, যেটা আমরা এখনো ব্যবহার করে চলেছি।
1: আমাদের সবচেয়ে মানে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ফেমাস ডায়লগ হচ্ছে, কমলিনী আমার সঙ্গে বুড়ো হবে।
0: হ্যাঁ, তোমার সঙ্গে বুড়ো হবো কমলিনী, আহা কি সুন্দর ছিল। হ্যাঁ সত্যি, এবং তার সঙ্গেই যদি আমাদের আবির চট্টোপাধ্যায় এবং পরমব্রতর যে জার্নিটা সেইটা যদি বলতে হয়, তাহলে আবির চট্টোপাধ্যায় তো আগে থেকেই শাহজাহান রিজেন্সিতে ছিল, এবং তারপর যখন পরমব্রত আসে, তারপরে দুজনের জীবনটাই যেভাবে আলাদা আলাদা দিকে বইতে থাকে, সেই যে গল্পটা সেইটা কিন্তু একটা দুর্দান্ত এন্ডিংয়ে গিয়ে শেষ হয়।
1: হ্যাঁ, এবং ওইটা একটা খুব মানে মানে একটা অদ্ভুত ব্যাপার, ওই যে সেই মানে সময়ের সঙ্গে সঙ্গে সময় তো থেমে থাকে না, সব কিছু বদলায়, কিছু না কিছু চেঞ্জ হতেই থাকে, কিন্তু সেই চেঞ্জটাই চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, যে কথাটা
0: একদম কেমন শৌরিকের কথা মনে পড়ে গেল।
1: শৌরিকের কথা মনে পড়ে গেল কেন?
0: কারণ ওই বারবার এটা বলতে থাকে, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট।

0: মানে আমার মধ্যে সৌরিকের একটা ফিল আমিও পাচ্ছি, কারণ সৌরিকের জন্য আমরা খুব খুশি লাস্ট কদিন ধরে, কেন সেটা এখন বলা যাবে না,
1: সেটা বলবো জন্মদিনের দিন,
0: সেটা আমরা পরে বলবো জন্মদিনে বলবো। কিন্তু যে বিষয়ে আমরা ছিলাম, যে এই যে বদলে যাওয়ার ঘটনা, এই সবটা কিন্তু আমরা পরমব্রত এবং আবিরের যে দুটো চরিত্র এবং সেই চরিত্র দুটো যেভাবে মানে ক্রস কানেকশন হয় পুরো ব্যাপারটা,
1: এবং একে অপরকে যেভাবে সাহায্য করে পুরো সিনেমা জুড়ে, সেইটা কিন্তু একটা দুর্দান্ত মানে দেখার মতো একটা সিনেমা বলা যায় শাহজাহান জিন্সে। আমি অন্তত 5-6 বার দেখেছি, এটাই হচ্ছে ব্যাপার।
0: তাহলে তুমি যখন 5-6 বার দেখেই ফেলেছো, বন্ধুদের একটু শোনার সুযোগ দাও।
1: হ্যাঁ নিশ্চয়ই, তাহলে চলো যে গানটা দিয়ে আর কি সৈকত শুরু করেছিল বলো।
0: হ্যাঁ তাহলে সেই গানটা এবার বরং তোমাদের জন্য থাক, অনির্বাণ ভট্টাচার্যর কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য।

0: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
1: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
0: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
2: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
3: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
1: হোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
0: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
2: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
1: তাহলে পোস্ট করে ফেলো আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এপারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: একটা খবর আছে ভাই।
5: কি খবর?
4: যুববাণী 56 বছরে পা দিচ্ছে।
5: তাই নাকি? তাহলে তো স্পেশাল কিছু একটা হতেই পারে।
4: হতেই পারে নয়, হচ্ছে।
5: শুরু হচ্ছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
4: 10 থেকে 14 অগস্ট 5টা দিন, 5 রকমের আড্ডা আর প্রতিদিন স্টুডিওতে বিশেষ বিশেষ অতিথি।
6: 10ই অগস্ট দেবজিৎ আর সম্পূর্ণার সঙ্গে স্টুডিওতে থাকছেন বিশিষ্ট অভিনেত্রী সুস্মিতা ঘোষ।
5: 11ই অগস্ট অর্ণব আর সায়নীর সঙ্গে গানে গল্পে আড্ডায় নীলাঞ্জন ঘোষাল ও সুধা বর্ষী চক্রবর্তী।
4: 12ই অগস্ট শৌরিক ও প্রিয়াশার সঙ্গে থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ময়ূরী সাহা।
6: 13ই অগস্ট প্রিয়সমা আর ঋত্বিকের সঙ্গে গল্প, সাহিত্য আর কমিক্সের আড্ডায় চারবাগ দীপ্ত।
5: আর 14ই অগস্ট ব্রতদীপ আর পৌলমীর সঙ্গে ভ্রমণের গল্প নিয়ে থাকছেন শিবাজি ও পৃথ্বীজিৎ ওরফে এক্সপ্লোরার শিবাজি।

0: ঘন্টা সপ্তাহ, এত জন বিশেষ মানুষ, আর প্রতিদিনই নতুন কিছু শোনার অপেক্ষা।
1: তার কারণ আসছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
2: 10ই আগস্ট থেকে 14ই আগস্ট প্রতিদিন সকাল 11টা থেকে 12টা শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আর নিউজ অন এআইআর অ্যাপে
1: যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
2: ব্যাস, এনার্জি রিচার্জ করে নেওয়ার জন্য হাতে আর মাত্র একটাই দিন, কারণ 16ই আগস্ট যুববাণীর জন্মদিন। আর এই বিশেষ দিনটা সেলিব্রেট করতে সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত টানা তোমাদের জন্য থাকছে ছন্দে ছন্দে 56। এই জমজমাট আয়োজনে আমাদের সঙ্গী হতে কান রাখো শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে।

0: থেকে 14 তারিখ পর্যন্ত কিন্তু থাকছে যুববাণীর স্পেশাল উইক, এবং সেখানে থাকবে বিশেষ বিশেষ সমস্ত অতিথিরা প্রত্যেক দিন তোমাদের সঙ্গে 11টা থেকে 12টা, এবং তারপর থাকবে যুববাণীর জন্মদিন 16ই অগস্ট। তো এই যে একটা ধামাকাদার উইক, সেটার জন্য কিন্তু কুর্সি কি পেটি বাঁধলো।
1: মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম, আমরা আজকে যেমন মাল্টি স্টারার মুভিজ নিয়ে কথা বলছি, যুববাণীর জন্মদিনটাও কিন্তু সেই রকমই মাল্টি স্টারার হয়ে যাচ্ছে, তারায় তারায় ভরা হয়ে যাচ্ছে
0: একেবারে।
1: তো অপেক্ষার মাত্র কিছুদিনের, অল্প কিছুদিনের জাস্ট, তারপরেই সেই সেলিব্রেশন শুরু। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম পৌলমি, আজকে সিনেস্কোপে আমরা মাল্টি স্টারার মুভি নিয়ে কথা বলছিলাম তো, এবং আমরা অনেকগুলো বাংলা ছবির কথা বললাম, এবং এই গোটা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে দাঁড়িয়ে একটা ছবি বা একটা ছবি এবং তার সিকুয়েল, সেটার কথা না বললে কিন্তু গোটা অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হচ্ছে বেলা শেষে,
0: একেবারে
1: আমরা অর্থাৎ মানে বেলা শেষে, এবং তার সিকুয়েল হিসাবে আমরা পেয়েছি বেলা শুরু। এবং এই ছবিতে আমরা কাকে কাকে পেয়েছি কাকে কাকে পাইনি, মানে সেই হিসেব কষতে বসলে আর মানে শেষ হবে না। কারণ আমরা এখানে পেয়েছি সৌমিত্র চট্টোপাধ্যায়, সাথীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, তার সঙ্গে সঙ্গে আমরা
0: সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখার্জি, সোহিনী সেনগুপ্ত এবং মনামি ঘোষ, তার সঙ্গে তো অবশ্যই রয়েছেন শঙ্কর চক্রবর্তী রয়েছেন, এবং রয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায়। সব মানে সব মিলিয়ে এটা একটা মানে চাঁদের হাটই বলা যায়।
1: হ্যাঁ, কারণ আবার এর এটারই যখন আমরা সিকুয়েল দেখছি, অর্থাৎ 2024 বোধ হয়, 23 বা 24 হবে হয়তো, এক্স্যাক্ট আর সালটা মনে পড়ছে না, বাট সেই সময় যখন আমরা বেলা শুরু পাচ্ছি, তো সেই বেলা শুরুতেও কিন্তু আমরা সেম কাস্টিং রিপিট পেয়েছি। এবং এত সুন্দর একটা সিনেমা, দুটো সিনেমায় দুরকম গল্প। প্রথম সিনেমায় আমরা দেখছি যে অত মানে ওই রকম একটা এজে পৌঁছে, মানে অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাথীলেখা সেনগুপ্ত যে দুটো চরিত্র করছেন, সেই রকম একটা বয়সে পৌঁছে দুজন মানুষ কিভাবে ডিভোর্সের কথা ভাবতে পারে
0: একেবারে,
1: সেই একটা বিষয়, এবং সেটা কেন চাইছে, কি ব্যাপার, সেইটা নিয়ে গোটা গল্পটা। এবং তার পরবর্তীকালে অর্থাৎ বেলা শুরুতে আমরা দেখছি কিন্তু সেখানে দুজনে, অর্থাৎ সাথীলেখা সেনগুপ্ত অ্যালজাইমারের পেশেন্ট হয়ে গিয়েছেন, এবং তিনি সব কিছু ভুলে ভুলে যাচ্ছেন, বারবার বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন, এবং সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় একা তাকে সামলাচ্ছেন, এবং যারা এই তাদের ছেলে মেয়েরা, অর্থাৎ গোটা ফুল ফ্যামিলি, একটা বড় পরিবার, তো সেই পরিবারের সবাই দূর দূর থেকে তখন চলে আসছে মায়ের কাছে। এই গোটা গল্পটা মানে অত্যন্ত সুন্দর একটা ফ্যামিলি ড্রামা, মানে বাড়িতে সবাই মিলে বসে দেখার জন্য একদম আইকনিক বলতে পারি,
0: একেবারেই আইকনিক। এবং সেখানে প্রত্যেকটি চরিত্রও আইকনিক, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সাথীলেখা সেনগুপ্তর কণ্ঠে যে যে কথাগুলো শোনা গেছে, মানে যে যে ডায়লগগুলো শোনা গেছে, একইভাবে শাজাহান রিজেন্সির মতো সেই কথাগুলো আমাদের জীবনে একই রকম এফেক্ট ফেলেছে আর কি।
1: একদমই তাই। আর তবে দেখো, ঘড়ির কাঁটা বলছে যে আজকে খুব বেশি সময় আর আমাদের হাতে নেই, এবার আস্তে আস্তে বলতে হবে টাটা, কারণ আবার অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু নিজের মুখে নয়, মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো।
0: আর শুধু তাই নয়, তার সঙ্গে কিন্তু যুববাণীর স্পেশাল উইক আসছে, তো সেটার জন্য কিন্তু তোমরা নিজেদেরকে একটুখানি প্রিপেয়ারও করে নাও, কারণ আসছে কিন্তু অনেক বড় বড় সমস্ত ধামাকা। আর এই উইকটা মানে আমাদের জন্য তো খুবই স্পেশাল, তোমাদের জন্যও খুব স্পেশাল, তো চলো সবাই মিলে একসঙ্গে মজা করা যাক সারা সপ্তাহ জুড়ে। আর আপাতত তোমাদের সঙ্গে নিচ্ছি বিদায়, আবারও ফিরবো অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো আড্ডা নিয়ে।
1: চলো তাহলে আজকের মতো অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে তোমার জন্য এই গানটা রইল, গানে গানে বলছি টাটা।

শেষ হল যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন পৌলমী বাগ এবং সৈকত গুপ্ত। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শুরু হচ্ছে বাংলার মুখ।

0: আজ শ্রাবণী উঠল নেচে মন, আকাশ জুড়ে বৃষ্টি আয়োজন। সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঘুরতে ঘুরতে এসেছি সাদতপুর গ্রামে, হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের বড়গাছিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। গ্রামটি বেশ পরিচ্ছন্ন, ছবির মতো সুন্দর, মাথা দোলাচ্ছে নানা রকমের গাছপালা, জলে উপচে পড়া পুকুরে সাঁতার কাটছে ছেলের দল, মন্দিরে চলছে পুজো, সব মিলিয়ে চোখে পড়ল বড় আন্তরিক ছবি। ঘুরতে ঘুরতে মনে হলো চির সবুজ সাদতপুর গ্রামটি সম্পর্কে জানতে পারলে বেশ হয়। কথা বললাম কয়েকজন গ্রামবাসীর সঙ্গে, তাঁদের জানালাম মনের কথা, খুশি তাঁরা। বসা হলো গ্রামের একটি জায়গায়, শুরু হলো কথাবার্তা। প্রবীণ গ্রামবাসী সাধনচন্দ্র মণ্ডল বললেন, সাদতপুর গ্রামের ঐতিহ্য, নামকরণ, শিক্ষা ব্যবস্থা, উৎসব ইত্যাদি সম্পর্কে।
1: আমাদের গ্রামের নাম সাদতপুর। এখানেও যে গৌরী গাং এবং গৌড়ে যে রাস্তাটা আছে, এখানে এক সময় ওই আকবরের আমলে শাহাদত খাঁ এসেছিলেন, মানসিংহপুরে এসেছিলেন মানসিংহ, এবং তারই একজন সাদতপুরে এসেছিলেন শাহাদত খাঁ, তার নাম অনুযায়ী এই গ্রামটার নাম হয় সাদতপুর। আমাদের সাদতপুর গ্রামটা খুবই ছোট, লাস্ট আমাদের আদমশুমারি অনুযায়ী 4,200 লোক এবং 300 থেকে 350 পরিবার, কিন্তু বর্তমানে অত্যন্ত সচ্ছল, শিক্ষিতের হার 95%, সব কিছুই আছে এখানে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, একটা প্রাথমিক স্কুল একটা আছে, কিন্তু হাই স্কুল নেই, পাশের গ্রামে হাঁটাল কিংবা বড়গাছিয়ায় যেতে হয় শিক্ষার জন্য। এবার ঐতিহ্য বলতে প্রথম বলবো যে আমাদের গ্রামের এই যে 4,500 মতো মানুষ, এরা সব কিন্তু এক, কোনো রকম ঝগড়াঝাটি গোলমাল এইসব নেই, এবং আমাদের গ্রামে মাহিষ্য প্রধান গ্রাম, মাত্র 20 ঘর যারা শিডিউল কাস্ট বাঘ তাদের টাইটেল, 20 ঘর আছে, বাদবাকি সবই মাহিষ্য। সুতরাং এমনি সমস্ত দিক থেকে এরা সাধারণত শান্তিপ্রিয়, এবং এদের আসল জীবিকা বর্তমানে হচ্ছে ইন্ডাস্ট্রিজ, কারণ এদের এই ইন্ডাস্ট্রিজ এমন যে উড়োজাহাজ থেকে একেবারে মানে রেল পর্যন্ত এই গ্রামের সব স্পেয়ার পার্টস, ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস তৈরি হয়, যে যা বলবে সমস্ত কিছু তৈরি হয়। এটা শুধু আমাদের সাদতপুর নয়, সাদতপুর হাঁটাল বড়গাছিয়া, কলকাতায় বড়গাছিয়ার নাম প্রচণ্ডভাবে আছে এবং সেই কাজগুলো করে এই মানসিংহপুর সাদতপুর হাঁটালের। প্রথম ছিল লক, কিন্তু লকটা এখন উঠে গেছে, এখন আমাদের গ্রামে দু একজন লক তৈরি করে, সবই বেশি ক্যাপিস্টন, লেদ, সেভিংস, এই সব মেশিনে কাজপত্র বেশি হয়, এবং এখানের মানুষরা স্বনির্ভরশীল, অর্থাৎ চাকরি বাকরি, আমি শিক্ষকতা করতাম এবং ওই সময় কজন, বর্তমানে আমাদের গ্রামে মাত্র 2 শিক্ষকতা করে, বাইরে কয়েকজন চাকরি করে আমাদের ভারতবর্ষের বাইরেও, তারপরে কয়েক প্রফেসর আছে দিল্লি টিল্লিতে থাকে, এরকমভাবে এইরকম উচ্চশিক্ষা যারা করেছে কিছু জন বাইরে চলে গেছে, তারপরে প্রত্যেকে বেকার বলে কোনো লোক আমাদের গ্রামে নেই। মিনিমাম একজন মানুষ 200 টাকা রোজগার পার ডে করবেই, এইরকম এই ইন্ডাস্ট্রিজ ফলে এটা সম্ভব হয়েছে। তবে কিছু সমস্যা আছে, আমি বলছি, যদি সুরাহা হয় ইন্ডাস্ট্রিজ, বিশেষ করে ইলেকট্রিসিটি না হলে তো চলে না, কিন্তু ইলেকট্রিসিটি এখানে লোডশেডিং হয়, এই যখন লোডশেডিংটা হয় তখন একটা কারখানায় 10 কাজ করছিল, 1 ঘন্টা লোডশেডিং, মানে ধরুন তাহলে 1 ঘন্টা 10 লেবারের বন্ধ হয়ে গেল, কিন্তু মালিকের লস হলো। এই লোডশেডিং যাতে না হয়, আর পাওয়ার কমে যাওয়া, এখানে লো ভোল্টেজ চলে। আমাদের এখানে সাদতপুরে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, আগে অনেক ছাত্রছাত্রী ছিল, কিন্তু বর্তমানে আর্থিক অবস্থায় গ্রামটা অনেক আগিয়ে গেছে, তো যার জন্যে সবাই এখানে মিশনারি স্কুল, প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, সেখানে বহু ছেলে চলে যাচ্ছে, যার জন্যে প্রাথমিক স্কুল একটা আছে চলছে, সেখানে আগে প্রায় 250-300 স্টুডেন্ট ছিল, এখন সেখানে এসে ঠেকেছে 150। মিড ডে মিল দেওয়া হয়, ঠিক মতোই দেওয়া হয়। এখানে 4টে অঙ্গনওয়াড়ি স্কুল আছে, সেখানেও ঠিক মতোই চলে। এবং এই সেলফ হেল্প গ্রুপ যেটা সরকারের মহিলাদের দিয়ে পরিচালিত অনেকগুলোই আছে, আমি সংখ্যাটা ঠিক বলতে পারছি না, তবে অনেকগুলোই আছে যারা মায়েরা এই সবগুলো চালায়, এই সেলফ হেল্প গ্রুপগুলো। সুতরাং এই সবগুলো ঠিকই আছে। আর পড়ার জন্যে এখানে কলেজে যেতে হয় জগৎবল্লভপুর শোভারানী মেমোরিয়াল কলেজ, এখান থেকে 6 কিলোমিটার। আর তারপরে ডোমজুড়ে যেতে হয়, এখান থেকে 12 কিলোমিটার। এরপরে হাওড়া। সুতরাং উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু দূরত্ব হয়ে যাচ্ছে, কিন্তু তথাপি এখানে প্রত্যেকটা বাড়িতে, আমি 350 বাড়ি বলেছি, 350 বাড়ির প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিক পাস আছেই, গ্র্যাজুয়েটও আছে, কিন্তু তারাই গ্র্যাজুয়েট হয়েও কারখানাতেই কাজ করছে, কারণ চাকরির এই অবস্থা, চাকরি তো নেই, আর এই কারখানাতে তারা যথেষ্ট রোজগার করছে। সুতরাং এইটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলা যায়। সুতরাং সরকার যদি এখানকে কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে এই বড়গাছিয়ার মধ্যে, সাদতপুর, হাঁটাল, মানসিংহপুর, বড়গাছিয়া, এই নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে এই যে আমার সমস্ত ভাইরা এই যে তৈরি করে মালগুলো, এরা মার্কেট চায়, কিন্তু এই মার্কেটটা এরা সেইভাবে পায় না। যা এদের কস্ট হয় সেই কস্টের থেকে সামান্য প্রফিট রেখে দিয়ে দিতে হয়। এরা বড় বাজারে বিভিন্ন ফ্যাক্টরিতে মালগুলো করে, কিন্তু যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয় যেখান থেকে এদের মেটেরিয়াল, এদের তৈরি জিনিসগুলো কিনতে পারবে, তাহলে এরা অনেক উপকৃত হবে। এটার খুব দরকার আছে। এই জন্যই আমাদের সাদতপুরের কিছু ভাই, মানসিংহপুরের কিছু ভাই, এরা মিলে একটা প্রচেষ্টা চালিয়েছিল।

0: কিন্তু রাস্তাঘাট ভিডিও থেকে বলেছিলেন যে রাস্তা আমরা করে দেবো, কিন্তু সেটা হয়নি। অথচ এদের স্যাংশন আছে 3 কোটি টাকা, এরা অলরেডি প্রায় 1 কোটি টাকার মেশিনারি পেয়েছে, কিন্তু দুর্ভাগ্য যে মেশিন থেকেও তারা মেশিনগুলো কাজে লাগাতে পারছে না, অন্য জায়গায় মেশিনগুলো পড়ে রয়েছে। এই গ্রামে আসা যায়, এটা তো প্রথমে আমাদের বড়গাছিয়ায় যেতে হবে। সাদতপুর থেকে বড়গাছিয়ায় যেতে অটো আছে, একটা বাস চলছে, মিনি বাস, সেটা হাওড়ায় যায়, হাঁটাল টু হাওড়া, 2 ঘন্টা সময় লাগে, আসতে 2 ঘন্টা, যেতে 2 ঘন্টা। এবার অটো করে বড়গাছিয়া, বড়গাছিয়া থেকে খুব কম, মুন্সিয়ার থেকে স্টেট বাস আছে কয়েকটা, লিমিটেড, ট্রেন আছে তাও অল্প সংখ্যায়, সারাদিনে বোধ হয় 3টে ট্রেন যাতায়াত করে বড়গাছিয়া টু হাওড়া। এই যাতায়াতের অবস্থাটা খুব আশাপ্রদ নয়, সময় লেগে যায়, 2 ঘন্টা সময় লাগছে আমাদের এখান থেকে কলকাতায় যেতে। এইগুলো এর জন্য আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু খুব অসুবিধে হয়ে যায়। আমাদের এখানের অনেক ছেলেকে বাধ্য হয়ে কলকাতার কলেজে ভর্তি হয়েছে, তাদের সেখানে হোস্টেল খরচ করে থাকতে হয়। যদি যাতায়াতের সুবিধে হতো, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যাতায়াত হতো, তাহলে খরচটা অনেক কম হতো। সুতরাং যাতায়াতের প্রবলেম অবশ্যই আছে। উৎসব আমাদের গ্রামের মধ্যে, যেহেতু ছোটো খুব গ্রাম, এখানে দুর্গাপুজো প্রধান উৎসব, ওর সঙ্গে দোল উৎসব হয়, এবং 12 মাসের 13 পার্বণ সব কিছু আছে, গাজন আছে, শিব পুজো, শিবরাত্রি পুজো সব কিছুই হয়। সবচেয়ে বড়ভাবে হয় দুর্গাপুজো আর গাজনের সময়, এইগুলো বড়ভাবে হয়। এবার ক্লাবগুলো বিভিন্ন সাংস্কৃতিক জিনিস করে, সমস্ত ক্লাব এখানে 3টে মোটামুটি প্রতিষ্ঠিত রেজিস্ট্রেড ক্লাব আছে, এরা প্রতি বৎসরই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান 6 দিন 7 দিনের করে, যার জন্যে আগে কিন্তু এই অঞ্চলের লোকরা, যেহেতু আমাদের একই কাস্টের, আমি বলেছি মাহিষ্য, যার জন্যে এদের মধ্যে এই সাংস্কৃতিক গান বাজনার প্রচলন ছিল না। কিন্তু ইদানিংকালে আমাদের সাধুপুরে একটা লাইব্রেরি আছে, যেই লাইব্রেরিতে গান শেখানো হয়, নাচ শেখানো হয়, কিন্তু তাদের শিক্ষকগুলো অন্য জায়গায়। এবং বর্তমানে একটা জিনিস খুব বেড়েছে শরীরের কারণে, স্বাস্থ্য শিবির, সেখানে ব্যায়াম শেখানো হয়। এবং ইদানিং আমরা লক্ষ্য করছি যে মহিলারা অনেক বেশি ওই ব্যায়াম শিবিরে যাচ্ছে এবং তারা ব্যায়াম করছে, যোগ ব্যায়াম এখানে আমাদের এই লাইব্রেরিতে শেখানো হয়, ওখানে নাচ গান যোগব্যায়াম। সুতরাং এদিক দিয়ে বর্তমানে তো অনেক উন্নত, এবং গান বাজনা প্রতি বাড়িতেই প্রায় কেউ না কেউ গান বাজনা নিয়ে থাকে।
1: গ্রামের যোগাযোগ ব্যবস্থা এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বললেন জয় মল্লিক।
2: সাদতপুর যেহেতু বড়গাছিয়া সংলগ্ন, সাদতপুর, মানসিংহপুর, হাঁটাল সমস্ত এলাকার প্রাণকেন্দ্র হচ্ছে বড়গাছিয়া, এবং এখানকার মানুষজন সবার সঙ্গে খুব ভালো আন্তরিক সম্পর্ক, যে কোনো বিষয় নিয়েই বলুন, সাংস্কৃতিক, খেলাধুলা, কোনো অনুষ্ঠান, কোনো স্বাস্থ্যকেন্দ্র বিষয়ে কোনো ব্যাপার, সমস্ত সব কিছুর সঙ্গে বড়গাছিয়া, সাদতপুর বলুন, মানসিংহপুর বলুন, সকলের সঙ্গে খুব ভালো সম্পর্ক বড়গাছিয়ার। কারণ এনাদেরকে কোনো কিছু করতে হলে আমাদের বড়গাছিয়ার ওপরেই অনেক ডিপেন্ড করে থাকতে হয়, এবং যাতায়াত ব্যবস্থা সব কিছু বড়গাছিয়ার উপর দিয়ে হয়। প্রাকৃতিক পরিবেশ আমাদের এখানকার খুবই ভালো, কারণ এখানকার যে আমাদের যে গাং, যে আমাদের মানসিংহপুর বা সাদতপুরের উপর দিয়ে যে গাং বয়ে গেছে, যে ছোটো খাল, এখন সেটা ছোট হয়ে গেছে, কোথাও 2 ফুট, কোথাও 4 ফুট, কোথাও 10 ফুট, তা যেটা ছিল আগে শুনলাম 500 ফুট চওড়া, যেখানে রাজার আমলে, সম্রাট আকবরের আমলে, যেখানে মানসিংহপুর, ওনার সেনাপতি মানসিংহ এখানে এসে সৈন্য সামন্ত নিয়ে উঠেছিলেন, এবং শাহাদত খান নাম দিয়ে যেখানে শাহাদতপুরের নাম হয়েছে, সেই এই এই গাঙের ওপর দিয়ে তখন যাতায়াত ছিল, অঢেল নৌকা নিয়ে যাতায়াত করতেন। এবং এখানে মানে আমাদের মানসিংহপুর বড়গাছিয়ার এই এইখানে যে মানে যোগাযোগ ব্যবস্থা ছিল তখন যে উন্নত, এখন কিন্তু সেভাবে উন্নত নেই। এখন হাওড়া আমদার লোকাল ট্রেন চলে, তবে ট্রেন খুবই সিঙ্গেল লাইন হওয়াতে, ট্রেন নামমাত্র ট্রেন, ট্রেনের টাইমসূচিও ঠিকঠাকভাবে মানে মেনটেন হয় না, দেখা যায় মানে যেটা 1টায় পৌঁছানোর কথা সেটা পৌঁছায় 2টোর সময়, যেটা 9টায় পৌঁছানোর কথা সেটা কখনও পৌঁছায় 11টায় 12টায়। তো এই ট্রেনের ওপরে ভরসা করে কেউ কোনো দিন কোনো সিদ্ধান্ত নিতে পারে না, যে হাওড়ায় কোনো মেন ট্রেন ধরবেন বা কলকাতায় কোনো এই সময়ে পৌঁছানোর ব্যাপার, কোনো সময়ে পৌঁছানোর ব্যাপার হলে কেউ ট্রেন ধরে না, কারণ তখন তারা বাস রুট বা অন্যান্য মাধ্যম দিয়ে তারা যাতায়াত করার চিন্তা ভাবনা করে, ট্রেন রুট তারা কখনোই ইউজ করে না। কিন্তু এখন আমাদের বাস রুটও অনেক বাস চলতো আগে, হাওড়া আমতা, হাওড়া মাজু, হাওড়া পানপুর, হাওড়া মুন্সিয়ার, এখন বাসের সংখ্যাও অনেক কমে গেছে। এখন মুন্সিয়ার থেকে কিছু সরকারি বাস চলে, আর বড়গাছা থেকে বড়গাছা শিয়ালদা বাস চলে, এছাড়া কিছু আছে রামপুর উদয়নপুর কিছু বাস, মানে খুবই কম, সংখ্যায় গোনা যায় খুবই অল্প। তো এখন ওই টোটো অটো গাড়ি করে ডোমজুড় ভায়া হয়ে হাওড়ায় যাতায়াত হয়, তবে খুবই যোগাযোগ মাধ্যমটা খুবই খারাপ হয়ে গেছে এখন বড়গাছিয়ার। জীবন জীবিকা বলতে আমাদের প্রধানত আমাদের মানসিংহপুর, সাদতপুর, বড়গাছিয়া সংলগ্ন যেসব গ্রাম রয়েছে, এখানে কুটির শিল্প প্রধানত লোহার, যে আমাদের কুটির শিল্প রয়েছে লেদের, লেদের যে শিল্প সেই লেদের কাজটা এখানে বেশি হয়, এবং কিছু কাপড়ের শিল্প কিছু কাজ হয়, যেগুলো এখন ঘরোয়া যুগে যেসব আড়ি জড়ির কাজও হয়, কিন্তু এখন এখানে মানসিংহপুর বা সাদতপুর প্রধানত লোহা লেদের কাজই বেশি হয়, এবং সবাই এর সঙ্গে জীবিকার উপর নির্ভরশীল, এবং এরা চাকরি ছেড়ে প্রধানত এই কাজটাই করতে পছন্দ করে এবং ঘরোয়া যোগে করে, এবং সকলে এখানে কেউ বিনা রুজিতে কেউ নেই, মানে পার ডে কেউ কম হলো 200 টাকা রোজেও কেউ কাজ করেন, মানে সকলের বাড়িতে এখন মেয়েরাও কাজ করছেন, যেখানে মহিলারা সমস্ত এই লোহা লেদের ব্যবসার সঙ্গে তার পরিবারের সঙ্গে যতটা পারে মানে সাহায্য করে এবং হাত লাগায়। অতএব এখন মানে সমস্ত কুটির শিল্পটা পরিবার কেন্দ্রিক হয়ে গেছে এখানে।
1: কথা হলো মনীন্দ্রনাথ করের সঙ্গে, গ্রামের চিকিৎসা ব্যবস্থা, সংস্কৃতি ও খেলাধুলার চর্চা সম্পর্কে তিনি বললেন।
3: বর্তমানের কথা, পূর্বের কথা আমি সবই বলবো। বর্তমান হয়তো সুসময়, কিন্তু যে পূর্বে আজ থেকে 50-60-70 বছর আগে যে সময় আমরা ছোট ছিলাম, দেখেছি কি করুণ অবস্থা, চিকিৎসা পদ্ধতি, ডাক্তার নেই, সেই সামান্য হেঁচুড়ে ডাক্তার যাদের বলা হয় এইরকম ডাক্তারের উপর নির্ভর করে চলেছিল। সৌভাগ্যবশত সাদত্ব গ্রামের একজন MBBS ডাক্তার এলেন, তেনারই প্রচেষ্টায় গ্রামের অনেকখানি চিকিৎসা পদ্ধতি, চিকিৎসাগুলোকে আরও খুব উন্নত হলো, মানুষের সেবা শুশ্রূষা ভালো হতে লাগলো। এইভাবে তিনি কিন্তু অনেক উপকার করে গেলেন। তখন তো কলেরা মহামারী আর ওই বসন্ত একবার তো গ্রামগুলো ছেয়েছিল, এই যে কী বিভীষিকা, কে কার কলেরা আবির্ভূত হয়েছে, সব গ্রামগুলো মানে আমাদের গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, লোক সব ঝাঁকে ঝাঁকে চলে যাচ্ছে, কে কারকে চিকিৎসা করবে, ডাক্তার নেই, কে স্যালাইন দেবে, স্যালাইন পদ্ধতিই তখন আসে না। তা সেই যে মানে করুণ অবস্থা, সেই করুণ অবস্থা থেকে সেই সাধারণ মানুষ, সাধারণ হাতুড়ে ডাক্তারাই তখন এটাকে রুখে দিয়েছিল। আজ সেই অবস্থা থেকে আজ আমাদের গ্রামে ডাক্তারের সংখ্যা এসেছে, অনেকগুলি হয়েছে, 3 জন MBBS ডাক্তার আছেন, 2 জন শিশু চিকিৎসক আছে, 1 জন চর্মরোগের চিকিৎসক আছে, সব ডাক্তাররাই এখন MD-তে পর্যবেসিত হয়েছে, সুচিকিৎসা প্রদান করছে, শুধু সাদপুর গ্রামে নয়, সাদপুর গ্রামের এই ডাক্তাররা মিলে এই যে রক্তদান শিবির, যে মহৎদান, এই রক্তদান শিবিরটাকে খুব প্রাধান্য দিয়েছে। রক্ত একটা মহৎদান সবাই জানি, এই রক্ত শিবিরে প্রায় 200 জন রক্ত দান করেন প্রতি বছর। আজকে কি করেছেন না, এই নাহলে এত রক্তদান শিবিরে 200 জন উৎসবের মধ্যে লাইন দিয়ে রাত্রি পর্যন্ত করছে রক্তদান, রক্ত দিচ্ছেন, কি অনুপ্রাণিত হয়েছেন ডাক্তারদের কথা, সেই যাই ডাক্তারদের মহৎদানকে কথা বলা করা যায় না, ওনারা ভগবান। গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র বলতে প্রাইমারি একটা হেলথ সেন্টার আছে, এখানে সাধারণত ছোটো ছোটো শিশুদের কিছু কিছু মানে একবারে প্রাথমিক স্টেজের চিকিৎসাগুলো করা হয়, সুচিকিৎসারই ব্যবস্থা আছে, টিকা দেওয়া হয়, তারপর ইঞ্জেকশন, বিভিন্ন ওই যে পোলিও ভ্যাকসিন, তারপরে ওই বসন্ত, হাম, এইসব টিকাগুলো সব ওই এইখানেতে প্রিলিমিনারি স্টেজে দেওয়া হয়, আর এতে গ্রামের লোকে খুব আনন্দিত, খুব খুশি যে এই আমাদের ঘরের মধ্যে উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই আমরা এইগুলো পাচ্ছি, আমরা তাদের খুব আনন্দিত গর্বিত হচ্ছি।
4: একটু বড় অসুখ বিসুখ হলে কোথায় যায়?

0: আচ্ছা, বড় অসুখ বিসুখ হলে প্রথমত আমাদের ওই যে এমডি ডাক্তাররা আছে প্রথমত তাদের কাছে যায়, আর আরও ডাক্তার আছে ওনাদের কাছে যায়। যখন দেখলে যে আয়ত্তের বাইরে চলে যাচ্ছে তখন হাওড়া জেনারেল হসপিটাল নয় কলকাতা মেডিকেল এই সব কলকাতার মধ্যে যেতে হয় এই আর কি, তখন ওইখানে যেতে হয়। ওইখানে জেলে অসুবিধে খুব আছে, কিন্তু সেই 30 মাইল দূর, যাওয়া আসা করা খুবই কষ্টসাধ্য। এই জন্যে এই আমাদের বড়গেছে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু সেটা ঠিক অ্যাক্টিভ নেই। যদি এটাকে অ্যাক্টিভ করা যায় তাহলে সাধারণ মানুষের আরও ভালো হয়। একবারই যে হাওড়া জেনারেল হসপিটাল কলকাতা ছুটতে সেটা ছুটতে হয় না, কিন্তু এটা যে কোনো কারণেই হোক বন্ধ না চলছে, ঢুকছে না চলারই মতো। স্বাস্থ্যকেন্দ্রটা খুব বড়ই স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু ঠিক সুব্যবস্থা নেই, যাতে সুব্যবস্থাটা পরিচালিত হয় তাদের সাধারণ মানুষ এই হাঁটাল সাদতপুর আমাদের আশপাশের গ্রামগুলো এই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই চিকিৎসা করে আনন্দ লাভ করতে পারবে। এর পাশেই এই একই এটা ডোমজুড্ডা একটু আরও উন্নত, এই জগৎবল্লভপুরের এই স্বাস্থ্য জগৎবল্লভপুরে অনেকগুলি স্বাস্থ্যকেন্দ্র, তার মধ্যে বড়গাছি একটা আছে, মুন্সিরহাট আছে, আরও আছে জগৎবল্লভপুর একটা পাশেই জগৎবল্লভপুরে বড় স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানেও মানুষ বহু যাচ্ছে। যখন জগৎবল্লভপুর না পারলে চলে যাচ্ছে হাওড়া, আর ডোমজুড়ো না পারলেও এই দুটোকে ভাগ করে আমরা একটা ডোমজুড়ে যাচ্ছি আর একটা জগৎবল্লভপুরে যাচ্ছি। এই দুটোই বড় কিন্তু স্বাস্থ্যকেন্দ্র, আর তা নাহলে যখন রেফার করে দেয় ওই হাওড়া জেনারেল হসপিটাল বেশি রেফার করে। বার্ষা সাপের উপদ্রব আছে, থাকবেই, কেন এখন তো এই গাঙের চারধারগুলো যে জমিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন তো এই শিল্পায়নের যুগে সেই মাঠগুলো কী হয়েছে না অনাবাদি হয়ে গেছে, সাপের একবারে সেই বাসস্থান হয়ে গেছে, পারমানেন্ট বাসস্থান আছে, সাপ গড়গেল কী বলবো কী নেই সব কিছু এই গ্রামের মধ্যে। এইসব এই একটু পেরুলি মাঠগুলো সব হয়ে গেছে, আর সেখানে গরু টরু যে চড়াতে গেলে ওইভাবে সাপের কামড় খায়, সাপের কামড়ে খেয়ে কিছু কিছু জগৎবল্লভপুর যা, কিছু কিছু ডোমজুট যা, যেগুলো মারাত্মক ওই পিজিতে চলে যায়। এই এই এখন চিকিৎসার পদ্ধতি চলছে আর কি সাপের। সংস্কৃতি চর্চা তো ওইখানে তো কী বলবো খুবই ভালো, কারণ দুটো ক্লাব প্রতি বছর আজ থেকে প্রায় 20 বছর আগে সাংস্কৃতিক উৎসবে নিয়ে মাতোহারা ছেলে মানে গার্জেনরা ছেলেরা বয়স্করা সব একটা উন্মাদনার মধ্যে সৃষ্টি হয় যে কী আনন্দ এরা পায়, বিভিন্নভাবে আনন্দ পাচ্ছে, যে ছোট ছোট ছেলেরা যে এই যে সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে তাদের আশা আকাঙ্ক্ষাগুলোকে প্রতিফলিত করতে পারে সেই স্থানটা পেয়ে যাচ্ছে, সেই স্থানটায় এই সাংস্কৃতিক উৎসবের মধ্যে নাচতে একটা ছেলের মধ্যে নাচার চেষ্টা আছে, কিন্তু এই সাংস্কৃতিক উৎসবে এসে সে তার ভাবটাকে তার এটাকে পারদর্শিতাকে প্রতিস্ফুলিত করতে পারে। সেই জন্য দুটো ক্লাব হচ্ছে পাশাপাশি আর দুটো প্রতি বছর হয়ে যাচ্ছে, এই জন্য সাংস্কৃতিক উন্মাদনা দিকে কি বলবো অত্যধিক আনন্দদায়ক হয়। যে যে কদিন চলে আর তিন দিন ছদিন তো চলবেই, বিভিন্ন রকম অনুষ্ঠান তো হচ্ছে, তার মধ্যে বিভিন্ন পার্শ্ববর্তী কলকাতার অঞ্চল থেকেও এই সমস্ত গ্রাহকরা আসছেন, তারপর শিল্পীরা আসছেন আমাদের আনন্দদায়ক করার জন্য, সেই সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে সব ফুটে উঠে। আচ্ছা, খেলার মধ্যে তো এখানে নিজস্ব মাঠ আছে, সাদতপুরে নিজস্ব মাঠ আছে, দুটো মাঠ বলাই যেতে পারে, কিন্তু বর্তমানে এ হয়েছে খেলাধুলোটাকে যেন একটা যেন স্তিমিত হয়ে গেছে, সব ছেলেরাই দেখছি খুব কম খেলছে, তো একবারে এ নয় তবু যা যে হারে ছিল আগে একটু কারখানায় কাজ থেকে উঠেই ছুটে যেত একবার একটু বল মারবো বা একটু খেলবো, সেই চর্চাটা আস্তে আস্তে আস্তে আস্তে সীমিত হয়ে পড়ছে।
1: আরে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না।
2: গান শোনালেন মানবেন্দ্র চক্রবর্তী।
1: মনে করি ধরতে গেলে আর পেলেম না, দেখেছি

ঘুরে দেখলাম হাওড়া জেলার সাদতপুর গ্রাম। বাংলার মুখ আজ এই পর্যন্ত, আবারও কথা হবে আগামী শনিবার বেলা ১২টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা সুদীপ্তা ভাদুড়ী, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: রামধনু কলম সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয় এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.cationa@gmail.com education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
0: এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্য সপ্তম বেতন কমিশনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নবান্ন থেকে গতকাল জারি করা এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শর্ত ও কার্যপরিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক বেতন বৃদ্ধি, কেন্দ্রীয় হারের সঙ্গে বেতন স্তরের সামঞ্জস্য, মহার্ঘ ও বাড়ি ভাড়া ভাতা, অবসরকালীন সুবিধাসহ একাধিক বিষয়ে পর্যালোচনা কথা রয়েছে এই বিজ্ঞপ্তিতে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আয়ুষ্মান সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। সুতাহাটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জেলাশাসক নিরঞ্জন কুমার এর সূচনা করেন। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় কাঁথির মাজনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রাজ্যের সেচমন্ত্রী অরূপ দাস এবং মুখবেড়িয়া গ্রামীণ হাসপাতালে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক উপস্থিত ছিলেন। যথাযোগ্য মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণ দিবস পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে বিধানসভা ভবনে কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু এবং বিরোধী দলনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। আলিপুরদুয়ার জেলার মেন্দাবাড়িতে বুড়িবাসরা নদীর ভাঙনে চরম সমস্যায় পড়েছেন কৃষকেরা। সদ্য বোনা ধান ক্ষেত সহ চাষের জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, নদীতে বাঁধ না থাকায় গত কয়েক বছরে প্রায় 50 বিঘা কৃষিজমি বিলীন হয়ে গেছে। অন্যদিকে জলদাপাড়া জঙ্গলে হাতির তাণ্ডবেও নিয়মিত ফসলের ক্ষতি হচ্ছে। দুরকমের সমস্যার মধ্য দিয়ে যাওয়া কৃষকরা দ্রুত নদী বাঁধ নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। লাগাতার বর্ষায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলে সবজি খেতে জল জমে যাওয়ায় চাষের ক্ষতি হচ্ছে। পাশাপাশি কীটপতঙ্গের উপদ্রব শুরু হয়েছে, ফলে সবজির ফলন কমায় বাজারে দাম বাড়ছে বলে উপভোক্তাদের অভিযোগ। মুর্শিদাবাদ জেলার সুতির মহাহালদার পাড়ার পুলিশ প্রচুর বোমা ও 2টি আগ্নেয়াস্ত্র সহ 2জনকে গ্রেফতার করেছে। ধৃত ইয়াস হোসেন ও হাসান মহালদার কী কারণে এগুলি সংগ্রহ করেছিল তা জানার চেষ্টা চলছে। জঙ্গিপুর মহকুমা আদালত ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। জেলার কান্দি ও বহরমপুরে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণে মদ উদ্ধার হয়েছে। পুলিশ মিঠুন চৌধুরী নামে একজনকে গ্রেফতার করেছে।

0: জলপাইগুড়ির মেটেলিতে কুর্তি নদীর চরে অবৈধভাবে নির্মিত একটি রিসোর্ট ভেঙে ফেলা হয়েছে। গ্র্যান্ড ডুয়ার্স ইকো রিসোর্টটির মালিক সৌমেন মালাকার তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতার সাহায্যে বছর দশ আগে সেটি নির্মাণ করে বলে অভিযোগ। রাজ্য সরকার দক্ষিণবঙ্গের শুষ্ক জেলা হিসেবে চিহ্নিত পুরুলিয়া আগামী তিন মাসের মধ্যে জল সরবরাহ প্রকল্পের প্রাথম পর্যায়ের চালু করবে বলে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় পোদ্দার জানিয়েছেন। জাপানের সংস্থা জাইকার আর্থিক সহায়তায় জেলার আরশা, বড়াবাজার, পুঞ্জা, পুরুলিয়া এক এবং মানবাজার এক নম্বর ব্লক ও পুরুলিয়া পৌরসভাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর ফলে 8,17,000 মানুষকে পানীয় জল পরিষেবা দেওয়া সম্ভব হবে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন 12:50।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী অর্থাৎ 7-11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলার দু একটি জায়গায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সব জেলারই কোথাও কোথাও। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আধুনিক গান, প্রথম গানের শিল্পী মান্না দে।

কতটা লিখেছে স্বদেশ প্রেমের গান, রবীন্দ্রনাথ কতটা ভারতবাসী, কতটা লিখেছে স্বদেশ প্রেমের গান, যেটুকু লিখেছে বস্তা পচাও পাশে, স্বদেশ প্রেম আজ শেখাচ্ছে পোখরান। রবীন্দ্রনাথ কতটা ভারতবাসী, কতটা লিখেছে স্বদেশ প্রেমের গান, যেটুকু লিখেছে বস্তা পচাও পাশে, স্বদেশ প্রেম আজ শেখাচ্ছে পোখরান।

ভারতবর্ষ ফুটপাতে শুয়ে থাকে, নিঃশ্বাসে খোঁজে দুমুঠো ভাতের ঘ্রাণ, খেদের হিসেব এখন কে আর রাখে, পোখরান গায়ে যুদ্ধ যায়।

আধুনিক গানের অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। অনুষ্ঠানের শুরুতেই গায়ত্রী বসুর গাওয়া গান, সুরকার জ্ঞান প্রকাশ ঘোষ।

আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি শুনছেন। রম্যগীতির এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, সুরকার জ্ঞানপ্রকাশ ঘোষ।

0: শুনলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়। একজন দাতার দান করা রক্তকে 1 ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে 1 ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য। স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
2: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
0: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই ঝাড়খণ্ড সরকার আজও ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় আজ সকালে এক পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও 11। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাদের সিদ্ধান্তে কেন্দ্রের দেশের উপকারের কথা ভাবনায় রাখা জরুরি। শ্রী মোদী বলেন, প্রতিটি প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেই প্রেক্ষিতেই তাদের জাতির প্রতি দায়িত্ব পালন করতে হয়। তিনি বলেন, যারা স্নাতক হয়েছেন তারা বিকশিত ভারতের লক্ষ্যে আগামী 30 থেকে 35 বছর দেশের জন্য কাজ করবেন।
1: আজ আপকে পরিবার কে লোক প্রাউড ফিল কর রহে হ্যায়, বেসে হি মুঝে ভি আপ সব পর গর্ব হ্যায়, ক্যোঁকি ইয়ে আপ সব কেবল এক ডিগ্রি নাহি লে রহে হ্যায়, আপ দেশ কে লিয়ে বহুত কুছ করনে কা সপনে লেকর কে ইয়াহাঁ সে নিকল রহে হ্যায়।
0: প্রধানমন্ত্রী জানান, দেশের নতুন নতুন ক্ষেত্র উদ্ভাবন হচ্ছে, একই সঙ্গে যুবকদের সামনে নতুন সুযোগের সৃষ্টি হচ্ছে। তিনি সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং ড্রোন ও অন্যান্য অনেক ক্ষেত্রেই ভারত আত্মনির্ভর হচ্ছে বলে উল্লেখ করেন। বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
1: আজ ভারত ইকোনমিক সেলফ রিলায়েন্স, টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল সেলফ রিলায়েন্স, ऐसे हर सेक्टर में आत्मनिर्भर बनने के लिए काम कर रहा है। यही विकसित भारत की मजबूत नींव का सबूत है। इस मजबूत नींव पर आपको एक भव्य सुंदर विकसित भारत का निर्माण करना है।
0: প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে বিকৃতির বিষয়ে মন্তব্য করেন। একই সঙ্গে ছাত্রছাত্রীদের তাদের কাজের ক্ষেত্রে অন্যের সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই ঝাড়খণ্ড সরকার আজও ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। রাজ্যের সরকারের গেস্ট হাউসে এই বৈঠকে বিক্ষোভকারী ছাত্র চাকরি প্রার্থীদের 8 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনায় অংশ নেয়। পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গত 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পরে এই বৈঠকের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় সরকার এবং বিক্ষোভকারী ছাত্রদের প্রতিনিধিদের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, সরকার ছাত্রছাত্রীদের সমস্ত উদ্বেগ নিরসন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা হবে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। পিসিআই এর এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয় নাগরিক ট্রানজ্যাকশন বা লেনদেনের কোনো রকম চার্জ ছাড়াই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো রকম চার্জ দিতে হবে না। ব্যাংক, অর্থনৈতিক প্রযুক্তি সংস্থা এনপিসিআই এবং রিজার্ভ ব্যাংক ইউপিআই এর বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং প্রতারণা ও জালিয়াতি রোধে বিশেষ উদ্যোগ নিচ্ছে বলেও পিসিআই স্পষ্ট জানিয়েছে। পেমেন্ট কাউন্সিলের ওই বিবৃতিতে এও জানানো হয়েছে, কোনো বাণিজ্যিক পরিষেবা ক্ষেত্রে ধার্য করা চার্জ শুধুমাত্র বাণিজ্যিক

লেনদেনকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে উপভোক্তাদের ডিজিটাল পেমেন্টের জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় জাতীয় স্বার্থ কর্তৃপক্ষের স্ক্যান ও শেয়ার সার্ভিস 25 কোটি ওপিডি রেজিস্ট্রেশনের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে আভা ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা চালু হওয়ার পরে উল্লেখযোগ্য এই অগ্রগতি পরিলক্ষিত হয়। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় সকালে এক পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও 11। চুড়া বিধানসভা কেন্দ্রে তিশা পুলিশ স্টেশনের অন্তর্গত বৈরাগড়ের চানলুচ মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, সকাল 7:15 নাগাদ বৈরাগড় থেকে চাম্বা যাওয়ার পথে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিচে একটি রাস্তায় পড়ে যায়। চাম্বার পুলিশ সুপার বিজয় সাকলানি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইয়ে ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন। এদিন মহারাষ্ট্রের বিভিন্ন রাজ্য আরবান কোঅপারেটিভ ব্যাংক ফেডারেশন এবং জেলা স্তরের সমবায় সমিতিগুলির প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি। ভোপালে চলতি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির সাংস্কৃতিক শীর্ষ সম্মেলনের ফাঁকে বিদেশি প্রতিনিধিরা গতকাল শহরের ঐতিহ্যপূর্ণ স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য পরিদর্শন করেন। তারা গোহর মহল, ইকবাল ময়দান এবং মতি মসজিদ দেখার পাশাপাশি বনবিহার পার্কও ঘুরে দেখেন। আপার লেকে শিকারা বিহার করেন, চকবাজার, নয়াবাজার এবং ভোপালহাটে ঘুরে আঞ্চলিক হস্তশিল্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। ইরান, চীন এবং অন্যান্য দেশের প্রতিনিধিরা ভোপালের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশ আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তিনি বলেন, উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ নিয়ন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতির দিকটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এক বার্তা জবাবে দুই নেতার আলোচনা প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নেতা ভারত ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করেন, কথা বলেন পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ রাজস্থান, ওড়িশা ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। লাক্ষাদ্বীপ, উত্তর কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকেল অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিনে দেশের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চূড়ান্ত খারাপ আবহাওয়ার কারণে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে ধস নামার জন্য জম্মু থেকে বালতাল পর্যন্ত শ্রী অমরনাথ জি যাত্রা স্থগিত রাখা হয়েছে। তবে গতকাল বালতাল থেকে পবিত্র গুহা অভিমুখে যাত্রা অব্যাহত রয়েছে। আজ এখনও পর্যন্ত 1200 তীর্থযাত্রী পবিত্র গুহা দর্শন করেছেন। যে সমস্ত তীর্থযাত্রী দর্শন করে ফিরেছেন তাদের বালতাল থেকে জম্মু কাশ্মীর ফেরার অনুমতি দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস পাক অধিকৃত জম্মু কাশ্মীরে পিওজেকেতে আন্দোলনকারীদের হত্যা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা চালানো হলে তার দায় নিতেই হবে।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই ঝাড়খণ্ড

সরকার আজও ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্য সপ্তম বেতন কমিশনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নবান্ন থেকে গতকাল জারি করা এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শর্ত ও কার্যপরিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, নতুন সরকারের প্রথম বাজেটেই সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করা হয়। 18 মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম পে কমিশন গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জির প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়। একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকার পর আজ তিনি হাজিরা দেন। পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণা মামলায় গত রাতে তাকে তলবের নোটিশ দেয় সিআইডি। অভিযোগ, 26-এর ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে সুমিত। এছাড়া শালবনিতে একটি জমি দুর্নীতির মামলাতেও অভিযুক্ত হিসেবে নাম রয়েছে তার। পরবর্তীকালে পুলিশের আবেদনে মেদিনীপুর আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও লুকআউট নোটিশ জারি করে। এরপরই আদালতের দ্বারস্থ হন সুমিতের আইনজীবী। তার বিরুদ্ধে 4টি এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে 2টি এফআইআর এর ক্ষেত্রে আগাম জামিন পেয়েছিলেন অভিষেকের আপ্তসহায়ক। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই মুহূর্তে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিন মঞ্জুর করা হলে তিনি তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন, পাশাপাশি সাক্ষীদের ভয় দেখানো ও প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে বলে রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়। উল্লেখ্য, 2 জুন সুরেন্দ্রনাথ কলেজে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছিল, সেই ঘটনায় এই তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। যথাযোগ্য মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণ দিবস পালিত হচ্ছে।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে বিধানসভা ভবনে কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু এবং বিরোধী দলনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। রাজ্য সরকারের উদ্যোগে কবি প্রয়াণ দিবসের মূল অনুষ্ঠানটি হবে বিকেলে রবীন্দ্র সদনে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ভারতীয় সংগ্রহালয় এবং রবীন্দ্র ভারতী সোসাইটি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যৌথ উদ্যোগে আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহে পরিবেশিত হবে ওগো অমৃত পথযাত্রী। 2021 সালের ভোট পরবর্তী হিংসাসহ একাধিক অভিযোগে নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেকে পুলিশ গ্রেফতার করেছে। দত্তপুকুর এলাকায় একটি বাড়ি থেকে তল্লাশি চালিয়ে তাকে ধরা হয়। এই গ্রেপ্তারি সম্পর্কে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানান,
1: বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথরবালি ব্যবসা নৈহাটি থানা পাস। তো এমন অবস্থা, আজকে মানুষ বিচারের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিল, আজকে নৈহাটি থানা তাকে গ্রেপ্তার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বলেন, জমি অধিগ্রহণ আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অসহযোগিতার কারণে বেশ কয়েকটি প্রকল্প বাতিল করা হয়েছিল, তবে জনসাধারণের চাহিদার কথা বিবেচনা করে এই প্রকল্পগুলিকে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পগুলি হল প্রান্তিক সিউড়ি, বনগা পোড়া মহেশতলা, বনগা চাঁদবাজার, চাঁদবাজার বাগদা, রানাঘাট দত্তফুলিয়া, কাঁথি এগড়া, নন্দকুমার বলাইপন্ডা, নন্দীগ্রাম কাঁদিয়ামারি নয়াচর, বোয়াইচন্ডী আরামবাগ, বোয়াইচন্ডী খানা, বাঁকুড়া থেকে পুরুলিয়া ভায়াহুড়া, রায়গঞ্জ ইটাহার প্রমুখ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে আজ এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনে মার্বেল হলে সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। দক্ষিণ চব্বিশ পরগনার পৈলানে অধিগম ভূমিতে গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থার নতুন মডেল ঘুরে দেখলেন রাজ্যপাল আর এন রবি। জাতীয় শিক্ষানীতি অনুসারে এখানে পড়ুয়াদের হাতে কলমে শিক্ষাদানের পাশাপাশি দক্ষতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। কৃষি, বস্ত্র, গ্রামীণ স্থাপত্য সহ 18টি দক্ষতা ভিত্তিক বিষয়ের সঙ্গে গণিত, বিজ্ঞান ও ভাষার মতো প্রচলিত শিক্ষাকে এখানে যুক্ত করে পাঠদান করা হয়। মুর্শিদাবাদে পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশ সীমান্তের কাছে রানীনগর ও লালগোলা

0: থেকে 7 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। ধৃতদের সকলকে লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। পূর্বতন সরকারের সময়কালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সীমান্ত দিয়ে গরু পাচার সংক্রান্ত অভিযোগ জানানোর পর অবৈধভাবে গরু পাচার দ্বিগুণ হয়েছিল বলে বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক আকরুজ্জামান জানিয়েছেন। এছাড়া 2025 সালের কান্দির বিধায়ক অপূর্ব সরকার বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে তৎকালীন মুখ্য সচিবকে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাননি বলে তার দাবি। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করলি কি?
3: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: এখন মহিলা মহল, আপনাদের সঙ্গে লাকি বণিক।

আজ 22শে শ্রাবণ। কবিগুরু, তিনি সশরীরে নেই তবু আছেন গানে, কবিতায়, গল্প, উপন্যাসে, প্রার্থনায়।

আর তো এই মাসে এক কলমে দুই নারী চিঠির বিষয়, তারই গল্পের দুই নারী চরিত্র। শাস্তি গল্পে চন্দরা ও রাধা চরিত্র সম্পর্কে আপনারা লিখে পাঠিয়েছেন, এবারে আপনাদের চিঠি পড়ব বন্ধু।

প্রথম চিঠি, করবিনী, ঠিকানা 66/E নার্সারি রোড, আদর্শনগর পোস্ট, বৈদ্যবাটি, হুগলি থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত শাস্তি ছোট গল্পে গ্রামীণ নিম্নবিত্ত সমাজের দুই নারী চরিত্র রাধা এবং চন্দরার মনস্তত্ত্ব ও জীবন সংগ্রাম অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রাধা হল রুই পরিবারের বড় ভাই দুঃখী নামের স্ত্রী। গল্পে তার উপস্থিতি সংক্ষিপ্ত হলেও অত্যন্ত বাস্তবসম্মত ও তাৎপর্যপূর্ণ। রাধা অত্যন্ত অগোছালো, এলোকেশী এবং কিছুটা স্থূল স্বভাবের নারী। ছোট বউ চন্দরার সঙ্গে তার নিত্যদিনের ঝগড়া কলহ লেগেই থাকত। চরম অভাবের সংসারে থেকে রাধার মনে এক ধরনের স্থায়ী তিক্ততা তৈরি হয়েছিল। তার রুক্ষ আচরণ মূলত গ্রামীণ দরিদ্র জীবনের বঞ্চনা থেকেই জন্ম নেয়। পুরুষতান্ত্রিক চোখ রাঙানিকে সে মুখ বুঝে সহ্য করত না। রাধার স্পষ্টবাদিতা ও চরম সত্য প্রকাশে তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। ক্ষিপ্ত দুঃখীরামের দায়ের আঘাতে তাকে প্রাণ হারাতে হয়, যা পুরুষতান্ত্রিক সমাজের অন্ধ আক্রোশের প্রতীক। অপরদিকে চন্দরা হল ছিদাম রুয়ের স্ত্রী এবং এই গল্পের কেন্দ্রীয় ও সবচেয়ে গতিশীল নারী চরিত্র। বড় বউ রাধার সম্পূর্ণ বিপরীত চন্দরা। সে ছিল অত্যন্ত সুগঠিত, রূপসী, চঞ্চল এবং সদা কৌতুকপ্রিয়। চন্দরা তীব্র আত্মসম্মানবোধ সম্পন্ন এক নারী। স্বামী ছিদামের সঙ্গে তার যেমন ভালোবাসার সম্পর্ক ছিল, তেমনি ছিল গভীর মনস্তাত্ত্বিক টানাপোড়েন। স্বামীর সন্দেহবাতিকতার জবাবে সেও নিজের অভিমান ধরে রাখত। ভাসুর দুঃখীরামের অপরাধ ঢাকতে যখন নিজের স্বামী ছিদাম তাকে খুনি হিসেবে সাজায়, তখন চন্দরার ভেতরের বিশ্বাসের জগৎ ভেঙে চুরমার হয়ে যায়। সে বুঝতে পারে তার স্বামী তার চেয়ে তার দাদাকে বেশি মূল্যায়ন করেছে। এরকম বিশ্বাসঘাতকতার পর সে মিথ্যা খুনের দায় নিজের কাঁধে তুলে নেয়। চন্দরা আদালত থেকে শুরু করে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থাকে। মৃত্যুর মধ্য দিয়ে সে পুরুষতান্ত্রিক সমাজ ও বিশ্বাসঘাতক স্বামীর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ জানায়। কদম কেতুকে করবী ফুলের বাদুল শুভেচ্ছানীয়, করবিনী, ঠিকানা 66/E নার্সারি রোড, আদর্শনগর পোস্ট অফিস, বৈদ্যবাটি, জেলা হুগলি থেকে লিখেছেন।

চলে যাই পরের চিঠিতে। সাধনা ঘোষ, 67 ব্রাহ্মণপাড়ার লেন, মানকুণ্ডু, হুগলি থেকে। প্রিয় মহিলা মহল, শাস্তি গল্পে দুই নারী

গেল সর্বকর্মে অপটু। তবে ছোট চায়ের দু একটি তীক্ষ্ণ বাক্যবাণের প্রত্যুত্তরে লঙ্কাকাণ্ড বাঁধাতে তার জুড়ি নেই। অন্যদিকে চন্দরা নবযৌবনা, সর্বঙ্গে তার প্রজাপতির চঞ্চলতা, তার ভ্রমরের মতো চোখে দর্শনের ক্ষুধা, অন্তরে অনন্ত জিজ্ঞাসা। রাধা চাঁচা ছোলা ভাষায় তার স্বামীকে আক্রমণ করে। চন্দরা সুকৌশলে অন্য পুরুষের প্রশংসা করে, স্বামীর মনে জ্বালা ধরিয়ে তাকে জব্দ করে। সর্বোপরি আত্মাভিমান ও নিজের সিদ্ধান্তে অনুর থাকার দৃঢ়তা চন্দরা চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। যে স্বামী তার দাদার অপরাধের বোঝা নির্দ্বিধায় নিজের স্ত্রীর কাঁধে চাপিয়ে সর্বসমক্ষে তাকে অপরাধী সাব্যস্ত করে, তার জন্য চন্দরার দুচোখে শুধুই ঘৃণার বন্ধি শিখা। এত বড় মিথ্যে অপবাদের শাস্তি যে ফাঁসি জেনেও সে নির্বিবাদে অপরাধ স্বীকার করে নেয়। লেখক চন্দরার চরিত্রটিকে নীরব বিদ্রোহের জ্বলন্ত মশাল করে সৃষ্টি করেছেন। সাধনা ঘোষ, বাড়ির নাম আনন্দ সাধনা, 67 ব্রাহ্মণপাড়া লেন, মানকুণ্ডু, হুগলি থেকে লিখেছেন।

পরের চিঠি শর্মিষ্ঠা মোদক গ্রাম ডাকঘর খণ্ডঘোষ পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, 22 শ্রাবণের কথা মাথায় রেখেই তোমার এ মাসের নির্বাচিত লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি তো এমনিতেই আমাদের অন্তরে সদা সর্বদা বিরাজমান। তোমার এই মাসে নির্বাচিত গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি। এই গল্পের নির্বাচিত দুই নারী রাধা ও চন্দরা। দুঃখীরাম ও ছিদাম রুয়ের পরিবারের বড় বউ দুঃখীরামের স্ত্রী রাধা প্রকৃতিগত দিক থেকে এলোমেলো ঢিলেঢালা অগোছালো এক মহিলা। মাথার কাপড় কোলের শিশু ঘরকন্যার কাজ সবকিছুই অগোছালো। সারাদিনে তার কাজও নেই অবসরও নেই। সে হাও হাও দাও দাও করে চেঁচায় ঝগড়া করে আর রাগারেগি বকাবকিতে পাড়াশুদ্ধ সবাইকে অস্থির করে তোলে। ঘটনার দিন সারাদিন দুই জায়ের ঝগড়া চলে, সেটা তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছিল। যদিও জন্মজুর দুই ভাই কাজ সেরে এসে ভাত চাইলে রাধা ঝাঁঝে ওঠে, ক্লান্ত অবসন্ন তার স্বামী দুঃখীরাম তাকে দা দিয়ে কোপ মারে এবং সে মারা যায়। আর চন্দরা গোলগাল হৃষ্টপুষ্ট আটোসাটো অনতি দীর্ঘ সুস্থ সবল 17-18 বছরের কিশোরী। পৃথিবীর সমস্ত বিষয়ে তার কৌতূহল। কলসি কাঁখে জল আনতে যাবার পথে ঘোমটার ফাঁক দিয়ে রাস্তার পাশে দর্শনীয় সমস্ত জিনিস দেখে নেয়। অধিক কিছু কথা বলে না, তীক্ষ্ণ স্বরে দু একটা দংশন করে মাত্র। চন্দ্রাকে তার স্বামী ছিদাম তার বড় জায়ের খুনের দায় কাঁধে নিতে বললে প্রথমে সে বজ্রাহত হলেও শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দেয় যে সে তার বড় জাকে দেখতে পারত না, তাই তার মাথায় দায়ের কোপ বসিয়ে দিয়েছে। বড় যা কোনো দোষ করেনি। পরবর্তীতে তার স্বামী তার ভাসুর রাধার হত্যার দায় কাঁধে নিলে যশ সাহেব মনে করেন ঘরের বউকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য বাড়ির পুরুষ মানুষদের এটা একটা প্রচেষ্টা মাত্র। চন্দ্রাকে তার স্বামী সন্দেহের বশে বন্দি রাখতে চেষ্টা করেও পারেনি। আদালতের রায়ে তার ফাঁসির হুকুম হলে সিভিল সার্জন তার শেষ ইচ্ছের কথা জানতে চাইলে সে তার মাকে দেখতে চায়। তার স্বামী তাকে দেখতে চাইলে সে রাগে দুঃখে অভিমানে কষ্টে উচ্চারণ করে মরণ, যার অন্তর্নিহিত অর্থ আমাদের সবার মনে দাগ কেটে দেয়। শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম শর্মিষ্ঠা মোদক গ্রাম ডাকঘর খণ্ডঘোষ জেলা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন।

চলে যায় পরের চিঠিতে ছন্দা পাহাড়ি দক্ষিণ ইমকি মহার সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন বন্ধু। ছন্দা দিয়ে লিখেছেন পরিচিঠি। মনুমিতা মহিলা মহল। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পটি মানব মনের জটিলতা, তৎকালীন সমাজের নিষ্ঠুরতা ও বিচার ব্যবস্থার ত্রুটির এক মর্মস্পর্শী রূপায়ণ। চন্দরা রাধা এই গল্পের দুই নারী চরিত্র। চন্দরা দরিদ্র কৃষক পরিবারে জন্ম নিয়ে পরবর্তীতে ছিদামের স্ত্রী হয়ে ওঠে। তার চরিত্রে একদিকে যেমন রয়েছে সৌন্দর্য প্রাণ চাঞ্চল্য, অন্যদিকে তেমনি রয়েছে আত্মমর্যাদা বোধ, দৃঢ়তা এবং অদম্য মানসিক শক্তি। তার স্বামী নিজের স্বার্থে তাকে বলে দিতে চাইলে সে আদালতের কাছে তৎকালীন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ জানায়। চন্দরা কেবলই গৃহবধূ নয়, সে ছিল স্বাধীন সত্তার এক প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুর এ গল্পে চন্দরা চরিত্রের মাধ্যমে এক সাধারণ গ্রাম্য নারীর মধ্যে অসাধারণ ব্যক্তিত্বকে সুনিপুণভাবে চিত্রিত করে চরিত্রটিকে স্মরণীয় ও কালজয়ী করে তুলেছেন। অপরদিকে এই গল্পে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্র রাধা ছিল ছিদামের বড় ভাই দুঃখীরামের স্ত্রী তথা চন্দরার যা। সে খুব অগোছালো, অলস, ঝগড়ুটে স্বভাবের। গল্পে অল্প সময়ের উপস্থিতি থাকা সত্ত্বেও তার মৃত্যু সমগ্র কাহিনীর মোড় ঘুরিয়ে দেয়। এই চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর দরিদ্র সংসারের দাম্পত্য কলহ, হতাশা ও আবেগ নিয়ন্ত্রিত আচরণের ভয়াবহ পরিণতি তুলে ধরেছেন। তাই গল্পের ঘটনা প্রবাহের প্রধান অনুঘটক হিসেবে রাধা চরিত্রের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লিখেছেন ছন্দা পাহাড়ি দক্ষিণ ইমকি মহার সবং পশ্চিম মেদিনীপুর থেকে। সামরিন রহমান, উর্মিতিথি, নজরুলপল্লী, বিএস পাড়া, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন এবারে চিঠি। প্রিয় এক কলমে দুই নারী। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি ছোট গল্পে চন্দরা ও রাধা এই দুই নারী চরিত্রের ভাঙা গড়া ও তাদের বৈপরীত্য তুলে ধরা হয়েছে। চন্দরার বয়স ছিল 17 কিংবা 18, অত্যন্ত রূপসী, চোখের দৃষ্টি ছিল তীব্র ও প্রখর, খুব জেদি ও অভিমানী, মনটা তার বিহঙ্গের মতো আকাশে উড়ে বেড়ায়। তাদের পরস্পরের মধ্যে ভালোবাসা অটুট ছিল। চন্দরা মর্যাদা সচেতন নারী, স্বামীর মিথ্যা সাক্ষ্যকে সত্য বলে মেনে নেয় এবং অভিমানী চন্দরা স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নেয়। পাড়ার লোকেরা চন্দরাকে দেখতে ছুটে আসে। ছিদামের দাদা দুঃখীরাম রাগের কারণে তার স্ত্রী রাধাকে দা দিয়ে খুন করে। গ্রামের মাতব্বর রামলোচন চক্রবর্তীর পরামর্শে খুনের দায় চন্দরার নামে গ্রামে রটিয়ে দেয়। স্বামীর মিথ্যা সাক্ষ্যকে সত্য বলে মেনে নেয় এবং অভিমানী চন্দরা স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নেয়। আপনি চন্দরা লিখেছেন বলে আমি বারবার চন্দরা পড়ে ফেলছি, অ্যাকচুয়ালি চন্দরা। যাই হোক, পাড়ার লোকেরা চন্দরাকে দেখতে ছুটে আসে। ছিদামের দাদা দুঃখীরাম রাগের কারণে তার স্ত্রী রাধাকে দা দিয়ে খুন করে। গ্রামের মাতব্বর রামলোচন চক্রবর্তীর পরামর্শে খুনের দায় চন্দরার নামে গ্রামে রটিয়ে দেয়। স্বামীর মিথ্যা অপবাদে অভিমানী একগুয়ে চন্দরা আদালতে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে খুনের দায় স্বীকার করে নেয় এবং ফাঁসির সাজা মাথা পেতে নেয়। সমাজের পুতুল হয়ে না থেকে নিজের জীবন দিয়ে প্রতিবাদ করেছে। স্বামীর প্রতি তীব্র অভিমান ও সমাজের বিচার ব্যবস্থার হাত থেকে বাঁচতেই পথ বেছে নেয়, আর আসল খুনি দুঃখীরাম মুক্তি পায়। ফাঁসির মঞ্চে পা দেওয়ার পূর্ব মুহূর্তে ছিদাম ডাক্তারের অনুমতি নিয়ে চন্দরার সঙ্গে দেখা করতে চায়। উত্তরে একটি শব্দ উচ্চারিত হয়, মরণ। এই কথার মধ্য দিয়ে অভিমানী চন্দরা সমাজের চিত্রটি তুলে ধরেছে। আর রাধা দুঃখীরামের বউ, দজ্জাল মেয়ে। সূর্য ওঠার পর দুই জায়ের মধ্যে ঝগড়া শুরু হয়। পাড়ার লোকেরা এ বিষয়ে কান দেয় না, এ কলহ তাদের প্রতিদিন চলে। মেজাজ ছিল অত্যন্ত চড়া এবং কথা কাটতে সে ছিল পটু। এই দু নারী চরিত্রের মধ্যে আমার চোখে চন্দরাকে বেশি প্রাধান্য দিয়েছি। অভিমানী

অন্ধকার মধ্যে লুকিয়ে আছে প্রতিবাদের ছোঁয়া। শুভেচ্ছা নিও সামরিন রহমান উর্মিতিথি নজরুলপল্লী বিএস পাড়া পূর্ব বর্ধমান থেকে লিখেছেন।

বন্ধু, চিঠি শেষ, সময় শেষ, তাই আপনারা চিঠি লিখুন, আবার নির্দিষ্ট দিনে আপনাদের চিঠি পড়া হবে, আমরা অপেক্ষায় থাকবো। বন্ধু, আজকের মতো মহিলা মহল এ পর্যন্তই, নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মহল, উপস্থাপনায় লাকি বণিক, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন মেকআপ অন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 8100750040 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782, 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায়। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকের নাটক প্রতিদান, নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন শর্মিষ্ঠা মোদক খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান থেকে। আমরা ধন্যবাদ দিই শর্মিষ্ঠাদিকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। আজ শুনবেন নাটকটির শেষ পর্ব। নাটকটির প্রথম পর্বে আমরা শুনেছি দেখাশোনা করেই রণজয় এবং টগরীর বিয়ে হয়, কিন্তু বিয়ের পরেই রণজয় রুদ্র মূর্তি ধারণ করে এবং টগরীর উপর বিভিন্ন মানসিক শারীরিক অত্যাচার করতে থাকে। কি হয় টগরীর জীবনে, আসুন শুনে নি। হ্যালো মা।
1: হ্যাঁ বল, তোরা সব কেমন আছিস? আর আমার দাদু ভাই কেমন আছে? আর বাবা জীবন?
0: সবাই ভালো আছে, কিন্তু রণজয় বাড়িতে খুব অশান্তি করছে।
1: একটু মানিয়ে নে মা, তুই বেশি কিছু কথা বলিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে।
0: আমি বেশি কথাই বলি না, সব সময় মেজাজ করে থাকে, আমার গায়ে তো হাত তোলেই। সেদিন আবার ছেলেটাকেও জুতো ছুঁড়ে মেরেছে।
1: কি করবি বল, আমরা তো দেখে বুঝতেই পারিনি, তখন তো তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিল। আর শোন, সব একটু মানিয়ে নে, ঠিক হয়ে যাবে মা, এখন রাখছি। আর শোন, একটু ভালো করে থাকিস, মানিয়ে গুছি, ঠিক আছে?
0: হ্যাঁ রাখো।
1: হ্যালো টুলু।
2: হ্যাঁ মা বলো, ভালো আছো? বাবা ভালো আছে?
1: হ্যাঁ রে, সবাই ভালো আছে, শুধু টগরীর সংসারে খুব অশান্তি। রণজয় মাঝে মাঝে ওকে মারধর করে, এখন নাকি আবার ওই পুচকি ছেলেটাকেও মারছে। এখন কি করি বলতো?
2: আমার মনে হয় এই জন্যই ওর বাবা বিয়ের কথাবার্তার সময় বার বার করে বলছিলেন, আপনারা খুব ভালো করে ভেবে চিনতে বিয়ের সিদ্ধান্ত নেবেন, কেননা বাবা তো ছেলেকে খুব ভালো মতোই চিনতেন। যত দিন যায় একটু একটু করে বড় হতে থাকে তার ছেলে, বাবা ওইটুকু ছেলেকে ট্যাব কিনে দেয়, দামি দামি রিমোট কন্ট্রোল গাড়ি ছেলেকে কিনে দেয়। শিশু মনে ঢোকাতে চায় মায়ের চেয়ে বাবা অনেক বেশি ভালোবাসে।
0: তুমি
2: বাবার ওকে এত দামি গাড়ি কিনে দিলে? এগুলো করো না, এতেও ভবিষ্যতে ওর ক্ষতি হবে।
3: এই আমাকে বেশি জ্ঞান দিবি না বুঝেছিস, তোর না পোষায় তুই চলে যা। আমার ছেলেকে আমি কি দেব সেটা আমি ভালো করেই জানি।
2: আমি গেলে আমার ছেলেকেও সাথে নিয়ে যাব।
3: হ্যাঁ, তোর ছেলে যদি তোর সাথে যেতে রাজি থাকে তো নিয়ে যাবি।
2: রণজয় ডিভোর্স ফাইল করে এবং সঙ্গে সঙ্গে ছেলেকে তোতা পাখির মতো শেখায় বাবা বেশি ভালোবাসে, আমি বাবার সঙ্গেই থাকব। তারপর তুমি ওকে ওসব শেখাচ্ছ কেন?
3: আরে আমি কাকে কি শেখাবো না শেখাবো সেটা তোর কাছ থেকে শিখতে হবে নাকি? দেখবি এই চুলের মুঠি ধরে এক্ষুনি তোকে বাড়ি থেকে বের করে দেবো।
2: উফ, চুলটা ছাড়ো, ছাড়ো বলছি, এত কষ্ট তোমাকে করতে হবে না। আমি ছেলেকে নিয়ে চলে যাচ্ছি, একেবারে এবার কোর্টে তোমার সঙ্গে দেখা হবে।
3: শোন, তুই একাই যাবি, ছেলে আমার কাছেই থাকবে।
2: টগরী একাই চলে যায় বাপের বাড়িতে। কোর্টে শুনানির দিন সবাই হাজির হয়, আদালতের রায় টগরের ডিভোর্স হয়ে যায়। ছেলে তো বাবার শেখানো বুলি বলে বাবার কাছেই থেকে যায়। এইভাবেই কেটে যায় বেশ কয়েক বছর এবং তারপর কোনো একটা সমস্যা নিয়ে টগরী ব্যাংকে যায়। দেখুন না, আমার এই সমস্যা যদি আপনারা সমাধান করতে পারেন।
4: একদিনেই এসে সমস্যার সমাধান হয় না ম্যাডাম, আপনি আগামী শুক্রবার আসুন।
2: আসতে পারি?
4: হ্যাঁ আসুন।
2: ম্যানেজার বাবু, আজকে আপনি আমাকে আসতে বলেছিলেন।
4: ও, আপনাকে আসতে বলেছিলাম বুঝি। আজ কাজের খুব চাপ আছে, আপনি বলুন এক সপ্তাহ পর আসুন।
2: আবার এক সপ্তাহ পর? আচ্ছা ঠিক আছে। ম্যানেজার বাবু, আজকে কি আমার কথাটা একটু শোনা যাবে?
4: হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আসুন আসুন, বলুন বলুন আপনার কি সমস্যা।
2: আমার এই সমস্যাটার সমাধান চেষ্টা করলে খুব উপকার হয়, বারে বারে তো আমার আসা সম্ভব নয়, আমি তো একা মানুষ আর আমার কাজও আছে, আমি একটা স্কুলে কাজ করি।
4: ঠিক আছে ম্যাডাম, বারে বারে আপনাকে আসতে হবে না, আমার ফোন নাম্বারটা দিচ্ছি, আপনি ফোন করে খবর নেবেন তবেই আসবেন।
2: এইভাবেই বেশ কয়েকবার টগরীকে আসতে হয় ব্যাংকে এবং তারপর তারা একে অপরকে ফোন করাও শুরু করে। অবিবাহিত ম্যানেজার বাবুর টগরীকে ভালো লেগে যায়। তারপর
4: আমার আপনাকে ভালো লেগেছে, আপনি কি আমাকে বিয়ে করতে রাজি আছেন?
2: আমার অতীতাকে ভালোভাবে জানুন, তারপর আমাকে বিয়ের প্রস্তাব দেবেন।
4: কিন্তু

0: যেটুকু জেনেছি তাতে তো আপনার কোনো দোষ দেখিনি। তাছাড়া আপনার তো ডিভোর্স হয়ে গেছে, তাহলে বিয়ে করতে আপত্তি কোথায়? আমি কি তাহলে আপনার বাবা মার সঙ্গে কথা বলতে পারি?
1: যা ভালো বোঝেন করুন।
2: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার, আপনি কি টগরী কর্মকারের বাবা বলছেন?
2: হ্যাঁ। হ্যালো, আপনি কে বলছেন?
0: আমি কাটোয়ার এক ব্যাংকের ম্যানেজার বলছি।
2: ও হ্যাঁ, বলুন।
0: আপনার মেয়ে টগরীকে আমি বিয়ে করতে চাই, আপনাদের কি তাতে কোনো আপত্তি আছে?
2: আপত্তি আমাদের সেরকম কিছু নেই, তবে টগরী কি রাজি হবে বিয়ে করতে?
0: আসলে টগরীকে রাজি করানোর দায় আমার, কিন্তু আপনাদের সম্মতি নিয়েই আমি এগোতে চাই।
2: ও যদি রাজি থাকে আমাদের কোনো আপত্তি নেই। গিন্নি, গিন্নি শুনছো?
3: হ্যাঁ গো, বলো কি বলছো।
2: এই দেখো, ব্যাংকের কোনো এক ম্যানেজার আমাকে ফোন করেছে।
3: তা কি বলছে গো?
2: বলছে ওর নাকি টগরীকে খুব পছন্দ, বিয়ে করতে চায়।
3: আচ্ছা, সে তো ভালো কথা গো। একটা বিয়েতে টগরী মা আমার এত কষ্ট পেয়েছে, হতেই পারে এর সাথে বিয়ে হলে টগরীর বাকি জীবনটা সুন্দরভাবে কাটবে। আর এইভাবে একা একা তো সারা জীবন কাটাতে পারবে না, বলো? ভালোই হয় ও যদি ওর জীবনে একজন যোগ্য জীবনসঙ্গী খুঁজে পায়, আমার এতে কোনো আপত্তি নেই গো।
2: ভয় হয় গিন্নি, ভয় হয়। আমরা তো রণজয়কে তো আমরা ভালোই মনে করেছিলাম, কথায় বার্তায় কোনোদিনও বুঝতেই পারিনি যে ওর ভেতরে এমন একটা জানোয়ার বাস করে, কখনো রাগ করে আবার কখনো ভালো। কিন্তু গিন্নি, এই ম্যানেজার আমার টগরী মায়ের সমস্ত ঘটনা জানে তো? টগরী মাকে একবার জিজ্ঞেস করেই দেখো।
3: সেই ভালো, তুমি টগরীর সাথে এ বিষয়ে খোলাখুলি সব আলোচনা করো, দুজনেরই যদি মতামত থাকে তাহলে ওরা আবার নতুন করে জীবন শুরু করুক গো।
2: তাই হোক গিন্নি, তাই হোক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবারে অন্তত টগরী মা যেন সুখের একটু মুখ দেখতে পারে।
4: এরপর একটা দিন স্থির করে টগরীর সাথে ম্যানেজার বাবু রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায়। বিয়ের পর 4-5 বছর কেটে গেলে ওদের যখন কোনো সন্তান হলো না, তখন ওরা সিদ্ধান্ত নিল এক কন্যা সন্তান দত্তক নেওয়ার, এবং এখন তারা তিনজনের সংসারে সুখে আছে। শুনলেন শর্মিষ্ঠা মোদকের লেখা নাটক প্রতিদান।
5: স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি আলপনা জানা, রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। কবিতার নাম প্রত্যাশার জন্মদিন। 2014 সালের 16ই জুলাই প্রত্যাশার জন্মদিন। এই তারিখটি সকলের কাছে একটি শুভ দিন। প্রত্যাশা সমাজের অবক্ষয়ে দিকটি তুলে ধরে, এই দিনটি কেউ কি কখনো সহজে ভুলতে পারে? কবিতা নাটকের মাধ্যমে নানা তথ্য প্রচার করা হয়, যাহা শুনে মানুষের মনে দূর হয় সংশয়। নারীকে আপন ভাগ্য জয় করিবার প্রত্যাশা সাহস যোগায়, সমাজের ভুকুটি এড়িয়ে তারা সমুখে এগিয়ে যায়। যতই আসুক বিঘ্ন বাধা, বন্ধুর পথ যত, সাফল্যের সোপান পেরোবেই নারীরা শত শত। প্রত্যাশা, তুমি আশা, তুমি

0: তুমিই ভরসা, তুমিই নারীর মাতা, তোমার হাত ধরে চলে তুমিই শক্তিদাতা। বছর বছর ফিরে আসুক প্রত্যাশার শুভ জন্মদিন, সকল মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় হোক আরো শুভ ও রঙিন। নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।
2: আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে। আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040।

0: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী কলকাতা এন্ড হিয়ার ইজ দ্য মিডডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এন্ড আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস। সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন অ্যাক্টিভ ওভার ওড়িশা, ভেরি লাইট টু মডারেট রেইনফল অ্যাকর্ড এট মোস্ট প্লেসেস, উইথ হ্যাভি টু ভেরি হেভি রেইনফল অ্যাট ওয়ান অর টু প্লেস ওভার ওড়িশা, ভেরি লাইট টু মডারেট রেইনফল অ্যাকর্ড এট মেনি প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ সাবহিমান এন্ড ওয়েস্ট বেঙ্গল, উইথ হ্যাভি রেইনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অফ সাবহিমান এন্ড ওয়েস্ট বেঙ্গল, ভেরি লাইট টু মডারেট রেইনফল অ্যাকর্ড এট মেনি প্লেসেস উইথ হ্যাভি রেইনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার ঝাড়খণ্ড and Andaman and Nicobar Islands. Very light to moderate rainfall occurred at most places over Sikkim and the districts of Gangetic, West Bengal, and a few places over Bihar. Gusty winds were recorded at one or two places over Bihar and Andaman and Nicobar Islands. The chief amount of rainfall received in the last 24 hours in centimeters, Andaman and Nicobar Islands, Hat Bay, Mayabandar, and IAF, Karnicobar, 3 each, Port Blair, Nankari, Karnicobar, Long Island, 1 each, Gangetic, West Bengal, Barakpur, 6, Digha, 5, MO Salt Lake, 6, 3, Damdam 3, Canning, Kalyani SMO 2 each, DP Ghat 2, Kontai, Uluberia, Amta, Rampur Ghat, AMFU Kharagpur, Alipur, Salar, AMFU Kagdeep 1 each. At Sabhiman in West Bengal and Sikkim, GTT Estate 11, Bhagatpur T Estate 8, Hila T Estate 6, Chaloni T Estate 5, Kurti T Estate 4, Nagarkata 3, Polashbari T Estate 3, Rongli 3, Lava 3, Shibgya 3, Jharkhand, Majgaon 8, Hadgam Naria 7, Anandpur 6, Jamshedpur Aero 5, Jamshedpur 3, Nababaza 3, Bihar, Siswan 4, Husainganj 2, Mohanpur 2, Bidupur 2, Orissa, Khandapara 13, Kuchinda 11, Rajkanika 10, Nawarangpur 10, Puri 8, Adgar 7, Deogar 7. The weather forecast for the next 48 hours says light to moderate rain or thunder shower very likely to occur at most places over the districts of Sabhiman and West Bengal, Andaman and Nicobar Islands and Sikkim. Light to moderate rain or thunder shower very likely to occur at many places over the districts of Gangetic, West Bengal, Jharkhand and Orissa. Light to moderate rain or thunder shower likely to occur at a few places over Bihar. The weather warning for the next 48 hours says heavy to very heavy rainfall of 7 to 20 centimeters very likely to occur at most places over Orissa. Heavy rainfall of 7 to 11 centimeters very likely to occur at most places over Jharkhand and Jalpaiguri, Alipurduar districts of Sabhiman and West Bengal and Jharkhand, Bakura, Purulia districts of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind of 40 to 50 kilometers and lightning very likely to occur at one or two places around Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind of 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand, Orissa and all the districts of Sabhiman and West Bengal and Gangetic, West Bengal. The forecast for Kolkata and its neighborhoods for the neighborhood for the next 48 hours says generally cloudy sky with one or two spells of rain or thunder shower, maximum temperature to be around 31 to 32 degrees Celsius and minimum temperature to be around 26 to 27 degrees Celsius. The weather warning for the fishermen of West Bengal coast says squally wind speed reaching 35 to 45 kilometers per hour, occasionally gusting 55 kilometers per hour is likely to prevail along and off West Bengal and Orissa coast during next 24 hours. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal and Orissa coast during next 24 hours. The swell waves in the range of 15 to 18

0: second period with 1.1 to 1.3 meters height are forecasted during 11:30 p.m. on 9th of August 2026, that is tomorrow. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. The weather warning for the fishermen of Andaman and Nicobar Coast for the next 48 hours says squally wind speed reaching 35 to 45 kilometers per hour. Occasionally gusting 55 kilometers per hour is likely to prevail along and off Andaman and Nicobar Coast from 8th to 12th of August 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar Coast from 8th to 12th August 2026. The swell waves in the range of 17 to 19 second period with 2.4 to 2.7 meters height are forecasted up to 11:30 a.m. on 9th of August 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. That was all for now. You were listening to the Midday Weather Bulletin on Akashvani Kolkata. Thank you.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে জানানো হয়েছে, ওড়িশার উপর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় থাকায় ওড়িশার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু একটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বিহারের কিছু কিছু জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ওড়িশা এবং বিহারের দু একটি জায়গায় দমকা ঝোড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে। সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ মায়াবন্দর 3 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ার 1 সেন্টিমিটার, নানকৌড়ি 1 সেন্টিমিটার, কার্নিকোবর 1 সেন্টিমিটার, ব্যারাকপুর 6 সেন্টিমিটার, দীঘা 5 সেন্টিমিটার, দমদম, ক্যানিং, কল্যাণী 3 সেন্টিমিটার, উলুবেড়িয়া, হাওড়া, কাঁদি, মুর্শিদাবাদ, রামপুরহাট, বীরভূম, আমতা, হাওড়ায় এবং সালার, মুর্শিদাবাদে 1 সেন্টিমিটার, লাভা, কালিম্পং 3 সেন্টিমিটার, জামশেদপুর আরও 5 সেন্টিমিটার, শিকাটিয়া, দেওঘর 3 সেন্টিমিটার, চিরাইয়া, পূর্ব চম্পারণ 2 সেন্টিমিটার, ওড়িশা, খান্দাপাড়া 13 সেন্টিমিটার, পুরী 8 সেন্টিমিটার, বাটাগাঁও, সম্বলপুর 9 সেন্টিমিটার, বারকোটে, দেওঘর 7 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে আজকের জন্য জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিহারের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে বিহারের কিছু কিছু জায়গায়। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, ওড়িশার কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার বেগে হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডে। আবহাওয়া সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, আগামী 48 ঘণ্টায় বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার বেগে হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। কলকাতা ও তার আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, দু একবার বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ও তার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী 48 ঘণ্টায় সাধারণত মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি, সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নদী বা সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে, বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিমি হতে পারে। মৎস্যজীবীদের আগামী 24 ঘণ্টা পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 9 আগস্ট তারিখে 1.1 থেকে 1.3 মিটার উঁচু ঢেউ ওঠার সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। 9 আগস্ট সকাল 11:30 পর্যন্ত 2.4 থেকে 2.7 মিটার উঁচু জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন জানিয়ে দিই আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। একটু পরেই 2:30 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, কবির সঙ্গে কথোপকথন ও তার কবিতা উপস্থাপনায় সুচিত্রা হাঁসদা। দ্বিতীয় অধিবেশনের শুরুতে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, 5:30 সাঁওতালি নাটক রচনা যদুনাথ মুর্মু, প্রযোজনা রবন বাস্কে। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি সম্বারী মুর্মু সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে ভারত ছাড়ো আন্দোলনের সাঁওতালদের অংশগ্রহণ বলবেন পদক চন্দ্র মাঝি এবং পরে লোকগীতি রবীন্দ্রনাথ হাঁসদা মধুসূদন মুর্মু সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:40 কিষাণবাণী হারিয়ে যাওয়া বীজের সংরক্ষণ ও চাষ এ বিষয়ে ডক্টর কৌশিক ব্রহ্মচারীর সঙ্গে কথা বলেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 কৃষক ও তার পরিবার অনুষ্ঠানে গ্রামীণ অঞ্চলে আইনি সহায়তা আইনজীবী অর্ধেন্দু বিকাশ সেনগুপ্ত সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। বিচিত্র সংবাদ 7:30, 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, 9:00 হাওয়াইন গিটার শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুলগীতি শুনবেন 9:20, 9:30 মুখোমুখি অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অলোক রায়চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন মৈত্রী মিত্র। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমের সঙ্গীতানুষ্ঠানে শুনবেন সানাই গিরিম সলাপ্পা ভজরঙ্গাত্রী পরিবেশনায় প্রণত সেনগুপ্তর কণ্ঠে কীর্তন। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। শুনলেন আমাদের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।

এই সঙ্গে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। একটু পরেই শুনবেন শাস্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে তবলা পণ্ডিত সমর সাহার পরিবেশনায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনের শুরুতে বিকেল 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। উর্বশী 5:20, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, প্রণতি সেনগুপ্তর কীর্তন 7:10, 7:30 দর্পণ ছায়াছবির গান রাত 8:00, 8:30 কাহে কাঁসা স্পটলাইট, 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দ্য গ্রোভ, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান 11:10। শুনলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সাঁওতালি অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি উচ্ছেন তালমা খন পুন সাই মরগেল তুনি গেটুডে তুনি মিটারে এহব না তিহিঞা সান্তাড়ি আখড়া সানাম আঞ্জমকি কো যাহাই কো যাওগে সান্তি আখড়া পে বাড়াইয়া যাহাই কো যাওগে সান্তি আখড়া পে আঁজমা উনকু তো পে বাড়াইয়া যে তেহেন তো কানা লাইভ ফোন ইন প্রোগ্রাম উচ্ছেন না এটা মাহা আর সান্তি আখড়া খন নিয়ে লাইভ ফোন ইন প্রোগ্রাম রে আপে কোয়া সেনলেট হো তাহেন কিনা নিয়ে মারাং তেনা প্রোগ্রাম করে আবো চাষবাস বাবদতে সামার না বাড়াই জন কথা কো বাবদতে গভর্নমেন্ট স্কিম কো বাবদতে জমি জায়গা করে না আনাট কো বাবদতে আড়ি আইমা কথা কোবন গালমারাও কাটা সেরিং কো হবন আঞ্জম কাটা স্টুডিও রে নেওতাও কাট কোয়া নিতুমান সেরিং আর্টিস্ট কো উনকু ঠেন নেহর হপে দহ কাটা আর তেহিন দো নেওতা হই কেনা মিট অনড়িয়া মিট কবি মানতিয়া সুচিত্রা হাঁসদা মানতিয়া হাঁসদা মা সান্তাড়ি আখড়া পাহাটা সাইড খোঁজ জোহার
1: পাটা খুন
0: লাসাড়ে গড় জোহার হয় তেহেন নিয়ে লাইভ ফোন ইন প্রোগ্রাম রে

0: হয় মাননীয় হাজদা, এতহব রেগে লাই মে যে আমার অলেনা এতহব দতিস
1: ইয়া অলেনা এতহব দো স্কুল লাইফ খনগে সারি কথা মেনতে দো নোয়া হুদিস খুব ইন উইয়ার তাহে যে আবো অত দিশম রে নিত হো কুড়ি গিদ্র কো অল পাহাড় রে আডি তাইম রে বন তাহে কানা আর ইনও যখন অল ইন হেজ কানা সে অল পাহাড় ইন সেট নে কানা অত দিশম রে আইমা লকান আনাট সে জাঙ্গি কো সাহা হুই কান দিয়া চেদার সে আবরেন জাস্তি কাই হল গে অল পাহাড় নিয়ে উন চেতা হনা বাং তাহে কান খাতির যে কুড়ি গিদ্র অল কো সেড়ায়া নোয়া দো মানাতে আডি জোর আনসাট কো বুঝে হতা হ্যাঁ তো ইয়া পয়লে খুন আগে নোয়া খুব হুদিস হয়তা হে যে কুড়ি গিদ্র দো চেদা নুন তাহম দেবো তাহেন কানা বা চেদা জো সানম লেকান সুযোগ সুবিধা খন কুড়ি গিদ্র কো তাহম রে মেনা কো আডি হুদিন কো না নোয়া খুব ভাবাইন তাহে আর তখন মালান কথা নোয়া হয়তো আজম তে অরিস বুঝে রে আমি মেনার যে আতো দিশম রে আবোয়া সাঁওতা সমাজ রে নিত কুড়ি হকন চিতান রে আইমা লেকান নাহাচান মা মেনা গে তো হনুমা জিনিস আডি হুডিং খন আডি দুঃখিন বুঝে থাই সারি কথা মেনতে যখন এসকারিন তাহেন তাহে আডি দুঃখ আডি কষ্টইন বুঝে তাহে মনে মনে তো খুবই উইহার তাহে যে নোয়া কি তিসবাং বদলোয়া তো হনুমা ইন আডি জোর কাহি সেমেন আড়ি সেমেন আডি দুঃখিন বুঝে তাহে
0: আচ্ছা আর গিদের বিদল খন গেলে গান আনি অনলাইন হোক
1: গিদের বিদে স্কুল লাইফ খন গে একদম স্কুল ম্যাগাজিন রে প্রথম অনলাইন হোক তো
0: আমা নিয়ে কথা কাট হলাম আঞ্জমা কোভিড এন খন মা এত হোক অনড়ে
1: আমা গুরু মুটু আডি সেদাই মারে আত বুনিয়াতি ইন মিট সরেসিয় জতি নিপুজিন রেনা ছুটাও লেতার গেতাম কুশিয়ন বীর বুরু ধীরে দাঁড়ে সাংবাঁধ নড়ি তপল সিকড়ি রিড়িম রিড়িম বুরু ঝারনা রেয়াড় দা কাদম বহর কসাই কুয়ারি সবর নাখা খিল খিলৌ বতে লিঙ্গিন আচুর বিহুর ইঞা জানাম দিশম জানাম আয়ো হরিয়র হড়ো গেলে ধুবি তাসাডরে জলি শিশির আডি রিলমালা আমেম রেজিন কানা নিপুজিন লাগিদ আমার ধুম খুম ছুটৌ হাঁস হাসিল সেরালি কিসনি বনা হিসি ঢিপচুই লিপি লিভয় লোভয় মারা চের বের তিন চেরেদ আডি মজ আডি সিবিল হিসিদ হয় গবি জিঞা কয়েল কুহুই জেরে জিঞা জীবিতিন জিয়র ইয়া সারি সার জম খোদে মাত কম তেরিল তার বই বিঁধি হেসা বাড়ে পাকাড়ি সালা তিন গনহির সগাই অনাখনেম ছোডরিং কানা আচির পচির চাতম বাখল জ রাচা খরাই ইয়া বঙ্গা বুরু জাহের জানথার কেচা কেচা তেম হটিঞে তিঞা বাহামা মোড়ে সরহাই সাকরাত্রে হিপিসম সালগাবেদা তাপাম গপুত কানাই বাখল রে আমদম লাঁদা জং জাহের জানথার দাম ধসুর কাতে মুদের মসজিদ তেম ঘেরাও এসে দিন কানা ইঞা লাকচার এনেজ সেরেঞ রে সরম আদক কানা রাসা বানু কাসা তিরিল লিকা মোচারেনা সয়াদ গে বদলক কানা আমা আচুতিন হিল দামা দামা রস্কা গে বাং চিলক আতো পুরসি ভই ভগরি সুলুক বানু বাডাইন আম বাম খোজা তাপাম তোপ তিন ছিতির বিদির আমা লালচ

0: फिर मार्सालो कोरू कोरू चेले बोंगा चुम चापाड़ें कना हड़ू गड़ी मौज मुठन रांगता गबाव पुतड़ कड़े मेटे भीतर ओड़ा रेम सोदड़े दें कना आमा सव करी तिंग बनी जिंग कना ओहोर डोहोर डी डहार मीटिंग मिचिल गोटा उथवड़ी एने जों कना इन्या चिन्ह इन्या उप्रूम ओमन कते कोलसा लोटोमो कना बन उहर तियो इदा आमा जेदु भिलकी मोहर मेटाविंग रे ना पोलोशी नुना इन आंधा कना इन अखीरी ना मुहिम दिसे कते हो बन चिरगलो कना सेचित रिना मार्शल गे तो बोरो रुदी कमजोरी गितिना मिछरी छुरी लेका सिबिल सोडम रोड उगली सारते हाड़ार जीरो जरो लेमेन गितिल सुरु बली से ने मोडान कना बाडाई निपुजिन लगी एम छुटवा कना
1: हडिना पाई मिटन फोन हिजुग कना आजम लगे लांग ओको यहां जो मिये फोन कटा चीरे ले लगे दो कना हेलो संतरा खड़ा पाठा से को जोहर
2: जोहर गे
1: हाय ओको यम लेता होगा
2: फोन बापुरा जिला को बिजनेस करने ही लेता हरी बतार हरी ना पाई
1: अच्छा हाय बहुत
2: दिन अच्छा ना दिया कविता
1: अच्छा
2: कविता तो ये प्रश्न है कना যে প্রথম সর্বপ্রথম মানে লেখা ওটা কবিতা কান্তি এবং কবি ওরা ওখানে অনেক বিষয়ে যদি লেখে আদি আসলে হই
1: ঠিক ঠিক মানতন বুদ্ধনাথ সরি না জমে হই হয় মানতন বৈদ্যনাথ সরেন আবরেন আঞ্জমিয়ে লেতাড় গিয়ে শান্তি রাখেন আঞ্জমা উনি আমা এত উত্তর কবিতা যাহা ছাপালেন ইন নিতম বাড়াই সানা কদিয়া আর আমা আত দিসম ওড়া
0: ইঞা পুইলু অল অনড়ে উন জখন দো মেন গানা স্কুল রিং পড়া আ 8 কিংবা ক্লাস 9 তো প্রথম উচ্চন যাহা ওনা দো স্কুল ম্যাগাজিন রে আর শাগনিক নিতুমান আর বাংলা অনড়ে তাহে কানা আর ইন তায়ম অল কো দো তাহে কান গিয়া ওনা কো দো আদি তায়ম তে ছাপা পারসাল কানা আর ইয়া জানাম দিশম দো হয়ো কানা আতো দো নারায়ণপুর ওনা দো পশ্চিম মেদিনীপুর জেলা সালবুনি থানা রেনা ওনা মুদ্রে পাড়া কানা
1: আচ্ছা হই জানি খান মানতন গমকে তেলা নাম কেডা নুড়ে লাইতর লক্তি কানা মানতি হাসদা দো সাহিত্য একাডেমি পাঠা কোন ইউব সিরপাই আমিট লিরা 12000 গে মোর সাহিত্য রে ইনে তায়াম সারদ প্রসাদ কিসকো সিতি পুরস্কার 12000 গে ইরেল কোন গে আরিল সাহিত্য রে যাহা শিল্প এমলেন পশ্চিম বাংলা পনত সরকার বেলহান্তি ভাবে বিভাগ হতেতে এলো শিল্প হয়ে নাম কাউনা জীবন অনলিয়া নিতমান যাহা গণঠন মিনা ইন গণঠন পাহাটা সাইক সরেস তিল্লো অনলিয়া লেখাতে সাহারা নয় নাম কাটা 12000 বাগে মোড় সাহিত্য রে হয় মানতি হাসদা আম ওকা পুথি খাতির যুবা শিল্প যাহা সাহিত্য একাডেমি খন এমক কান ইনম নাম লেদা
0: ওনা তো তাহে কানা অনড়ে পুথি বেড়া আলা
1: আচ্ছা অনড়ে তাহে কানা
0: অনড়ে তাহে কানা
1: আচ্ছা তিন গোটা অনড়ে তাহে কানা
0: ওনা দো পনগেল বার খুন মরে গেল ওনা ভিতরি রে তাহে
1: ওনা উনামা উমির তিন তাহে কানা
0: উন তো আন্ডার 35 লাতার রে তাহে কানা ওনা কাতে
1: আচ্ছা আর নিতো আমঠেন খন নিয়ে কথা কথাতে আর মিটেন অনড়ে লাগ আজমা নিয়ে তায়াম দ আম দো তিরল অনড়িয়ে কানাম ওনা দো আসগানো আজ আমঠেন খন তিরল কোয়া রেঙ্গে ইরাবাং তেতা অন কুকোয়া অনাই কেরিনা কথা পাসিট চং আড়ি বাড়তি জোর সাই আজম কানা আড়ি গহির সাই আজম কানা অন কানা মিটেন অনড়ে মা
0: তিরল দাড়ে গোজ মোরা দারে লেখাম লাতোয়া চাবা কানা মনে জীবী রে ও সাহস রেনা রেহেদ গো সাড়াসি লেখা কত লোক কানা উইহার ভাবনা গহ লড়ি ও অনৈকো দেখো বরজ রুদি কানা দিল দাড়ি কহ পাড়াও রুগি লেখা ঘাঁজলং পারকম গে কো পান্তে এদা চিকয়াম তিরলে হপন দুকো রড় সিড়িজ মে গেয়া বাং অড় বোঙাম খানমা বাকার সটিয়ে রড় জিয়ালি জানোয়ার লেখা হো মন বানু আর যদি নানা পায়াম গমিয়া মিটং আডি মারং কুকলি রিনা চিনা উনি দাড়ি আদায় হে চম আমহ মনে মশরা কাতেম লামজা চাবায়েনা রড় পোসড়া বোতরতে গঙ্গা রকজ লেখা খুলস ভিতরি রেম বলবায়েনা কুঞ রেটো লেখা ঘারুন ভিতর

0: ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ ᱪᱮᱫᱦᱚᱸ ᱵᱟᱝ, ᱮᱠᱟᱞ ᱜᱮ ᱵᱟᱝ᱾ ᱱᱟᱦᱟᱜ ᱠᱷᱚᱱᱟᱜ ᱟᱹᱰᱤ ᱛᱮᱫ ᱜᱤᱧ ᱱᱟᱱᱟᱦᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱤᱧ ᱛᱮᱦᱚᱸ ᱵᱟᱹᱧ ᱴᱷᱤᱠᱟᱹᱜ ᱠᱟᱱᱟ ᱛᱚᱵᱮ ᱪᱮᱫ ᱨᱮᱱᱟᱜ ᱱᱟᱱᱟᱦᱟᱜ, ᱪᱮᱫ ᱨᱮᱱᱟᱜ ᱞᱟᱦᱟᱱᱛᱤ, ᱪᱮᱫ ᱨᱮᱱᱟᱜ ᱩᱛᱱᱟᱹᱣ᱾ ᱢᱚᱱᱮ ᱡᱚᱝ ᱠᱟᱹᱱᱟᱹᱧ, ᱢᱟᱲᱟᱝ ᱠᱟᱹᱱᱟᱹᱧ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱜᱟᱭᱚᱨ ᱜᱟᱭᱚᱨ ᱤᱧᱢᱟ ᱟᱹᱰᱤ ᱛᱟᱭᱚᱢ ᱨᱮ, ᱧᱩᱛᱟᱹᱛ ᱱᱟᱝ ᱥᱮ ᱤᱧ ᱢᱚᱦᱰᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱥᱩᱠᱷ ᱵᱤᱞᱟᱹᱥᱤᱛᱟ ᱱᱟᱯᱟᱭ ᱧᱩᱡᱚᱢ ᱨᱮ ᱢᱚᱜᱚᱱ ᱠᱟᱱᱟᱹᱧ, ᱤᱧᱨᱮᱱ ᱨᱮᱸᱜᱮᱡ ᱱᱟᱪᱟᱨ ᱡᱟᱹᱛ ᱵᱷᱟᱹᱭᱟᱹᱛ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱜᱟᱱ ᱦᱚᱸ ᱵᱟᱹᱧ ᱥᱩᱛᱩᱜ ᱥᱟᱶᱞᱮᱫ ᱠᱚᱣᱟ, ᱛᱮᱡᱚ ᱩᱨᱩ ᱦᱚᱸᱠᱚ ᱡᱟᱱᱟᱢᱚᱜᱼᱟ, ᱡᱤᱭᱟᱹᱞᱤ ᱡᱟᱱᱣᱟᱨ ᱦᱚᱸᱠᱚ ᱡᱟᱱᱟᱢᱚᱜᱼᱟ, ᱢᱟᱹᱱᱢᱤ ᱦᱚᱸᱠᱚ ᱡᱟᱱᱟᱢᱚᱜᱼᱟ, ᱯᱷᱟᱨᱟᱠ ᱜᱮ ᱛᱚ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ, ᱪᱮᱫ ᱠᱟᱨᱫᱷᱟᱹᱱᱤ ᱛᱤᱧ ᱱᱟᱱᱟᱦᱟᱜ ᱮᱱᱟ,
1: ᱪᱮᱫ ᱠᱟᱨᱫᱷᱟᱹᱱᱤ ᱛᱤᱧ ᱱᱟᱱᱟᱦᱟᱜ ᱮᱱᱟ, ᱧᱩᱛᱟᱹᱛ ᱱᱟᱦᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱢᱚᱸᱰᱟᱣ ᱟᱠᱟᱱᱟ, ᱥᱟᱹᱨᱤᱜᱮ ᱟᱹᱰᱤ ᱵᱷᱟᱵᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ, ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱵᱷᱟᱵᱱᱟ ᱠᱚ ᱟᱛᱮᱫ, ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱦᱩᱱᱩᱫᱤᱥ ᱠᱚ ᱟᱛᱮᱫ ᱞᱟᱥᱮᱱ ᱵᱚᱱ ᱛᱟᱲᱟᱢ ᱤᱫᱤᱭᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱥᱟᱱᱛᱟᱲ ᱟᱠᱷᱲᱟᱨᱮ ᱟᱨ ᱡᱟᱸᱜᱟ ᱵᱟᱹᱲᱛᱤ ᱨᱮᱱᱟᱜ ᱚᱠᱛᱚ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜ ᱟᱠᱟᱫᱟ, ᱚᱠᱛᱚ ᱢᱩᱪᱟᱹᱫ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱛᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ, ᱢᱟᱱᱚᱛᱤ ᱥᱩᱪᱤᱛᱨᱟ ᱦᱟᱸᱥᱫᱟ, ᱟᱢᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱜᱩᱱᱢᱟᱱᱟᱣ ᱥᱟᱨᱦᱟᱣ, ᱥᱟᱱᱟᱢ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱠᱚ
0: ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱜᱮ ᱡᱚᱦᱟᱨ,
1: ᱥᱟᱱᱟᱢ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱠᱚ, ᱛᱮᱦᱮᱧ ᱱᱤᱭᱟᱹ ᱞᱟᱭᱤᱵᱷ ᱯᱷᱳᱱᱤᱝ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱱᱤᱭᱟᱹ ᱛᱟᱭᱚᱢ ᱢᱩᱪᱟᱹᱫᱼᱟ ᱥᱟᱲᱮ 5 ᱵᱟᱡᱟᱜ ᱨᱮ ᱜᱟᱭᱟᱱ, ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱱᱟᱯᱟᱭ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ।
2: এতক্ষণ শুনলেন সাঁওতালি অনুষ্ঠান আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 1 মিনিট হয়ে 24 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:08। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।

শুনছেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন, সঙ্গে অঙ্কুর কুণ্ডু। আর প্রথমেই শুনে নেব আজকের এক নজরে। এক নজরে প্রথমে ডুরান্ট কাপের কথা বলবো। ডুরান্ট কাপ 2026-এর গ্রুপ এর ম্যাচে ওয়েস্ট বেঙ্গলের বড় ব্যবধানে জয় লাল হলুদ সমর্থকদের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখল। সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে 5-0 গোলে জয় পেল হাভাসের দল।

অপর ম্যাচে গ্রুপ সিতে থাকা এসসি দিল্লি 7-0 গোলে জয় পেল ডিফেন্ডার্স এসসি বিরুদ্ধে। আজ শিলং লাজং এফসি মুখোমুখি হয়েছে মুম্বাই এফসির বিরুদ্ধে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্রতিপক্ষ কার্বি অ্যাংলং মর্নিং স্টার এফসি। অপরদিকে আবারও হতাশা সবুজ মেরুন শিবিরে। কলকাতা লিগে 1-2 ব্যবধানে পরাজিত হল মোহনবাগান। কাস্টমসের পর ভবানীপুরও বিপাকে ফেলল গতকাল মোহনবাগানকে। আজ মোহামেডান এসসি বনাম ক্যালকাটা পুলিশ ক্লাবের খেলা চলছে। উরুগুয়ের প্রাক্তন স্ট্রাইকার ডিয়েগো ফোলন কোচ হিসাবে দায়িত্ব নিলেন উরুগুয়ের জাতীয় ফুটবল দলের।

ক্লাবগুলোর প্রীতি ম্যাচে আজ মুখোমুখি জুভেন্টাস, ইন্টার মিলান, চেলসি, এসি মিলান, বার্সেলোনা, নটিংহ্যাম ফরেস্ট, রিয়াল মাদ্রিদ, ফেরেনভারোস, প্যারিস সাজামা এবং ম্যান ইউ। এবার সরাসরি চলে আসবো ক্রিকেটের খবরে। আর ক্রিকেটের খবরে আপাতত ভারতীয় দল কিন্তু ধুঁকছে বলা চলে শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে যে প্রস্তুতি ম্যাচ সেখানে, কারণ আমরা ইতিমধ্যেই জানি যে শ্রীলঙ্কার একাদশ দলটি 363 রান 8 উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ইনিংসে ঘোষণা দেন। এরপরে ভারতীয় দল ব্যাট করতে নামে। ভারতীয় দল এখনও অবধি ব্যাট করেই চলেছে যা খবর পাওয়া যাচ্ছে। 8 উইকেটের বিনিময়ে 257 রানই সংগ্রহ করতে পেরেছে এই মুহূর্তে ভারতীয় দল। দেবদত্ত পাড়িক্কলের 100 রান অবশ্যই আসার, কিন্তু তাছাড়া এমন কিছু বলা যাচ্ছে না যেখানে থেকে কোনো পজিটিভ নিউজ ভারতের জন্য আসে। রবীন্দ্র জাদেজা রিটায়ার্ড আউট হয়েছেন 63 রান সংগ্রহ করে। এছাড়া আপাতত এখনও অবধি কিন্তু 104 রানে পিছিয়ে আছে, হাতে আছে 2 উইকেট। এরপর আমরা সকলেই জানি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ আছে, তার আগে এটিকে প্রস্তুতি ম্যাচ হিসেবেই দেখা হচ্ছে ভারতীয় দলের তরফে। পাঁচটি ম্যাচের একদিনের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান পুরুষ ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে 92 রানে জয় পেল তারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে। রশিদ খানের 6 উইকেট আইরিশ ব্যাটিং লাইন আপকে ভেঙে দিল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ভারতীয় মহিলা দলের দক্ষিণ আফ্রিকা সফরের বহুমাত্রিক সিরিজের একটি সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে। টি টোয়েন্টি সিরিজ হবে 26-30 ডিসেম্বর। একটি মাত্র টেস্ট ম্যাচ খেলা হবে, যেটি 9-12 ডিসেম্বর। তিনটি একদিনের ম্যাচের সিরিজ হবে 16-22 ডিসেম্বর।

এবার সরাসরি চলে যাব ব্যাডমিন্টনে। কোরিয়া মাস্টার্স 2026-এ ভারতীয় শাটলার তানভি শর্মার অভিযান কোয়ার্টার ফাইনালেই শেষ হলো আর এক ভারতীয় রক্ষিতা রামরাজের বিরুদ্ধে। সেমিফাইনালে দুই ভারতীয় মহিলা শাটলার মুখোমুখি হয়েছিল, অস্মিতা চলিয়া 21-13, 16-21, 21-13 ব্যবধানে। আর এক ভারতীয় রক্ষিতাকে কিন্তু পরাজিত করে এবং সরাসরি অস্মিতা চলিয়া পৌঁছে যান ফাইনালে। স্কোয়াশের ক্ষেত্রে ভারতের জন্য আনন্দের খবর, বৃহস্পতিবার মুম্বাইয়ে অনুষ্ঠিত 2026 FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ স্কোয়াশের পুরুষদের এককের ফাইনালে সোনা জিতলেন ভারতের সুরজ কুমার চন্দ। WTT চ্যাম্পিয়ন্স চোকোহোমা প্রতিযোগিতায় মহিলাদের একক প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে দক্ষিণ কোরিয়ার শিন ইউবিনের কাছে পরাজিত হয়ে বিদায় নিলেন ভারতের টেবিল টেনিস খেলোয়াড় সৃজা আকুলা। ইতিমধ্যেই মনিকা বাত্রা, মনুষ শাহ, মানব থাক্করের মতো খেলোয়াড়রা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। আরিহা পঙ্গম্বম ইতিহাস সৃষ্টি করলেন এরোবিক জিমন্যাস্টিক্স এশিয়ান চ্যাম্পিয়নশিপস প্রতিযোগিতার মহিলাদের একক বিভাগে স্বর্ণপদক জিতলেন প্রথম ভারতীয় হিসেবে। এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপস 2026-এ ভারতের তিতলি মাঝি জিতলেন রূপো এবং পরিস্মিতা গগৈ পেলেন সোনা। টেনিসে পুরুষদের দ্বৈত বিভাগের রাউন্ড অফ 32-এ জয় পেলেন ভারতের ইয়ুকি ভাম্বরি এবং ব্রিটেনের নিলস কুপস্কি। সরাসরি চলে যাব হকিতে। আসন্ন AHF জুনিয়র এশিয়া কাপের জন্য 18 সদস্যের পুরুষ হকি দল ঘোষণা করেছে ভারত, যেখানে অধিনায়ক হয়েছেন অনমোল এক্কা। আসন্ন আইচি নাগোয়া এশিয়ান গেমসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় পুরুষ হকি দলকে পুল এ তে দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো কয়েকটি দলের সঙ্গে রাখা হয়েছে। FIH মেন্স ও উইমেন্স হকি ওয়ার্ল্ড কাপে ভারতীয় পুরুষ ও মহিলা দলের সূচি প্রকাশিত হয়েছে। 15, 17 ও 19 অগস্ট ভারতীয় পুরুষ হকি দলের ম্যাচ যথাক্রমে ওয়েলস, ইংল্যান্ড, পাকিস্তানের বিরুদ্ধে। অগস্টের 16, 18 এবং 20 তারিখে ভারতীয় মহিলা হকি দল ম্যাচ খেলবে যথাক্রমে চীন, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে। এবার শুনে নেব আতশ কাচের তলায়। আর আতশ কাচের তলায় আজকে থাকবে ডুরান্ড কাপের কথা। শুক্রবার ডুরান্ড কাপের গ্রুপ এর নিজেদের শেষ ম্যাচে সাউথ ইউনাইটেড এফসি কে 5-0 বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিল ইস্টবেঙ্গল এফসি। এই জয়ের ফলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর আশা টিকিয়ে রাখল লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে গোলগুলি করেন দানি রামিরেজ, মোহাম্মদ বসিম রশিদ, হার্দিক ভট, বিপিন সিং এবং ডেভিড লাল হলান সাঙা। এই ফলাফলের পর গ্রুপ এর 3টি ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের সংগ্রহ দাঁড়ালো 6 পয়েন্ট এবং তাদের গোল পার্থক্য যা তাতে কিন্তু টুর্নামেন্টের সেরা দ্বিতীয় স্থান অধিকারী দলগুলির একটি হিসেবে তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে সুবিধাজনক অবস্থানে রেখেছে। অন্যদিকে এই বিশাল পরাজয়ের মধ্য দিয়ে সাউথ ইউনাইটেড এফসির ডুরান্ড কাপ অভিযান শেষ হলো। দুটি দলই তাদের শেষ গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নেমেছিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ইস্টবেঙ্গল। জেসিন টিকে থনিক্কাড়ার একটি বাঁ পায়ের শট অল্পের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর আরেকটি বিপজ্জনক আক্রমণ রুখে দেন সাউথ ইউনাইটেড অধিনায়ক নোয়েল এস। ম্যাচের 6th মিনিটে দানি রামিরেজের ব্যক্তিগত নৈপুণ্যে প্রথম গোলটি পায় ইস্টবেঙ্গল। অধিনায়ক মোহাম্মদ বসিম রশিদের কাছ থেকে বল পেয়ে স্প্যানিশ এই ফুটবলার নিজের সুবিধাজনক পায়ে বল নিয়ে দূরপাল্লার একটি দুরন্ত শটে বল দূরবর্তী কোণের টপ কর্নারে জড়িয়ে দেন, যা বাঁচানোর কোনো সুযোগই ছিল না।

গোলরক্ষক সুনীল সিংয়ের। এরপরও ইস্ট বেঙ্গল মাঝ মাঠে বলের দখল রেখে ছন্দ বজায় রাখে। জ্যাকসন সিং, রেমিরেজ এবং জেসিন মাঝমাঠ চমৎকার বোঝাপড়া দেখান। অন্যদিকে উইঙ্গার এডমন্ড লালরেন্ডিকা ও পি ভি বিষ্ণু সাউথ ইউনাইটেডের রক্ষণভাগকে ব্যস্ত রাখেন। সন্দীপ মান্ডির একটি চমৎকার ক্রস বিষ্ণুর পাস দিয়ে বেরিয়ে যাওয়ার পর জেসিনের হেড আবারও দারুণ এক ট্যাকেলে আটকে দেন নোয়েল এস। এর কিছুক্ষণ পরেই বাসিম রশিদের ক্রসে পেনাল্টি বক্সের ভেতর ইগনাসিও মনসালভে ভিসেন্তে হেড করলেও তা গোলপোস্টের বাইরে চলে যায়। ইস্ট বেঙ্গলের একের পর আক্রমণের মুখে সাউথ ইউনাইটেড দৃঢ়তার সাথে রক্ষণ সামলায়। রয়্যান জেমস এবং ঋষিক শেঠি বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্লক ও ক্লিয়ারেন্স করেন। তারা নিজেদের পেনাল্টি বক্সে খেলোয়াড় সংখ্যা বাড়িয়ে ইস্ট বেঙ্গলকে বক্সের বাইরে থেকে শট নিতে বাধ্য করে। অবশেষে 24তম মিনিটে একটি চমৎকার কর্নার থেকে আসে দ্বিতীয় গোলটি। ডান দিক থেকে দানি রামিরেজের বাড়ানো কর্নার নিয়ার পোস্টে থাকা জেসন ফ্লিক করলে তা ফার পোস্টে, কিন্তু ফাঁকায় থাকা বাসিম রশিদ চোরালো হেডে বল জালে জড়িয়ে দেন। ইস্ট বেঙ্গল তাদের তৃতীয় গোলের জন্য চাপ বজায় রাখলেও বারবার সাউথ ইউনাইটেডের জমাট রক্ষণের মুখোমুখি হতে হচ্ছিল। অবশেষে 73তম মিনিটে ডিফেন্ডার হার্দিক ভাটের সৌজন্যে তৃতীয় গোলটি আসে। দূর থেকে তিনি একটি জোরালো নিচু শট নেন, যা গোলরক্ষক সুনীল সিং সহজেই ধরে ফেলবেন বলে মনে হয়েছিল, কিন্তু বলের শেষ মুহূর্তে বাঁকের মুখে ভুল পায়ে পড়ে যান গোলরক্ষক। তার হাতের ফাঁক গোলে বল জালে জড়িয়ে যাওয়া ছাড়া আর কিছুই দেখার ছিল না তাঁর। এর 8 মিনিট পরেই চতুর্থ গোলটি পেয়ে যায় লাল হলুদ ব্রিগেড। ক্রিস্টোফার জেমস বাম দিক থেকে একটি বিপজ্জনক ক্রস বাড়ান, যা সাউথ ইউনাইটেডের রক্ষণভাগ আংশিকভাবে ক্লিয়ার করতে সক্ষম হয়। তবে নিখুঁত সময়ে সঠিক জায়গায় পৌঁছে যান বিপিন সিং এবং কাছ থেকে নেওয়া এক দারুণ হেডে নিয়ার পোস্টের ভেতর দিয়ে বল জালে জড়িয়ে দেন। ম্যাচের একবারে শেষ মুহূর্তে আসে চূড়ান্ত গোলটি। পেনাল্টি বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের এক অনবদ্য শটে বল চালে জড়িয়ে 5-0 গোলের বড় জয় নিশ্চিত করেন ডেভিড লাল হলানসাঙ্গা। এবার শুনে নেব ইতিহাসের পাতা থেকে একটি কথিকা। এবার শুনবেন ইতিহাসের পাতা থেকে ইস্ট বেঙ্গল ফুটবল দলের এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় নিয়ে কথিকা, জাকার্তার উজ্জ্বল লাল হলুদ। লিখেছেন রনু চক্রবর্তী, গ্রন্থনা অঙ্কুর কুণ্ডু, সম্পাদনা অভিরূপ পাল।

রাত যত গভীর হয় অপেক্ষা তত দীর্ঘ হয়, আর সেই অপেক্ষা শেষে যদি থাকে ইতিহাস, তাহলে সময় যেন আর এগোতেই যায় না। 2003 সালের 29 জুলাই কলকাতার আকাশে তখন বর্ষার মেঘ, ঘড়ির কাঁটা গভীর রাত ছুঁয়েছে, কিন্তু লাল হলুদ সমর্থকদের চোখে ঘুম নেই। দমদমে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পা ফেলার জায়গা নেই। শুধু বিমানবন্দর কেন, ভিআইপি রোড ধরে যত দূর চোখ যায় শুধু মানুষের ঢল। কারো হাতে লাল হলুদ পতাকা, কারো হাতে ফুলের মালা, কেউ ছড়িয়ে দিচ্ছেন আবির, কেউ আতশবাজিতে লাল হলুদ রং উজ্জ্বল করে তুলছেন। ঢাকের তালে তালে ভেসে আসছে একটাই ধ্বনি, ফুটবলাররা হয়তো ভেবেছিলেন কয়েকশো সমর্থক তাদের স্বাগত জানাবে, কিন্তু সামনে যে দৃশ্য অপেক্ষা করছিল তা যেন কোনো বিজয়ী সেনাবাহিনীর প্রত্যাবর্তন। ফুটবলারদের দেখেই উচ্ছ্বাস, সমবেত গর্জন। ভিড়ের মাঝেই এক সমর্থক নাইজেরিয়ান ডিফেন্ডার ডগলাস দ্য সিলভার হাতে তুলে দিলেন একটা ইলিশ মাছ, বাংলার আনন্দের সবচেয়ে আপন উপহার। ডগলাস অবাক হয়ে সেটা মাথার ওপর তুলে ধরলেন,

0: পাশে দাঁড়িয়ে হেসে উঠলেন অধিনায়ক সুলে মুসা।
1: রাজা ইলিশার খেলাতে ফুটবল, সে খেলাতে সেরা দল আমার বেঙ্গল রে আমার বেঙ্গল।
0: আরেকটু দূরে বাইচুং ভুটিয়া হ্যান্ডিক্যামে বন্দী করছিলেন সেই মুহূর্ত। আলভিটো ডি কুনহা পরে বলেছিলেন, জীবনে অনেক জায়গায় খেলেছেন কিন্তু এমন অভ্যর্থনা আর কখনো পাননি। কিন্তু একটা ফুটবল দলকে ঘিরে এমন উন্মাদনা কেন? তার জবাব লুকিয়ে আছে কয়েকদিন আগের ইন্দোনেশিয়ার জাকার্তায়। সেটা 2003 সাল, যেখানে একদল লাল হলুদ ফুটবলার শুধু ক্লাবের হয়ে একটা আন্তর্জাতিক ট্রফি জেতেননি, বদলে দিয়েছিলেন ভারতীয় ক্লাব ফুটবলে আত্মবিশ্বাসের সংজ্ঞাটায়। 26 জুলাই 2003, ভারতীয় ফুটবলের ইতিহাসে দিনটা আজও স্বর্ণাক্ষরে লেখা। সেদিনই ইস্ট বেঙ্গল আসিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাইল্যান্ডের বিইসি তেরুসাসানাকে 3-1 গোলে হারিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে বিদেশের মাটিতে আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতা জিতেছিল। সেই সাফল্যের বীজ বোনা হয়েছিল অবশ্য আরও আগে থেকেই। ইস্টবেঙ্গল তখন দেশের সেরা দল, জাতীয় ফুটবল লীগ, কলকাতা লীগ, আইএফএ শিল্ড, টুরান্ট কাপ, একের পর এক সাফল্য। কিন্তু কোচ সুভাষ ভৌমিক জানতেন, দেশের সীমানা পেরোলে সেই সাফল্যের কোনো দাম নেই। তাই জাকার্তা যাওয়ার আগে কলকাতার এক 5-তারা হোটেলে আবাসিক শিবির করেছিলেন।
2: যখন আমি হায়াতে রেখেছিলাম, এটা শুরু হয়ে গেছিল, কেউ ম্যাচ রিপোর্ট লিখছে, কেউ স্মলের কিছু লিখছে, হায়াতে থাকা মানে 5-তারা থাকা। যে নিরবিচ্ছিন্ন 1 মাস টানা টিমটা নিজেদের তৈরি করেছিল এই টুর্নামেন্টের জন্য।
0: নিয়মিত জিম, জ্যাকুজি, ডায়েট, খাবার, বিদেশি ফিটনেস বিশেষজ্ঞ কেভিন জ্যাকসনের নজরদারি আজ যা স্বাভাবিক, তখন তা প্রায় অকল্পনীয়। অনেকে সমালোচনা করেছিলেন, কিন্তু সুভাষ ভৌমিক জানতেন বড় স্বপ্ন দেখতে হলে পুরনো অভ্যেস ভাঙতেই হয়। দলটাও ছিল দারুণ ভারসাম্যের। সামনে বাইচুং ভুটিয়ার ক্ষিপ্রতা, মাইক ওকোরোর শক্তি, মাঝমাঠে আলভিটোর সৃজনশীলতা, রক্ষণে মহেশ গাওলি, ষষ্ঠী দুলে ডগলাস দ্য সিলভা, আর গোলে সন্দীপ নন্দী। অধিনায়ক সুলে মুসা নিঃশব্দে দলটাকে বেঁধে রেখেছিলেন এক সুতোয়। তবু শুরুটা সুখের হয়নি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই বিইসি তেরুসাসানার কাছে হারতে হয় 1-0 গোলে। কিন্তু ম্যাচ শেষে কোচ অন্য এক ছবি দেখেছিলেন, এই দলকে হারানো যায়, সেই বিশ্বাস তিনি ছড়িয়ে দিয়েছিলেন দলের মধ্যে। পরের ম্যাচেই বদলে গেল সব। ফিলিপাইন আর্মির বিরুদ্ধে একাই 5 গোল করলেন বাইচুং, স্কোরবোর্ডে 6-0। অন্যটা মহেশ গাওলির পেনাল্টি থেকে গোল, ফলে গোল পার্থক্যে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হয় আয়োজক দেশের পেরসিতা দাঙ্গেলা। গ্যালারি ভর্তি প্রতিপক্ষ সমর্থক, চাপ প্রবল। দ্বিতীয়ার্ধে বাইচুমের গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল, প্রতিপক্ষ সমতা ফেরায়। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছে, তখনই বদলি বিজেন সিং এর দুর্দান্ত হেড, সেই গোল খুলে দিয়েছিল সেমিফাইনালের দরজা। সেমিফাইনালের প্রতিপক্ষ আবার ইন্দোনেশিয়ার পেট্রোকিমিয়া পুত্রা। শুরুতেই গোল খেয়ে চাপে ইস্ট বেঙ্গল, কিন্তু দ্বিতীয়ার্ধে আলভিটোর নিখুঁত পাস থেকে সমতা ফেরান পাহাড়ি বিছে খ্যাত বাইচুং। অতিরিক্ত সময়েও গোল নেই, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম কয়েকটা শটের পর ইস্ট বেঙ্গলের একটা শট রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। মনে হয়েছিল স্বপ্নটা বুঝি ফসকে যাবে, কিন্তু গোলপোস্টের নিচে ছিলেন সন্দীপ নন্দী। পরপর 2টো পেনাল্টি রুখে দিয়ে ম্যাচের রং বদলে দেন তিনি। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি লাল হলুদ ফুটবলাররা। শেষ শট জালে জড়াতে জাকার্তার আকাশে ভেসে উঠল লাল হলুদের উল্লাস। ইস্ট বেঙ্গল ফাইনাল। আর ফাইনালে আবার সেই বিইসি তেরুসাসানা, যাদের কাছে গ্রুপ পর্বে হেরেছিল ইস্ট বেঙ্গল, তারাই এখন ট্রফির লড়াইয়ের সামনে। জাকার্তার গেলৌরা বোমকার্নো স্টেডিয়ামে বেশিরভাগ বিশেষজ্ঞই এগিয়ে রেখেছিলেন থাই দলকে, কিন্তু 90 মিনিটের আগে কোনো ভবিষ্যৎবাণী সত্যি হয় না। 28 মিনিটে আলভিটোর নিখুঁত পাস থেকে গোল করেন মাইক ওকোরো। ফলাফল

বিরতি পর্যন্ত ছিল ওয়েস্ট বেঙ্গলের পক্ষে 1-0। দ্বিতীয়ার্ধ শুরুর অল্প পরেই ব্যবধান দ্বিগুণ করেন বাইচুং। এরপরই বিইসি 13 এক গোল শোধ করে দেয়, ফলাফল 2-1। এক লহমায় যেন উত্তেজনা বেড়ে যায়, কিন্তু সেদিন ওয়েস্ট বেঙ্গলের আত্মবিশ্বাস ভাঙার নয়। 68 মিনিটে আসে সেই মুহূর্ত যা আজও লাল হলুদ সমর্থকদের স্মৃতিতে অমলিন। বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ে শট নেন আলভিডো ডি কোনহা, বল পাক নিয়ে জড়িয়ে যায় জালে, 3-1। শেষ বাঁশি বাজতেই লেখা হয়ে যায় ইতিহাসের নতুন অধ্যায়। ফুটবলাররা আনন্দে আত্মহারা, শুধু ক্লাবের পতাকাই নয় জাতীয় পতাকাও উঁচিয়ে ধরেন ফুটবলাররা। অধিনায়ক সুলে মুসার হাতে ওঠে আসিয়ান জয় ট্রফি, বাইচুং ভুটিয়া হন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু সেদিন কোনো একজন নায়ক ছিলেন না, নায়ক ছিল গোটা দল। সুভাষ ভৌমিকের দূরদর্শিতা, সন্দীপ নন্দীর সেভ, আলভিডোর সৃজনশীলতা, ওখৌড়োর শক্তি, বাইচুংয়ের গোল, আর জয়ের সবচেয়ে স্মরণীয় দৃশ্যটা তৈরি হয়েছিল জাকার্তায় নয়, কলকাতায়। দল যখন ট্রফি নিয়ে শহরে ফিরল, বিদেশি ফুটবলাররা বিস্মিত, এমন ভালোবাসা তারা আগে দেখেননি। এটা শুধু একটা ট্রফি জয়ের গল্প নয়, এটা আত্মবিশ্বাসের প্রতিজ্ঞা। যে সময়ে ভারতীয় ক্লাব ফুটবলকে এশিয়া গুরুত্বই দিত না, তখন একদল ফুটবলার প্রমাণ করেছিলেন প্রস্তুতি, শৃঙ্খলা, বিশ্বাস আর সাহস থাকলে ভারতীয় ফুটবলও মাথা উঁচু করে দাঁড়াতে পারে। যেমন 1911 সালে মোহনবাগানের আইএফএ শিল্ড জয় ছিল ঔপনিবেশিক ভারতের আত্মমর্যাদার প্রতীক, তেমনই 2003 সালে জাকার্তার সেই রাত স্বাধীন ভারতের ক্লাব ফুটবলের আত্মবিশ্বাসের এক উজ্জ্বল মাইল ফলক। তাই আজও যখন লাল হলুদ গ্যালারিতে পতাকা উড়ে পুরনো সমর্থকরা স্মৃতির ঝাঁপি খোলেন, ফিরে আসে সেই রাতের কথা, ফিরে আসে সুভাষ ভৌমিকের স্বপ্ন, বাইচুংয়ের দৌড়, সন্দীপ নন্দীর সেভ, আলভিডোর সেই বাঁক নেওয়া শট, আর ফিরে আসে এক শহরে নির্ঘুম রাত, যে রাতে ওয়েস্ট বেঙ্গল শুধু একটা ট্রফি জেতেনি, ভারতীয় ফুটবলকে বিশ্বাস করতে শিখিয়েছিল অসম্ভব বলে সত্যিই কিছু নেই।

এতক্ষণ শুনলেন ইতিহাসের পাতা থেকে ইস্ট বেঙ্গল ফুটবল দলের আসিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় নিয়ে কথিকা, জাকার্তার উজ্জ্বল লাল হলুদ। লিখেছেন রৌনু চক্রবর্তী, গ্রন্থনা অঙ্কুর কুণ্ডু, সম্পাদনা অভিরূপ।

ঘটনাটা কিন্তু কাকতালীয়ই বটে, কারণ এই যে আমি এই মুহূর্তে শোনালাম ইস্ট বেঙ্গলের আশিয়ান জয়ের কথা বহু বছর আগেকার, আর ঘটনাচক্রে আজকেই কিন্তু আমি ইস্ট বেঙ্গলের ডুরান কাপ জয় নিয়েও কথা বলেছি, যেটি গতকাল ঘটে গেছে। আজ ঘড়ির কাঁটা বলছে এখানেই শেষ করতে হবে, প্রায় আমরা শেষের মুখেই। কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না, জানাতে পারেন aircolkatasports@gmail.com এ ইমেল করে। আজ ক্রীড়াঙ্গন এখানেই শেষ করছি।

এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে ছিলেন অঙ্কুর কুণ্ডু। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুতের সম্পর্কিত ঘোষণা। সাকিবুল মণ্ডল গ্রাম তালতলি ডাকঘর

0: আরজি মুরাদপুর থানা জলঙ্গি জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন, সাথী খাতুন স্বাভাবিক গড়ন, বয়স 16 বছর, উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 23 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। গুরুপদ মান্না, গ্রাম নামখানা মোড়াখাল, ডাকঘর নামখানা, থানা নামখানা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, সুপ্রিয়া মান্না মাঝারি গড়ন, বয়স 16 বছর, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 13 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ সিআইডি মিসিং পার্সনস ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে আজগর মিস্ত্রি 37 বছর বয়স, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, গত 13 ফেব্রুয়ারি 2026 তারিখ গ্রাম খরুপালা, ডাকঘর খরুপালা, থানা হারোয়া, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ সিআইডি মিসিং পার্সন ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে রঞ্জন দাস স্বাভাবিক গড়ন, বয়স 51 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 12 জুলাই 2026 তারিখ 8 নম্বর বিজয়নগর ডাকঘর নৈহাটি থানা নৈহাটি জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে নিখোঁজ হয়েছেন। আনারুল হোসেন গ্রাম পোশলা থানা কিন্নাহার জেলা বীরভূম থেকে জানাচ্ছেন যে সাহিনুর খাতুন স্বাস্থ্যবতী, বয়স 16 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 20 এপ্রিল 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ সিআইডি মিসিং পার্সনস ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে দিবাকর ঘোষ মাঝারি গড়ন, বয়স 63 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 29 নভেম্বর 2024 তারিখ গ্রাম গোসাই থানা কিন্নাহার জেলা বীরভূম এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। এদের সকলের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027, মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001। শুনলেন নিরুতের সম্পর্কিত ঘোষণা।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
5: #YV56।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশ বাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্চান তালমা খন পৌন সাই মড়েগেল তুরুই গেটুডে তুরুই মিটারে হবেনা তেহিঞা সান্তাড়ি আখড়া।

চন্দ্র বঙ্গা সুলুক তুকুম রপুর ছিতি বিতি কেদা হেরাতি হাসপাতাল আগু কাতে হো বাই ভরিয়ে কানা টাকা কড়ি কো চাবায় না ওকারে নামা হকই ঠিন তি নাতাঙা মায়াম লাগা মায়াম নামক কান হো গুরুপ বাং মিলে কানা ওকা হো বাং দিশা দাঁড়া কানা আজম কদিন বকন সুজন কলকাতারে কামি নাম কাদায় সুজন চিতানহ আড়ি নাহাচার কাদা চিকাতিন চালা বাং হর বনু আ চালা ঐ বয়া মায়া নিয়েলতে পালেনে ইকেন গিয়ে

0: বো কই সুজন, সুজন
1: ও কই, ও দাদা দেলা নতে কি হিচু মে দাদা,
2: বো কই ইকে কই মে
1: ইকে আজকা কি ইকে কথা হরনা চে হেনা দাদা,
2: আডিন বড়ি আকাদা বো কই
1: বড়ি ইন তো বড়ি দ তিসো বই মনে আকাদা আর মনে রেনা কি বাং চে ইন তো বলটে ইন তো
2: বকোইন নোয়াকু মেন কাতে দুখ দো আলো উস্কুরাঞা ইন দো ইকে কাঞ্নে
1: চে দো চিকা কানা দাদা,
2: হিলিং হাসপাতাল ইন ভর্তি কাদিয়া মায়াম বাংতে গুজু সাঙে লড়াই কানা টাকা পয়সা হই চাবা উতর কাদা মায়াম নামক কান রেহ গ্রুপ বাং মিল কানা
1: আদো ইন দো চি ইন চিকায়া জানাম আয়ো মিট ঠপ রান বাংতে হানা পুরে নাই উন তো আমা জিবি দো বাং ললেন তমা দাদা,
2: আডি বড়ি হয়ে কানা বকোই নোয়া কই খন দো বাই কইন গিয়া হেনো,
1: আচ্ছা ঠিক গিয়া চলো বালাং বিলেমা টাকা লাগা খান টাকা মায়াং মিলে খান মায়াং চলো দাদা চলো।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 71%। বৃষ্টি হয়নি। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। এখন জানিয়ে দিই আমাদের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, 6:40 কিষাণবাণী। হারিয়ে যাওয়া বীজের সংরক্ষণ ও চাষ বিষয়ে ডক্টর কৌশিক ব্রহ্মচারীর সঙ্গে কথা বলেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। কৃষক ও তার পরিবার অনুষ্ঠানটি শুনবেন 7:10। গ্রামীণ অঞ্চলে আইনি সহায়তা, আইনজীবী অর্ধেন্দু বিকাশ সেনগুপ্ত সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। বিচিত্র সংবাদ 7:30। রাত 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 9:00 হাওয়াইন গিটার, শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন নজরুল।

0: এতে 9টা বেজে 20 মিনিটে 9টা বেজে 30 মিনিটে মুখোমুখি অনুষ্ঠানে শুনবেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অলোক রায়চৌধুরীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন মৈত্রেয়ী মিত্র। রাত 10টায় অখিল ভারতীয় কার্যক্রমের সঙ্গীতানুষ্ঠানে শুনবেন সানাই শিল্পী গিরিম সালাপ্পা ভজরাঙ্গত্রি। প্রণতি সেনগুপ্তর কীর্তন রাত 11টায় 11টা বেজে 10 মিনিটে বাংলা আধুনিক ও ছায়াছবির গান। জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। 6টা বেজে 10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, কীর্তন 7টা বেজে 10 মিনিটে, দর্পণ 7টা বেজে 30 মিনিটে, রাত 8টায় ছায়াছবির গান, 8টা বেজে 30 মিনিটে কাহে কাঁসা, স্পটলাইট 9টা বেজে 16 মিনিটে, 10টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দ্য গ্রোভ, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান 11টা বেজে 10 মিনিটে। শুনলেন পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।
1: শুরু হচ্ছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
2: 10 থেকে 14 আগস্ট 5টা দিন 5 রকমের আড্ডা, আর প্রতিদিন স্টুডিওতে বিশেষ বিশেষ অতিথি।
3: 10ই অগস্ট দেবজিৎ আর সম্পূর্ণার সঙ্গে স্টুডিওতে থাকছেন বিশিষ্ট অভিনেত্রী সুস্মিতা ঘোষ।
1: 11ই অগস্ট অর্ণব আর সায়নের সঙ্গে গানে গল্পে আড্ডায় নীলাঞ্জন ঘোষাল ও সুধাবর্ষী চক্রবর্তী।
2: 12ই অগস্ট সৌরিক ও প্রিয়াশার সঙ্গে থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ময়ূরী সাহা।
3: 13ই অগস্ট প্রিয়সমা আর ঋত্বিকের সঙ্গে গল্প, সাহিত্য আর কমিক্সের আড্ডায় চারবাগ দীপ্ত।
1: আর 14ই অগস্ট ব্রতদীপ আর পৌলমের সঙ্গে ভ্রমণের গল্প নিয়ে থাকছেন শিবাজি ও পৃথ্বীজিৎ ওরফে এক্সপ্লোরার শিবাজি।
2: একটা সপ্তাহ এত জন বিশেষ মানুষ, আর প্রতিদিনই নতুন কিছু শোনার অপেক্ষা।
1: তার কারণ আসছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
3: 10ই অগস্ট থেকে 14ই অগস্ট প্রতিদিন সকাল 11টা থেকে 12টা শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আর নিউজ অন এআইআর অ্যাপে
1: যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
3: ব্যাস, এনার্জি রিচার্জ করে নেওয়ার জন্য হাতে আর মাত্র একটাই দিন, কারণ 16ই অগস্ট যুববাণীর জন্মদিন। আর এই বিশেষ দিনটা সেলিব্রেট করতে সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত টানা তোমাদের জন্য থাকছে ছন্দে ছন্দে 56। এই জমজমাট আয়োজনে আমাদের সঙ্গী হতে কান রাখো শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে।
4: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। যথাযোগ্য মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণ দিবস পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে বিধানসভা ভবনে কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নিমতলা মহাশ্মশানে কবির স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। নিমতলা মহাশ্মশানে ও পরে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ভারতীয় সংগ্রহালয় এবং রবীন্দ্রভারতী সোসাইটির জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যৌথ উদ্যোগে আশুতোষ জন্মশতবার্ষিকী প্রেক্ষাগৃহে পরিবেশিত হবে ওগো অমৃত পথযাত্রী। দক্ষিণ চব্বিশ পরগনার পৈলানে অধিগম ভূমিতে গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থার নতুন মডেল ঘুরে দেখলেন রাজ্যপাল আর এন রবি। জাতীয় শিক্ষানীতি অনুসারে এখানে পড়ুয়াদের হাতে কলমে শিক্ষাদানের পাশাপাশি দক্ষতা বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। কৃষি, বস্ত্র, গ্রামীণ স্থাপত্যসহ 18টি দক্ষতাভিত্তিক বিষয়ের সঙ্গে গণিত, বিজ্ঞান ও ভাষার মতো প্রচলিত শিক্ষাকে এখানে যুক্ত করে পাঠদান করা হয়। নদিয়া জেলায় আজ থেকে 16ই আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে আয়ুষ্মান সপ্তাহ। এই উপলক্ষে গোটা জেলা জুড়ে রক্তদান শিবির, আয়ুষ্মান আরোগ্য শিবির, আয়ুষ্মান আরোগ্য দিবস, যক্ষ্মামুক্ত ভারত কর্মসূচি এবং স্কুল হেলথ স্ক্রিনিং ও HPV প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নদিয়ার জেলাশাসক ডক্টর শ্রীকান্ত পল্লী। আসন্ন 16ই আগস্ট কৃষ্ণনগর পুরসভার রবীন্দ্র ভবনে আয়ুষ্মান দিবস অনুষ্ঠিত হবে। অন্যদিকে

0: আয়ুষ্মান ভারত সপ্তাহ উপলক্ষে নদিয়ার কৃষ্ণনগরের তাঁতিপাড়ায় অনুষ্ঠিত স্বেচ্ছা রক্তদান শিবিরে ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার উদ্যোগে 40 জন আজ স্বেচ্ছায় রক্তদান করেন। এই অনুষ্ঠানে যোগ দেন বিজেপি রাজ্য সম্পাদক মহাদেব সরকার, রাজ্য কিষাণ মোর্চা সভাপতি রাজীব ভৌমিক। জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত সর্বভারতীয় প্রযুক্তি শিক্ষা পরিষদ অনুমোদিত এক সপ্তাহের অটল ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মূল বিষয় হল গ্রিন ইন্টেলিজেন্স, স্থিতিশীল ভবিষ্যতের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। গতকাল স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক উন্নয়নমূলক কাজে আধুনিক জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিস্তারিত গবেষণামূলক আলোচনা করা হয়। মুর্শিদাবাদে পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশ সীমান্তের কাছে রানীনগর ও লালগোলা থেকে 7 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে রানীনগরের 2 জন প্রায় 20 বছর ধরে এদেশে স্থায়ীভাবে বসবাস করেছে। মিলন শেখ ও শুকুর আলীর বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার চরখানপুরে। তারা রানীনগরের গোবিন্দপুরে স্থানীয় 2 ব্যক্তিকে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে 19 নম্বর জাতীয় সড়কের কাজোড়া মোড় থেকে অন্ডাল মোড় পর্যন্ত রাস্তার দুপাশে থাকা সমস্ত অবৈধ নির্মাণ আজ ভেঙে ফেলার কাজ শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। গ্রামীণ সংবাদ এখন এই পর্যন্তই, এর পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যা 7:35।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, কৃষক ভাইদের উদ্দেশ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের উদ্দেশ্যে এক সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7-11 সেন্টিমিটার বেগে। এই সঙ্গে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সকল জেলার 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া প্রতি ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।

0: জানি আমি আপনাদের বন্ধু স্বাগতা স্বাগতা মণ্ডল মল্লিক। আজও চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে কথা বলবার জন্য। যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেই কথাতে যাওয়ার আগে যেটা মনে হচ্ছে একটু বলা উচিত, তাহলে যে দেখুন এই বিশাল আমাদের ভারতবর্ষ এবং এই ভারতবর্ষের জনসংখ্যা প্রচুর, তাহলে এই যে বিশাল জনসংখ্যা সেই জনসংখ্যার প্রতিদিন প্রতিনিয়ত খাদ্যের চাহিদা বেড়েই চলেছে। 2024-25 অর্থবর্ষের দানাশস্যের উৎপাদনের যে পরিমাণটা সেটা যদি মোটামুটিভাবে আপনাদের কাছে বলি সেটা হলো 357.7 মিলিয়ন টন, এটা ভারতবর্ষের ক্ষেত্রে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা হলো 187 মিলিয়ন টন। তাহলে খাদ্যের যোগান যে একটা বড় চ্যালেঞ্জ আজকে আমাদের কাছে সেটা নিশ্চয়ই আমরা সকলেই বুঝতে পারছি, এবং সেই খাদ্যের যোগান যদি ঠিকভাবে আমাদের মেটাতে হয়, এই চ্যালেঞ্জটাকে যদি আমাদের একেবারে মুখোমুখি দাঁড়িয়ে তার প্রতিরোধ করতে হয় বা সেটাকে আমাদের সফলভাবে সফলতার দিকে নিয়ে যেতে হয়, তাহলে যা যা জিনিস দরকার সেটা মোটামুটিভাবে উপযুক্ত উন্নত মানের বীজ, সঠিক গুণমানের বীজ এবং সঠিকভাবে বীজের যোগান, এই সবকটি বিষয়। তো এই সব কটা কথাকে মাথায় রেখেই আমরা আজকে যে বিষয়টি বেছে নিয়েছি সেটি হলো হারিয়ে যাওয়া বীজের সংরক্ষণ এবং চাষ। কেননা বেশ কিছু বীজ কিন্তু বিভিন্ন কারণে হারিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে, কি করে তাদের আমরা সংরক্ষণ করব, সংরক্ষণ করলে কি কি উপকার আমরা তার থেকে পাবো, এই সব বিষয় নিয়েই কিন্তু আজকে এই অনুষ্ঠানে আমরা কথা বলবো, আলোচনা করব, এবং নিশ্চয়ই আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয়ও করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কৌশিক ব্রহ্মচারী। ডক্টর ব্রহ্মচারী, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার আকাশবাণী সকলকে, এবং নমস্কার দূর দূরান্তের সমস্ত শ্রোতা বন্ধুদের।
0: হ্যাঁ ডক্টর ব্রহ্মচারী, এই যেমনটা আমার আর কি মনে হচ্ছিল এই অনুষ্ঠানটা করার প্রাক মুহূর্তে এই কথাগুলো আমারও মাথায় ঘুরপাক খাচ্ছিল, তো সেক্ষেত্রে খাদ্য শস্যের জন্য হারিয়ে যাওয়া বীজের সংরক্ষণের গুরুত্ব বা এই যে চাষের কথা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে এরই বা গুরুত্ব কতটা সেটা যদি একটু বলেন।
1: দেখুন, প্রথমে বলতে হয় যে হারিয়ে যাওয়া বীজ, এটা বলতে আমরা কি বুঝবো? বীজ হারিয়ে যায় তার চাষবাস না চললে,
0: মানে মানুষের ধনসম্পত্তি হারিয়ে যায়, টাকা পয়সা হারিয়ে যায়, বীজও হারিয়ে যায়, সেটা কিভাবে?
1: সেটা যদি চাষবাস কেউ না করে।
0: হ্যাঁ,
1: এখন হারিয়ে যাওয়া বীজের তাহলে আমার দুটো শ্রেণী দাঁড়াচ্ছে। এমন হতে পারে যে চাষবাস কারা করে, কৃষক করে,
0: ঠিক,
1: যে কৃষক সে বীজ আর চাইছে না। এমন অনেক আছে যে আমরা আজকে যা হাইল্ডিং ভ্যারাইটির যা যে সমস্ত উচ্চ ফলনশীল যা জাত, সেই অনেক বীজ আসে, কিছুদিন চলে, আবার চলে যায়, আবার কোনো বীজ এই এলাকায় হয়তো অন্য এলাকায় হয় না, এই এলাকার ভালো ফলন দেখে কৃষক উদ্বুদ্ধ হয়ে অন্য এলাকায় চাষবাস করে,
0: ঠিক,
1: সেখানে হয়তো চলে, আবার অন্য এলাকায় হারায়, এইভাবে কিছু বীজ কৃষকের পছন্দের বাইরে চলে যায়। কিন্তু আমরা আজকে যে জায়গাটায় হারিয়ে যাওয়া বীজ সংরক্ষণের গল্প আসছে মানেই আমরা মূলত বলতে চাইছি যে সাবেকি যেসব বীজ, অর্থাৎ সাবেক যেসব বীজ যেগুলোকে আমরা ইংরেজি পরিভাষায় ট্র্যাডিশনাল ভ্যারাইটি বলি, বা কোথাও অনেকে বলে লোকাল ভ্যারাইটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম, যদিও প্রত্যেকটার সঙ্গেই হয়তো খুব সূক্ষ্ম কিছু পার্থক্য থাকে, এবং সেটা হয়তো বিজ্ঞানের কিছু সূচক দিয়ে সেগুলোকে আমরা আলাদা করি। তাই এই বীজগুলো হারিয়ে যদি যে সমস্ত বীজ হারিয়ে গেছে বা হারিয়ে যেতে বসেছে তাদেরকে সংরক্ষণের জায়গাটা খুব জরুরি হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে। আজকে বলে শুধু না, জীব বৈচিত্র্য যেভাবে হারায়, যেভাবে একটা প্রাণী বা উদ্ভিদ বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো হয়তো জীববস্তু হারায়, সেভাবেই বীজ হারিয়ে গেছে। এবং সেটা মূলত বললে হয়তো বাড়াবাড়ি হবে না যে উচ্চ ফলনশীল জাত আসার পর কৃষকরা এতটাই তার দিকে আকৃষ্ট হয়েছে। আমাদের এই কৃষি বিজ্ঞানের বিষয়টা একটা এমন যেটা আমি অনেক সময় আকাশবাণীর এই স্টুডিওতে বসেই বলেছি যে কৃষি কাজ বা কৃষির বিজ্ঞান পড়ে এক শ্রেণী, আর প্র্যাকটিস করে আরেক শ্রেণী।
0: একদমই তাই,
1: যেটা ডাক্তার বা উকিলের সঙ্গে যেটা হয়তো কোনো পার্থক্য, যে কেউ ওকালতি পড়ে ওকালতি করছে, কেউ ডাক্তারি পড়ে ডাক্তারি করছে, আর কৃষি পড়ে এক শ্রেণী করে আরেক শ্রেণী,
0: হাতে কলমে কাজ,
1: হাতে কলমে, এবং তারা কিন্তু বিজ্ঞানীদের থেকে অনেক বড় মাপের বিজ্ঞানী, অনেক বড় মাপের বিজ্ঞানী,
0: অভিজ্ঞতার নিরিখে,
1: অভিজ্ঞতার নিরিখে এবং হাতে কলমে কাজের নিরিখে। এরা কিন্তু একটা সময় এইসব জাতি, এই হারিয়ে যাওয়া জাত যাদেরকে বলছি

0: তাদের চাষি তারা করতেন, কিন্তু উচ্চ ফলনশীল জাত যখন আমরা প্রমোট করলাম, সেই অর্থে প্রমোট কথাটাই ব্যবহার করলাম, অর্থাৎ তাদের মধ্যে যখন ঢুকিয়ে দিলাম, কেন না আমরা যদি একটু সবুজ বিপ্লবের কথা ভাবি, অনেক বিপ্লব তো হয়েছে ভারতবর্ষে, হোয়াইট রেভলিউশন মানে সাদা শ্বেত বিপ্লব, হলুদ বিপ্লব, নীল বিপ্লব, অনেক বিপ্লব হয়েছে, তার মধ্যে সবুজ বিপ্লব অর্থাৎ ফসলের যেটা হয়েছিল, সেই সময় যেহেতু উচ্চ ফলনশীল জাত আমাদের হাতে আছে, উচ্চ ফলনশীল জাত আমরা জানি যে প্রচুর খাবার দাবার খায়, অর্থাৎ সার খায়, রাসায়নিক সার আমাদের হাতে আছে, রাসায়নিক সার বেশি দিলেই তখন বেশি জল লাগে, তাহলে আমাদের জলসেচের ব্যবস্থা আছে মাটির তলার জল তুলে ফসলকে দেওয়া। আর তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, যখনই অতিরিক্ত জল এবং খাদ্য উপাদান খাবে গাছ, তখন সে হৃষ্টপুষ্ট হবে, স্বাভাবিক ফলন বাড়বে, যেমন একই সঙ্গে রোগ পোকাও বাড়বে। রোগ পোকাকে আমরা দমন করার জন্য তখন হাতে আমার পেস্টিসাইড অর্থাৎ কৃষি বিষ আছে। এই যে চার মূল স্তম্ভ, উচ্চ ফলনশীল জাত, জল, রাসায়নিক সার এবং কৃষি বিষ, প্রমোশনাল কাজে যখন তাদের উদ্বুদ্ধ করলাম, যখন সে দেখলো যে একটা পরবর্তীতে যেটা হয়েছে খাদ্যশস্যের পরে, যখন সবজির ক্ষেত্রেও হয়েছে যে দেশি জাতের টমেটো, বাড়ির যে সমস্ত টমেটো আগে দেশি জাতের টমেটো হতো, সেটা খুব সুস্বাদু এবং তাতে খুব ভালো টক তৈরি হয়, তাতে খুব ভালো রান্নার কাজে লাগে, কিন্তু সেই বীজ বাপ ঠাকুরদা দিদিমা ঠাকুমারা সেই বীজ রোদে শুকিয়ে গায়ে ছাই মাখিয়ে কোনো হাঁড়ি পাতিলের মধ্যে রেখে হয়তো উপরে তুলে রাখতো, যাতে পোকামাকড় বা ইঁদুরে না খায়।
1: মানে নিজস্ব একটা সিস্টেম তখন ছিল,
0: সংরক্ষণ হয়েছে। এইভাবে যখন বাজারে উচ্চ ফলনশীল টমেটো এলো, তখন চাষি দেখছে একটা গাছে 250-300 টমেটো, তার গাছে একটা বড় লাঠি লাগিয়ে দিতে হচ্ছে যাতে গাছ ঝুঁকে না পড়ে, তাতে সার দিলে সে চটপট বাড়ছে, প্রচুর ফল হচ্ছে। বলুন, এবার চাষিকে তো আমি তর্ক করতে পারি না, তার কারণ আমার তো মানুষকে খাওয়াতে হবে, যেটা প্রথমেই আপনি বললেন। আমাদের এখন যেটা বারবার করে কৃষকদের বোঝানো হচ্ছে, হ্যাঁ আজ থেকে ধরুন আমি বলছি এটা 80-এর দশকের শেষ দিকে, তখন আমরা বিভিন্ন জায়গায়, তখন আমরা কৃষি বিজ্ঞানের প্রথম দিকে, তখন আমরা সব জায়গায় বলতাম যে আজকে বাজার থেকে যেটা হাইল্ডিং জাত বা উচ্চ ফলনশীল জাতে যা তোমরা কিনছো, এখন তুমি 1 কেজির বীজ আগে যেটা কিনতে সেটা 100 গ্রামের প্যাকেট পাচ্ছ, এরপরে তুমি 10 গ্রামের প্যাকেট পাবে। একটা দিন আসবে একটা বীজের দাম বাজারে ধরা হবে যে একটা বীজ 5 টাকা, একটা বীজ 2 টাকা, এবং সেই দিন কিন্তু চলে এসেছে। এবং তখন কি মজাটা হলো না, যারা ওই যে বাপ ঠাকুরদা ঠাকুমা দিদিমারা যেটা বাড়িতে জমিয়ে রাখতেন, বাঁচিয়ে রাখতেন, ততদিনে কিন্তু সেই বীজ হারিয়ে গেছে। এবং হারিয়ে গেছে শুধু নয়, বাজারে যখন হারিয়ে গেল, যখন বিভিন্ন সংস্থা দেখলো যে এই বীজ আর বাজারে কৃষকের ঘরে নেই, তখনই কিন্তু ওই 10 গ্রামের প্যাকেটের দামের জায়গায় একটা বীজের দাম এলো, কারণ তখন আর পিছন দিকে যাওয়ার কোনো পথ নেই।
1: একদম।
0: তাহলে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে কেন আমাদের তাহলে এটা কি প্রয়োজন আছে এটাকে মাছিয়ে রাখার,
1: মানে আজকের দিনের নিরিখে দাঁড়িয়ে প্রয়োজনীয়তাটা এখানে,
0: এইখানেই প্রয়োজনীয়তা, যে আজকে যখন কৃষকের ঘরে কোনো বীজ নেই যেটা তার নিজস্ব বীজ, সেই বীজ কিন্তু আর আমি খুঁজে পাচ্ছি না। এই হারিয়ে যাওয়ার সবচেয়ে যে দুর্ভাগ্যজনক দুঃখজনক যে প্রেক্ষাপট এইটাই।
1: সেক্ষেত্রে এই যে বিপুল বীজের একটা যে বাজার তৈরি হলো, কিন্তু আজকে দাঁড়িয়ে সেই বাজারেও কিন্তু মানে কৃষকের পক্ষে সম্ভব হচ্ছে না সেখান থেকে তার ক্রয় ক্ষমতা দিয়ে সেটাকে করে নতুন করে তার কাজটাকে সফলভাবে করা। যে বীজগুলো হারিয়ে গেল তার আবার নতুন করে আমরা
0: কি করে আবার ফিরিয়ে আনতে পারি,
1: ফিরিয়ে আনতে পারি?
0: দেখুন, কিছু বীজ তো হারিয়েই গেছে, যেমন সাতশিরা বলে একটি ঝিঙের জাত ছিল, যেটা 7টা শির ছিল, সেটা নাকি অসম্ভব মানে খরা নোনা এই সমস্ত সহ্য করার ক্ষমতা ছিল, আমরা যা কিছু পড়াশোনা থেকে জানতে পেরেছি। আবার হ্যামিল্টন বলে একটি প্রজাতির ধান, সেটা নোনা এলাকায় নাকি চূড়ান্ত ভাবে মানে সফল ধান ছিল একটা, কিন্তু দেখা গেল এইগুলো কিন্তু আজকে সত্যি হারিয়ে গেছে, আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু এমন অনেক জাত আছে যেগুলো কৃষকরা তাদের নিজের দায়িত্বেই কিন্তু বাঁচিয়ে রেখেছেন। শুধু কৃষকরা না, অনেক সংগঠন, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এবং সরকারি স্তরেও কিন্তু এইগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলোকে আস্তে আস্তে নিয়মের মধ্যে নিয়ে আসা, তার প্রজেক্টটা বহু রাজ্যে চলছে বা কোনো কোনো রাজ্য অনেকটা অগ্রসর হয়ে অগ্রণী ভূমিকা পালন করছে।
1: এটা তো একটা আশার কথা,
0: কিন্তু এই যে বীজের যে বাজার বলছেন আপনি, বীজের কিন্তু যদি দুটো দু রকমের বাজার, একটা হয় প্রথাগত বাজার আর একটা অপ্রথাগত, যেটা আমরা ইংরেজিতে বলি ফর্মাল এবং ইনফর্মাল সিস্টেম। ফর্মাল সিস্টেম যেটা, সেখানে আমরা যেটা খুব বিজ্ঞানের কচকচানি দিয়ে বলি, তাহলে দেখা যাবে সেখানে ব্রিডার সিড, ফাউন্ডেশন সিড, সেখানে

0: থেকে এলো সার্টিফাইড সিড, সেখান থেকে ট্রুথফুলি লেবেল সিড। দেখা যাচ্ছে বিভিন্ন স্তরে অল্প সংখ্যক বীজ যখন ব্রিডার হচ্ছে তখন অল্প সংখ্যক বীজ মানে ব্রিডিং এর মাধ্যমে যেটা হয় সেটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য কোনো হয়তো কোনো অ্যাডভান্স ফার্মারকে দিয়ে বা কোনো সরকারি সংস্থাকে দিয়ে সেই বীজটাকে ফাউন্ডেশন তৈরি করা হয়, আরো বাড়ানো হয়। সেখান থেকে অনেক অথরাইজড ফার্মারদেরকে দিয়ে বা গভর্নমেন্টের বিভিন্ন ফার্মে আরো বাড়িয়ে নেওয়া হয়, তখন সার্টিফাইড হয়। পরের দিকে যখন কোনো সংস্থা বীজ যারা তৈরি করছে, যারা বিক্রি করছে বাজারে, তারা তৈরি করছে। মজার জায়গাটা হলো যে ভারতবর্ষের যদি আজকে 40% জায়গা দেখা যাচ্ছে যে বৃষ্টি নির্ভর জায়গা, মানে সেখানে বৃষ্টি নির্ভর চাষ হচ্ছে 40% জায়গায়, এবং প্রায় 86 মিলিয়ন হেক্টর জায়গায় যেটা হচ্ছে গোটা পৃথিবীর আজকে যেটা লার্জেস্ট আর সবচেয়ে বৃহত্তম কৃষি জীব বৈচিত্র্যের জায়গা, সেইখান থেকে প্রায় বীজ তারাই মেটাচ্ছে 40-60% বীজের চাহিদা। এবং একটা বড় অংশ যেমন আজকে ন্যাশনাল সিড কর্পোরেশন, স্টেট সিড কর্পোরেশন বা অন্যান্য বহুজাতিক সংস্থা বা বিভিন্ন হয়তো দেশি সংস্থাগুলো বীজের বণ্টন করছে, বাকি সবটাই কিন্তু কৃষকদের হাতে। অর্থাৎ কৃষকদের হাতে কম বেশি 50% কিন্তু বীজ কৃষকরা নিজেদের বাড়িতেই সংরক্ষণ করছে।
1: তাহলে এই যে বীজের বণ্টন ব্যবস্থা, সেটা কিভাবে হচ্ছে?
0: বীজের বণ্টন ব্যবস্থা যদি বলেন, তাহলে কি করা হয় যে সাধারণত যে সমস্ত বীজ, আমি কোনো উচ্চ ফলনশীল যাচ্ছি না, যদি আপনি আজকে এই হারিয়ে যাওয়া বীজকে নিয়ে ভাবেন, তাহলে তার যে বণ্টন ব্যবস্থাটা এখনো পর্যন্ত আছে, যে কোনো চাষি তাকে বাঁচিয়ে রেখেছে, তার আত্মীয় স্বজনকে সে হয়তো কিছুটা করতে দিচ্ছে, সে আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো গ্রামের কোনো হাটে গিয়ে সেটা বিক্রি করছে অতিরিক্ত বীজটা, কেউ হয়তো যখন জানছে যে এটা অমুক জাতের বীজ তখন সে হয়তো সেই বীজটা কিছুটা কিনছে। এবং এইভাবেই কিন্তু কৃষকদের মধ্যে, এবং আমি যেটা একটু আগে বললাম যে স্বেচ্ছাসেবী সংস্থা বা কোনো কোনো সরকারি প্রকল্পে এই সমস্ত বীজকে কিন্তু তখন দেখা যাচ্ছে একটা নিয়ম কানুনের মধ্যে এনে চাষবাস চলছে। এবং সেটা কি করছে, প্রথমে তার মানে আমার কোনো একটা অঞ্চলের কিছু ভালো আমি জাত দেখতে পেলাম, তাহলে সেইটাকে প্রথম হচ্ছে সিলেক্ট করা, অর্থাৎ তাকে নির্বাচন করা। এইরকম বীজগুলোকে নিয়ে কোনো প্রদর্শনী জায়গায় সেটাকে তৈরি করে খানিকটা বাড়িয়ে, শুধু বাড়ালে হয় না, তার গুণাগুণগুলো দেখতে হয় যে সে কত বড়, কতটা বীজ দিচ্ছে, তার উচ্চতা কত হচ্ছে, সে কোনো ঝড়ে পড়ে যাবে কিনা কিংবা কোনো গরমে শুকিয়ে যাবে কিনা, তার ফুল ফল কতটা হচ্ছে, এই সমস্ত গুণাগুণগুলো একদম বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে দেখা হয়। এবং অনেক ক্ষেত্রে কৃষকরাই সেটা কিন্তু এই কাজগুলো করছেন। কোনো সংস্থা বা আমাদের মতো যারা এসব কাজের সঙ্গে যুক্ত হন, তারা তাদেরকে সেসব শিখিয়ে দিচ্ছে, এর উপরে মূল্যায়ন করে এবং সর্বোপরি কিন্তু তার ফলন। অনেকের একটা ভুল ধারণা আছে যে সাবেক যে সমস্ত বীজ সেইসব বীজ বোধহয় খুব ভালো ফলন দেয় না।
1: আমি একটু এই প্রসঙ্গে আসি, সাবেক বীজ বা হারিয়ে যাওয়া বীজ আমরা বারবারই বলছি, এবং দু একটি সেরকম বীজের কথা যদি আমরা একটু বলি যে কোন কোন বীজগুলো এখনো বা এই সময়ে দাঁড়িয়ে নতুন দিশা দেখাতে পারে ফলনের ক্ষেত্রে,
0: দেখুন
1: একটু যদি বলেন।
0: যেমন আমি বলি কয়েকটা, যে সরকারি জায়গায় যেগুলো সমস্ত হয়েছে, যেমন মালি ফুলো, রাধা তিলক বা লাল ধানের মধ্যে সাটিয়া, হেতোমারি, কবিরাজ শাল, এরকম বেশ কিছু ধানের যেমন প্রজাতি, আমি এর আগেই একটা উল্লেখ করলাম যে ঝিঙের ক্ষেত্রে বললাম, ধানের যেমন নোনা এলাকার বললাম, আবার এমন ধানেরও সন্ধান পাওয়া যায় বীরভূমের, যে ধান আর খুঁজে পাওয়া যায় না, সেই ধান দেখা যাচ্ছে যে কালবৈশাখীর পরে যে বৃষ্টিটা হয় কালবৈশাখীর সময়, সেই সময় নয়নজুলিতে, অর্থাৎ নয়নজুলি মানে রাস্তার ধারে যে নিচু জায়গা যেখানে জল জমে, নয়নজুলির মধ্যে চাষ দিয়ে সেই বীজ ছড়িয়ে দিত কৃষকরা।
1: আচ্ছা।
0: এবং সেই বীজ যখন গাছের রূপ নিত, কিন্তু গাছ তখন বাড়ত না, বর্ষার জল যখন জমত তখন গাছ লক লক করে বাড়ত, হয়তো 5-6 মাস ধরে সেই ধান ওখানে হয়ে জলের মধ্যে হয়ে ফুল ফলে ভরে উঠত। আবার এমনও আছে যে নোনা এলাকায়, যেমন যে চরম নোনা, যেমন হ্যামিল্টনের কথা বললাম, সেখানেও দেখা যাচ্ছে সেই ধান খুব সুন্দরভাবে হচ্ছে। অর্থাৎ এইখান থেকেই আমাদের আর একটা গুরুত্বের জায়গায় পৌঁছে যায় যে পশ্চিমবঙ্গের যে 6টা কৃষি জলবায়ু অঞ্চল বা ভারতবর্ষের বিভিন্ন কৃষি জলবায়ু অঞ্চলে বিভিন্ন এলাকার নির্দিষ্ট কিছু জাত রয়ে গেছে এবং সেই জাতগুলো সেই এলাকার জন্যই উপযুক্ত।
1: ডক্টর ব্রহ্মচারী, আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে যে ধরুন এই যে বীজগুলো হারিয়ে গেল, সেখানে বোধহয় এই খামতিটাই কোথাও ছিল যে সেইভাবে মানুষের মধ্যে সচেতনতা বা জ্ঞানটা ছিল না যে কোন এলাকার জন্য বা কোন আবহাওয়ার জন্য কোন বীজটা উপযুক্ত, সেটা কি আপনার মনে হয়?
0: না, এটা এটা এটার সবচেয়ে বড় কারণ যেটা এতক্ষণ বললাম, যে আপনি এটা খুব স্বাভাবিক, দেখুন যদি এই কথাতেই বলবো যে যদি কোনো ভোগবাদী সমাজ হয় সেখানে দেখবেন স্বাভাবিকভাবেই যে জিনিসটা চকচকে, আজও বাজারে কিন্তু আমরা চকচকে বেগুনটা কিনতে যাই।
1: ঠিক, একদম।
0: কৃষক

0: গবেষণায় হয়েছে যে হাইব্রিড ভ্যারাইটি কিভাবে আমি আরো তৈরি করব, গবেষণায় হয়েছে যে হ্যাঁ হাইব্রিডের মধ্যেও আমি এরকম নিয়ে এসেছি, পরে ট্রান্সজিন যেটা হয়েছে বা বিটি যেগুলো হয়েছে সেক্ষেত্রেও দেখেছি আমি কোনটায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো। কিন্তু খুব কম কাজ হয়েছে কিন্তু যে এই সাবেকি ধানের উপর। সাবেক ধানের ক্ষেত্রে ব্রিটিশ পিরিয়ডের বিভিন্ন নথি বলে যে সাবেক ধানেও যা ফলন সেই ফলন দেখা যাচ্ছে আজকে হাইল্ডিং ভ্যারাইটির সমান ফলন।
1: তাহলে সেখান থেকেই আমার যে পরের প্রশ্ন সেটা হচ্ছে যে যে বীজ সংরক্ষণ চাষ বন্টন এর সঠিক ব্যবস্থাপনা আমরা তাহলে কি করে করতে পারবো?
0: সঠিক ব্যবস্থাপনা বলতে যেটা আমি একটু আগেই বললাম যে দেখবেন আজকে ভারতবর্ষে প্রায় 600 সরকারি প্রতিষ্ঠান এবং 400 বেসরকারি প্রতিষ্ঠান, প্রায় 12টা মেটো ফসল বলতে আমরা যেটা বলি যে ফিল্ড ক্রপ যেগুলো, অর্থাৎ ধান গম ভুট্টা এই ধরনের ফসল, এবং 11টা সবজি ফসল ভেজিটেবল ক্রপ, এর বীজ বন্টন কিন্তু করে চলেছে। এবং সেটাকে আমরা বলি যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যেটা আপনি এখনই উল্লেখ করলেন, অর্থাৎ এই অনুযায়ী তারা কিন্তু এই কাজ করে যাচ্ছে। একটু আগে যেটা বললাম রেনফেড, অর্থাৎ যেটা বৃষ্টি নির্ভর চাষ যেখানে হয় সেখানকার, তারাই কিন্তু আজকে 40-60% খাদ্যের যোগান দিচ্ছে। তাহলে ভাবুন সেচ প্রাপ্ত জায়গার থেকে তারা কিন্তু লড়াই করে যাচ্ছে, তার সেই অঞ্চলের মানুষগুলোর কথা ভাবুন, কৃষকের কথা ভাবুন, তারা কি লড়াই দিয়ে সেই চাষটা করে আজকে ভারতবর্ষের মানুষের মুখে খাবার তুলছে।
1: ঠিক, একদম ঠিক।
0: এবং 400টা কিন্তু আমি প্রাইভেট যেমন সেক্টর আছে, 600টা কিন্তু সরকারি জায়গা আছে যেখান থেকে বীজ বন্টন হচ্ছে। তাহলে বীজ বন্টনের সমস্ত ব্যবস্থাই আছে, এমনকি 2001 এবং 2002 সালের দুটো অ্যাক্ট অর্থাৎ আইন এইগুলোকে বাঁচানোর পথও করে রেখেছে। তার মধ্যে একটি হলো 2001-এরটা হচ্ছে PPV FRA, যেটাকে আমরা বলি যে প্রোটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটি অ্যান্ড ফার্মার্স রাইট অ্যাক্ট, অর্থাৎ ফসলের যে সমস্ত প্রজাতি সেগুলোকে প্রোটেক্ট করা, বাঁচানো এবং কৃষকের অধিকার বুঝে নেওয়া, অর্থাৎ কৃষক যদি বাঁচিয়ে রাখে কোনো ফসলকে তাহলে বা জাতি প্রজাতিকে, তাহলে কৃষককেও কিন্তু আমরা সেই অধিকারটা দিতে পারছি। এক, অর্থাৎ কৃষককে উদ্বুদ্ধ করার জায়গা তৈরি হলো। দ্বিতীয়ত বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002, এই সমস্ত প্রজাতিগুলো কিন্তু সবই বায়োলজিক্যাল ডাইভার্সিটির মধ্যে পড়ে, অর্থাৎ যেটাকে আমরা বলি জীব বৈচিত্র্যের মধ্যে পড়ছে। তাহলে সেই অ্যাক্ট অনুযায়ী আমি এদেরকে বাঁচাতে পারছি। কিন্তু সব ক্ষেত্রেই যেটা প্রণয়ন অ্যাক্ট, তো আইন তো বহু আছে, প্রণয়ন আমরা কিভাবে করছি? কারণ এখানে আজকে একটা সরকারি চ্যানেলে এই জায়গায় বসে সব বিষয়ের তো ব্যাখ্যা যায় না।
1: ঠিক,
0: তাহলে প্রণয়ন করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে হয়তো আমরা সীমাবদ্ধতা এই জায়গায় যে আমরা কিন্তু যেটা এস্টাবলিশ ভ্যারাইটি, রিলিজ ভ্যারাইটি, অর্থাৎ যে প্রজাতির আমার নথিবদ্ধ হয়েছে তার উপরেই কিন্তু জোর দিচ্ছি। তাহলে আমার সেই হারিয়ে যাওয়া জাতগুলোকে কারা নিয়ে আসছে? কোনো স্বেচ্ছাসেবী সংস্থা আনছে, কৃষক আনছে, এবং কোনো কোনো দপ্তর, কৃষি দপ্তরের কোনো কোনো জায়গায় এইগুলো খুব ছোটোখাটোভাবে কাজগুলো চলছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এগোবো কি করে, সে তারই কিন্তু ভাবনা এখন শুধু। সেক্ষেত্রে এদেরকে এই সমস্ত বীজকে নিয়ে আসা গবেষণার আওতায়, সেগুলো ওই যেটা একটুকে বললাম যে বিজ্ঞানসম্মতভাবে তার চাষ করা, সেই চাষের মাধ্যমে তাদের গুণাগুণগুলো নির্বাচন করা বা বিবেচনা করা। আমি যদি 10টা এরকম জাত পাই, সেই 10টার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এবং কোনটা আমার হাইল্ডিং ভ্যারাইটির সঙ্গে সমানভাবে কম্পিটিশন করে চলতে পারবে, কোনটা মার্কেটে আমার, অর্থাৎ বাজারে কোনটা চাহিদা আছে, কোনটা সুগন্ধ, কোনটা সরু, কোনটা একটু আঠালো, এইগুলোকে বাঁচতে হবে। তার সবার বাজার আছে, আজকে নর্থ ইস্টে বিরাট বাজার আছে যে তারা আঠালো চাল খায়, ভাত খায়। আজকে উত্তর ভারতের মানুষ সুগন্ধি চাল খেতে ভালোবাসে, লম্বা চাল খেতে ভালোবাসে, অথচ আমার কৃষক কিন্তু ভাবে যে আমি মোটা ধান খাবো, সেটা বেশিক্ষণ পেটে থাকে, খিদে কম পায়, অনেকক্ষণ খাওয়া যায়, খেতে একটু মিষ্টিও স্যার, বুঝছো তো? তাহলে সবারই কিন্তু প্রয়োজন আছে। যেমন কৃষকের পছন্দ অপছন্দ আছে, রোগ পোকা কম লাগে, কোনোটায় হয়তো দেখবেন যে সেটা অনেক আয়রন আছে, কোনো প্রজাতিতে দেখছেন সেখানে অনেক আয়োডিন আছে, কোনোটায় অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলতে গেলে তো হাঁপিয়ে যাবো আমরা, এখন বলে এত আবিষ্কার, ভারতবর্ষে প্রায় 29টা ফসল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, অথচ আমরা এখন বাজার থেকে 15-20 টাকা দিয়ে অ্যান্টিঅক্সিডেন্টের ক্যাপসুল কিনে খাই। পাট পাতা খেলে দেখা যায় যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর আছে তাতে, এমনকি টমেটো বা গাজরের থেকেও বেশি অ্যান্টিঅক্সিডেন্ট। অর্থাৎ কৃষকের পছন্দ যেমন চাষের ব্যাপারে, তেমনি কনজিউমার্স প্রেফারেন্স, অর্থাৎ উপভোক্তা কি খেতে চাইছে তার তার বাজার আছে। একই সঙ্গে বাজার যেটা আছে যে এই বাজারটা, এই কৃষকের এই বাজারটা আমরা কি করে তৈরি করে দিতে পারবো, তার জন্য স্বেচ্ছাসেবী সংস্থা আছে, তার জন্য বিভিন্ন মার্কেট চ্যানেল ওপেন হতে পারে, এই মেন কাজ হচ্ছে আজকে জনপ্রিয়করণ, অর্থাৎ এত কিছুর পরেও প্রশ্ন চলে আসছে, হ্যাঁ আমি বিজ্ঞানসম্মতভাবে চাষ করলাম, আমি দেখলাম বাজারে অন্যান্য হাইল্ডিং ভ্যারাইটির সঙ্গে

0: সমানভাবে তালে তাল রেখে কে আমাকে কম্পিটিশন দিতে পারবে তাকে বাছাই করলাম, পাশাপাশি আমাকে প্রথম ভাবতে হবে যে জনপ্রিয় করব কি করে।
1: ডক্টর ব্রহ্মচারী, এখান থেকে আমার মোটামুটি একটা যেরকম ধারণা হচ্ছে সেটা যদি একটু আপনার সঙ্গে ভাগ করি, যে আপনি বললেন যে এই সবুজ বিপ্লব, এবং এই সবুজ বিপ্লবের সময়ে আমরাই আমাদের চাষি ভাইদের মধ্যে এই ধ্যান ধারণাটা ঢুকিয়ে দিলাম যে উচ্চ ফলনশীল বীজ বা অধিক রাসায়নিক বা কীটনাশকের প্রয়োগ এই সমস্ত কিছু করে আমরা কি করে ভালো ফলন ঘরে তুলতে পারি, কৃষকরা লাভবান হতে পারে, এবং এই বিপুল যে খাদ্যের প্রয়োজন সেটাও আমরা মেটাতে পারি বা আমাদের একটা উন্নত বাজার পেতে পারি। কোথাও কি এইখানেই আজকে আমরা একটা রক্তচক্ষু দেখছি না? আজকে তো এই যে রাসায়নিক বা এই যে কীটনাশক, এরাই তো আমাদের একটা খাদের দিকে কোথাও যেন ঠেলে দিচ্ছে। তাহলে কি এখন সময় আসেনি যে জনমানুষে আবার নতুন করে আমাদের কৃষক ভাইদেরকে এই হারিয়ে যাওয়া বীজগুলোকে সংরক্ষণ করা বা তাকে চাষ করা, সেই গ্রহণযোগ্যতাটা যাতে তাদের কাছে আরো বৃদ্ধি পায় সেই দিকটাকে দেখা?
0: দেখুন, ভুল যেমন আমরা একটা বলি ইচ্ছাকৃত ভুল, অনিচ্ছাকৃত ভুল হয়, আর এই ভুল ছিল আমাদের বাধ্যতামূলক ভুল,
1: ঠিক,
0: মানে এই ভুলটা করতে আমরা বাধ্য ছিলাম। তার একটাই কারণ, তখন স্বাধীনতার পর ভারতবর্ষের জনসংখ্যা যা ছিল ছিল, পাশাপাশি এটা আমরা সবাই জানি যে ইনফিল্ট্রেশন, অর্থাৎ দুটো জায়গা থেকে বাইরের লোক আমাদের এখানে, যে আমাদের
1: ঠিক, এবং সবকিছুর একটা ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট থাকে,
0: থেকেই যায়।
1: হ্যাঁ,
0: এবং এই পরিস্থিতিতে আমাদের এই ভুল করা ছাড়া কোনো পথ ছিল না। আমরা এখনো পর্যন্ত কৃষকদের কিন্তু বলছি না হাইল্ডিং ছেড়ে দাও, আমরা এখনো বলছি যে তুমি সাবেকি জাতগুলোকে বাঁচিয়ে রাখো। আপনি যেটা বললেন যে বাঁচিয়ে রাখবে কেন, এর দুটো দিক, একটা হচ্ছে পরিবেশের জন্য,
1: ঠিক,
0: দুই হচ্ছে যেটা কৃষি ব্যবস্থাপনাকে ব্যবস্থাপনার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য, আর একটা হচ্ছে এর অসম্ভব গুণমান,
1: ঠিক।
0: তাহলে তিনটে ভাগ, একটা ভাগে যাচ্ছে যে মনে করুন ঝড় ঝঞ্ঝা বন্যা, কোথাও নোনা এলাকা, কোথাও আমরা যেটা বলি নোনা বন্যা, মিঠা বন্যা, যে কোনো বন্যায় দেখা যাচ্ছে হয়তো সেখানকার সাবেকি কোনো জাত, সে কিন্তু লকলহ করে দাঁড়িয়ে আছে, সে হয়তো জলের তলায় হয়তো টানা পড়ে আছে। ধানের ক্ষেত্রে কি হয় যে ধান যদি তার ডগার পাতা জলের মাথার উপর রাখতে পারে, সে কিন্তু বেশ কয়েকদিন টিকে থাকতে পারে, অর্থাৎ ফ্ল্যাগ লিফ যেটাকে বলি, এটা যদি ডুবে যায় জানলেন সে ধান গেল। কোনো কোনো প্রজাতির এরকমও তাদের গুণ ছিল যে তারা জল বাড়লে তার সঙ্গে লম্বায় বাড়ে এবং একই সঙ্গে তার পাতাও ছাড়ে।
1: আচ্ছা,
0: ঠিক আছে। এমনও ধান ছিল যেসব ধান নৌকোই করে গিয়ে শুধু ওপরের শীষগুলোকে কাটা হয়েছে, তার মানে আমাদের যে পরিবেশের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে খাপ খাইয়ে চলা, এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আমি বললাম গুণমান, যেটা একটু আগেও আমি বলেছি যে কোনো কোনোটার ক্ষেত্রে প্রচুর ব্রাউন রাইস, যেটা আমরা ঢেঁকির চাটার চাল খেতাম, সেটা তো মনে করুন প্রসেসিংয়ের বা প্রক্রিয়াকরণের মধ্যে পৃথক প্রক্রিয়াকরণ। কিন্তু তাছাড়াও বলছি বহু ফসল আছে, যে ফসলে সবজির ক্ষেত্রে তো বিশেষ করে তাদের কিন্তু প্রচুর গুণমান, তাদের আমরা ভিটামিন বা খনিজ লবণ বা কোথাও দেখা যাচ্ছে তার প্রোটিন, এই ধরনের বিষয়গুলো কিন্তু সাবেকি জাতগুলোর মধ্যে অনেকটা বেশি। তিন নম্বর আরেকটা যেটা বলছিলাম যে সাবেকি এই সমস্ত ফসলের ক্ষেত্রে যেটা সংরক্ষণ আরও বেশি জরুরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে যে বহু হাইল্ডিং জাত বহু জায়গায় ফেল করে যাচ্ছে, যেটা প্রথমেই বললাম যে কৃষক দেখছে যে তাতে রোগ পোকা ক্রমশ বাড়ছে। এমন অনেক প্রজাতি ঢুকে গেছে যেগুলো কিন্তু সরকার স্বীকৃতও ছিল না, তারা তো অন্য রাজ্য থেকে কোনো কৃষকের মাধ্যমে পেয়েছে, নিয়ে এসছে ফলন বেশি দেখে, যেটা আজকে ধানে আজ থেকে 20 বছর আগে যেটা মাজরা পোকার উপদ্রব ছিল, আজকে দেখা যাচ্ছে ধানের সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে বাদামি শোষক পোকা এবং খোলা পচা রোগ। তাহলে আজকে এই সব মিলেমিশে আমি এই শেষে যে কথাটা বলবো, এটা কিন্তু কোনো বিজ্ঞান ভিত্তিক আলোচনা যে খুব বেশি তা নয়, এটা কিন্তু একটা এটা স্লোগান হয়ে উঠুক, এটা কিন্তু মানুষের মাথায় নাড়াচাড়া করার জন্য এটা বলা, কৃষকদের মাথায় নাড়াচাড়া দেওয়ার জন্য এটা কথা, যে যাটা যেটা করছেন আপনারা, প্রচুর কৃষক আছে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, বাঁকুড়া, পুরুলিয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষক, আমাদের যে 6টা কৃষি জলবায়ু অঞ্চলের 4টে কৃষি বায়ু জল, মানে 2টো বাদ দিলে বাকি 4টে কৃষি জলবায়ু অঞ্চল কিন্তু প্রচুর সমস্যা সংকুল, সেখানকার কৃষকরা কিন্তু খুব মনোযোগ সহকারে এই কাজ করে যাচ্ছেন। শুধু তাদের পাশে দাঁড়ানো, নীতি নির্ধারণ করা, নীতি প্রণয়ন করা, এবং একই সঙ্গে তাদেরকে একটু বাজারটা দেখিয়ে দেওয়া,
1: ঠিক। আজকের এই আলোচনা থেকে যেটা আমার মনে হলো, সার্বিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য বোধহয় এই বীজগুলোর সংরক্ষণ খুব বিশেষভাবে আজকে দিয়ে দরকারি হয়ে পড়েছে।
0: গোবিন্দভোগ চুলাই পাঞ্জি তো তাই দেখাচ্ছে,
1: ঠিক। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম হারিয়ে যাওয়া বীজের সংরক্ষণ ও চাষ, এই বিষয় নিয়ে।

0: এবং আমার সঙ্গে স্টুডিওতে যিনি এত সুন্দর করে পুরো বক্তব্যটা আপনাদের কাছে পৌঁছে দিলেন, তিনি হলেন ডক্টর কৌশিক ব্রহ্মচারী, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ডক্টর ব্রহ্মচারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় কাটানোর জন্য।
1: সকলকে শুভেচ্ছা এবং সকলেই ভালো থাকবেন।
0: এই বলে আমিও আজকে বিদায় নিচ্ছি, আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।

0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা, স্বাগতা মণ্ডল মল্লিক, শুরুতেই কিছু কথা আপনাদের আজকের অনুষ্ঠানে বলে নিতে চাই। দেখুন, আমরা যারা গ্রামে থাকি, গ্রামের সাধারণ প্রান্তিক মানুষ, কৃষক, ভাগচাষি, ক্ষেত মজুর, দিন মজুর, পরিযায়ী শ্রমিক বা অনগ্রসর শ্রেণীর মানুষজন, অনেক ক্ষেত্রেই জীবন চলার পথে নানান ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হই নানা রকম কারণে। মূলত বলতে গেলে আমাদের সচেতনতার অভাব তো এক্ষেত্রে থাকেই, আর আমরা জানি না বা আমাদের সঠিক ধারণা নেই যে কোথায় গেলে কিভাবে আমরা সঠিক সহায়তা পেতে পারি, তাই তো বন্ধুরা? তাই জন্যই আসুন আজ আমরা এই সব বিষয়ে জানতে কথা বলি গ্রামীণ অঞ্চলে আইনি সহায়তা এই প্রসঙ্গে। আর এই বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ক্যালকাটা হাইকোর্টের আইনজীবী অর্থিন্দু বিকাশ সেনগুপ্ত। তার কাছে আমরা জেনে নেব কিভাবে আমরা আমাদের নিজেদের অধিকার সুরক্ষিত রাখতে পারি। অর্থিন্দুবাবু নমস্কার, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই।
2: নমস্কার, নমস্কার শ্রোতা বন্ধুরা।
1: যেমন বলছিলাম অর্থিন্দুবাবু, যে আমরা আসলে ঠিকভাবে জানি না যে কোথায় গেলে কোন সহযোগিতাটা আমরা পাব বা কিভাবে আমরা আইনের দ্বারস্থ হবে। আর গ্রামীণ অঞ্চলের কথা যখন আমরা ধরি, তখন কিন্তু গ্রাম থেকে শুরু করে পঞ্চায়েত, ব্লক, মহকুমা, এমনকি জেলা স্তর, জেলা সদর বা শহর পর্যন্ত এসে যায় এবং প্রান্তিক মানুষ ভিন্ন ভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন, আর পরিত্রাণের পথ খুঁজতে গিয়ে তারা দিশেহারা হয়ে যাচ্ছেন। যেমন ধরুন, হতেই পারে কোনো গার্হস্থ্য বিবাদ, কিংবা ধরুন জমি সংক্রান্ত পারিবারিক অধিকার থেকে বঞ্চনা, বা দেখা যায় যে বার্ধক্যের লাঞ্ছনা, এরকম নানাবিধ সমস্যায় কিন্তু তারা জর্জরিত। তো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি বলবেন কি, যে সাধারণত আপনারা কি দেখছেন যে কি ধরনের সমস্যা বেশি দেখা যাচ্ছে?
2: দেখুন, সামাজিক স্তরে, দৈনন্দিন স্তরে যে আমাদের কাজকর্মগুলো হয়, তাতে সাধারণ মানুষ যে সমস্যাগুলো মুখোমুখি হন, যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন, তাতে আমরা দেখতে পাচ্ছি জনমজুর বা ক্ষেতমজুর বা প্রান্তিক চাষি, ওরা কাজ করছেন কোথাও কমিটমেন্টে বা কোনো কন্ট্রাক্টে বা উইদাউট কন্ট্রাক্টে, ওই ধরনের ক্ষেত্রে ওরা ওদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন বা ডিফল্ট পেমেন্ট হচ্ছে। অর্থাৎ সমস্যা তৈরি হচ্ছে কিভাবে, ওরা প্রতিদিন যে নির্দিষ্ট রেটে ওদের পাওনা পাওয়া উচিত ছিল বা মজুরি পাওয়া উচিত ছিল, সেটা থেকে ওরা বঞ্চিত হচ্ছেন। সেটা হয়তো দীর্ঘায়িত হচ্ছে, বিলম্বিত হচ্ছে, বা ধরুন যখন পাচ্ছেন তখন যথেষ্ট পাচ্ছেন না বা হয়তো কম পাচ্ছেন, সেটা একটা মস্ত সমস্যার বিষয়। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে দেখুন, গার্হস্থ্য বিবাদের কথা আপনি যা বলছেন, সেখানে একটা সমস্যা আছে। গার্হস্থ্য এই ব্যাপারে নির্দিষ্ট আইন রয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 সালের আইন। সেই ধরনের গার্হস্থ্য বিবাদের ক্ষেত্রে নির্দিষ্ট অভিযোগ কিন্তু থানায় জানাতে হবে। সেটা বয়স্ক থেকে শুরু করে সাধারণ মানুষ, অর্থাৎ কম বয়সের মানুষেরও হতে পারে, গার্হস্থ্য বিবাদের পরিণতিতে উনি ভিকটিম হতে পারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে, বিবাদের বিষয়বস্তু নির্দিষ্টভাবে, লিখিতভাবে অভিযোগ জানাতে হবে থানায়। এটাতে কিন্তু অন্য কোনো জায়গায় জানালে সম্ভাবনা কম, থানাতে জানিয়ে তার রিড্রেসালের জন্য যেতে হবে, সেটা পুরোপুরি ওই আইন দ্বারা গাইডেড হবে।
1: হ্যাঁ, মানে আমি এখানেই আসতে চাইছিলাম যে গার্হস্থ্য বিবাদের ক্ষেত্রে কোথায় গিয়ে সে অভিযোগটা,
2: থানায় গিয়ে অভিযোগ জানাতে হবে, যিনি অভিযোগকারী আর কার দ্বারা উনি লাঞ্ছিত হচ্ছেন, নিগৃহীত হচ্ছেন বা নিগৃহীতা হচ্ছেন, মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তো সেই বিষয়গুলো একটু সাহস করে, সাহস সঞ্চয় করে আপনাকে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে থানায় জানান। যদি বিশেষ অসুবিধা হয়, ব্লকের স্তরে বিডিও যিনি আছেন অফিসারের কাছে জানান এবং সেখান থেকে কিন্তু গাইডলাইন পাবেন। থানায় জানালে সুবিধা হচ্ছে তার রিয়াকশন, অর্থাৎ ওদের থেকে যে স্টেপস, লিগাল স্টেপস, ইনস্ট্যান্টলি শুরু হয়ে যাবে।
1: আচ্ছা,
2: ইনভেস্টিগেট করা, ওরা এসে খোঁজ খবর নেওয়া, দেখা এবং এই অভিযোগের ভিত্তি কি, সত্যি অভিযোগটা সত্যি কি না, বা তার মতো নিগৃহীতা যিনি হচ্ছেন, লাঞ্ছিতা যিনি হচ্ছেন, লাঞ্ছনা যিনি পাচ্ছেন, সেটা সম্পর্কে সত্যতা যাচাই করার জন্য ইনভেস্টিগেশন হয়।
1: আচ্ছা, এবারে ধরুন আমরা দেখতে পাচ্ছি যে জমি সংক্রান্ত নানা বিবাদ গ্রামাঞ্চলে লেগেই থাকে। সেক্ষেত্রে একজন, যে ধরুন এই রকম কোনো সমস্যায় পড়েছেন কোনো ব্যক্তি, বা ধরুন কোনো কৃষক বা ভাগ চাষি, সেক্ষেত্রে তারা কোথায় যাবে? প্রথমত তো ধরুন একটা পারিবারিক ব্যাপার থাকে, অনেকে হয়তো জমি সংক্রান্ত বিবাদের আওতায় পড়ে যাচ্ছেন পারিবারিক ক্ষেত্রে, বা অনেক সময় দেখা যাচ্ছে এই যে ভাগ চাষি বা প্রান্তিক কৃষক যারা রয়েছেন তারাও পড়ছেন নানান সমস্যায়, সেক্ষেত্রে তারা কিভাবে তার থেকে প্রতিকার পাবেন?
2: এই বিষয়টি বুঝতে গেলে প্রথমেই বুঝতে হবে যারা ভাগ চাষি বা প্রান্তিক চাষি আছেন, ভাগ চাষি সম্পর্কে ব্যাপারটা বলে নেওয়া ভালো। যারা সরকারি নথিতে অর্থাৎ পর্চাতে যাদের নাম ভাগ চাষি বলে রেকর্ডভুক্ত হয়েছে, ওরা কিন্তু নির্দিষ্ট নিয়ম অর্থাৎ 25% করে ওনারা পান। এবার চাষাবাদের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো ওদের লিখিত চুক্তি দামা থাকে সেটাও পেতে পারেন। দেখা যায় অধিকাংশ জমির মালিকরা শহরাঞ্চলে বসবাস করার ফলে চাষিদের উপরই দায়নাস্ত করে ওনারা কিন্তু শহরে থাকেন, শুধু ফসল তোলার সময় ওনারা আসেন বা ফসল তুলে বিক্রি করার সময় যাবতীয় বন্দোবস্ত করা হয়। তো এক্ষেত্রে যদি ওদের মধ্যে মৌখিক স্তরে বা লিখিত করে কোনো রকম চুক্তি না থাকে, তাহলে গভর্নমেন্ট গাইডেড যে চুক্তি রয়েছে, যে রেটে ওদের প্রাপ্য পাওনা গণ্ডা বোঝা উচিত, সেটাই উনি পাবেন।
1: আচ্ছা,
2: সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রেকর্ডিংগুলো অর্থাৎ সরকারি নথিতে ভাগ চাষিদের নাম কিন্তু নথিভুক্ত হয় না, কোনো কালে একটা হয়েছে সেটাই কিন্তু চলে আসছে, আর বাকি সমস্তটাই মৌখিক স্তরে হয়। সেই ব্যাপারে সচেতন হতে হবে কৃষক বন্ধুদেরকে, এবং যারা ক্ষেত মজুর প্রান্তিক চাষি যারা আছেন ওদেরকে সম্পূর্ণভাবে সচেতন হয়ে কাজ করতে হবে। পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েত থেকে সাহায্য পেতে পারেন, অথবা বিএলএল এর অফিসে গেলে অর্থাৎ ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস, ওই অফিসে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পরিচয়পত্র এবং কোন মালিকের জমিতে কে কীভাবে চাষ করছেন, কোন বন্দোবস্তে চাষ করছেন, কত বছর ধরে চাষ করছেন, সেটা কিন্তু ধার্য হবে সেই তার ভিত্তিতে।
1: বেশ, আর এই ধরুন বাড়ির মানে কেউ কোনো জমির অংশ পাচ্ছে না, সেক্ষেত্রে সে কোথায় যাচ্ছে?
2: হ্যাঁ, এটা খুব প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে অনেকেই যারা একই বাড়িতে বসবাস করছেন ওরা হয়তো কম বেশি ব্যবস্থাপনার মধ্যে রয়েছেন, কিন্তু বাড়ির বাইরে যারা কার্যসূত্রে বা পরিযায়ী শ্রমিক হিসেবে যারা বাইরে যান, ওরা এসে দেখতে পাচ্ছেন ওদের জমি বা ওদের অংশ যেটা পাওয়া উচিত ছিল দখল হয়ে গেছে বা অন্য কেউ তাদের অংশ দখল করে রেখে দিয়েছে।
1: বহু ক্ষেত্রে
2: এটা খুব স্বাভাবিক ঘটনা হয়, কিন্তু এক্ষেত্রে আইনি ব্যবস্থাপনায় খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনাকে ভাবতে হবে যে আপনার বাবা বা আপনার পূর্বপুরুষ থেকে যে জমি জায়গা পাচ্ছেন সেগুলো সঠিকভাবে রেকর্ডিং হচ্ছে কিনা। আমরা যে স্কুল অফ লতে গভর্নড অর্থাৎ আমরা যে স্কুল অফ লতে আমরা পড়ি বা তাতে বিভাজনটাকে পরিষ্কার, বাবা যতক্ষণ জীবিত আছেন, বাবা যদি লিখিত আকারে আমায় যদি কিছু না করে দেন, অর্থাৎ লিখিত দলিল দস্তাবেজ দানপত্র দলিল হতে পারে বা সেটেলমেন্ট ডিড হতে পারে ছেলে মেয়েদের নামে, সেক্ষেত্রে কিন্তু বাবাই মালিক রইলেন, ফলে বাবার ব্যবস্থাপনায় বাবা যেমন যাকে ব্যবস্থা করে দিচ্ছেন সেটা পেতে পারেন। যদি বাবা কোনো কাগজপত্র করে না যান বা উনি গত হলেন, সেক্ষেত্রে কিন্তু মা থেকে শুরু করে ভাই বোনদের সমান অধিকার, হিন্দু সাকসেশন অ্যাক্ট, হিন্দু উত্তরাধিকার আইন 1956 সালের প্রভিশনসে, সেক্ষেত্রে কে পাবেন কে পাবেন না পারিবারিক স্তরে আলোচনা হয়ে বন্দোবস্ত হতে পারে, অথবা যদি কোনো কিছু না থাকে তাহলে সবাই সমান উত্তরাধিকারী হতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকের নাম যেন বিএলএল এর অফিসে, আমি একটু আগেও বললাম বিএলএল এর অফিসে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করানো, পঞ্চায়েতে গিয়ে উত্তরাধিকার যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ শংসাপত্র যেটা বলা হয় সেগুলোর নাম ব্যবস্থা করা আগে, তারপরে বিএলএল এর দপ্তরে গিয়ে নিজেদের নাম রেকর্ড করানো নথিভুক্ত করানো, সেগুলো কিন্তু করতে হবে, তবেই আপনি কিন্তু আইনি অধিকার সুপ্রতিষ্ঠিত করতে পারবেন।
1: মানে এই সমস্ত প্রাথমিক জায়গাগুলোতে নিজেদের নথিভুক্ত নামগুলোকে নথিভুক্ত করে রাখাটা আছে কিনা সেটাও তাকে ওয়াকিবহাল থাকতে হবে।
2: একেবারেই তাই। আর 2 নম্বর হচ্ছে আপনাকে ভাবতে হবে জীবন এগিয়েই চলে, প্রথম দিকে জীবন হয়তো চলেছে জীবনের নিয়মে, কিন্তু বর্তমানে এই নথিগুলো সমস্ত কম্পিউটারাইজড হচ্ছে, রেকর্ডগুলো এলআর রেকর্ড মনে রাখতে হবে, এলআর রেকর্ডে যদি নাম নথিভুক্ত না হয় তাহলে কিন্তু আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হওয়ার 16 আনা সুযোগ রয়েছে, সেগুলো যেন না হয় তার জন্য উপযুক্ত সময় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন এবং আপনি সুরক্ষিত থাকবেন। আপনি দেশে থাকুন বা আপনার ডোমেস্টিক এরিয়ার বাইরে থাকলেও আপনার আইনি অধিকার কিন্তু বঞ্চিত হবেন না এবং আপনার প্রাপ্য যে পাওনা গণ্ডা যেটা আছে এখান থেকে বঞ্চিত হবেন না।
1: বেশ, এবারে আসি, ধরুন পাশাপাশি বসবাস করছে, কোনো একটা কারণে তাদের মধ্যে বিবাদ শুরু হয়েছে, প্রতিবেশী হতে পারে তারা, এবং সেখান থেকে সেটা একটা হাতাহাতির পর্যায়ে চলে গেছে। সেক্ষেত্রে যিনি মার খেলেন বা কোনো কারণে যাকে ভীষণভাবে আঘাত করা হলো, সেই মানুষটি যদি কোনো আইনি সহযোগিতা নিতে চায়, সহায়তা নিতে চায়, সেক্ষেত্রে সে কি করবে?
2: যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে, বিশেষত জমি জায়গা নিয়ে বা বাড়ি ঘর গার্হস্থ্য ব্যাপার নিয়ে, সঙ্গে সঙ্গে প্রথমেই জানানো উচিত থানাকে। থানার ফোন নাম্বার বাড়িতে বড় বড় করে লিখে রাখুন, পঞ্চায়েতের নাম্বার লিখে রাখুন, ব্লক অফিসের নাম্বার লিখে রাখুন বড় বড় করে, কারণ আজকালকার জীবনে এটা প্রতিনিয়ত হয়ে চলেছে। অনেকে আগেকার দিনে মানুষরা চুপচাপ শান্তিতে থাকতেন, নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়ার চেষ্টা করতেন, কিন্তু আজকে আর সেই দিন নেই। প্রত্যেকের কাছেই অধিকার বোধ, সেই সচেতনতা যদি না থাকে তাহলে কিন্তু প্রতিবাদের ভাষা আসবে না। তৃতীয় বিষয়, গ্রাম স্তরে যেতে হলে পঞ্চায়েতের কাছে আপনি মেনশন করতে পারেন, পঞ্চায়েতের কাছে অভিযোগ জানাতে পারেন, পঞ্চায়েতের কাছ থেকে বিশেষ কোনো ব্যবস্থা না হলে আপনি ব্লক স্তরে আসতে পারেন। একান্তই যদি কোনো সুরাহা না হয় সঙ্গে সঙ্গে থানায় যান, এবং যে কোনো দুর্ঘটনা বা এই ধরনের ঘটনার শিকার হওয়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী থানাতে গিয়ে আপনার অভিযোগ লিখিত আকারে দায়ের করুন। এটা থানার দায়িত্ব, এই ঘটনা পরম্পরা সমস্ত ইনভেস্টিগেট করবে এবং ওরা যাচ করে দেখবে। ওরা ইনভেস্টিগেশন করে দেখার পর যদি মনে হয় কারোর বিরুদ্ধে অভিযোগ সত্যি এবং যিনি অভিযোগ করছেন তার যথেষ্ট অভিযোগের ভিত্তি আছে, ওরা কিন্তু আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি সুনিশ্চিত হতে পারেন যে আপনার অভিযোগের ভিত্তিতে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
1: এবার আসি যে প্রথমে বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে বয়সকালে সন্তানরা বাবা মাকে দেখছে না, তাদের লাঞ্ছনা করছে, নানান রকম মারধর করছে, খাওয়া পড়া যেটা একেবারেই একজন মানুষের বেসিক নিড সেটাও হয়তো সন্তান তাকে দিচ্ছে না, সেক্ষেত্রে সেই মা বাবা কোথায় যেতে পারে?
2: খুব ন্যায্য কথা বলছেন, এবং আজকালকার দিনে এটা খুব ভিভিডলি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ফ্যামিলিতে কম বেশি বয়স্ক মানুষরা সজ্ঞানে বা অজ্ঞানে নেগলেক্টেড হচ্ছেন।
1: ঠিক,
2: এক্ষেত্রে প্রথমেই যেটা ভাবা উচিত সবার জন্যই, সবার জ্ঞাতার্থেই বলছি, 2007 সালের একটি আইন আছে, সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট, মেনটেনেন্স থেকে শুরু করে ওদের ওয়েলফেয়ার পুরোটাই কভার করছে ওই আইনে। দেখুন, আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় যারা বয়স্ক মানুষ তাদের জন্য, সিনিয়র সিটিজেন্স যারা, তাদের জন্য প্রথমেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়, অর্থাৎ ওরা সবসময় কিন্তু আদরে যত্নে থাকবেন সেটাই ধরে নেওয়া হয়। কিন্তু আজকালকার আধুনিক যুগে এসে দেখা যাচ্ছে কারোর কাছে সময়ের ব্যাপারটা নেই, প্রতিনিয়ত ওদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধপত্র, চিকিৎসা সবটাতেই ওরা যেন লাঞ্ছিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, সামান্য সুযোগটুকু পাচ্ছেন না। এমতো অবস্থায় বয়স্ক মানুষরা যদি মনে করেন যে পারিবারিক স্তর থেকে তাদের প্রতি কোনো রকম অমর্যাদা করা হচ্ছে বা ওনারা লাঞ্ছিত হচ্ছেন বা বঞ্চিত হচ্ছেন, ওরা ওই আইনের ধারা, অর্থাৎ সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007, সেই ধারা অনুসারে কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা ব্লক স্তরে

0: ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে নির্দিষ্ট ফর্ম আছে, সেখানে অভিযোগ দায়ের করতে পারেন এবং ব্লক স্তরেই সেটাকে সুরাহা করার ব্যবস্থা হবে খোঁজখবর করে, ইনভেস্টিগেশন করে। যদি একান্ত অসুবিধে হয় তাহলে আপনি শহরে আসুন বা জেলা সদরে আসুন বা মহকুমায় আসুন, ওখানে উপযুক্ত আইনজীবী যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি আইনি অভিযোগ দায়ের করতে পারেন।
1: এবারে অর্ধেন্দ্রবাবু একটু অন্য প্রসঙ্গে আসি। বিভিন্ন অঞ্চলে, গ্রামাঞ্চলে তো বটেই, নানান রকম সরকারি প্রকল্প, সরকারি সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে বেশ কিছু মানুষ সেই প্রকল্প থেকে বা সেই সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে সেই বঞ্চিত মানুষটি কোথায় যাবে, কোথায় গেলে সুরাহা পাবে?
0: খুব সময় উপযোগী কোশ্চেন, আপনাকে বলেই দিই এটা প্রতিনিয়ত ঘটছে এবং বিশেষ উদ্দেশ্য নিয়েই এটা ঘটছে,
1: ঘটানো হয়।
0: আমাকে বলতে গেলে প্রথমেই বলতে হবে যে যারা নাগরিক, ভারতবর্ষের নাগরিক, দেখুন ছাত্রছাত্রী থেকে শুরু করে বিশেষ বয়স্ক মানুষরা পর্যন্ত যারা বার্ধক্য ভাতা পান, প্রত্যেকের জন্যই রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকার নানা রকম ভাতার ব্যবস্থা করেছেন, নানা রকম স্কিম করেছেন প্রত্যেকের জন্যই। সেটা মেন ফর যিনি এন্ড ইউজার, অর্থাৎ যিনি প্রান্তিক পর্যায়ে রয়েছেন উনি যেন তার কাছে কি যেন পৌঁছয়। তো প্রথমত আপনাদের আগে দেখতে হবে যে এখানে লিস্ট তৈরি করা হয়, অর্থাৎ গ্রামে যারা বসবাস করছেন তাদের প্রত্যেকের নাম পঞ্চায়েতে ঠিকঠাক মতো লিস্টেড আছে কিনা। আমি এই ব্যাপারে বিশেষভাবে উল্লেখ করব, আপনার রেশন কার্ড, ভোটার কার্ড বা স্বাস্থ্য বিমা সংক্রান্ত কার্ড এবং ভারতের নাগরিক, এই ধরনের যদি কোনো পরিচয়পত্র থাকে সেগুলো নিয়ে পঞ্চায়েতে গিয়ে ভেরিফাই করে দেখুন, পঞ্চায়েতে গিয়ে যাচাই করে দেখুন আপনার নাম সঠিকভাবে নথিভুক্ত করা হয়েছে কিনা। অর্থাৎ যে প্রকল্পে আপনি আসতে চান বা ভাতাটা পেতে চান বা বিভিন্ন রকম স্কিমের মধ্যে আপনি আসতে চান সেখানে আপনার নাম নথিভুক্ত আছে কিনা, এবং আপনি বলুন বিশেষ করে অভিযোগে লাস্ট কবে আপনি পেয়েছেন বা আদৌ পেয়েছেন কিনা। সেগুলো যতক্ষণ অব্দি আপনি ওদের কাছে তুলে না ধরবেন আপনার কিন্তু অসুবিধে হলেও হতে পারে। আপনাকে এই জন্য প্রথমেই কাগজপত্র যাবতীয় আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে, প্রকল্পে কবে আবেদন করেছিলেন আবেদনপত্রের ফটোকপি যদি থাকে সেগুলো নিয়ে আপনারা পঞ্চায়েতের অফিসে যান। পঞ্চায়েতের অফিস থেকে বিশেষ কোনো অসুবিধা হলে ব্লক স্তরে, ব্লকের যা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ওখানে গিয়ে আপনি প্রয়োজনীয় বিডিওর সঙ্গে দেখা করে এই পর্যায়ক্রমে এগুলো তুলে ধরতে পারেন এবং আপনি সুরাহা হবেই, এগুলো আপনাদের জন্যই, সবার জন্যই করা।
1: ঠিক। আরেকটা বিষয় অর্ধেন্দ্রবাবু, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, এটা শুধু গ্রামে নয়, এটা কিন্তু শহরের ক্ষেত্রেও দেখেছি যে কোর্টে যেতে হবে, কোর্ট কাছারির সমস্যায় পড়তে হবে, এই কথাটা ভাবলেই মানুষ খানিকটা পিছিয়ে পড়ে এবং কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা যায় যে হয়তো তার সেই অর্থনৈতিক সংগতি নেই যার জন্য সে ভাবছে যে আমি কি যাব, যাব না, অথচ দীর্ঘদিন ধরে হয়তো বিভিন্ন বিষয়ে সে বঞ্চিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। সেক্ষেত্রে কি ব্যবস্থা সে নিতে পারে বা কিভাবে তাকে পরামর্শ দেওয়া যেতে পারে?
0: ভারতবর্ষের যারা সাধারণ নাগরিক আছেন তাদের জন্য আইনি ব্যবস্থা খুব সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে অলরেডি অনেকদিন, বহু বছর ধরেই করা আছে। আমাদের সমস্যাটা হচ্ছে কি জানেন, আমরা সচেতনতার অভাব রয়েছে আমাদের মধ্যে, সাধারণ হয়তো আমরা ভাবছি শহরে যাব খরচা আছে, আইনি ব্যবস্থা নিতে যাব খরচা আছে, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব সমস্যা খরচা আছে, প্লাস এই জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আইনি পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন জেলা, উপজেলা এবং জেলা সদর সব জায়গায় লিগাল এড ফাউন্ডেশন করা আছে। লিগাল এড হচ্ছে সরকার থেকে নিয়োজিত বিভিন্ন আইনজীবীরা থাকছেন এবং সেই সমস্ত আইনি খরচার যাবতীয় যে ব্যাপারগুলো রয়েছে সমস্ত রাজ্য সরকার থেকে ব্যবস্থা করা হয়। আপনাকে শুধু প্রমাণ দিতে হবে যে আপনি প্রান্তিক মানুষ, আপনার উপার্জন ক্ষমতা অতটা নেই যেখানে ভালো বা একটু ভালো আইনজীবী আপনি অ্যাফোর্ড করতে পারেন, সঙ্গত কারণে আপনার অভিযোগ নিয়ে যদি সঠিকভাবে সঠিক জায়গায় যোগাযোগ করতে পারেন। লিগাল এড শব্দটা মাথায় রাখবেন, লিগাল এড দপ্তর, অর্থাৎ লিগাল এড রাজ্য সরকার থেকে আইনজীবীদেরকে ব্যবস্থা করা হয়, ওখানে লিস্ট অফ অ্যাডভোকেটস আইনজীবীরা রয়েছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করে বা দপ্তরে গিয়ে যোগাযোগ করলে আপনি বলতে পারেন আপনার অভিযোগ কী, সেই অনুসারে দপ্তর থেকে আপনাকে নির্দিষ্ট আইনজীবীর নাম্বার, যোগাযোগের নাম্বার এবং ঠিকানা দিয়ে দেওয়া হবে, সেখানে আপনি গিয়ে তার সঙ্গে যোগাযোগ করে আপনার আইনি পরামর্শ নিতে পারেন, আইনি অভিযোগ থাকলে মামলা দায়ের করতে পারেন এবং সুরাহা পেতে পারেন।
1: বেশ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই আজকে চলে এসেছি, সময় আর বেশি নেই। তাহলে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম যে গ্রামীণ অঞ্চলে আইনি সহায়তা এই বিষয় নিয়ে, নানা রকম সমস্যার কথা এবং তার সমাধানের উপায়, এই সম্পর্কে আজকে আমরা এই অনুষ্ঠানে কিছুটা আলোকপাত করতে পারলাম, কিছু কিছু বিষয় জানতে পারলাম। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু আমাদের চিঠি লিখে জানাতে পারেন। কোথায় চিঠি লিখবেন ঠিকানাটা একবার বলে দিই, কৃষি বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও এখন আপনারা কিন্তু আমাদেরকে ইমেল করতে পারেন aircoalagri@gmail.com। এই ইমেল আইডিতে আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে সেটাও লিখে জানাতে পারেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এতক্ষণ স্টুডিওতে ক্যালকাটা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অর্থেন্দু বিকাশ সেনগুপ্ত। অর্থেন্দুবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
0: আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, শ্রোতা বন্ধুকে, আপনাকে।
1: এবং সেই সঙ্গে আমিও বিদায় নিচ্ছি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: কৃষক ও তার পরিবার এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
4: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
5: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নির্বাঁধতে।

আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। ঠিক যেন শেক্সপিয়ারের কমেডি অফ ইরর্স কিংবা বিদ্যাসাগর মশায়ের ভ্রান্তিবিলাস। সেখানে অবশ্য শুধু জোড়া নায়ক আর তাদের সহকারী বা কিংকরি ছিল যমজ ভাই, কিন্তু কেরলে যা হলো তা যেন জোড়ার বন্যা। বিয়ের আসরে অংশ নেওয়া এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যারা যমজ নন। বরের বেশে পাশাপাশি দাঁড়িয়ে দুই যুবক, তারা যমজ, অখিল এবং নিখিল। বোঝার উপায় নেই কে কোনজন, কারণ তাদের পোশাকও এক। তাদের দুই হবু স্ত্রী একই রকম সাদা গাউনে, একই রকম সাজ আর একই অলঙ্কার। তারাও যমজ বোন ম্যাগ আর মারিয়া। বিস্ময়ের এখানেই শেষ নয়। চার্চের ভেতরে দাঁড়িয়ে চারজনের আট হাত মিলিয়ে দিলেন যে দুই পাত্রী, তারাও যমজ, ফাদার অ্যান্টো পেঝুমকাঠিল এবং ফাদার আজো পেঝুমকাঠিল। মেরি থমসের আঙুলে আংটি পরিয়ে দিলেন অখিল। ঠিক তখনই তার পাশে দাঁড়িয়ে অখিলের ভাই নিখিলের হাত থেকে আংটি পড়লেন ম্যাগির যমজ বোন মারিয়া, আর দুই জোড়া যমজকে আশীর্বাদ করলেন চার্চের দুই যমজ পাত্রী। আবার তাদের সাহায্য করতে হাজির ছিলেন আরেক জোড়া যমজ, জেরেন জেমস এবং জোহান জেমস। এবার বলুন তো, সত্যি ভ্রান্তিবিলাস কিনা? বাড়ির বড়রা বলেন কেউ নিমন্ত্রণ করলে তার রক্ষা করা উচিত, কিন্তু অনেক সময় সমস্যার কারণে নিমন্ত্রণ রক্ষা সম্ভব হয় না। বন্ধুরা, এরকম কখনো শুনেছেন যে নিমন্ত্রণ রক্ষা না করার জন্য জরিমানা দিতে হয়েছে? অবাক হলেও বাস্তবে তেমনটাই ঘটেছে। হুগলির চুঁচুড়া পুরসভায় একটি পোস্টার ঘিরে হইচই পড়ে গেছে। পোস্টারে লেখা, বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে নিমন্ত্রণ করার পরেও যারা আসেননি তাদের ৫০০ টাকা জরিমানা দিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে জোর আলোচনা শুরু হয়েছে নেপথ্যে চুঁচুড়া পুরসভার এক কর্মী। সম্প্রতি তাঁর বিবাহবার্ষিকীর অনুষ্ঠান ছিল। রীতিমতো কার্ড ছাপিয়ে বহু মানুষকে নিমন্ত্রণ করেছিলেন তিনি, কিন্তু তাঁর অভিযোগ অনেকেই সেই অনুষ্ঠানে যাননি, সে কারণেই নাকি প্রচুর লোকসান হয়েছে, তাই ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে। প্রথমে এই বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে বলেছেন, তারপর পুরসভায় গিয়ে নোটিশ দেন। পুরসভা এলাকায় এই জরিমানার পোস্টারে রীতিমতো ছেয়ে গেছে। ভাবুন তো, আপনি ছোটবেলায় সমুদ্রের জলে একটি বোতল ভাসিয়ে দিলেন, তারপর জীবনের ব্যস্ততায় সে ঘটনা প্রায় ভুলে গেলেন। হঠাৎ 53 বছর পর কেউ যদি এসে বলে আপনার সেই চিঠি পাওয়া গেছে, ঠিক এমন ঘটনাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নিউ জার্সির জলাভূমি পরিষ্কার করার সময় এক ব্যক্তি খুঁজে পান একটি পুরনো বোতল। বোতলের ভেতরে ছিল একটি বার্তা। খোঁজ খবর করে জানা যায় সেই বার্তাটি লিখেছিলেন এক 9 বছরের মেয়ে, প্রায় 53 বছর আগে। অর্থাৎ যখন চিঠিটি জলে ভাসানো হয়েছিল তখন সেই মেয়েটি ছিল শিশু, আর যখন চিঠিটি উদ্ধার হল তখন 5 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। বোতলের বার্তা কিভাবে এত বছর টিকে রইল আর কিভাবে এতদূর ভেসে গেল সেটিই এখন কৌতূহলের বিষয়। কলকাতায় বিরিয়ানি নিয়ে আবেগের কথা নতুন করে বলার কিছুই নেই। বিরিয়ানিতে আলু থাকবে কিনা এই প্রশ্নেই ঘন্টার পর ঘন্টা তর্ক করতে পারে বাঙালি। কিন্তু এবার সে বিরিয়ানি নিয়ে কলকাতায় এমন এক প্রতিযোগিতা হল যেখানে তর্ক নয়, জিততে হলে বিরিয়ানি খেতে হবে। কলকাতার বিখ্যাত এক রেস্তোরাঁ আয়োজন করেছিল এক অভিনব প্রতিযোগিতা, দ্য বিরিয়ানি ম্যান। লক্ষ্য খুবই সহজ, যিনি সবচেয়ে বেশি বিরিয়ানি খেতে পারবেন তিনিই হবেন কলকাতার প্রথম বিরিয়ানি ম্যান। আর এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত বাজিমাত করেছেন প্রমিত কুমার দাস। তবে বাজিমাত কথাটা হয়তো একটু কম বলা হয়ে গেল, কারণ মাত্র 45 মিনিটে তিনি সাবাড় করে ফেলেছেন 5 প্লেট মাটন বিরিয়ানি, মোট পরিমাণ প্রায় 3.5 কিলোগ্রাম। আর এই অসাধারণ খাওয়ার পুরস্কার হিসেবে প্রমিত কুমার দাস পেলেন এমন একটি কার্ড যা শুনলে কলকাতার যে কোনো বিরিয়ানি প্রেমীর চোখ চকচক করে উঠবে, আজীবন বিনামূল্যে বিরিয়ানি খাওয়ার সুযোগ। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি, অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 300 গিগাওয়াট জীবাশ্ম বহির্ভূত জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি আইআইটির সমাবর্তনে যোগ দিয়ে বলেন, সেমিকন্ডাক্টর, মহাকাশ, ড্রোন ও অন্যান্য ক্ষেত্রে ভারত আত্মনির্ভরতা অর্জন করেছে। 2029 সালের সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণের জন্য আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া দ্রুত শুরু করা উচিত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মন্তব্য করেছেন। ঝাড়খণ্ডের নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরকার ও ছাত্র প্রতিনিধিরা আজ ফের বৈঠকে বসেছিলেন। দ্রুত অচলাবস্থা কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টনের মহিলা সিঙ্গলসের ফাইনালে ভারতের অস্মিতা চালিহা। আগামীকাল ফাইনালে চীনা খেলোয়াড় হান কিয়ানসির মুখোমুখি হবেন তিনি। আসছি বিস্তারিত খবরে। ভারত জীবাশ্ম জ্বালানি বহির্ভূত উৎস থেকে 300 গিগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করে মাইল ফলক তৈরি করেছে। পরিবেশ বান্ধব শক্তির পথে এটি একটি বড় মাইল ফলক। সমাজ মাধ্যমে এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী উল্লেখ করেন, গত 12 বছরে ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের ক্ষমতা 400% বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাদের সিদ্ধান্তের কেন্দ্রে দেশের উপকারের চিন্তাভাবনা রাখা জরুরি। শ্রী মোদী বলেন, প্রতিটা প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেই প্রেক্ষিতেই তাদের জাতির প্রতি দায়িত্ব পালন করতে হয়। তিনি বলেন, যারা স্নাতক হয়েছেন তারা বিকশিত ভারতের লক্ষ্যে আগামী 30 থেকে 35 বছর কাজ করবেন।
2: আজ আপকে পরিবার কে লোক প্রাউড ফিল কর রহে হ্যায়, বৈসে হি মুঝে ভি আপ সব পর গর্ব হ্যায়, ক্যোঁকি আপ সব কেবল এক ডিগ্রি নাহি লে রহে হ্যায়, আপ দেশ কে লিয়ে বহুত কুছ করনে কা সপনে লেকর কে ইয়াহাঁ সে নিকল রহে হ্যায়।
1: প্রধানমন্ত্রী জানান, দেশের নতুন নতুন ক্ষেত্র উদ্ভাবন হচ্ছে, একই সঙ্গে যুবকদের সামনে নতুন সুযোগেরও সৃষ্টি হচ্ছে। তিনি সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং ড্রোন ও অন্যান্য অনেক ক্ষেত্রেই ভারত আত্মনির্ভর হচ্ছে।

0: বলে উল্লেখ করেন। বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মনে করেন।
1: আজ ভারত ইকোনমিক সেলফ রিলায়েন্স, টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল সেলফ রিলায়েন্স, এসে হর সেক্টর মে আত্মনির্ভর বনে কে লিয়ে কাম কর রা হি বিকশিত ভারত কি মজবুত নীব কা সবুত হিস মজবুত নীব পর আপকো এক ভব্য সুন্দর বিকশিত ভারত কা নির্মাণ করনা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার লেখা একটি প্রবন্ধ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী জানান, এই লেখাটিতে ভারতের ক্রমবর্ধমান ও স্বনির্ভর চিকিৎসা প্রযুক্তির বাস্তুতন্ত্রের ওপর আলোকপাত করা হয়েছে। দেশীয় উৎপাদন আমদানির ওপর নির্ভরতা হ্রাস এবং প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ পিএলআই স্কিম ও মেডিকেল ডিভাইস পার্কের মতো উদ্যোগের ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দেশে অবিলম্বে মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার বিষয়ে শিরোমণি অকালী দলের দাবিকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী রিজিজু বলেন, সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করে এমন একটি ন্যায্য ও সুষম সীমানার পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চণ্ডীগড়ে দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে শিরোমণি অকালী দল এই দাবি জানিয়েছিল। দলের সভাপতি সুখবীর সিং বাদল বলেন, সমস্ত রাজ্যের আসন সংখ্যা সমানভাবে 50% বৃদ্ধির জন্য সরকার সংসদে যে প্রস্তাব পেশ করেছিল দল তা সমর্থন করে। অন্য একটি টুইটে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি পোস্টের জবাবে শ্রী রিজিজু বলেন, 2029 সালের পরবর্তী সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করার জন্য প্রকাশিত সর্বশেষ জনগণনার তথ্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। শ্রী রিজিজু জানান, সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই মহিলা শক্তি বন্ধন অধিনিয়ম কার্যকর করা হবে। মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে জনগণনা তথ্য প্রকাশের প্রক্রিয়া চলছে, তবে জাতিভিত্তিক জনগণনার চূড়ান্ত ফলাফল প্রকাশের কারণে এতে দীর্ঘ সময় লাগতে পারে এবং এর ফলে মহিলা সংরক্ষণ ব্যবস্থা কার্যকর হতে উল্লেখযোগ্যভাবে দেরি হতে পারে। সম্ভবত 2034 সালে সাধারণ নির্বাচনের আগে তা সম্ভব নাও হতে পারে। ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসির নিয়োগ পরীক্ষায় অনিয়ম নিয়ে তৈরি অচলাবস্থা সমাধানের দিকে এগোচ্ছে। রাজ্য সরকার এবং আন্দোলনরত বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার দ্বিতীয় পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে। রাঁচিতে গত কয়েকদিন ধরে অনশন ও বিক্ষোভ চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে সৃষ্ট অচলাবস্থা নিরসনে রাজ্য সরকার তৎপরতা বাড়িয়েছে। সরকার গঠিত বিশেষ মন্ত্রী কমিটি এবং ছাত্র সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে আলোচনার দ্বিতীয় পর্বটি আজ রাঁচির স্টেট গেস্ট হাউসে এক ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়। সরকারের প্রতিনিধিত্বকারী জানিয়েছেন, তারা পরীক্ষা ব্যবস্থায় সামগ্রিক সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র প্রতিনিধিরা আলোচনার বিষয়ে সন্তোষ প্রকাশ করলেও জানিয়েছেন, তাদের দাবিগুলির বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ ও আনুষ্ঠানিক আদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ছোট ছোট পুঁজির সমন্বয় সমবায়গুলির বাণিজ্যিক ক্ষেত্র বড় হয়ে ওঠে। শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন তিনি।
2: মেরা যে কোঅপারেটিভ কা সমঝ হে বড়া ব্যাপার করনে কে লিয়ে ছোটে ছোটে লোগো কি কোঅপারেটিভ বনাকর ছোটি পুঁজি সে বহুত বড়ি পুঁজি নির্মিত করকর বড়া ব্যাপার কিয়া যা সকতা হে। অমূল আজ 1,25,000 কারোড় কা ব্যাপার করতা হে। ইপকো ক্রিপকো এক জমানে মে লিজ্জত পাপড় এ কিসি মে ভি পুঁজি কা নিবেশ 50 রুপিয়া সে জ্যাদা নহি হে। ওর আজ অমূল বিশ্ব কা খাদ্য পদার্থ কা সবসে জ্যাদা লোকপ্রিয় ব্র্যান্ড বন ব্যাপার কর রহা হে।
0: মুম্বাইতে আয়োজিত সহকার নবক্রান্তি অনুষ্ঠানে তিনি আজ বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতির ঘটনা বাড়ছে, তাই ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্তিশালী ফরেন্সিক সহায়তার প্রয়োজন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার আজ ইকোসিস্টেম সহায়ক সংস্থা যেমন ক্যাশ ফ্রি পেমেন্ট, ডারউইন ডায়নামিক্স, ভল্টার ইন্ডিয়া, কার্স 24 এবং কাউন্সিল ফর স্টার্টআপ ইন্ডিয়ার সঙ্গে একাধিক কৌশলগত সমঝোতা স্মারক বা মৌস্বাক্ষর করেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ DPIIT এই মৌগুলিতে স্বাক্ষর করে। ওড়িশায় বৈতরণী ও সালান্দি নদীর জলস্তর বেড়ে চলায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এর ফলে ভদ্রক ও অন্যান্য নিচু এলাকায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নদীর বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলি ভেঙে যাওয়ায় ভদ্রকের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় সৃষ্ট নতুন একটি নিম্নচাপের প্রভাবে

0: ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় বিভিন্ন জেলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। উচ্চস্তরের ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশা অঞ্চলে একটি নিম্নচাপ বলয় তৈরি হওয়ায় ওড়িশায় আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতর IMD সুন্দরগড়, ঝারসুগুদা, বরগড় ও সম্বলপুর জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে এবং আরও কয়েকটি জেলার জন্য হলুদ সতর্কতা দিয়েছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় আজ সকালে এক পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও 11। চুরা বিধানসভা কেন্দ্রের তিশা পুলিশ স্টেশনের অন্তর্গত বৈরাগড়ের চালুঞ্জ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী গত 5 বছরের মন্দিরের নথিপত্র খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে সিদ্ধিবিনায়ক মন্দিরে 18 কোটি টাকা অনুদানের আত্মসাতের অভিযোগ তুলেছিলেন। এই ঘটনায় এর আগে 9 জন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলা সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন ভারতীয় খেলোয়াড় অস্মিতা চালিহা। সেমিফাইনালে অস্মিতা আজ 21-13, 16-21, 21-13 সেটে স্বদেশীয় খেলোয়াড় রক্ষিতা রামরাজকে হারিয়ে দেন। ফাইনালে আগামীকাল চীনা খেলোয়াড় হান কিয়ানসির মুখোমুখি হবেন তিনি। এর আগে কোয়ার্টার ফাইনালে জাপানের শীর্ষ বাছাই ও বিশ্ব র্যাঙ্কিংয়ে 22 নম্বর খেলোয়াড় হিনা আকেচিকে হারিয়ে প্রতিযোগিতায় অঘটন ঘটান অস্মিতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে আশিস যাদব রৌপ্য পদক জিতেছেন। 19 বছর বয়সী এই অ্যাথলিট তাঁর তৃতীয় প্রচেষ্টায় 74.09 মিটারের সেরা থ্রোটি করে দ্বিতীয় স্থান অর্জন করেন। দক্ষিণ আফ্রিকার ইয়ান হেনড্রিক হেইম্যান্স 80.5 মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 300 গিগাওয়াট জীবাশ্ম বহির্ভূত জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি IIT সমাবর্তনে যোগ দিয়ে বলেন, সেমিকন্ডাক্টর, মহাকাশ ও ড্রোন ও অন্যান্য ক্ষেত্রে ভারত আত্মনির্ভরতা অর্জন করেছে। 2029 সালে সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণের জন্য আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া দ্রুত শুরু করা উচিত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মন্তব্য করেছেন। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: রামধনু কলম, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.caton@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।

রাত আটটায় অনুরোধের আসর, আটটা বেজে তিরিশ মিনিটে স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। রাত নটায় হাওয়াইন গিটার বাজিয়ে শোনাবেন শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। নটা বেজে কুড়ি মিনিটে নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। নটা বেজে তিরিশ মিনিটে মুখোমুখি, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অলোক রায়চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন মৈত্রেয়ী মিত্র।

রাত ১০টায় অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত ১১টায় কীর্তন শিল্পী প্রণতি সেনগুপ্ত, ১১টা বেজে ১০ মিনিটে বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান।

0: শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের বাকি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই সংবাদ।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রীজির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, pmsuryaghar.gov.in।
4: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যারা জীবনের শেখার প্রক্রিয়া অব্যাহত রাখবেন তারাই শেষ পর্যন্ত জয়ী হবেন। কলকাতার আজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর পৃথক তদন্ত করবে। কলকাতা হাইকোর্টে আজ নতুন 8 জন বিচারপতি শপথ নিয়েছেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি স্বাধীনতা সংগ্রামের অজানা বীরদের কথা তুলে ধরতে গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। রাজ্য জুড়ে গভীর শ্রদ্ধায় আজ উদযাপিত হল রবীন্দ্র প্রয়াণ দিবস 22শে শ্রাবণ। নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যারা জীবনের শেখার প্রক্রিয়া অব্যাহত রাখবেন তারাই শেষ পর্যন্ত জয়ী হবেন। আজ নতুন দিল্লিতে দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী মোদী দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কথা বলেন। তিনি বলেন, পরিবর্তনের সঙ্গে বেশ কিছু চ্যালেঞ্জও আসে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিল্পক্ষেত্র এমনকি পেশার জগতেও পরিবর্তন আসছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যারা নতুন চ্যালেঞ্জের সমাধান খোঁজার সাহস দেখাবেন তারাই সমস্যাকে সুযোগে পরিণত করতে পারবেন।
5: जो सीखेगा वो जीतेगा। छोटे छोटे कदमों ने आपको यहाँ तक पहुँचाया, आपको पीछे मुड़कर देखने का अवसर देगा। आज दुनिया की स्ट्रेटेजिक इक्वेशन बहुत तेजी से बदल रही है। आप जैसी प्रतिभाओं को गढ़ने की जिम्मेदारी उठाई, तीन समस्याओं का समाधान करना जानते हर सदस्य मिलकर के जाइए। आपने प्रॉब्लम सॉल्व भी की।
4: কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর পৃথক তদন্ত করবে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় আজ একথা জানিয়েছেন। সেই রাতে ঘটনার আগে ও পরে যারা ঘটনাস্থলে ছিলেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। প্রয়োজন হলে কথা বলা হবে নির্যাতিতার অধ্যাপকদের সঙ্গেও।
6: সেই অভিশপ্ত দিনে সেই অভিশপ্ত রাত যারা যারা ওর সঙ্গে ছিল, ডিউটি করেছিল, তাদের সকলকেই তলব করা হবে। ওই মৃত্যু ঘটে যাওয়ার পরে যারা যারা এসেছে

0: ছিলেন, কেন এসেছিলেন, কি করতে এসেছিলেন এবং এসে কি করেছিলেন, এটুকুই আমরা তদন্ত করব। তদন্ত থেকে যেটুকু বেরোবে নির্যাস, সেই নির্যাস যদি তদন্তকারী সংস্থা যেগুলো আছে তাদের হাতে তুলে দেওয়া হবে। বিচার করার ক্ষমতা স্বাস্থ্য দপ্তরের নেই, খালি খতিয়ে দেখতে পারি আমরা, সাহায্য করতে পারি তদন্তকারী সংস্থাকে কি কি হয়েছিল, তার ইনফরমেশনটা আমাদের তরফ থেকে তাদের কাছে তুলে দেওয়া হবে।
1: অভয়া স্মরণে আগামীকাল রাজ্যের সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল 11টা থেকে 2 মিনিটের নীরবতা পালন করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। উল্লেখ্য, 2024 সালের 8ই আগস্ট রাতে আরজি করে কর্তব্যরত অবস্থায় ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। তদন্তে উঠে আসা সমস্ত তথ্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানানো হবে বলে স্বাস্থ্যমন্ত্রী এদিন জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে NCPI-তে যোগ দেওয়া মুর্শিদাবাদের 2 সাংসদ আবু তাহির খান এবং খলিলুর রহমান আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এশআইআরের পর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষজনের অসুবিধার কথা তারা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। পাশাপাশি এলাকার উন্নয়নে একটি স্মারকলিপিও মুখ্যমন্ত্রীর হাতে জমা দিয়েছেন তাঁরা। পরে এক সাংবাদিক সম্মেলনে আবু তাহির বলেন, বৈধ ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে। কলকাতা হাইকোর্টে আজ নতুন 8 জন বিচারপতি শপথ নিয়েছেন। আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ কুমার দে, পার্থপ্রতিম রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং রিয়াদ মেদ্রা, এরা প্রত্যেকেই কলকাতা হাইকোর্টের আইনজীবীর পেশায় নিযুক্ত ছিলেন। পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণা মামলায় তদন্তকারী সংস্থা CID আজ তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করছে। আজ সকাল 11টা নাগাদ সুমিত রায় ভবানী ভবনে হাজিরা দেন। শালবনিতে জমি প্রতারণায় যুক্ত থাকার পাশাপাশি তার বিরুদ্ধে গত বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। 2021 সালের ভোট পরবর্তী হিংসাসহ একাধিক অভিযোগে নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ সকালে দত্তপুকুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে পাকড়াও করা হয়। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই মুহূর্তে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিন মঞ্জুর করা হলে তিনি তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন, পাশাপাশি সাক্ষীদের ভয় দেখানো ও প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে বলেও রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়। যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরিতে বহাল করার বিষয়টি দেখার আর্জি জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। চিঠিতে শুভঙ্করবাবু লিখেছেন, চাকরি হারানো শিক্ষকরা অত্যন্ত দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন, রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তারা চাকরি ফিরে পাবেন বলে তিনি চিঠিতে আশা প্রকাশ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি স্বাধীনতা সংগ্রামের অজানা বীরদের কথা তুলে ধরতে গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আচার্য হিসেবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে এই ব্যাপারে উদ্যোগী হওয়ার তিনি আহ্বান জানান। স্বাধীনতা দিবসের প্রাক্কালে লোকভবনের মার্বেল হলে আজ সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এক প্রদর্শনীর উদ্বোধন করে রাজ্যপাল বলেন, স্বাধীনতার পরে ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে কেবল কয়েকজন ব্যক্তিকেই তুলে ধরা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে অসংখ্য মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের কথাও নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে লোকভবনে আয়োজিত এই প্রদর্শনী 9 থেকে 14 আগস্ট পর্যন্ত সাধারণ দর্শক ও পড়ুয়াদের জন্য খোলা থাকবে। প্রদর্শনীতে নেতাজির স্বাক্ষর সহ আলোকচিত্র, তাঁর লেখা চিঠি, আজাদিন সরকারের পদক, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরিত ছবি ইত্যাদি প্রদর্শিত হবে। দক্ষিণ চব্বিশ পরগনার পৈলানে অধিগম ভূমিতে গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থার নতুন মডেল ঘুরে দেখেছেন রাজ্যপাল RN রবি। জাতীয় শিক্ষানীতি অনুসারে এখানে পড়ুয়াদের হাতে কলমে শিক্ষাদানের পাশাপাশি দক্ষতা বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক দিক থেকে ফের সামনের সারিতে নিয়ে আসতে রাজ্যের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের আধিকারিকদের আরও সক্রিয় হতে বলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ একটি সেমিনারে অর্থমন্ত্রী বলেন,
2: আমরা তো পশ্চিমবঙ্গে একটা ছোট গণ্ডির মধ্যে থাকছি না, আমরা সারা ভারতবর্ষের মধ্যে একটা অঙ্গ, আর সারা বিশ্বের সঙ্গে যে কি ট্রেন্ডস গুলো চলছে সেগুলো সম্বন্ধে একটা ওয়াকিবহাল না হলে আমাদের এই সার্ভিসের মূল্যটা কমে যায়, উই ওয়ার আইসোলেটেড। তো এখন এই ধরনের একটা রিইন্টিগ্রেশনটা খুব বিশেষ করে দরকার।
1: অনুষ্ঠানে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
3: আপনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার বলে সরকারের উন্নয়ন যোগ্যে অন্তরায় হওয়া বা অন্তরায় হওয়ার প্রচেষ্টা করা আপনাদের সার্ভিসের প্রতি আপনাদের পাপ কাজ হিসেবে বিবেচিত হবে।
1: এখন থেকে রাজ্যে জাতীয় সড়ক ও রাজ্য সড়ক সহ অন্যান্য বড় রাস্তায় যথাযথ অনুমতি ছাড়া টোটো বা ই রিক্সা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত রাজ্য সরকারের। রাজ্য পরিবহন দপ্তরের

0: প্রয়াণ দিবস 22শে শ্রাবণ। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পুষ্পার্ঘ্য মালা দিয়ে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী এবং রবীন্দ্রপ্রেমী অসংখ্য মানুষ। একটি প্রতিবেদন।
1: সময়ের তরী যত এগোয়, বিধ্বস্ত সভ্যতা সংকট মোচনের উপায় খোঁজে রবীন্দ্র সৃষ্টিতে। সেই অন্বেষণের ধারাবাহিকতায় রাজ্য জুড়ে গভীর শ্রদ্ধায় পালিত হল 22শে শ্রাবণ।
2: যদি দূরে যাই চলে তবু মনে রেখো।
1: সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা ভবনে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এর আগে নিমতলা মহাশ্মশানে কবির স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দাশগুপ্ত, পূর্ণিমা চক্রবর্তী ও দীপক বর্মন। শান্তিনিকেতনে সকালের প্রার্থনায় আচার্যের আসন গ্রহণ করেন অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়। সঙ্গীত পরিবেশন করেন আশ্রমিকরা। সন্ধ্যায় রাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্র সদনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন, আজ রবীন্দ্র আদর্শকে ধারণ করার দিন।
3: 22শে শ্রাবণ আত্মমন্থনের দিন, মানবিকতার দিন এবং রবীন্দ্র আদর্শকে নতুন করে ধারণ করার দিন।
1: এবারেই প্রথম কবি স্মরণ অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর তৈরি হওয়া নিম্নচাপ এলাকার প্রভাবে আগামী 24 ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।

0: না, সেই সব চিন্তা থেকে মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে করিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপলি ধুলাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে এই আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হব।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-444-7 এ কল করুন।
0: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুরোধের আসর। প্রথম গানটির অনুরোধ করেছেন সত্যদর্শন দত্ত গোলাহাট বর্ধমান থেকে। শুনতে চেয়েছেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে এই গানটি।

সব দিও না

শুনছেন অনুরোধের আসর। এবারের গানটির অনুরোধ করেছেন বাবু সুরাই, মানু সুরি, সুখদেব সুরি, রাহুল, দীপালি, তন্ময়, প্রত্যুষা, শিখা, অমর, সুজাতা, প্রদীপ, সুদীপ এবং অনিমা। বেগুড়ি হাওড়া থেকে শুনতে চেয়েছেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে এই গানটি।

শুনছেন অনুরোধের আসর। এবারের গানটির অনুরোধ পাঠিয়েছেন তপন দাস, লীলা দাস, নয়ন দাস, অদিতি দাস ও অনু দাস, ভগবান গোলা, সুন্দরপুর, মুর্শিদাবাদ থেকে। কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

এবারের গানটির অনুরোধ করেছেন ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল ও বাদল খটিয়াল, নর্থ উলুবেরিয়া হাওড়া থেকে। শুনতে চেয়েছেন রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

অনুরোধের আসরে এবারের গানটির অনুরোধ সোমা সায়ক সৌরিমা ও গুরুস্বরূপ মুখার্জি কতুলপুর বাঁকুড়া থেকে, শিল্পী মান্না দে।

0: আকাশবাণী কলকাতা। এখন শুনবেন একটি বিশেষ তথ্যমূলক অনুষ্ঠান, ফুটবল ও বাঙালির রাত জাগা।
1: কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছি।
2: সকাল 9:25-এর ডাউন কল্যাণী সীমান্ত লোকাল স্টেশনে ট্রেন ঢুকতেই তড়িঘড়ি ট্রেনে উঠলেন বেশ কয়েকজন নিত্যযাত্রী। তাদের অনেকের মুখেই ক্লান্তির ছাপ, রাত জাগার স্পষ্ট চিহ্ন। কিছুক্ষণের মধ্যেই ক্লান্তি কাটিয়ে তারা মেতে উঠলেন গল্প গুজবে, কিন্তু তা অচিরেই রূপ নিল তর্ক বিতর্কে। না না, বিষয়টা জানলার ধারে বসা নিয়ে নয়, ব্যক্তিগত কোনো বিবাদও নয়, বিতর্কের বিষয় বিশ্বকাপ ফুটবল। কেউ ব্রাজিলের সমর্থক, কেউ বা আর্জেন্টিনার। তর্ক বিতর্ক, চুল চেরা বিশ্লেষণ চললো আরো বেশ কিছুক্ষণ। তারই মধ্যে আলাপ হয়ে গেল এদের কয়েকজনের সঙ্গে।
3: আমার নাম সুদীপ্ত ঘোষ, আমি একটি কর্পোরেটে চাকরি করি। 86 ওয়ার্ল্ড কাপ থেকেই রাত জাগা আমার অভ্যেস, মেক্সিকোর ওয়ার্ল্ড কাপ থেকে দেখে আসছি রাত জাগা। তারপরে শ্রেণীর সাথে ওয়ার্ল্ড কাপ বিজয় একবার দেখে এসেছি লাস্ট ইয়ার কাতারে গিয়ে। এইবারও আর্জেন্টিনার ভক্ত আমি বরাবরের সেই 86 সাল থেকে। লেট মার্ক পরে তো বস জানে আমি ফুটবল প্রেমী, তো মোটামুটি সেই জন্য একটুখানি কনসিডার করছে, কিন্তু চলতে থাকবে রাত জাগা হোক যাই হোক, বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা রাত জাগা মিস করে।
4: আমি পরিতোষ সিকদার, রোজ কল্যাণী লোকালে যাতায়াত করছি, বিএসএনএলে কাজ করি, কাজের অনেক চাপ, তার মধ্যেও রাত জেগে খেলা দেখাটার একটা নেশা রয়েছে, ফুটবল ভালোবাসি, ফুটবল খেলাটা।

0: নিজেকে দেখতে ভালো লাগে।
1: আমি শুভাশিস সাহা, একটি বেসরকারি সংস্থায় কাজ করি। প্রতি চার বছর অন্তর অন্তরই ফুটবল খেলাটা আমি দেখি এবং এর জন্য আমাকে বকা খেতে হয় স্যারের কাছে, কারণ দেরি হয়ে যায় রাত জেগে খেলা দেখি, খেলা দেখে উঠতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় এবং বউয়ের কাছেও বকা খেতে হয়। এত যাই হোক, দুটো বকা খেয়েও আমি খেলাটা দেখবই, কারণ এটা আমার একটা নেশা।
2: খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
3: হ্যাঁ, দেখতেই হবে, বাঙালির সবচেয়ে বড় নেশা তো ফুটবলই। বাঙালির বিশ্বকাপ নিয়ে আগ্রহ বহু পুরনো, কিন্তু তা উন্মাদনার রূপ নেয় 1986 সালে। সেবারই প্রথম দূরদর্শন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করে। সেই প্রথম বাঙালি ফুটবল দেখার জন্য রাত জাগেন।
4: West Germany never got close to him and they're a long way behind on the scoreboard now. Maradona against Brigel. Brigel did that so well.
3: মেক্সিকোয় আয়োজিত এই বিশ্বকাপটি ছিল মারাদোনাময়, বললেন ক্রীড়া ধারা ভাষ্যকার প্রদীপ রায়।
5: ভারতবর্ষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল বিশ্বকাপের যে রস, মারাদোনাময় একটা বিশ্বকাপ, সুতরাং সেটা যা সাকসেসফুল হয়েছিল এবং যখনই খেলা হোক না কেন, যত অফিসের কাজ থাকুক না কেন, প্রতিটি মানুষ মারাদোনা খেলবে এখন যেমন মেসির ক্ষেত্রে হয় একেবারে গ্লুড হয়ে থাকত।
3: আর মারাদোনাই তখন বাঙালিদের করে তুললেন আর্জেন্টিনার সমর্থক, বললেন ধারাভাষ্যকার ডাক্তার পল্লব বসু মল্লিক।
6: ইট ওয়াজ এন্টায়ারলি মানে অ্যাবসলিউটলি মারাদোনাস ওয়ার্ল্ড কাপ, এবং বাঙালির সেই মানে আর্জেন্টাইন ঝুঁকে পড়া বা আর্জেন্টিনার প্রতি প্রেম, সেটা তো ম্যারাডোনা তৈরি করেছেন।
3: প্রখ্যাত টেলিভিশন প্রযোজক অভিজিৎ দাশগুপ্ত তখন ছিলেন দূরদর্শনে।
7: সেই সময় দূরদর্শন পাবলিক ডিমান্ড যেটা হয় সেটাকে মাথায় রেখে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন বা বিভিন্ন ফিফা তাদের সঙ্গে নেগোসিয়েট করত। তখন পাবলিককে মাথায় রেখে দূরদর্শন সব কাজ করত জনস্বার্থে। সেই জন্য পাবলিক ডিমান্ড যখন দেখছে যে ফুটবলে খুব বেশি, তখন অবভিয়াসলি ফুটবলটা দেখানোর চেষ্টা করেছে। সেই সময় দিল্লি থেকে তখন ন্যাশনাল টেলিকাস্ট একটা বলতে হতো, দিল্লিতে সিগনাল করে ওখান থেকে আবার রিট্রান্সমিট করা হতো থ্রু মাইক্রোওয়েভ বিভিন্ন কেন্দ্রে, তো সেইভাবে দেখানো হয়। তো অবভিয়াসলি এর একটা সুফল আছে, ইজ দ্যাট লট অফ গুডউইল জেনারেশন হয়েছিল তখন দূরদর্শনে।
8: Completamente solo Zico, que echó esa pelota arriba.
9: Ahora mató como un inglés, era Diego Armando Maradona. Maradona...
3: 1986 সাল থেকে সরাসরি সব ম্যাচ দেখা গেলেও 1982 সালের বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ের কিছু ম্যাচ দেখার সুযোগ পেয়েছিলেন বাংলার ফুটবল প্রেমীরা। ফাইনাল ম্যাচটি এখানে যথেষ্ট প্রচারের আলো এসেছিল। সেই দিনটির কথা আজও মনে আছে প্রদীপ
5: রায়ের। ম্যাচটা জলজল করছে, কারণ পাওলো রোসি, ডেলি এবং আল্টোবেলি এরা গোল করেছিল, আর পল ব্রাইটনার গোল করেছিল জার্মানির সঙ্গে। আমি কি হয়েছিল, 11/7/82 অর্থাৎ 11 জুলাই ফাইনালটা হয়েছিল, তার আগেই কয়েক ঘন্টার ব্যবধানে 10 জুলাই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে ইডেন গার্ডেন্সে দূরদর্শন লাইভ কভার করেছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ, যেটা কার্তিক শেঠের গোলে ইস্ট বেঙ্গল জিতেছিল। এবং তারপরে আমি ওয়ার্ল্ড কাপ ফাইনালটাও দেখি, এই ইটালি ভার্সেস জার্মানি, এবং কাগজে বেরিয়েছিল দু প্রান্তে দুটো ডার্বি। সুতরাং সেটা আমার 82 সালটা ভীষণ মনে আছে, কারণ ওটা আবার এশিয়ান গেমস ইয়ারও ছিল।
3: সেই 80-এর দশক থেকে বিশ্বকাপ ফুটবল দেখার জন্য নিয়মিত রাত জাগছেন বাঙালিরা। দু একবার বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রতিযোগিতার আয়োজক হয়েছে ইউরোপ কিংবা দুই আমেরিকার কোনো দেশ, সুতরাং রাত জাগা ছাড়া উপায় যে নেই। কিন্তু বিশ্বকাপ বলে কথা, এ খেলা মিস করা যায় না, বললেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার মানস ভট্টাচার্য।
10: এই খেলা কেউ মিস করে, এখনো তো রাত জেগে খেলা দেখছি, এখন তো আরো বেশি ঘুম নষ্ট হচ্ছে, তখন তো একটা সার্টেন টাইমের পরে ঘুমিয়ে পড়তে পারতাম, এখন তো তাও হচ্ছে না, কারণ একটা শেষ হওয়ার 2 ঘন্টা পরে আরেকটা খেলা সকালের দিকে। আরে এ ফুটবল 4 বছর অন্তর আসবে, আমরা তার জন্য তো বসে থাকি, এটা বাদ দেওয়া যায় না।
3: না, এটা সত্যিই বাদ দেওয়া যায় না। বিশ্বকাপ হবে আর বাঙালিরা দেখবে না, তবে বাঙালিরা তো শুধু খেলা দেখেই ক্ষান্ত নন, তারা হয়ে যান বিভিন্ন দলের কট্টর সমর্থক। এই বিষয়ে অন্যান্য দলের থেকে অনেকটাই এগিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা। ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার জয়ন্ত চক্রবর্তীর মতে এত সমর্থক বোধহয় ওই দুই দেশেও নেই।
0: আমার মনে হয় ব্রাজিল এবং আর্জেন্টিনার যে সমর্থক রয়েছে কলকাতায় তা বোধ হয় বুয়েনস আইরেস এবং ব্রাজিলের রিও ডি জেনেরিওতে নেই আমার মনে হয়। এবং ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকরা দুভাগে ভাগ হয়ে গেছে। আমরা জানি যে ব্রাজিলের ভিলা একটা তৈরি হয় এবং আর্জেন্টিনার ভিলেজ তৈরি হয় নাকতলা অঞ্চলে, এবং সেই উন্মাদনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার লাভাস্রোত বয়ে যায় ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা থাকলে। তবে ব্রাজিল ইদানিংকালে খুব ভালো খেলছে না, যে কারণে আর্জেন্টিনা থেকে অনেকেই শিফট করে গেছেন ব্রাজিলের সমর্থকরা। আমরা দেখতে পাচ্ছি লাতিন আমেরিকার ফুটবলের প্রতি একটা দুর্বলতা বাঙালিদের রয়ে গেছে।
3: বিশ্বকাপের আগে যাদবপুরের গাঙ্গুলি বাগানে গিয়ে এর প্রমাণ মিলল হাতে নাতে।
11: আমরা আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব, আমি ফাউন্ডার সেক্রেটারি উত্তম শাহ বলছি। আমাদের এখানে একটা জায়ান্ট স্ক্রিন লাগাবো, বাঙালির ফুটবল জনপ্রিয়তা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, তাই সেই কারণে সারা পৃথিবীতে আমরা যেটা দেখে থাকি ফ্যান জোন আর কি, যেটাকে বলা হয়, আমরা সেরকম একটা ফ্যান জোন করেছি এখানে। 20x30 ফুটের একটা এলইডি লাগাচ্ছি, সেটা আউটডোরই দিনের বেলাও দেখা যাবে। সাথে আমরা একটা মিউজিয়াম করছি, সেই মিউজিয়ামে মেসির ন্যাশনাল পার্সোনাল যেসব ট্রফিগুলো আছে তার রেপ্লিকা থাকবে, ব্যালেন্ডিও গোল্ডেন বুট বা ওর 47টা যে ইন্টারন্যাশনাল ট্রফি সবগুলি আমরা এখানে রেপ্লিকা হিসাবে রাখব। তার সাথে আমাদের যে কিছু অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিসগুলো কিছু ছবি ওখানে আমরা এসে ডিসপ্লে করছি। সবচেয়ে বড় যেটা হচ্ছে রাস্তায়, আমরা প্রায় 1 কিলোমিটার রাস্তা আমরা 2500 ফুটবল দিয়ে, মানে ফুটবলের যে ফ্লেভারটা আর কি সেটা তুলে ধরার জন্য বিশ্বকাপময় যাদবপুর, বিশ্বকাপময় আর্জেন্টিনা ফুটবল ক্লাবের নেতৃত্বে গাঙ্গুলি বাগান এইরকম একটা পরিবেশ করার জন্য প্রায় 2500 ফুটবল আমরা এই রাস্তায় ই করবো। তার সাথে বিভিন্ন প্লেয়ারদের কাট আউট, অবভিয়াসলি আর্জেন্টিনার প্লেয়ারদের বেশি থাকবে, মেসিটা বেশি থাকবে, প্রায় 70টা রূপে কাট আউট আমরা রাস্তায় লাগাচ্ছি।
3: আমরা বিশ্বকাপ খেলছি না, কিন্তু রাত জেগে খেলা দেখছি, বিভিন্ন দলকে সমর্থন করছি, এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটি কিভাবে করবেন? প্রশ্নটি করেছিলাম মনোসমাজকর্মী মোহিত রণদীপকে।
12: যেটা আমার মনে হয় যেটা যে এটা তার আইডেন্টিটিও তৈরি করে, যে তার ব্যক্তিগত আইডেন্টিটি কোনো একটা বৃহত্তর পরিচিতির সঙ্গে তাকে যুক্ত করছে, তাকে জুড়ে দিতে পারছে। হ্যাঁ, বৃহত্তর পরিচিতি মানে ধরুন আর্জেন্টিনার সমর্থক, তার সঙ্গে আমি নিজেকে যখন কানেক্ট করছি তখন আমার যে সেলফ এস্টিম বলতে পারেন আপনি সেটাও খানিকটা যেন বেড়ে যাচ্ছে, আমার নিজের যে আইডেন্টিটি সেটাও যেন প্রসারিত হচ্ছে, আরো বড় একটা অন্য মাত্রা পাচ্ছে, সেটা আমাদের মনের মধ্যে কোথাও একটা কাজ করে গভীরে। আর তার সঙ্গে যেটা হয় যে ফুটবল এমন একটা খেলা যেটার সঙ্গে ধরুন অ্যাড্রিনালিন রাশের গল্প রয়েছে, আমাদের মনের মধ্যে প্রবল একটা উত্তেজনা তৈরি করে এবং আমাদের শরীরের যে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার বিশেষ করে ডোপামিনের যে খেলা সেটাও কিন্তু ভেতরে চলে, তখন একটা ভালো লাগার অনুভূতি তৈরি করে মনের মধ্যে, তার যে ওঠা নামা হার জি এইগুলোকে কোথাও ভেতরে একটা অনুভূতির জায়গাগুলোকে ছুঁতে শুরু করে। এবং কোনো প্রিয় দল যখন জিতে যায় তখন প্রবল ভালো লাগার একটা অনুভূতি যেমন তৈরি হয়, আবার হেরে গেলে পরেও একটা কষ্টের অনুভূতি, একটা ব্যক্তিগত বেদনার অনুভূতি সেগুলো ঘটে থাকে।
3: ধারাভাষ্যকার ও চিকিৎসক ডাক্তার পল্লব বসু মল্লিক বললেন রিফ্লেক্টেড গ্লোরির কথা। তার মূল কারণ আমাদের দেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা যে খুবই কম।
6: আমরা সম্ভবত রিফ্লেক্টেড গ্লোরিতে খুব পছন্দ করি, বাঙালি সেটাই মানে লিটারালি করেন। তার কারণ হচ্ছে আবারও আমরা হয়তো কোথাও একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, ক্রিকেটে যেমন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন নিজেদের ভাবতে পারি, ফুটবলে আমরা কখনো বিশ্বকাপ খেলবো এটা মুখে বলছে কিন্তু হৃদয় থেকে সত্যি সত্যি কি ভিতর থেকে আমরা বিশ্বাস করি যে উই ক্যান ডু ইট, একমাত্র আয়োজক দেশ না হলে। যখন আমি আমার কাউকে দেখতে পাচ্ছি না বা আমার দেশকে ওখানে দেখতে পাচ্ছি না, কোনো ভারতীয় তেরঙ্গা ওখানে নেই, ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে না, অন্য সবার হচ্ছে, তখন আমরা কি করছি? আমরা ওই যেটা আবারও বলি প্রতিফলিত গৌরব, রিফ্লেক্টেড গ্লোরি, সেটা নিয়ে গর্ব করতে হচ্ছে। এবং সেখানে কোথাও বাঙালি সবসময় একটা বরাবর ব্রাজিল প্রেমটা কিন্তু অনেক আগে থেকে ছিল, এটা সম্ভবত সম্রাট পেলের কারণেই,

0: এবং ব্রাজিলের যে শিল্প, ব্রাজিলের যে খেলার যে ধরন, আমি শুধু পেলে, ডিডি, বাবা বলছি না, তার পরবর্তী পর্যায়ে যদি চলে আসেন সেই জায়গাটাও দেখতে হবে। একের পর এক শিল্পী উঠে এসেছেন, একের পর এক।
1: হ্যাঁ, এই ফুটবল শিল্পই বাঙালিকে ব্রাজিলের সমর্থক করে তুলেছিল। মূলত 1958 সাল থেকেই ব্রাজিলের ফুটবল নিয়ে আগ্রহী হয়ে পড়েন বাঙালিরা। টেলিভিশন সম্প্রচারের আগে সংবাদপত্র ও বেতারের মাধ্যমে বিশ্বকাপের প্রথম স্পর্শ পান বাঙালিরা, বললেন পরিসংখ্যানবিদ ও ফুটবল ঐতিহাসিক গৌতম রায়।
2: এর মধ্যে পেলে 17 বছর বয়স, সে তার সুনাম করে নিল যে মানে অসাধারণ ফুটবল খেলে। এরপরে তো 60-এর দশকে হলো রেডিও কমেন্ট্রি। 1970-তে মনে আছে মেক্সিকোতে রাতে খেলা হয়েছিল, সেই পুরো টুর্নামেন্টে ব্রাজিল অসাধারণ ফুটবল খেলেছিল। তখন সেই কার্লোস আলবার্টো, তারপর গেরসন, ক্লডোয়াল্ডো, তারপরে রিভেলিনো, পেলে, টস্টাও এরা খেলছে এবং প্রায় প্রত্যেকটা টিমকে বিধ্বস্ত করে হারিয়ে ফাইনালে গিয়ে ইটালিকে 4-1 হারিয়েছিল। মনে ব্রাজিল গোল করেছিল, তারপর ইটালি গোল শোধ দিয়েছিল, তারপর ব্রাজিল আরো 3টে গোল দেয়। সেটা আমরা মাঝরাতে কমেন্ট্রি শুনেছিলাম। তো তখন থেকেই ব্রাজিলের প্রতি একটা বাঙালিদের, পুরো বাঙালি ফুটবলকে ভালোবাসত কলকাতার, তাদের কাছে একটা ব্রাজিল প্রীতি শুরু হলো এবং তারা ব্রাজিলেরই সাপোর্টার হলো।
3: Левым флангом атака и диагональная передача в направлении Фонтена. И вот, ударе я не говорю.
1: সেই সঙ্গে ঔপনিবেশিক রেশ তো ছিলই, তাই ছিল ইউরোপীয়দের হারানোর এক অদম্য আগ্রহ। শ্বেতাঙ্গদের বিরুদ্ধে এক অদৃশ্য লড়াইয়ে যেন আইকন হয়ে উঠেছিলেন পেলে, বললেন ফুটবল ঐতিহাসিক শুভ্রাংশু রায়।
4: এই সময় আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে ব্রাজিলের পেলের তার যে গায়ের রং, কালো মানুষের যে রং, সেই রংটা কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলেছিল। এবং সেই সময় চলছিল ভিয়েতনাম যুদ্ধ, সব মিলিয়ে শোষকের বিরুদ্ধে যে লড়াই, সেখানে যেন পেলে একটা অদ্ভুত ভাবে একজন অরাজনৈতিক ব্যক্তি, তিনি রাজনৈতিক মননের সঙ্গে মিশে গেছিলেন। ফলে পেলে এবং তার ব্রাজিল সম্পর্কে 70-এর দশক থেকেই বাঙালি ফুটবল প্রেমীদের মধ্যে একটা অন্য ধরনের উন্মাদনা তৈরি হয়ে গেছে।
5: খেলে অথচ পেলের নাম জানে না এমন মানুষ আছে কি? আমার বিশ্বাস নেই। ফুটবল মানেই পেলে, পেলে মানেই ফুটবল। ফুটবল ইতিহাসে এত বড় প্রতিভা হয়নি কখনো। পেলে ফুটবলের কিংবদন্তি, ফুটবলের জাদুকর।
1: তবে বাংলার মানুষ ব্রাজিল ও বিদেশি ফুটবলের স্বাদ পেয়েছিলেন ফুটবল প্রশিক্ষক অমল দত্তর সৌজন্যে।
4: অমল দত্ত এই সময় পাড়ায় পাড়ায় স্লাইড শো করে ভিডিওর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলের কিছু ক্লিপিংস দেখিয়েছিলেন এবং সেখানে সবাইকে ছাপিয়ে পেলে এবং ব্রাজিলের কথা উঠে এসেছিল।
1: অমল দত্তর সেই প্রয়াসের কথা আজও মনে আছে মানুষ ভট্টাচার্যের।
6: আমরা পেলে শুধু না, চার্টন ওদের খেলাও দেখিয়েছে, আমাদের অনেক খেলা দেখেছি। উনি নিজে প্রজেক্টর লাগিয়ে আমাদের সেই খেলা দেখাতেন। একটা বিদেশি ফুটবল সম্বন্ধে একটা ধারণা অমলদা আমাদের করে এনে দিয়েছিল, অবশ্যই সেটা আমরা মনে রাখবো।
1: সে সময় টেলিভিশনের পর্দায় সরাসরি খেলা না দেখা গেলেও জায়ান্টস অফ ব্রাজিল নামক চলচ্চিত্র আলোড়ন সৃষ্টি করেছিল বাঙালির মনে।
7: ইন ব্রাজিল ফুটবল ইজ নট জাস্ট আ গেম বাট কিং অফ অল স্পোর্টস, দ্য প্লেয়ার্স আর নট জাস্ট মেন বাট জায়ান্টস।
1: ১৯৭৭ সালে কলকাতায় খেলতে এলেন স্বয়ং ফুটবল সম্রাট পেলে।

0: সে ছিল এক স্মরণীয় মুহূর্ত, বললেন শুভ্রাংশু রায়।
1: 1974-এর 24শে সেপ্টেম্বর রূপকথার নায়ক স্বয়ং ফুটবল সম্রাট পেলে, তিনি এসে হাজির হলেন কলকাতা।

0: কলকাতায় মোহনবাগানের বিরুদ্ধে কসমস ক্লাবের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলার জন্য। যেই রূপকথার নায়ক যাকে ছোঁয়া যায় না, যিনি প্রায় কিংবদন্তি, তিনি স্বয়ং ইডেন গার্ডেনে মাঠে নামলেন। দু চোখ ভরে বাঙালি সেই পেলের খেলা দেখলো। পেলে এমন একটা রূপকথা হয়ে গেছিলেন যে পেলের পা থেকে আমাদের ভারতীয় খেলোয়াড়রা মোহনবাগানের জার্সিধারী গৌতম সরকার বল কেড়ে নিচ্ছেন, বা পেলের শট শিবাজি বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে দিচ্ছেন। এটা দেখে অনেকেরই মনে হয়েছিল যে এ তো হতেই পারে না, ইনি একজন পেলে।
1: তবে বর্তমানে বাঙালিদের কাছে আর ব্রাত্য নয় ইউরোপ, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে। তার একটা কারণ অবশ্যই CR7। হ্যাঁ, রোনাল্ডো।

0: আমার নাম অগ্নিদ দে, আমি ক্লাস 8 এর ছাত্র। আমার সব খেলাই দেখতে ভালো লাগে, কিন্তু রাত জাগি একজনের জন্য, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
1: বিশ্বকাপ ফুটবল মানে তো শুধু খেলা নয়, এ এক সামগ্রিক প্যাকেজ। খেলার বাইরেও অনেক কিছু রয়েছে যা বাঙালিকে আকৃষ্ট করে, তার মধ্যে অন্যতম বিশ্বকাপের জনপ্রিয় থিম সং।
2: হাই, আমি শ্রেয়া শ্বেতা, আমি বিটেক এর স্টুডেন্ট। ওয়ার্ল্ড কাপ খুব এনজয় করছি। আই এম আ ডাই হার্ড ফ্রান্স সাপোর্টার। এমবাপে, ওলিসে, ডেম্বেলে, এই ট্রায়োটা ইজ ভেরি এফেক্টিভ, তো খুব ভালো লাগছে। তবে খেলা ছাড়াও যে ওয়ার্ল্ড কাপ রিলেটেড মিউজিক হয়, মানে থিম সংস, এগুলো খুব ভালো লাগে শুনতে। স্টার্টিং ফ্রম রিকি মার্টিন টু শাকিরা, অল অফ দ্যাম আর সো আইকনিক। কিন্তু আমার ফেভারিট হচ্ছে 2010 এর ওয়ার্ল্ড কাপের যে থিম সং আছে, ওয়াকা ওয়াকা বাই শাকিরা, ওটা খুব ভালো লাগে, মাঝে মাঝেই গাই এখানে ওখানে যখন ইচ্ছা হয়। সামিনা মিনা হে এ ওয়াকা ওয়াকা এ এ সামিনা মিনা জানগুলেগা।

0: বিশ্বকাপের ধারাবিবরণীর ক্ষেত্রে এক দিগন্ত উন্মোচিত হয় 2002 সালের বিশ্বকাপের ফাইনালে। সেবার প্রথম বাঙালি তার নিজের ভাষায় ধারাবিবরণী শোনার সুযোগ পান। সেদিন ধারাভাষ্যকার ছিলেন প্রদীপ রায়।
1: ব্রাজিল এবং জার্মানির মধ্যে খেলা হয়েছিল, রোনাল্ডো দুটো গোলে ব্রাজিল জিতেছিল, এবং সেই ম্যাচটা কি হয়েছিল জানো, দূরদর্শন সেটা রাইট পেয়েছিল কিন্তু একদম টাইমে টাইমে দেখাতে পারেনি। আমার যতদূর মনে আছে 2 মিনিট কি 4 মিনিট এরকম একটা গ্যাপে দেখানো হয়েছিল। অর্থাৎ রোনাল্ডো যে গোল করলো, যারা অরিজিনাল টেলিভিশনে দেখছে, যাদের রাইট ছিল, তারা দেখছে 3 মিনিট পরে বা 2 মিনিট পরে আমার কমেন্ট্রি গোলটা শুনছে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু যেহেতু বাংলায় হয়েছিল, দূরদর্শনের ওই প্রয়াসটা কিন্তু একেবারে যুগান্তকারী ছিল। এবং পরে আমি শুনেছিলাম, যা ফিডব্যাক পেয়েছিল দূরদর্শন, যে বাংলাতেই সবাই ওই কমেন্ট্রিটা শুনেছে এবং ফাইনালটা শুনেছে, অর্থাৎ 2-3 মিনিট বাদে বাদে এসছে, কিন্তু যেহেতু বাংলায় কমেন্ট্রি, সেটা একটা অনন্য অভিজ্ঞতা।
0: রাত জেগে খেলা দেখা তো বেশ কঠিন, কিন্তু রাত জেগে ধারাভাষ্য দেওয়া? বাংলা ধারাভাষ্যকাররা তো ভারত থেকেই ধারাবিবরণী দেন। হ্যাঁ, কাজটা কষ্টকর, বললেন ডাক্তার পল্লব বসু মল্লিক।
2: ম্যাচ দেখা যেমন কষ্টকর, সারা রাত জেগে কমেন্ট্রি করাটা কষ্টকর। 2014 মনে পড়ছে, একটা দিন ছিল 4টে ম্যাচ একসঙ্গে করতে হয়েছিল, পরপর ব্যাক টু ব্যাক। আমরা রাত্রি 9টায় কমেন্ট্রি শুরু করেছিলাম, পরের দিন সকাল 9টায় শেষ হয়েছিল, একটু মাঝখানটায় গ্যাপ ছিল। অবশ্য আমার সঙ্গে সহবাসকরাও ছিলেন, 2-3 জন আরো। তো এটা তো অবশ্যই কষ্টকর, কেননা রাত্রি জেগে কমেন্ট্রি করলে যেটা হয়, যে কোনো ক্ষেত্রে রাত্রি জেগে যে কোনো কাজ করলে, যারা আইটি সেক্টরে রাত্রি জেগে কাজ করেন, একটা নির্দিষ্ট সময়ের পর কনসেন্ট্রেশন লেভেলটা, মনোসংযোগটা ড্রপ করে। আমি এটা ডাক্তার হিসেবে বলছি কথাটা, তার কারণ শরীর তো একটা সবসময় হরমোন নির্ভর। তো এইখানে এই যে বিভিন্ন সময়ে মানুষের শরীরে

0: মনের বিভিন্ন পর্যায়ের ক্ষরণ হয় এবং যেটার জন্য কোনো সময় আমি ভীষণ একাগ্রতা দেখাতে পারবো, দারুণ মনোসংযোগ থাকবে, কখন আবার একটু ল্যাপস অফ কনসেন্ট্রেশন হবে। কিন্তু একটা ওয়ার্ল্ড কাপের খেলা বা যে কোনো ফর দ্যাট ম্যাটার একটা কলকাতা ফুটবল লীগের খেলাও একটা মুহূর্ত যদি কনসেন্ট্রেশনটা চলে যায় ধারাভাষ্যকারের, তাহলে সেই ক্ষেত্রে আমি মানুষকে সেটা তুলে ধরছি। এবং আবারও দূরদর্শনে বা টেলিভিশনে বা যে কোনো যখন যেটা দৃশ্য শ্রাব্য মাধ্যম, সেখানটায় কোনো ভুল করার সুযোগ থাকে না।
1: দর্শক ধারাভাষ্যকারদের সঙ্গে রাত জাগা দীর্ঘায়িত হয় সংবাদপত্রের কর্মীদেরও। শেষ মুহূর্ত পর্যন্ত খবরের অপেক্ষায় থাকতে হয় যে, জানালেন ক্রীড়া সাংবাদিক অর্চিমান ভাদুরী।
2: টাইম লাইনটা একটা বড় ব্যাপার হয়ে থাকে যে যেখানে যদি লেট নাইট শেষ হয় তাহলে অনেক সময় কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় আমাদের একটু নিয়মে তারতম্য করা হয় এবং একটু পরে খেলা শেষ হওয়ার পরে যাতে সেই স্কোরটা ধরানো যায় তার জন্য প্রেসকে নির্দেশ দেওয়া থাকে তোমরা একটু পরে কাগজের পাতা নেবে, মানে প্রিন্টে যাবে একটু দেরিতে। এবং সেই সঙ্গে অনেক আমাদের এখানকার রিপোর্টাররাও কিন্তু কভার করতে বাইরে যাচ্ছে, সুতরাং তাদের চোখ দিয়েও আমরা সেটা দেখতে পাই। কারণ বিদেশের যারা জার্নালিস্ট গেছে, মানে এজেন্সি যেসব রিপোর্ট আসে সে তো আসছেই সেই মতো, কিন্তু আমাদের চোখ দিয়ে দেখা মানে সেই দেশটাও তো আমরা জানি না যেখানে হচ্ছে, সুতরাং সেটাও যে একটা ব্যাপার। তাদের রিপোর্টে সেইগুলো অনেক সময় উঠে আসে এবং সেটা কিন্তু অনেকে খুব মন দিয়ে পড়ে এবং সেটাকে ফলো করে।
1: হ্যাঁ, বেশ কয়েক দশক ধরেই বাংলা থেকে বিশ্বকাপ কভার করার জন্য যাচ্ছেন এখানকার সাংবাদিকরা। তবে শুধু সংবাদ সংগ্রহ নয়, এখানকার ফুটবল প্রেমীদের খবর তাদের কাছে জানতে চান ওখানকার মানুষ। হ্যাঁ, এমনই এক অভিজ্ঞতার কথা বললেন জয়ন্ত চক্রবর্তী।
3: 1998 সালে আমার মনে আছে আমি ফ্রান্স বিশ্বকাপ কভার করতে গেছিলাম, সেখানে একদিন দেখি ভারতীয় সাংবাদিকদের সবাই মিডিয়া সেন্টারে খুঁজছে। তা আমরা বললাম যে আমাদের তো খোঁজার কোনো কারণ নেই, কারণ আমরা তো বিশ্বকাপ খেলি না, কিন্তু খুঁজছে কেন খুঁজছে কারণটা আমরা অনুসন্ধান করে দেখতে পেলাম। সেদিন একটা বিদেশি সংবাদপত্রে প্রথম পাতায় খবর হয়েছিল যে কলকাতায় ব্রাজিল দলের খেলা দেখতে না পেয়ে লোডশেডিং এর জন্য সমস্ত সম্প্রচার বন্ধ ছিল। সেই সময় সিএসসি একটি সাবস্টিশন ভাঙচুর করা হয়েছিল এবং সেই খবরটি গুরুত্ব দিয়ে ছাপা হয়েছিল। আমাদের কাছে জানতে চেয়েছিল সেই সাংবাদিকরা যে ভারত তো বিশ্বকাপ খেলে না, তাহলে বিশ্বকাপের এত ক্রেজ কেন?
1: ভারত বিশ্বকাপ না খেললেও বিশ্ব তারকাদের সঙ্গে এদেশের ফুটবলারদের তুলনা হয়েছে বারবার। ভারতের সর্বকালের অন্যতম সেরা বল প্লেয়ার কৃষানুদেকে বলা হতো ভারতের মারাদোনা, তেমনি শিশির ঘোষ ছিলেন ভারতের লিনেকার। কেমন লাগতো এমন তুলনা জানালেন শিশির ঘোষ নিজেই।
4: ভয়ও লাগতো আবার ভালোও লাগতো, তাই দুটো মিলিয়ে একটা মানে কিরাম একটা জায়গায় থাকতাম বর্ণনা করতে পারবো না আপনাকে। দর্শকও প্রচুর মাঠে আসতো, তারাও খেলাধুলো দেখে মাঠে আসতো, এইসব আমরাও খেলা দেখে খেলতে যেতাম এবং ভাবতাম এরকম গুল করলে ভালো লাগবে বা দর্শকরা আনন্দ পাবে, সঙ্গে বড় কথা সেইটা। এবং টিমকে জিততে হবে সেই জায়গায় একটা বিরাট প্রেশার থাকতো, খেলা দেখে ওর মধ্যে খেলতে হতো আমাদের, মানে খুবই কষ্ট হতো।
1: রাত জেগে বিশ্বকাপ দেখার পর এদেশের খেলোয়াড়দের কাছ থেকেও দর্শকদের চাহিদা বেড়ে যেত, বললেন ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক দেবাশিস মুখোপাধ্যায়।
5: যারা ওয়ার্ল্ড কাপ দেখতো সেই সময় তারা চাইতো যে আমাদের ক্লাবের প্লেয়াররা বা আমাদের দেশের প্লেয়াররা ওই রকম পারফরমেন্স যাতে করে, তারা এক্সাইটেড হতো এবং বাইরে থেকে তারা কমেন্টও করতো যে এরকম খেলতে হবে, ওরম খেলতে হবে, ওর মতো খেলতে হবে, গোলটা কিন্তু এর মতো করতে হবে, মানে দেখেই সঙ্গে সঙ্গে মাঠে আসা। এবং তখন লিগ চলতো, এই সময়টা তো লিগের খেলা চলতো জুন জুলাইতে, তখন এসে ওরা এই ওয়ার্ল্ড কাপের ইয়েগুলোই মানে একটু আমাদের ইন্সপায়ার করার চেষ্টা করতো, নানা রকম কমেন্টস করতো যারা ওয়ার্ল্ড কাপে ভালো খেলছে তাদের সম্বন্ধে।
1: তবে 1986 সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার বিরুদ্ধে ভারতীয় দল খেলেছিল 1984 সালের নেহরু কাপে এবং যথেষ্ট ভালো খেলেছিল ভারত। সেই দলের সদস্য ছিলেন অলোক মুখোপাধ্যায়।
6: অ্যাকচুয়ালি আমরা খুব টেনশনে ছিলাম এবং আমাদের কোচ ছিলেন চিলিস মিরোভান, ও বলেছিল ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই টিমে 7-8টা প্লেয়ার তো 86 ওয়ার্ল্ড কাপ খেলেছে, তার মধ্যে যে গোল করেছিল মানে 86 ওয়ার্ল্ড কাপ বুড়ুচাকা ছিল, পম্পিডো ছিল, কোচ বিলার্ডও ছিল, অনেক প্লেয়ার ছিল। কিন্তু সেই ম্যাচটা কিন্তু যদি ক্লিপিং দেখেন এখনো দেখায় তাতে কিন্তু আমাদের জেতার জায়গায় ছিল, কারণ সেই টিমের মধ্যে একটা ভারসাম্য ছিল, আরও ভালো ভারসাম্য ছিল 1982 যেখানে নেহরু কাপ হয়েছিল সেই টিম, যেটা ভাস্কর দা ক্যাপ্টেন ছিল, কারণ আমাদের ওই সময় ফুটবলের স্ট্যান্ডার্ডটা অনেক হাই ছিল এবং কোয়ালিটি অফ প্লেয়ার অনেক ভালো ছিল।
1: খেলোয়াড়দের মান ভালো থাকলেও ভারত

0: ভারতের বিশ্বকাপ খেলা কিন্তু আজও অধরাই রয়ে গেল। রাত জেগে ভারতের খেলা দেখার সুযোগ কি পাবেন ফুটবল প্রিয় বাঙালি? কি বলছেন বিশেষজ্ঞরা? শুনে নি দেবাশিস মুখোপাধ্যায় ও মানুষ ভট্টাচার্যরা কি বললেন।
1: যতদিন ফুটবল খেলতে আরম্ভ করেছি তবে থেকে মানে বুঝতে শিখেছি ওয়ার্ল্ড কাপ কি, তবে থেকে স্বপ্ন দেখি যে আমাদের দেশ ওয়ার্ল্ড কাপ খেলবে। কিন্তু এই মুহূর্তে যা সিচুয়েশন তাতে আগামী 50 বছর হয়তো মানে আমি অন্তত আশা করতে পারছি না।
2: পরিকাঠামো ঠিক রাখতে পারলে যদি 34 হয়, এখন 26, 34 একটা প্রিপারেশন নেওয়া যেতে পারে। কিন্তু আমার মনে হয় এত অল্প সময়ের মধ্যে আমরা একটা ভালো দল গড়তে পারবো কি না যেটা সম্বন্ধে আমি যথেষ্ট সন্দিহান। যেদিন হবে ভালো হবে, যদি এখন থেকে তার উদ্যোগ নেওয়া হয় আমার মনে হয় 34 না হলে আর

নিশ্চয়ই একদিন বিশ্ব ফুটবলের চূড়ান্ত পর্যায়ে খেলতে দেখা যাবে ভারতকে। আর ততদিন আমরা মুক্ত হয়ে দেখব বিভিন্ন দেশের ফুটবল ম্যাজিক। বাঙালির কাছে সব খেলার সেরা তো ফুটবলই।

0: আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল।
1: এতক্ষণ শুনলেন বিশেষ তথ্যমূলক অনুষ্ঠান ফুটবল ও বাঙালির রাজজাগা, সম্পাদনায় অভিরূপ পাল ও সঞ্জয় হাজরা, রচনা ভাষ্যপাঠ ও প্রযোজনা নীলাদ্রি সেন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন হাওয়াইন গিটারে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়।

0: শোনালেন শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
5: #YV56।
0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: শুনছিলেন নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: একটা খবর আছে ভাই।
2: কি খবর?
1: যুববাণী 56 বছরে পা দিচ্ছে।
2: তাই নাকি? তাহলে তো স্পেশাল কিছু একটা হতেই পারে।
1: হতেই পারে নয়, হচ্ছে।
3: শুরু হচ্ছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
4: 10 থেকে 14 আগস্ট 5টা দিন 5 রকমের আড্ডা আর প্রতিদিন স্টুডিওতে বিশেষ বিশেষ অতিথি।
5: 10ই অগস্ট দেবজি তার সম্পূর্ণার সঙ্গে স্টুডিওতে থাকছেন বিশিষ্ট অভিনেত্রী সুস্মিতা ঘোষ।
3: 11ই অগস্ট অর্ণব আর সায়নের সঙ্গে গানে গল্পে আড্ডায় নীলাঞ্জন ঘোষাল ও সুধাবর্ষী চক্রবর্তী।
4: 12ই অগস্ট শৌরিক ও প্রিয়াশার সঙ্গে থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ময়ূরী সাহা।
5: 13ই অগস্ট প্রিয়সমা আর ঋত্বিকের সঙ্গে গল্প, সাহিত্য আর কমিক্সের আড্ডায় চারবাগ দীপ্ত।
3: আর 14ই অগস্ট ব্রতদীপ আর পৌলমের সঙ্গে ভ্রমণের গল্প নিয়ে থাকছেন শিবাজি ও পৃথ্বীজিৎ, ওরফে এক্সপ্লোরার শিবাজি।
4: একটা সপ্তাহ, এত জন বিশেষ মানুষ, আর প্রতিদিনই নতুন কিছু শোনার অপেক্ষা।
3: তার কারণ, আসছে যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
5: 10ই অগস্ট থেকে 14ই অগস্ট প্রতিদিন সকাল 11টা থেকে 12টা শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আর নিউজ অন এআইআর অ্যাপে।
3: যুববাণীর বার্থডে স্পেশাল উইক।
5: ব্যাস, এনার্জি রিচার্জ করে নেওয়ার জন্য হাতে আর মাত্র একটাই দিন, কারণ 16ই অগস্ট যুববাণীর জন্মদিন। আর এই বিশেষ দিনটা সেলিব্রেট করতে সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত টানা তোমাদের জন্য থাকছে ছন্দে ছন্দে 56। এই জমজমাট আয়োজনে আমাদের সঙ্গী হতে কান রাখো শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে অনুষ্ঠান মুখোমুখি। আজ 22শে শ্রাবণ, আমাদের প্রাণের মানুষ সেই চিরসখার মহাপ্রয়াণের দিন। মুখোমুখি অনুষ্ঠানের এই বিশেষ পর্বে আজ শুনবেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অলোক রায়চৌধুরীর সাক্ষাৎকার। তার সঙ্গে আলাপচারিতায় রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী সঞ্চালিকা মৈত্রেয়ী মিত্র।

কবির মৃত্যু নেই, কবি মৃত্যুঞ্জয়ী। পৃথিবীর এক শ্রেষ্ঠ স্রষ্টার মৃত্যুর দিনে আমরা শুধু তাঁর জন্য যদি শোক করার কথা ভাবি, তবে তাঁর প্রতি অবিচার করা হবে। তিনি তাঁর জীবন আর সৃষ্টিকে এক অভাবিত পূর্ণতায় পৌঁছে দিয়ে বিদায় নিয়েছিলেন। সেই পূর্ণতাকে আমরা প্রণাম করি, সেই পূর্ণতা দিয়ে আমরা নিজেদের জীবনকে সমৃদ্ধ করার কথা ভাবি।

0: অলোকদা, রবি ঠাকুর তাঁর 80 বছরের জীবদ্দশায় অন্তত 40টি মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন। এটা তো স্বাভাবিক যে মৃত্যু রবীন্দ্রনাথের উপর ছায়া তো ফেলেছিলই, তবে এটা ঠিক রবি ঠাকুরকে মৃত্যু কখনো আঁধারে ঢাকতে পারেনি।
1: কারণ উনি তো দুঃখ, তারপরে অশনি সংকেত, সামাজিক পারিবারিক নানা রকম ব্যবস্থিত সময়কে উনি খুব দারুণ সামাল দিয়েছেন লেখার মাধ্যমে।
0: একদম। এবং আপনারা তো প্রতিদিন যে রবীন্দ্র চর্চার মধ্যে দিয়ে দিন যাপন করেন, তখন রবীন্দ্রনাথকে আরো নতুন নতুন রূপে পান, যেটা আমরা পড়তে গিয়ে দেখি বা শুনি, যখন অনুভব করি, তিনি কিন্তু এই মৃত্যুকে অমৃত রূপে প্রকাশ করেছেন বারে বারে।
1: যেটা হয় বলি, রবীন্দ্রনাথের গান পড়ার কতগুলো সময় আছে। ধরো ডাকঘর নাটক, যখন আমরা ছোটবেলায় দেখেছি বা পড়েছি বা শুনেছি, মনে হয়েছে কি অমল অসুস্থ, সে মারা যাবে, তাকে ঘিরে কিছু মানুষজন রয়েছেন, এর বেশি কিছু আমরা জানতাম না। যখন বড় হলাম তখন ডাকঘর দেখে ভাবছি বাবা এ তো গভীর এস্থেটিক্স এর কথা বলা আছে। এখন বুঝছি যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে একটা অনাদি আকর্ষণ রয়েছে সেটার উপরেই নির্ভর করে একদম রূপক সাংকেতিক নাটক যাকে বলে ডাকঘর। গান পড়ার ক্ষেত্রেও তাই, যখন গান ছোটবেলায় পড়েছি ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি, মাঝির কথাই ভেবেছি, কিন্তু এখন যখন এই গান গাই তখন কিন্তু অন্য কথা,
0: ঈশ্বরের কথা,
1: অন্য কথা, অন্য কথা আসে। তো এই প্রসঙ্গে ধর এই গানটা আমরা করতে পারি।

0: দে। একবার বলছেন বজ্রে তোমার বাজে বাঁশি, একবার বলছেন যে আঘাতের ভিতর থেকে আগুন বেরোবে,
1: একদম
0: প্রতিজ্ঞার আগুন।
1: আপনি যে কথাটা বলছিলেন অলোক দা, আমি যদি সেই কথার সূত্র ধরেই যাই যে বিভিন্ন সময় একই গান কি একই রচনা বিভিন্ন রূপে তো আমরা উপলব্ধি করি, সেরকম একই গান কিন্তু কখনো আমরা পূজা পর্যায়ে কখনো প্রেম পর্যায়ে পাই, মনের আবেগ আমরা যেভাবে সেটাকে গ্রহণ করতে পারি। এই বিষয়ে আজকে যখন 22শে শ্রাবণ উপলক্ষে আপনার সঙ্গে বসেছি এখানে অলোকদা, তখন রবীন্দ্রনাথের চিঠির একটা অংশ আমার খুব পড়তে ইচ্ছে করছে, যেটা উনি লিখেছিলেন, মৃত্যুর ভিতর দিয়ে ফিরিয়ে আসা সকলের ভাগ্যে ঘটে না, যদি ঘটে তবে অন্তত তখনকার মতো অহমিকা শিথিল হয়ে আসে। কত বড় কথা এটা,
0: নিশ্চয়ই
1: মৃত্যুকে উপলব্ধি করা কত বিরাট একটা অনুভূতি। তাতে উনি বলছেন, কতখানি সেটা স্থায়ী হয় বলতে পারিনে, প্রিয়জনের মৃত্যুর পর বৈরাগ্য আসে, নিজের মৃত্যুর সময় দেখি যে সে সব জিনিস অত্যুক্তি করেছে, মৃত্যুর ব্যথা দেখে যেন তাকে কখনো অশ্রদ্ধা না করি।
0: কি অসাধারণ! এই প্রসঙ্গে একটা গানের কথা মনে পড়ছে আমার,
1: শুনি,
0: দু লাইন শোনাই।

0: হবে।
1: 22শে শ্রাবণ নিয়ে যখন আমরা কথা বলি অলোকদা, একটা যেমন ভাবনা আসে রবি ঠাকুরের মৃত্যু ভাবনা, মৃত্যুকে শিল্পরূপে রূপান্তরিত করার ভাবনা, একই সঙ্গে শ্রাবণ মাস যেটা ভীষণভাবে সামনে উঠে আসে, এটা তো আমরা রবীন্দ্র রচনার মধ্যে বারে বারে দেখেছি। বর্ষা কবির গানে কবিতায় বন্দিত হয়েছে বহু সময়। বর্ষার মেঘাচ্ছন্ন সজল স্নিগ্ধ মায়াময় প্রকৃতি আমি তো বলবো আমরা অনুভব করতে শিখেছি
2: নিশ্চয়ই।
1: তবু সেখানে আষাঢ় আর শ্রাবণের মধ্যে একটা কিন্তু পার্থক্য আছে, ঠিক অনেকটা যেরকম কালিদাস আর রবি ঠাকুরের রচনার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা লক্ষ্য কি আপনিও করেন?
2: হ্যাঁ, মানে আষাঢ়ে একটা
1: উদ্যমতা রয়েছে,
2: যেমন এই গান আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া।
1: হ্যাঁ, আষাঢ়ে যেরকম একটা উদ্যমতা আছে, আমরা বলতে পারি যে বহু যুগের ওপার হতে আষাঢ়
2: রইয়া রইয়া
1: একদম
2: তোমার আবার এসেছে আষাঢ় আকাশে,
1: কিন্তু শ্রাবণে গিয়ে অনেকটা মৌনতা এসে গেছে,
2: নমিত অনেক,
1: অনেকটা শান্ত। মানে কবি অনেক আগে থেকে বুঝিয়েছেন যে শ্রাবণ মৌনতার মাস, আর অদ্ভুত ভাবে সেই শ্রাবণ

0: অলোক দা, 22শে শ্রাবণ বাঙালির হৃদয়ের একটা ভীষণ ব্যথিত দিন, কিন্তু আজ আমরা সেটাকে অন্যভাবে উদযাপন করছি। তার মধ্যে থেকে তার যে আলোটা বিচ্ছুরিত হয় সেই আলোটাকে তো খুঁজছি, কিন্তু এক্স্যাক্টলি সেই 22শে শ্রাবণ, সেই 1941 সালের 7ই অগস্ট, বাংলার 22শে শ্রাবণ, সেই দিনটা কেমন ছিল?
1: এক ছোট্ট স্মৃতিচারণের কথা বলি, আমি যেখানে গান শিখেছি একটা সময় ছিল যখন শুভ ঠাকুর তার ডিরেক্ট স্পর্শ পেয়েছি আমরা। তো শুভদা রবীন্দ্রনাথ যেদিন মারা যান সেদিন ওই জোড়াসাঁকোতে উনি ছিলেন, তখন তো উনি ইয়ং। তো সেই গল্প ওনার কাছে শুনেছি যে ভাবগম্ভীর পরিবেশ, ভিতরে বাইরে তো মানুষ ঢোকার জন্য একেবারে পাগলামি করছে, এবং সেখানে গান হয়েছিল পরপর ভেতরে, কিন্তু রবীন্দ্রনাথকে ঘিরে তার মধ্যে শুভ ঠাকুরটাও গলা মিলিয়েছিলেন।
0: এই ক্ষেত্রে আমি বলবো যে দেখুন অলোকদা, আমরা তো বিভিন্ন বইপত্র ঘেঁটে পাগলের মতো আহরণ করার চেষ্টা করি যে একটু যদি একদম অথেন্টিক কিছু সেই ফিলটা পাওয়া যায় যে সেদিনটা কেমন ছিল।
1: মুসরেদা আয়ুব কি বলছেন জানো, যে এত ভিড়ের মধ্যে, এত চিৎকার চেঁচামেচির মধ্যে কিন্তু আমরা নৈঃশব্দটা টের পাচ্ছিলাম।
0: এবং এই প্রসঙ্গে না আমার ভীষণ ভাবে দাগ কেটেছে নির্মলা কুমারী মহানবীশের লেখাটা। তো আমি ওনার লেখাতে যেটা পড়েছি, বাড়ির ভেতরের মানে জোড়াসাঁকোর ভেতরের যে পরিবেশটা, উনি বলছেন যে ভোর রাত থেকে তো মন্ত্রোচ্চারণ, ব্রহ্ম সঙ্গীত হতেই থেকেছে, এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে মন্ত্রোচ্চারণ করছেন কবির জন্য। বাড়ির মধ্যে একটা অস্বাভাবিক একটা নিস্তব্ধ পরিবেশ, বিভিন্ন রকম শুধু মন্ত্রোচ্চারণ আর গান ভেসে আসছে। উনি লিখছেন যে কারা গান গাইছেন কিছুই জানি না,
1: সেটা বড় কথা
0: না। মীরা দেবী মুখে জল দিচ্ছেন, তিনি স্তোত্র পাঠ করছেন, এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি।
1: এ প্রসঙ্গে একটা গানের কথা
0: বলুন না
1: যদি বলি, হো গো।

এই 22শে শ্রাবণ বিষয়টার মধ্যে এত অনুভূতি আমাদের পাঠক পাঠিকাকুলেও রয়েছে অলোকদা, যেগুলো আমরা প্রচুর রচনা থেকে প্রচুর বই থেকে খুঁজে খুঁজে আজও হাতড়ে বেড়াই। তো সেখানে না বুদ্ধদেব বসুর একটা বই পড়েছিলাম, তিথিডোর। তো সেখান থেকে একটা অংশ আমার ভীষণ নাড়া দিয়েছিল। সেখানে উনি একটা জায়গায় লিখছেন যে কোনো বাঙালির মনে সেটাকে কোনো ক্ষুধাবোধ ছিল না, কোনো ক্লান্তি ছিল না, একটা অদ্ভুত দুঃখের চেতনা ছাড়া বাঙালির মনে আর কোনো কিছু অনুভূতি কাজই সেদিন করছিল না। সব

0: এটা একদম নীরব শোকের প্রকাশ ছিল। তিনি এই বিষয়ে বলছেন যে রবি ঠাকুর একসময় ইন্দিরা দেবীকে একটা চিঠিতে লিখেছিলেন, আমার শ্রাদ্ধ যেন বিনা আড়ম্বরে বিনা জনতায় হয়। অথচ 22শে শ্রাবণ দিনটাতে কিন্তু ঘটনাটা তার সম্পূর্ণ বিপরীত ছিল, বিপুল জনসমাগম। উনি বর্ণনা করছেন তার দেহকে যখন ওই বিপুল জনতা নিয়ে যাচ্ছে, উনি বলছেন যে মনে হচ্ছে না বিরাট বনস্পতি জনস্রোতে ভেসে যাচ্ছে।
1: আবার দেখো রবীন্দ্রনাথের গান হয়তো কোনো একটা কারণে লেখা আছে, কিন্তু সেই গান কিন্তু আমরা নানা প্রেক্ষিতে আনতে পারি। যেমন ধরো এই যে গানটা, এই গানটা কিন্তু আমরা সাব্যচন নৃত্যনাটকের অন্য জায়গায় দেখি, কিন্তু আমি রবীন্দ্রনাথকে ভেবে যদি এই গান করি,

0: আপনার এই গানটা শুনতে শুনতে আমার আর একটা লাইন মনে পড়ে গেল, সেটা হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্তর লেখা একটা অংশ থেকে, যেখানে উনি রবি ঠাকুরের এই চলে যাওয়াটাকে বর্ণনা করেছেন, শোকের বারদরিয়ায় সদ্য ছেঁড়া পদ্মের মতো তিনি ভেসে চললেন।
1: আরে সদ্য ছেঁড়া পদ্মের মতো,
0: একদম একদম
1: সদ্য ছেঁড়া পদ্মের সঙ্গে রবি ঠাকুরের প্রস্থানকে উনি।
0: হ্যাঁ, আবার এই একই সঙ্গে দেখুন, যখন একদিকে ভীষণ নীরবতা, আকুলতা, মথিত হৃদয়, ব্যথিত হৃদয় নিয়ে বাঙালির একটা ছবি আমরা 22শে শ্রাবণের সেই দিনটাতে দেখতে পাই, ঠিক একই রকম কিছু উত্তাল উদ্যম মানুষের ছবিও কিন্তু সেদিনটায় ফুটে উঠেছে, যেটা নিয়ে হয়তো অনেক সময় অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে অলোকনাথ মনে হয় সেটার মধ্যে কোনো খারাপ খুঁজে পায়
1: না। দেখো সুচিত্রা মিত্রর আত্মকথায় রয়েছে যে উনি বাংলাদেশে ঢাকায় গিয়ে উনি রিক্সায় করে কোথায় যাচ্ছেন, রিক্সা তো ঢাকার একটা খুব দেখারও বস্তু বটে, তা বলছে যে রিক্সাওয়ালা গান গাইছে রবীন্দ্রনাথের গান, সে কিন্তু অত কিছু জানেও না, মানে আপন মনে সে গান গেয়ে যাচ্ছে। সুতরাং সাধারণ মানুষের কাছে রবীন্দ্রনাথ সেই পাগলামি
0: থাকবেই, রবি ঠাকুরকে শেষ দেখা দেখার সেই পাগলামিটা, সেই আপত্তিটা তাদের মধ্যে থাকবেই।
1: ধরো রবীন্দ্রনাথের লেখা গানে যদি তাকে তর্পণ করি, এটা

0: এই গানের মধ্যেই রয়েছে কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ, বুঝলে মৈত্রী? সেই সব কথা ভোলার কথা বলছে না, যে তুমি বললে যে তখন মানুষ সব ভুলেছিল সেদিন, রবীন্দ্রনাথ নিজেই লিখে গেছেন।
1: মানুষের উদ্যমতার যে কথা বলছিলাম অলোকদা, সেটা নির্মল কুমারের লেখায় পড়েছি। সেটা শুধু রাস্তায় নয়, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির মধ্যেও মানুষের সেই পাগলামির প্রকাশ হয়েছিল। যখন কবি নেই, তিনি চলে গেছেন, তাকে সাজসজ্জা করানোর জন্য ঘরের দরজা বন্ধ করা হয়েছে, তখনও উদ্যম জনতা সেই দরজা ভেঙে ফেলেছিল যে কবিকে আগে আমরা দেখব। এটা তো মানুষের ভালোবাসার প্রকাশ।
0: একেবারেই তাই, ওই যে স্পর্শ, মানে তিনি চলে গেছেন কিন্তু কোন জায়গা থেকে মনে হচ্ছে আমার জীবনটা তিনি ধন্য করে দিয়ে গেলেন। এরকম বহু মহিলার লেখা কিন্তু
1: একদম একদম মনে হচ্ছে উনি চলে গেলে আমাদের জীবন অন্ধকার, আমরা পার হব কি করে জীবন।
0: এই যেমন ধরো আকাশবাণীতে বসে আছি তো আমরা, এই আকাশবাণীতে সঙ্গীত শিক্ষার আসরে পঙ্কজ কুমার মল্লিক এমন কাজ করেছিলেন যে রান্নাঘরে পর্যন্ত রবীন্দ্রনাথের গান চলে গিয়েছিল। বলছেন উনি আকাশবাণী থেকে, কিন্তু গান পৌঁছে যাচ্ছে, কিন্তু যে মহিলা কখনো রান্নাঘরের বাইরে বেরোতে দেয়নি তাকে পরিবার, সেও কিন্তু দিনের শেষে ঘুমের দেশে শুনছে ঘরে। রবীন্দ্রনাথের ভূমিকাটা এখানেই, ধরো এই গানটা হয়তো সুপ্রযুক্ত হয়।

0: কখন যে রবীন্দ্রনাথ তোমায় পেয়ে বসবেন তোমার অগোচরেই, এটা তুমি ঠিক জানো না।
1: যদি ঠিক একদম বাইশে শ্রাবণের একটা দুটো দিন পিছিয়ে যায়, সেই সময় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির যে পরিবেশ, যে অবস্থা ছিল, যেখানে ডক্টর বিধান রায় আসছেন, ডক্টর নীলরতন সরকার আসছেন, বারে বারে আরো অনেক ডাক্তার আসছেন, সারাক্ষণ কবিকে দেখছেন, এবং একুশে শ্রাবণ যখন সন্ধেবেলা ওনারা দৌড়ে গেছেন কবিরাজ বিমলানন্দের কাছে, তো তিনি ফিরিয়ে দিয়েছেন, বলছেন যে কাল পূর্ণিমা, পূর্ণিমাটা পার হতে দাও, যদি পার হয়ে যায় তারপর আমি দেখবো, আর নইলে আমি কিছু করতে পারবো না। সেই পরিপ্রেক্ষিতে অলকদা সেদিনটা, সেই শ্রাবণের ঝরঝরো 7ই আগস্ট 1941 বাংলার 22শে শ্রাবণ, কিন্তু ছিল রাখি পূর্ণিমা।

0: অলোকদা, সেদিনটা ছিল রাখি পূর্ণিমা। আর রাখি শব্দটার সঙ্গে রবি ঠাকুরের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক, কারণ রাখিকে উনি একটা উৎসবে পরিণত করেছিলেন।
1: নিশ্চয়ই, দেখো রবীন্দ্রনাথ রাজাবাজার সায়েন্স কলেজ, তার উল্টো দিকে দেখবে মিলন মন্দির, ফেডারেশন হল আছে, ওইখানে বসে উনি লেখা শুরু করলেন বাংলার মাটি বাংলার জল। এবং শুধু লিখলেন না, সমস্ত সম্প্রদায়কে একত্র করে উনি রাস্তায় হাঁটলেন।
0: এই গানটা হয়ে যাক না,
1: দু লাইন করছি।

এটা এমন একটা উৎসব উনি করেছিলেন যেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে সকলের একাত্মতা তৈরি করেছিলেন। আর আমি যদি একটু অন্যভাবে ভাবার চেষ্টা করি, অলোক দা সেই 22শে শ্রাবণ যেদিন রাখি পূর্ণিমা ছিল অথচ রবি অস্তমিত হল, তিনি কিন্তু আপামর তার ভক্তকুলের সঙ্গে, তার পাঠককুলের সঙ্গে যে আত্মিক বন্ধন তৈরি করলেন, সেই বন্ধন কখনো ঘুচবে না।

0: তোর কথার সঙ্গে মিললো?
1: একদম, রবি ঠাকুরের গান প্রত্যেকটা বিষয় আমরা খুঁজে পাই, এমন কোন মুহূর্ত নেই যে মুহূর্তে আমরা রবি ঠাকুরের গানের কোন লাইন খুঁজে পাব না।
0: মানে তুমি বলছো জীবনের সমস্ত মাত্রাগুলো উনি ছুঁয়ে গেছেন। আমার মনে হয়
1: একদম
0: যে মানুষের মনের মধ্যে এমন কোন উদ্দীপনা নেই, এমন কোন আবেগ নেই যেটা নিয়ে রবীন্দ্রনাথ লেখেননি।

0: আমি খুব সাধারণ একজন মানুষ, যে মানুষ জীবনের অনেক কিছু বুঝেই না, কিন্তু এই গানটার সূত্র ধরে বলতে পারি, যেখানে পথের শেষে কিছু খুঁজে পাই না, কোনো রাস্তা দেখতে পাই না, আমরা কিন্তু ওনাকে আঁকড়ে ধরি, ওনাকে অবলম্বন করে মনের স্থিরতা, মনের শান্তিকে খুঁজে পাই।
1: ওনাকে গানের কথাই বলি, দিয়ে গেছো আমার গান, তোমার গান, ওই যে মেঘ ছায়ে সজল বায়ে।

0: রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে বসলে, তার গান শুনতে বসলে সময় কোথা দিয়ে চলে যায় বুঝতে পারি না। কিন্তু কি করব, সবকিছু আমাদের তো হিসেবের কাঁটায় মাপা, সেই অনুযায়ী চলতেই হবে। তাই আজকে যখন প্রায় অলোকদার শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি, তখন আমি বুদ্ধদেব বসুর লেখা থেকে একটু ধার করে
1: বলো,
0: এমন নয় যে অকাল মৃত্যু, এমন নয় যে অপ্রত্যাশিত, তবু সেই মুহূর্তে কঠিন মাটি ভেটে গিয়ে গহ্বর খুলে গেল, রবীন্দ্রনাথ নেই। কে আমাদের ভালোবাসবেন, শাসন করবেন, কাকে আমরা উত্তক্ত করব সেই সব তুচ্ছ দাবি নিয়ে যা শুধু তাঁরই হাতে রত্ন হয়ে উঠত? স্বদেশের সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন? তর্কযুদ্ধ মিটিয়ে দেবেন কে? জগৎটাকে এনে দেবেন আমাদের দরজায়, আমাদের নবজাত সন্ততির নামকরণ করবেন, আমাদের জীবনে ও প্রতিষ্ঠানগুলিতে অর্পণ করবেন স্বীয় মর্যাদা? এতক্ষণ শক্ত ছিলাম, না পারছি সদ্য সৃষ্ট শূন্যতাকে পূরণ করতে, না আছে শক্তি, তবু শূন্য শূন্য নয় বলতে। কিন্তু যেই চোখে পড়ল টেবিলের ওপর রাখা তাঁর সঞ্চয়িতা কাব্য সংকলনটি, সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না। একটা আঘাত ভেতরটাকে আমূল কাঁপিয়ে দিয়ে গেল, যেন এই দেখাটুকুনেরই অপেক্ষায় ছিলাম।

মাইশে শ্রাবণ উপলক্ষে মুখোমুখি অনুষ্ঠানে শুনলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অলোক রায়চৌধুরীর সাক্ষাৎকার। তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন বিশিষ্ট অভিনেত্রী সঞ্চালিকা মৈত্রেয়ী মিত্র।

শুনলেন কীর্তন, পরিবেশনায় শিল্পী প্রণতি সেনগুপ্ত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন আধুনিক গান ছায়াছবির কানের আসর। প্রথম পর্বে শুনব বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। প্রথম গানটির শিল্পী বনুশ্রী সেনগুপ্ত।

শুনছিলেন কিশোর কুমারের পর লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গান। আধুনিক গানের পর এবারে ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন আজও অর্ধাঙ্গিনী ছায়াছবি থেকে রাপূর্ণা ভট্টাচার্যের কণ্ঠে।

আজ অর্ধাঙ্গিনী ছায়াছবির পর এবারে শুনবেন অর্ধাঙ্গিনী ছায়াছবি থেকে প্রথম গানটির শিল্পী অনুপম রায়, পরের গানটির শিল্পী ইমন চক্রবর্তী।

এবারে ফুলপিশি ও অ্যাওয়ার্ড ছায়াছবি থেকে প্রথম গানটির শিল্পী সুতীর্থ চক্রবর্তী ও বন্নি বসু।

বাতাল আগুন রাঙা আগুন মেশায় আবে রে, দুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে। পরের গানটির শিল্পী দীপান্বিতা আচার্য, শ্রেষ্ঠা দাস এবং পৌশালী ব্যানার্জী।

চতুর্থ পর্ব, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী রুচিরা পাণ্ডা। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান। 9:30 শিশু মহল, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা, উপস্থাপনায় সোমালি দাস। 11:00 যুববাণীর অনুষ্ঠান, 21:00 সাহিত্য। 12:00 সঙ্গীত শিক্ষার আসর, খেয়াল রাগ টোরি, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 নজরুল গীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়। 12:33 গল্প দাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান, দুটোই আধুনিক গানের অনুরোধের আসর। 2:30 নাটক ঘষা কাঁচের জানালা, কাহিনী আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ জয়শ্রী সেন, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। 5:30 যুববাণী সুরের ক্যানভাস, উপস্থাপনায় অহর্ণা চক্রবর্তী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 যাত্রানুষ্ঠান বন্নি শিখা, রচনা নির্মল কুমার মুখোপাধ্যায়, পরিবেশনায় নিউ তরুণ অপেরা। 7:30 সমীক্ষা। 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান। 8:55 এ মাসের গান রবীন্দ্রসঙ্গীত, মাতৃমন্দির ও পুণ্য অঙ্গন। 9:00 শিক্ষাঙ্গন থেকে, স্টুডিওর বাইরে থেকে সুতাহাটা লাবণ্য প্রভা বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। 9:30 নজরুল গীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়। 9:45 সঞ্জীব ঘোষের কণ্ঠে আধুনিক গান। 10:00 রবি ভাস্বরী ও অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান শুনবেন দিল্লি কেন্দ্র থেকে আকাশবাণী হায়দ্রাবাদের নিবেদন। 11:00 বেহালা, শিল্পী অনুপম আচার্য। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সারেঙ্গি পণ্ডিত রামনারায়ণ। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীণাধর বন্দ্যোপাধ্যায়। 6:35 ধারাবাহিক রামচরিত মানুষ, 197তম পর্ব। 6:45 ভক্তিগীতি, শিল্পী সুরজিৎ ভট্টাচার্য। 7:10 যুববাণীর অনুষ্ঠান। 8:30 বাগধারা। 9:00 নজরুল গীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়। 9:20 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ। 9:40 ড্যাশধারা। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগান। শিক্ষার আসর, 11:00 পোস্ট বক্স নং 111। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সন্তোষ কুমার বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীরাতপা ভৌমিক। 5:20 উর্বশী। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 নজরুল গীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়। 7:30 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনছিলেন 9 আগস্ট 2026 রবিবারের অনুষ্ঠান পরিচিতি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:15 হয়ে 32 সেকেন্ড। জয় হিন্দ।